ইমান চক্রবর্তীর পর বাবুল সুপ্রিয়। এবার শুনব সমবেত কণ্ঠে রবীন্দ্রগান।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:25 এবং বাংলাদেশ সময় সকাল 6:32। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন জানিয়ে দেব মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়ার বিশেষ সতর্কবার্তার কথা। বাতাসের গতিবেগ 45-55 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে বেড়ে 65 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে পূর্ব, মধ্য ও উত্তর পূর্ব সংলগ্ন বঙ্গোপসাগরীয় অঞ্চলে 21 সেপ্টেম্বরে। বাতাসের গতিবেগ 50-60 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে বেড়ে 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে মধ্য বঙ্গোপসাগরে এবং 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে বেড়ে বাতাসের গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে আজ 22 সেপ্টেম্বরে। পরবর্তীতে তা আরও বেড়ে 55-65 কিলোমিটার প্রতি ঘন্টা এবং তা আরও বেড়ে 75 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে পশ্চিম, মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরীয় অঞ্চলে 23 সেপ্টেম্বরে এবং 24 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত এই অবস্থা জারি থাকতে পারে। মৎস্যজীবী বন্ধুদের অনুরোধ করা হচ্ছে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত 25 সেপ্টেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে তারা যেন যাত্রা না করেন। শুনলেন মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা।

আমি এবং আমার শরীর এ দুইকে পৃথক করিয়া বুঝিলে পরকালের প্রমাণ সহজই হয়। আমি আমার শরীর হইতে ভিন্ন, আমি যখন দূরবীক্ষণ সহকারী গ্রহ উপগ্রহের গতিবিধি নিরূপণ করি তখন সে দূরবীক্ষণ আমি নহি এবং আমার চক্ষু আমি নহি, আমার মস্তিষ্ক আমি নহি, আমার হৃদয়ও আমি নহি। অন্ন পানে শরীরের পুষ্টি হইতেছে, রোগ দ্বারা শরীর ক্ষয় হইতেছে এবং কয়েক বৎসরের মধ্যে তাহার প্রত্যেক পরমাণু একেবারে পরিবর্তিত হইয়া যাইতেছে, কিন্তু আমি যে একই সে একই রহিয়াছি। বিষয় আর বিষয়ী, অন্ধকার আর আলোকের ন্যায় পরস্পর।

ভিন্ন স্বভাব, যাহারা ইহাদের মধ্যে সমুদায় প্রভেদ বিলীন করিতে চাহেন তাহারা সহস্র সহস্র যুক্তিতেও তাহা অতি সামান্য লোককেও বুঝাইতে পারেন না। বিষয় আর বিষয়ী ইহাদের মধ্যে কিছুতেই ঐক্য নাই, এ দুয়ের মধ্যে কোনো এক গুণও সমান নহে। আকৃতি বিস্তৃতি বিষয়ের গুণ আর স্মরণ তুলনা অনুমান প্রীতি দয়া শ্রদ্ধা কৃতজ্ঞতা এ বিষয়ীর গুণ, ইহার মধ্যে কিছুতেই সাদৃশ্য নাই। একজন দ্রষ্টা স্রষ্টা জ্ঞাতা মন্তা বোদ্ধা কর্তা, অপর আমাদের প্রত্যক্ষের বিষয়। আকাশ নাই আর জড়বস্তু আছে এ আমরা মনেই করিতে পারি না, কিন্তু আকাশ বিষয়ীর অবলম্বন নহে। যখন শরীর আত্মা এত পৃথক তখন মৃত্যুর পরেই আত্মার কি প্রকারে বিনাশ হইতে পারে? আমরা কোনো বস্তুরই বিনাশ কল্পনা করিতে পারি না। যাহার সৃজন শক্তিতে এ সমুদায় সৃষ্ট হইয়াছে তাহারই সংহার শক্তিতে এ সমুদায় ধ্বংস হইতে পারে। ঈশ্বরের পালন ইচ্ছার বিরাম ব্যতীত সৃষ্টির কণামাত্র ধ্বংস হইতে পারে না। কিন্তু ঈশ্বরের সেই ইচ্ছার বিরাম হইয়াছে কিনা এ প্রশ্নের উত্তর আমরা জড়বস্তু হইতেই প্রাপ্ত হইতেছি। জড়বস্তুর মধ্যে কোনো বস্তুরই বিনাশ হইতেছে না। জল বাষ্পরূপে উত্থিত হইয়া শুষ্ক হইয়া যাইতেছে, কিন্তু সেই বাষ্প আবার জলমূর্তি ধারণ করিতেছে। শুষ্ক বৃক্ষপত্র সকল ভূমিতলে পতিত হইয়া অদৃশ্য হইতেছে, কিন্তু তাহাই আবার বাষ্পীয় পদার্থ বিশেষে পরিণত হইয়া উদ্ভিদের বৃদ্ধি বিষয়ে সাহায্য করিতেছে। মৃত দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যেক অস্থি প্রত্যেক পরমাণু বিচ্ছিন্ন হইতেছে, কিন্তু তার কিছুই বিনষ্ট হইতেছে না। অতএব কোন উপমিতির দ্বারা ইহা সপ্রমাণ হয় যে মৃত্যুর পরে আত্মারই বিনাশ হইবে? যখন একটি জড়ীয় পরমাণু বিনষ্ট হইতে পারে না তখন কি আত্মারই বিনাশ ইচ্ছা করিবেন?

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো। আজ সুরবাহার পরিবেশন করবেন সন্তোষ বন্দ্যোপাধ্যায়, রাগ বিলাসখানির তরি ও গুণকেলি। শুনবেন এখন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলোয় সুরবাহার, বিলাসখানির তরি ও গুণকেলি রাগে, পরিবেশন করবেন সন্তোষ বন্দ্যোপাধ্যায়।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলোয় শুনলেন বিলাসখানি টোড়ি ও গুণকেলি রাগে সুরবাহার, পরিবেশন করলেন সন্তোষ বন্দ্যোপাধ্যায়। প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্ক ফোর্সের প্রধানদের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত 13টি মামলার সুপ্রিম কোর্টে আজ একযোগে শুনানি হওয়ার কথা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আগামী 20 অক্টোবর কার্যকর হবে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভাড়িয়ায় একতা নগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন।

0: 2898 এডি সেরা জনপ্রিয় বিনোদনমূলক ছবি নির্বাচিত হয়েছে। স্বতন্ত্র বীর সাভারকার ছবির পরিচালক হিসেবে রণদীপ হুডা সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। অকাহিনী চিত্র বিভাগে আনন্দ এল রায় স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীক ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। এই বিভাগে সেরা নবাগত পরিচালকের পুরস্কার প্রদান করা হবে রবিরাজ মুর্মুকে তার সাঁওতালি ছবি আঙ্গেরির জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্ক ফোর্স ANTF এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো NCB দুদিনের এই সম্মেলনের আয়োজন করছে। নেশার কুপ্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প অভিন্ন দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে শ্রী শাহ মাদকের বিরুদ্ধে সচেতনতার প্রসারে একটি টেলিভিশন কমার্শিয়ালের আনুষ্ঠানিক প্রকাশ করবেন। একই সঙ্গে লখনৌ ও দেরাদুনের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনের নতুন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ANTF এর প্রধানরা সম্মেলনে যোগ দেবেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR সংক্রান্ত 13টি মামলার আজ সুপ্রিম কোর্টে একযোগে শুনানি হওয়ার কথা। রাজ্যে SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। আজকের শুনানিতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে কমিশন শীর্ষ আদালতকে অবহিত করবে বলে মনে করা হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে রাজ্যে যে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে তা বাড়িয়ে অন্তত 42 করার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা হবে। রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রে একটি করে ট্রাইব্যুনাল গড়ে তোলায় কমিশনের লক্ষ্য। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তির নিষ্পত্তি করার লক্ষ্যে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে বসেন। CEO অফিসের পক্ষ থেকে ইতিমধ্যে সেই সব ভোটদাতাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে SIR প্রক্রিয়ায়, যাদের নোটিশ দেওয়া হয়েছে। CEO দপ্তরের পক্ষে অবশ্য স্পষ্ট জানানো হয়েছে, নোটিশ দেওয়ার অর্থ এই নয় সেই ভোটদাতার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। আগের SIR এর সময় যাদের নাম কোনোভাবেই ভোটার তালিকায় পাওয়া যায়নি তাদের ক্ষেত্রেই এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ এবং এই সংক্রান্ত অভাব অভিযোগের জবাব দেওয়ার জন্য আগামী মাসের 29 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সংক্রান্ত শুনানি ত্বরান্বিত করতে আয়োজন করা হয়েছে বিশেষ শিবিরের। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান, একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনে পরিণত করেছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশে 12 কোটিরও বেশি গৃহস্থালী শৌচাগার ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনকে জন আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণও বিশেষভাবে উল্লেখযোগ্য। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী মনে করেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
2: স্বচ্ছ ভারতের সহায়তায় ভারতবর্ষে অনেক উন্নতি হয়েছে। ম্যাসিভ একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ফলাফল আমরা পেতে শুরু করেছি। আগামী দিনে সারা ভারতেই শৌচালয় সবার জন্য হয়ে আসবে এবং সমস্ত রেলওয়ে স্টেশন এয়ারপোর্ট আজকাল ঝকঝক টকচকে করছে। আগামী স্বচ্ছ ভারত প্রকল্প আমাদের দেশকে বিকশিত ভারত করার জন্য একটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ অংশ নিতে থাকবে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্য সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। ফ্রান্সের বিদেশমন্ত্রী জন নোয়েল ব্যারোর সঙ্গে বৈঠকে ইউক্রেন সমস্যা, বহুপাক্ষিক বিভিন্ন বিষয়, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ

0: সংস্কারের বিষয়ে কথা হয়েছে। ইকুয়েডরের বিদেশমন্ত্রী রবার্ট কুরির সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক সম্পর্ক আরও মজবুত করা, জ্বালানি এবং ফার্মাসিউটিক্যাল বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করেন শ্রী জয়শঙ্কর। স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাস ব্লানারের সঙ্গেও কথা বলেন তিনি। হাঙ্গেরির উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী অনিতা ওরবানের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী। অধিবেশনে ফাঁকে ডক্টর জয়শঙ্কর সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী ইগনাজিও ক্যাসিস এবং নাউরুর প্রেসিডেন্ট ডেভিড এডিয়াং এর সঙ্গে বৈঠকে ভারত ইএফটি এর বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি কার্যকর হওয়ার পর দুপক্ষের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আগামী 20 অক্টোবর কার্যকর হবে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ডে ভারতের রপ্তানি করা পণ্যের 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করবে। আগামী 4 থেকে 5 বছরে দুদেশের পণ্য ও পরিষেবা সংক্রান্ত বাণিজ্য প্রায় 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, বাড়বে অর্থনৈতিক অংশীদারিত্ব। শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে দেশের এমএসএমই, কৃষক, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম শিল্পীরা উপকৃত হবেন।
1: It is an important moment for our businesses, for our farmers, for our exporters and MSMEs, for our professionals and consumers who will all benefit from the commitments undertaken in this agreement. It provides duty-free access to 100% of our exports to New Zealand right from entry into force, and also facilitates significant investments of $20 billion over the next 15 years from New Zealand to India.
0: ভারত ও কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী 5 অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 90 দিন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে গতকাল 586 কোটি টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিং। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারত আজ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। জাপানের নিশিনে এই খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10:30। বাংলাদেশকে 114 রানে হারিয়ে ভারত ফাইনালে ওঠে। অন্যদিকে শ্রীলঙ্কা সেমিফাইনালে পরাজিত করে পাকিস্তানকে। এদিকে এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। এই ম্যাচে জিতলে একটি পদক নিশ্চিত করবে ভারত। অন্যদিকে ভারতীয় মহিলা দলও আজ কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। কাজাকিস্তানকে 3-0 হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্ক ফোর্সের প্রধানদের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। খবর শেষ হলো, পরের খবর
2: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন নীরজ চন্দ্র চৌধুরীর জীবন কথা।
3: আমার চেয়ে যারা 4 গুণ রোজগার করে আমি তাদের চেয়ে ভালো থাকি। অতি অল্প বয়সেই আমার দৃঢ় বিশ্বাস জন্মিয়াছিল যে অর্থাভাবের জন্য আমি যদি জীবনযাত্রার বাহ্যিক সৌষ্ঠব বা সৌন্দর্য ছাড়িয়া দিই, তাহা হইলে আত্মপ্রত্যয় রাখিতে পারিব না, মনও ভাঙিয়া পড়িবে। অবশ্য ইহার জন্য আমাকে অপমানসূচক কথাও শুনিতে হইয়াছে। কেহ কেহ বলিয়াছেন, খেতে পায় না তবু জানলায় শিল্কের পর্দা টাঙায়। তাহারা বুঝেন নাই যে এই শিল্কের পর্দা শুধু আমার জানলাতেই ছিল না, আমার দারিদ্র ও লাঞ্ছনা একদিকে, অন্যদিকে আমার মন এই দুয়ের মধ্যেও ছিল। জীবনে যত রকম প্রতিবন্ধকতা আসুক না কেন, নীরজচন্দ্র চৌধুরী সবসময় মনে করতেন মনের শক্তি সবচেয়ে বড় জিনিস। একবার বলছেন, নাথিং বাট স্পিরিট কাউন্টস। 70 বছর বয়সে প্রথম বাংলা বই যখন লিখছেন তখন তিনি ইংরেজির দিকপাল লেখক। বাঙালি জীবনের রমণীতে লিখছেন, মানসিক দীনতা হইতে ত্রাণ পাইতে হইবে, ইহার তুলনায় অন্য অভাব কিছুই নয়। অনেকে নীরজবাবুকে ভুল বুঝেছে, ভেবেছে তিনি নিন্দুক ও আত্মম্ভরী, ভেবেছে ইংরেজ পদলেহী, কিন্তু এর মধ্যে সম্পূর্ণভাবে মানুষটাকে বোঝার ও দেখার অভাব থেকে গেছে। দু নৌকোয় পা দিয়ে চলা মানুষ তিনি পছন্দ করেননি, স্বাধীন মতামতের ওপর সারা জীবন চলেছেন। আমার দেবোত্তর সম্পত্তিতে লিখছেন, আমি অসদাচরণ ও নীচতাকে অত্যন্ত ঘৃণা করিতাম, এবং যাহাদের অসৎ ও নীচ বলিয়া

0: মনে করিতাম তাহাদের সহিত কিছুতেই মিশিতে পারিতাম না। ইহাতে পরজীবনে আমার যে অভিজ্ঞতা ঘটিল তাহা ঠক বাঁচিতে গাঁ উজোড় দেখিবার মতো। নীরদবাবুর জন্ম ময়মনসিংহে, কলকাতায় আসেন 13 বছর বয়সে। কম বয়সে দেখা কলকাতা, বাঙালি জীবনের যেসব দিক তাকে ব্যথা দিয়েছে, বারবার মনে হয়েছে রবীন্দ্রনাথের বঙ্গমাতা কবিতার মতোই রেখেছ বাঙালি করে মানুষ করনি। তিনি নিজেও লিখছেন, বাঙালি রহিব না মানুষ হইব। কৈশোর যৌবন নানা ভাবনা জীবনদর্শন সাহিত্যরুচি দেশ ও কালের পরিবর্তনের অশ্রুবিধুর গাথা ইতিহাসের অবশ্যম্ভাবী নিষ্ঠুর গতিপথ এসব নিয়ে অপূর্ব মনোমুগ্ধকর জ্ঞানগর্ভ তার প্রথম বই 1951 সালে বেরোয় লন্ডন থেকে, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। 1991তে এই আত্মজীবনের দ্বিতীয় ভাগ লন্ডন থেকে বেরোলো এ প্যাসেজ টু ইংল্যান্ড। তিনি আন্তর্জাতিক খ্যাতির বলয়ে পৌঁছলেন। 1965তে দি কন্টিনেন্ট অফ সার্সি নিয়ে সারা দেশ জুড়ে বিতর্ক হয়। তিনি তখন সংবাদের বিষয় হয়ে ওঠেন। এরপর আমরা পরপর পাই তার অনবদ্য গ্রন্থগুলি, ম্যাক্স মুলারকে নিয়ে লেখা স্কলার এক্সট্রা অর্ডিনারি, হিন্দুইজম, দাই হ্যান্ড গ্রেট অ্যানার্ক, লাইফ অফ ইন্ডিয়া ইত্যাদি। বাংলায় লিখেছেন আত্মঘাতী বাঙালি, আত্মঘাতী রবীন্দ্রনাথ, তাও 90 বছর বয়সে। তার প্রবাদপ্রতিম স্মরণশক্তি নিয়ে নানান গল্প প্রায় মিথে পরিণত হয়েছে। 100 বছর পেরিয়েই নীরদবাবুর জীবনাবসান হয়। একটি শতকের জীবৎকালে তাঁর অধ্যয়নের ব্যাপ্তি এবং জ্ঞানের বহর, রসিকতা, রচনার পরিমাণ এবং তার ধার ও ভার আমাদের বিস্মিত করে। বাঙালির শেষ মনীষী বোধহয় তাঁকেই বলা যায়। কুসবন্ত সিং তাঁর নানান রচনায় তার বন্ধু নীরদবাবুর বৈদগ্ধ বিশ্বকর সুলভ জ্ঞান, রচনার অতি উচ্চ স্টাইল, তাঁর ব্যক্তিগত জীবনে অকুণ্ঠ স্ত্রী অনুরাগ, তাঁর কঠোর সংগ্রাম, সত্যবাদিতা, ন্যায়পরণতা এবং সৎ চরিত্রতার কথা লিখে গেছেন। নিজের মতের সততায় নীরদবাবু এতটা কঠোর ছিলেন যে খুশবন্ত সিং লিখেছেন যে আকাশবাণীতে যখন তিনি চাকরি করতেন তখন দিল্লির এক কর্তা ব্যক্তির ভ্রান্ত কথায় ক্ষুব্ধ হয়ে তাকে পেপারে উঠছে মারতেও দ্বিধা করেননি নীরদবাবু। খুশবন্ত সিং তার শেষ আত্মজীবনীতে লিখছেন, এমন কোনো জীবিত বা মৃত ভারতীয় আমি পাইনি যার ইংরেজি রচনা নীরদবাবুর চেয়ে উচ্চস্তরের। হয়তো প্রকৃত বাঙালি হবার সঙ্গে প্রকৃত মানুষ হবার নিষ্ঠা যখন অনেকে আয়ত্ত করবেন তখন হয়তো নীরদবাবুর সমালোচকের সংখ্যা কমবে। মানুষের মনের মুক্তচিন্তা, সহিষ্ণুতা ও শিক্ষা নীরদবাবুকে বোঝার জন্য প্রয়োজন।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন নীরদচন্দ্র চৌধুরীর জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায় লেখা আছে, পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00 শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী, প্রতি শুক্রবার

ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তমালিকা গুহ।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন তমালিকা গুহর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠান।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার সকল শ্রোতাবন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতাবন্ধুরা, আজ শুনবেন আগাছা নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের খামার পরিচালক ডক্টর অনুপম মুখোপাধ্যায়।
2: আগাছা হল এমন একটি উদ্ভিদ যেটি ফসলের জমিতে অবাঞ্ছিতভাবে জন্মায় এবং আপনাআপনি জন্মায়, একে আলাদা করে কৃষক বন্ধু ফেলে না, কিন্তু তাও এ আপনাআপনি জন্মায় এবং ফসলের বিশাল পরিমাণ ক্ষতি করে। এবং এই আগাছার মাধ্যমে ক্ষতি প্রায় 30-50% ক্ষতি হয়ে থাকে, এবং যদি আগাছা সঠিক সময়ে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কিন্তু পুরোপুরি 100% ক্ষতি হতে পারে একটি ফসলের। তাই আগাছাটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আগাছা নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে সেই সম্বন্ধেও জানতে হবে। আগাছা নিয়ন্ত্রণের ব্যাপারে বলতে গেলে আমাকে প্রথমে বলতে হবে চারটি পদ্ধতি আছে আগাছা নিয়ন্ত্রণের। একটি হচ্ছে যান্ত্রিক পদ্ধতি, একটি হচ্ছে বায়োলজিক্যাল বা জৈবিক পদ্ধতি, একটি হচ্ছে রাসায়নিক পদ্ধতি এবং একটা হচ্ছে পরিচর্যাগত পদ্ধতি। এই চার পদ্ধতির মাধ্যমে আমরা আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু আমরা খুব সহজেই আগাছা নাশকের মাধ্যমে যে নিয়ন্ত্রণ করি সেটি করে থাকতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটি সমস্যা দেখা যায় যে একই আগাছা নাশক যদি আমরা একই জমিতে একই ফসলের জন্য বারবার ব্যবহার করি সেক্ষেত্রে সেই আগাছা নাশকটির উপরে ওই ফসলটার একটা রেজিস্ট্যান্স গ্রো করে, অর্থাৎ এটা তাতে পরবর্তীকালে সেই ওষুধটা কাজ করবে না। এটি হচ্ছে মোদ্দা কথা। এই জিনিসটি যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের কিন্তু সমস্ত আগাছানাশকই বন্ধ করে দিতে হবে। বা এই আগাছানাশকের ক্ষেত্রে যেমন ঘটনা, এটি কিন্তু কোন রোগ পোকার ক্ষেত্রেও একই রকম ভাবে ঘটনা ঘটে, যেটি রেজিস্ট্যান্স গ্রো করে। এই রেজিস্ট্যান্স যাতে

0: না করে, সেই জন্যই আমরা সমন্বিত ভাবে যদি আগাছাটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। যেমন আমরা কোন একটা পরিচর্যাগত পদ্ধতির মাধ্যমে করলাম, বা একটি পদ্ধতি অবলম্বন না করে দুটি বা তিনটি পদ্ধতির সংমিশ্রণ করে আমরা আগাছাটি নিয়ন্ত্রণ করলাম। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ধানের ক্ষেত্রে আমরা প্রথমেই আগাছানাশক ব্যবহার করি। পেটিলাক্লোর নামক একটি আগাছানাশক আছে যেটি বাজারে অনেক নামে, রিফিট নামে বাজারে পাওয়া যায়, আরো অনেক নামে পাওয়া যায়। তো এই পেটিলাক্লোর যদি আমরা ব্যবহার করি এবং পরপর ব্যবহার না করে পেটিলাক্লোর এবং তার সাথে যদি আমি প্রথমে এক থেকে ধান লাগানোর এক থেকে তিন দিনের মধ্যে পেটিলাক্লোর ব্যবহার করলাম অতি অবশ্যই, তারপরে আমি 30 দিনের মাথায় বা ধান গাছের যখন লাগানোর 30 দিনের পরে আমরা যদি একটা ধান চাষের ক্ষেত্রে এখন একটি নতুন যন্ত্র বেরিয়েছে, সেটি হচ্ছে কোনো উইডার বা প্যাডি উইডার যন্ত্র, যেটি যদি লাইনে ধান বোনা হয় এবং শ্রী পদ্ধতিতে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, শ্রী পদ্ধতিতে খুব ভালো কাজ করে, অন্যান্য পদ্ধতিতেও কাজ করতে পারে, যদি আমরা লাইনে ধানটাকে বুনি তাহলে যদি এই মেশিনটির মাধ্যমে আমরা আগাছাটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে এই যে সংমিশ্রণ হলো একটা, মানে একটা আগাছা নাশক এবং তার সাথে একটা যান্ত্রিক পদ্ধতি, এই দুই পদ্ধতির সংমিশ্রণে যে নতুন পদ্ধতিটি আবিষ্কার হলো সেটির মাধ্যমে যদি আমরা এই ধানের জমিতে আগাছা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু সেটি আমাদের ক্ষেত্রে খুবই লাভজনক এবং পরিবেশের ক্ষেত্রেও এর কুপ্রভাব অনেক কম। কারণ সেক্ষেত্রে আমাকে দুটি আগাছানাশক ব্যবহার করতে হলো না, একটি আগাছানাশক ব্যবহার করলাম প্রথম দিকে এবং তারপরে আমি আবার যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে করলাম। শুধুমাত্র যান্ত্রিক পদ্ধতি করতে পারতাম, শুধুমাত্র যান্ত্রিক পদ্ধতি কেন করলাম না, কারণ শুধুমাত্র যান্ত্রিক পদ্ধতি আগাছা নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে যে পরিমাণ যন্ত্র বা যে পরিমাণ লেবার, আজকে বর্তমান যুগে লেবারের যা ক্রাইসিস বা কৃষক মানে কৃষি শ্রমিক পাওয়াটা খুবই দুষ্প্রাপ্য হয়ে দাঁড়াচ্ছে, তো সেই জন্য সেই পরিমাণ খরচটা অনেকটা বেড়ে যাবে, ধান চাষের খরচটা আরো অনেক বেড়ে যাবে যদি শুধুমাত্র আমি যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করি বা শুধুমাত্র আমি পরিচর্যাগত পদ্ধতি অবলম্বন করি। সেই জন্য আমাকে এই যে চারটে পদ্ধতি আছে, এই চারটে পদ্ধতির একটার সঙ্গে আরেকটা বা দুটো বা তিনটে পদ্ধতি একসাথে সংমিশ্রণ করে যেটাকে আমরা সমন্বিত আগাছা নিয়ন্ত্রণ বা ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি, এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ভালো ফলন পাব। এবং আগাছানাশকের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে আগাছানাশক যদি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই কোন বিশেষজ্ঞর মতামত অনুযায়ী ব্যবহার করবেন, কারণ এমন কিছু আগাছানাশক আছে যেগুলি ফসলকেও মারতে পারে এবং আগাছাকেও মারতে পারে। যেহেতু আগাছাও একটা উদ্ভিদ এবং ফসলও একটা উদ্ভিদ, যদি ভুল আগাছানাশক আমরা ব্যবহার করে থাকি সেটা কিন্তু ফসলকেও মেরে ফেলবে, আগাছানাশক মূল্য না মূল্য সেটা বড় ব্যাপার নয় কিন্তু ফসলটাকে মেরে ফেলবে, এটা আমার কাম্য নয়। তাহলে সেই জন্য আমি বলবো যে আগাছানাশক ব্যবহার করার পূর্বে অতি অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ মতোই সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিক ডোজ বা সঠিক মাত্রায় আগাছানাশকটি ব্যবহার করুন।
1: এতক্ষণ শুনলেন আগাছা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলছিলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের খামার পরিচালক ডক্টর অনুপম মুখোপাধ্যায়।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আকাশবাণী মৈত্রী।

এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন ডিমাপুর নাগাল্যান্ডের কথা, উপস্থাপনায় আমি আম্রপালি ঘোষ মিত্র। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় আমি আম্রপালি ঘোষ মিত্র। 8:30 ঐতিহাসিক শহরের কথা, আজ শুনবেন মাদ্রিদ শহরের কথা, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:45 কথাকার অনুষ্ঠানে শুনবেন শতবর্ষের আলোয় রথীন মিত্র, বলবেন গৌতম সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আজ ভাটিয়ার রাগে খেয়াল পরিবেশন করবেন রাজশ্রী ঘোষ, তাকে তবলায় সহযোগিতা করবেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায় এবং হারমোনিয়ামে থাকবেন কমলাক্ষ মুখোপাধ্যায়। 9:30 মনের মতো গান অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন রঞ্জনা মুখোপাধ্যায়। 10:30 রামধনু অনুষ্ঠানে আজ শুনবেন প্রথমে ভক্তিগীতি, পরিবেশন করবেন সুরজিৎ ভট্টাচার্য, তারপর বাঁশি পরিবেশনায় শিল্পী অমল আচার্য। 11:00 গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠানে তাল থেকে

নির্ভরতা সম্পর্কে রুবি রায় ঘোষের সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 শুনবেন রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অর্হনা চক্রবর্তী। 12:30 শুনবেন বেতার নাটক বরফের নদী, রচনা সমীর দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 2:30। ভারতীয় সময় দুপুর 3:30 মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা। 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর অনুষ্ঠানে শুনবেন মন নিয়ে, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল। 4:35 শুনবেন অন্বেষা বিজ্ঞান সংবাদ, এনভায়রনমেন্টাল রোল অফ প্যাস্টোরালিস্ট সম্পর্কে নীলাঞ্জন মিশ্রের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পৌলমী ঘোষ। 5:50 ক্রীড়াঙ্গন অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন অর্ক বন্দ্যোপাধ্যায়। বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে শুনবেন গলদা চিংড়ির বাচ্চা তৈরি, চাষ ও তার বাণিজ্যিককরণ সম্পর্কে ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজকের কথিকা অস্থি সন্ধির পুনর্গঠন, বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত। 7:00 যুববাণী থেকে অনুষ্ঠান গল্প বলি শোনো, উপস্থাপনায় থাকবেন সৈকত গুপ্ত। 7:45 কবিকণ্ঠে অনুষ্ঠানে কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার, শুনবেন প্রথম পর্ব, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ। 8:15 এক মাটি এক সুর অনুষ্ঠানে লোকশিল্পী তনুশ্রী দের সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে শুভেন্দু বাগ। 9:00 কথায় গানে অনুষ্ঠানের উপস্থাপনায় দীপান্বিতা দাস। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান। সন্দেশের ছাঁচ প্রস্তুতকারকদের নিয়ে অনুষ্ঠান, বাইরে থেকে এটি রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুধ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন রাজশ্রী ঘোষ। তাঁকে তবলায় সহযোগিতা করবেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর এবং রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় দীপান্বিতা দাস। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00। শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের আজকের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি। আজকের প্রথম গান শুনবেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

শুনলেন লোকগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় আমি আম্রপালি ঘোষ মিত্র। আজ শুনবেন নাগাল্যান্ডের ডিমাপুরের কথা।

বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ এই ভারতবর্ষে নানা ভাষা নানা জাতির সাথে রয়েছে বৈচিত্র্যময় ভূপ্রকৃতিও। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যেদিকেই যায় না কেন, সর্বত্রই প্রকৃতি নানা সাজে সজ্জিত। সেই সাজ প্রত্যক্ষ করতে এবার পৌঁছে যাব দেশের উত্তর পূর্বে। ধানসিঁড়ি নদীর সমভূমিতে অবস্থিত এই মনোরম শহরটি প্রাচীন ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং প্রাণবন্ত আধুনিক জীবনের এক নিখুঁত মিশ্রণ। একে নাগাল্যান্ডের প্রবেশদ্বার বলা হয়। আপনি ইতিহাসপ্রেমী, রোমাঞ্চপ্রিয় বা বিভিন্ন সংস্কৃতির অন্বেষণকারী যাই হন না কেন, ডিমাপুর সকল ভ্রমণকারীর জন্য এক অনন্য অভিজ্ঞতার মিশ্রণ। নাগাল্যান্ডের পশ্চিম অংশে অবস্থিত এই ব্যস্ত নগর

কেন্দ্রটি রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যের সাথে আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ ঘটিয়েছে। ঐতিহাসিক ধ্বংসাবশেষ, পবিত্র স্থান, প্রাণবন্ত বাজার এবং সর্বোপরি ডিমাপুরের প্রাচীন ঐতিহ্য ভ্রমণকারীদের নাগা সংস্কৃতির রঙিন জগতে প্রবেশের এক অনন্য সুযোগ করে দেয়। এই ব্যস্ত শহরটি প্রতিষ্ঠা করেছিলেন কাছারি রাজা মহামনিফা, যার রাজত্বকাল 1330 থেকে 1370 সালের মধ্যে ধরা হয়। শহরের কেন্দ্রস্থলে তাদের পুরনো রাজধানীর কিছু ধ্বংসাবশেষ দেখা যায়। সবচেয়ে উল্লেখযোগ্য হল 30টি খোদাই করা বিশাল প্রস্তরখণ্ড, যেগুলোকে উর্বরতার প্রতীক বলে মনে করা হয়। সবুজ প্রান্তরে ছড়িয়ে থাকা এই পরাবাস্তব পাথরের স্তম্ভগুলো ঐতিহাসিক ও স্থাপত্যগত তাৎপর্যের প্রতীক। এগুলো একসময় এই অঞ্চলে আধিপত্য বিস্তারকারী কাছারি শাসকদের অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করে। ত্রয়োদশ শতাব্দীর আগে তাদের সমৃদ্ধি লাভ এবং ঊনবিংশ শতাব্দীতে আহোম আক্রমণকারীদের হাতে তাদের পতনের ইতিহাসকে প্রতিফলিত করে। এই স্থানটি তার রহস্যময় মেগালিথিক কাঠামোর জন্যই সবচেয়ে বিখ্যাত, যার মধ্যে রয়েছে স্তম্ভ, মাশরুম আকৃতির গম্বুজযুক্ত কাঠামো যা দৈত্যদের দাবার ঘুঁটি বলে মনে করা হয়, এবং অন্যান্য স্মৃতিস্তম্ভ যা কাছারি জনগণের আচার অনুষ্ঠান এবং স্থাপত্য দক্ষতার প্রতিফলন ঘটায়। কাছারি ধ্বংসাবশেষ পরিদর্শন আপনাকে অতীতের এক অনন্য ঝলক প্রদান করবে। আপনার অভিজ্ঞতা আরও বেশি ভালো করতে, গরম এড়াতে এবং ছবি তোলার জন্য সেরা আলো পেতে দিনের শুরুতে বা শেষ বিকেলে এই স্থান পরিদর্শনের কথা বিবেচনা করুন। ডিমাপুরের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে এই শহরের অন্যতম প্রাচীন ডিমাপুর আও ব্যাপটাইজড চার্চ। যারা ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান সম্পর্কে আগ্রহী তাদের জন্য ডিমাপুর আও ব্যাপটাইজড চার্চ একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি এই অঞ্চলে খ্রিস্টধর্মের বিস্তারের প্রমাণ এবং স্থানীয় ও পর্যটক উভয়ের জন্য শান্তি ও আধ্যাত্মিক মিলনের একটি স্থান। এটি আও উপজাতির জীবনযাপনের একটি আংশিক ছবি ফুটিয়ে তোলে। গির্জাটি কেবল উপাসনালয়ই নয়, এটি নাগা জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও তাদের সংরক্ষিত সংস্কৃতিরও প্রতীক। শহরের কেন্দ্র থেকে প্রায় 5 কিলোমিটার দূরে কোহিমা যাওয়ার রাস্তার উপর রুজা ফেমা বাজার অবস্থিত। এটিও কিন্তু অবশ্যই একটি দর্শনীয় স্থান। এখানে উপজাতীয় হস্তশিল্পের এক আকর্ষণীয় সম্ভার আপনি দেখতে পাবেন। প্রকৃতিপ্রেমীদের জন্য সেই কোথিমা গ্রামে অবস্থিত ট্রিপল ফলস এক বিস্ময়কর দৃশ্য তৈরি করে। জলপ্রপাতটি প্রায় 280 ফুট উচ্চতা থেকে 3টি পৃথক ধারায় পতিত হয়ে সবুজ প্রকৃতির মাঝে এক মনোমুগ্ধকর দৃষ্টি তৈরি করে। এই স্থানটি বনভোজনকারী এবং যারা প্রকৃতির মাঝে এক শান্তিময় অবকাশ খোঁজেন তাদের জন্য অবশ্যই আদর্শ। ডিমাপুরের মুকুটের আরও একটি রত্ন হল রঙ্গা পাহাড় রিজার্ভ ফরেস্ট। প্রায় বিলুপ্ত কিছু প্রজাতি সহ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর এটি আবাসস্থল। এই সংরক্ষিত এলাকাটি পাখি ও বন্যপ্রাণী পর্যবেক্ষকদের জন্য একটি আদর্শ শান্তিপূর্ণ স্থান। ডিমাপুরের আরও একটি বড় আকর্ষণ হল এখানকার বিভিন্ন উৎসব। প্রতিবছর পয়লা থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত পালিত হর্নবিল উৎসবের সময় শহরটি প্রাণবন্ত হয়ে ওঠে। যদিও এটি একটি রাজ্যব্যাপী উৎসব, বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রম আয়োজনে ডিমাপুর কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হর্নবিল উৎসব হল নাগাল্যান্ডের বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতির এক জাঁকজমকপূর্ণ উদযাপন, যেখানে ঐতিহ্যবাহী নাগা সঙ্গীত, নৃত্য, শিল্পকলা এবং চমৎকার সব খাবারের আয়োজন করা হয়। এই সময়ে স্থানীয় বাজারগুলোতে কিন্তু প্রচুর ব্যস্ততা দেখা যায়। প্রচুর নাগা হস্তশিল্প, বস্ত্র ও অলঙ্কারে সেজে ওঠে সমস্ত দোকান। ডিমাপুরে পালিত আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব হল তুলুনি উৎসব, যা মূলত সুমিনাগা উপজাতিরা

জুলাই মাসে উদযাপন করে। এটি কৃতজ্ঞতা প্রকাশ এবং গোষ্ঠীগত ভোজের একটি উৎসব। এই উৎসবে স্থানীয় বাজারগুলো মৌসুমি ফসল ও ঐতিহ্যবাহী খাবারে ভরে ওঠে। এই অঞ্চলের কৃষি প্রাচুর্য এবং রন্ধন ঐতিহ্যের ঝলক দেখা যায় এই উৎসবে। ডিমাপুরে বেড়ানোর

গহনা এবং উপহার সামগ্রী খুঁজে পেতে ডিমাপুরের বাজারগুলি ঘুরে দেখুন, সেই সাথে প্রকৃতির কোলে নিজেকে একেবারে ডুবিয়ে দিন। এখানকার হস্তশিল্প কেনাকাটা একটি অবশ্য করণীয় কাজ। এই জিনিসগুলি কেনা মানে কিন্তু শুধু ভ্রমণের স্মৃতিকে তাজা রাখা নয়, বরং স্থানীয় কারিগর সম্প্রদায়কেও সহায়তা করা। ডিমাপুরের অন্যতম প্রধান বাজার হল হংকং মার্কেট। ঐতিহ্যবাহী নাগা পোশাক, হস্তশিল্প থেকে শুরু করে দৈনন্দিন জিনিসপত্রের স্থানীয় আমদানিকৃত পণ্যের এ এক মিলনস্থল। আরেকটি উল্লেখযোগ্য বাজার হল নিউ মার্কেট। তাজা পণ্যের বিশাল সম্ভার এবং চমৎকার স্থানীয় খাবারের জন্য এই মার্কেট বিখ্যাত। বেড়াতে যাব অথচ স্থানীয় খাবার চেখে দেখব না তা কি করে হয়, বিশেষ করে যখন ডিমাপুরের রন্ধনশৈলীতে মিশে আছে ঐতিহ্যবাহী নাগা রন্ধন প্রণালীর সাথে অসমীয়া, বাঙালি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য অঞ্চলের প্রভাব। স্থানীয় সুস্বাদু খাবারের মধ্যে রয়েছে বাঁশের কুচি, ডগা, গাঁজানো মাছ এবং ধোঁয়া দেওয়া মাংস দিয়ে তৈরি বিশেষ পদ, যা রসনাকে এক নতুন স্বাদের অভিজ্ঞতা দেয়। শহরের রেস্তোরাঁ বা রাস্তার খাবারের দোকানগুলোতেই এইসব খাবারের আস্বাদনের সুযোগ রয়েছে। সবই তো হলো, কিন্তু জানতে হবে পৌঁছানোর সহজ উপায়। শহরটি আকাশ, রেল এবং সড়কপথে ভালোভাবে সংযুক্ত। ডিমাপুর বিমানবন্দরের সঙ্গে ভারতের প্রধান শহরগুলির যোগ রয়েছে। অন্যদিকে রেল স্টেশনটি নাগাল্যান্ডের পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে সড়কপথে ডিমাপুর যাওয়ার ক্ষেত্রে কিন্তু চারপাশের পাহাড় ও গ্রামাঞ্চলের মনোরম দৃশ্যগুলো যাত্রীদের সঙ্গী হয়। যাত্রাপথটি এক্ষেত্রে গন্তব্যের মতোই স্মরণীয় হয়ে থাকে। সবুজ প্রকৃতি, শান্ত জলপ্রপাত সহ ডিমাপুর সত্যি এক প্রশান্তির আশ্রয়। ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস। আবহাওয়া এই সময় অত্যন্ত মনোরম, আর এই সময় পাহাড়ে ট্রেকিং এবং ঐতিহাসিক স্থানগুলি পরিদর্শনের জন্য এই অঞ্চল অত্যন্ত সহায়ক। তাহলে আর দেরি কিসের, পুজোর সময় যদি নাও হয় ডিসেম্বরেই পাড়ি জমানো যাক ডিমাপুরে। শুনলেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। নতুন দিল্লিতে আজ নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026 উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের দুদিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত 13টি মামলার সুপ্রিম কোর্টে আজ একযোগে শুনানি হওয়ার কথা। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, আগামীকাল থেকে আন্তর্জাতিক আকাশসীমায় ইরানের বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভারিয়ায় একতা নগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এই উপলক্ষে রাষ্ট্রপতি বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে 2024 সালের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। উল্লেখ্য, কাহিনী চিত্র বিভাগে এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মামুত্তি মালায়ালাম ছবি ব্রামা ইউগম এবং কার্তিক আরিয়ান হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়ন এর জন্য। তামিল ছবি আমরানের জন্য রাজকুমার পেরিয়াস্বামি সেরা পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। অন্যদিকে তেলুগু ছবি কালকি 2898 AD সেরা জনপ্রিয় বিনোদনমূলক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।

0: স্বতন্ত্র বীর সাভারকর ছবির পরিচালক হিসেবে রণদীপ হুডা সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। অকাহিনী চিত্র বিভাগে আনন্দ এল রায় স্ট্যাচু অফ ইউনিটি একতা কা প্রতীক ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। এই বিভাগে সেরা নবাগত পরিচালকের পুরস্কার প্রদান করা হবে রবি রাজ মুর্মুকে তার সাঁওতালি ছবি আঙ্গেনের জন্য। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ এই ছবিটি। যৌথভাবে সেরা শিশু শিল্পের সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালোধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায় তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026 উদ্বোধন করবেন। জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা বিষয়ের উপর ভিত্তি করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জলশক্তি মন্ত্রক জানিয়েছে এই আন্তর্জাতিক সম্মেলনে অংশীদার দেশ হিসেবে নেদারল্যান্ডস ও জার্মানি এবং 14টি রাজ্য অংশগ্রহণ করবে। এ মাসের 25 তারিখ পর্যন্ত এর অঙ্গ হিসেবে একটি আন্তর্জাতিক প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে। এই প্রদর্শনীটি সুস্থায়ী ও জলবায়ু সহনশীল জলসম্পদ ব্যবস্থাপনার জন্য উদ্ভাবনী প্রযুক্তি সকলের সামনে তুলে ধরার একটি মঞ্চ হিসেবে কাজ করবে। এর পাশাপাশি পানীয় জল ও স্যানিটেশন বিভাগ দ্বিতীয় আন্তর্জাতিক ওয়াশ সম্মেলন 2026 আয়োজন করবে। এই সম্মেলনে পানীয় জলের সহজলভ্যতা, স্যানিটেশন পরিকাঠামো, স্বাস্থ্যবিধি সংক্রান্ত আচরণ এবং জনস্বাস্থ্যের বিষয়গুলির উপর আলোকপাত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্স ANTF এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো NCB দুদিনের এই সম্মেলনের আয়োজন করছে। নেশার কুপ্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প, অভিন্ন দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে শ্রী শাহ মাদকের বিরুদ্ধে সচেতনতার প্রসারে একটি টেলিভিশন কমার্শিয়ালের আনুষ্ঠানিক প্রকাশ করবেন। একই সঙ্গে লখনৌ দেরাদুনের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনের নতুন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ANTF এর প্রধানরা সম্মেলনে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। ফ্রান্সের বিদেশমন্ত্রী জন অয়েল ব্যারোর সঙ্গে বৈঠকে ইউক্রেন সমস্যা, বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে কথা হয়েছে। ইকুয়েডরের বিদেশমন্ত্রী রবার্টো কুরির সঙ্গে বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করা, জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস কর্মী প্রশিক্ষণ, বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করেন শ্রী জয়শঙ্কর। স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাস ব্লানানের সঙ্গেও কথা বলেন তিনি। দ্বিপাক্ষিক বিভিন্ন কার্যক্রম ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। হাঙ্গেরির উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী অনিতা অরবানের সঙ্গেও বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী ইগনাজিও ক্যাসিস এবং নাউরুর প্রেসিডেন্ট ডেভিড এডিয়াং এর সঙ্গে বৈঠকে ভারত EFTA বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি কার্যকর হবার পর দুপক্ষের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন। জনসেবা থেকে দেশসেবা এই মঞ্চকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান, একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনে পরিণত করেছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশে 12 কোটিরও বেশি গৃহস্থালী শৌচাগার ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনকে জন আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণও বিশেষভাবে উল্লেখযোগ্য। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী মনে করেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
1: স্বচ্ছ ভারতের সহায়তায় ভারতবর্ষে অনেক উন্নতি হয়েছে। যে ম্যাসিভ একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ফলাফল আমরা পেতে শুরু করেছি। আগামী দিনে সারা ভারতেই শৌচালয় সবার জন্য হয়ে আসবে এবং সমস্ত রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট আজকাল ঝকঝক টকচকে করছে। আগামী স্বচ্ছ ভারত প্রকল্প আমাদের দেশকে বিকশিত ভারত করার জন্য একটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ অংশ নিতে থাকবে।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গে এবারের

0: সেবায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত 13টি মামলার আজ সুপ্রিম কোর্টে একযোগে শুনানি হওয়ার কথা। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। আজকের শুনানিতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে কমিশন শীর্ষ আদালতকে অবহিত করবে বলে মনে করা হচ্ছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তির নিষ্পত্তি করার লক্ষ্যে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। সিইও অফিসের পক্ষ থেকে ইতোমধ্যেই সেই সব ভোটদাতাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে এসআইআর প্রক্রিয়া, যাদের নোটিশ দেওয়া হয়েছে। সিইও দপ্তরের পক্ষ থেকে অবশ্য স্পষ্ট জানানো হয়েছে, নোটিশ দেওয়ার অর্থ এই নয় সেই ভোটদাতাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, আগামীকাল থেকে আন্তর্জাতিক আকাশসীমায় ইরানের বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। আমেরিকার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে আগামীকাল থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধ হয়ে যাবে। কোনো দেশের কোম্পানি ইরানকে জ্বালানি সরবরাহ বা বিমান অবতরণের সুবিধা প্রদান করলে অথবা টিকিট বিক্রি করলে তারাও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে। ঝাড়খণ্ডের লোকসংস্কৃতি ও প্রকৃতি পুজোর অন্যতম প্রধান উৎসব করম আজ রাজ্যজুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। করম উৎসবকে ফসল রক্ষা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ভাই বোনের মধ্যে অটুট বন্ধনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এদিকে করম পুজো উপলক্ষে আজ পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে সরকারি ও বেসরকারি সাহায্যপ্রাপ্ত দপ্তর কর্পোরেশন শিক্ষা প্রতিষ্ঠানে আজ ছুটি থাকবে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারত আজ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। জাপানের নিশিনে এই খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10:30। বাংলাদেশকে 114 রানে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। অন্যদিকে শ্রীলঙ্কা সেমিফাইনালে পরাজিত করে পাকিস্তানকে। ভারতের মহিলা দলও আজ কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। নতুন দিল্লিতে আজ নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026-এর উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। খবর শেষ হলো।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা।

সুপ্রভাত এবং স্বাগত শ্রোতা বন্ধুরা। সকাল সকাল সকালের আড্ডায় আপনাদের সঙ্গে মেতে উঠতে আজ স্টুডিওতে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। গল্পে গানে আমরা দুই পারের বন্ধুরা একসাথে কাটাবো বেশ কিছুটা সময়। শুরুটা তাহলে হোক গানের হাত ধরে, বনশ্রী সেনগুপ্ত।

এমন মন ভালো করা একটা গানের পরে একজন মন ভালো করা ব্যক্তির খবর দেওয়া যাক আপনাদের, মানে আমার জানাতে খুব ইচ্ছে করছে। তিনি নিজের উদ্যোগে ইতিমধ্যেই প্রায় 10,000 গাছ লাগিয়ে ফেলেছেন, আর সেই কারণেই পুলিশ মহলে এখন তার পরিচয় গ্রিন ম্যান। খাঁকি পোশাকে তিনি আইন রক্ষক, কিন্তু পুলিশের দায়িত্বের বাইরেও তার আরও একটি পরিচয় হলো তিনি গাছের বন্ধু। তার হাতে কোদাল, কাঁধে গাছের চারা কিংবা বীজ ভর্তি ব্যাগ, আর চোখে সবুজ ভবিষ্যতের স্বপ্ন। ডিউটির ফাঁকে কিংবা অবসর সময় পেলেই তিনি গাছ লাগাতে বেরিয়ে পড়েন। তিনি ASI নিশীথ বিশ্বাস। কর্মসূত্রে যে এলাকাতেই থাকুন না কেন, খালি জায়গা দেখলেই তার নজর চলে যায় সেদিকে। কোথাও দীর্ঘদিনের জঙ্গল পরিষ্কার করে তৈরি করেন সবুজ ছোট্ট পরিসর, কোথাও আবার পড়ে থাকা জমিতে রোপণ করেন গাছের চারা। আম, জাম, কাঁঠাল সহ বিভিন্ন ফলের গাছ যেমন তার পছন্দের তালিকায় রয়েছে, তেমনি তিনি নানা ধরনের ফুলের গাছও পছন্দ করেন। গাছ লাগানো নিশীথবাবুর কাছে নিছক শখ নয়, বরং এক ধরনের নেশা এবং দায়বদ্ধতা। সেই কারণেই 10,000-এর মাইলস্টোনে পৌঁছেও তিনি কিন্তু থামতে রাজি নন। তার পরবর্তী লক্ষ্য হলো 1

লক্ষ্য গাছ লাগানো। কর্মস্থল বদলালেও সেই লক্ষ্য বদলাবে না, বরং নতুন জায়গায় নতুন করে সবুজ করে তুলতে চান তিনি। নিজের হাতে লাগানো একটি গাছের চারা ধীরে ধীরে বড় হয়ে উঠছে, তারপর সেই গাছে ফুল ফুটছে বা ফল ধরছে, গাছের ডালে পাখি কিংবা অন্যান্য প্রাণীদের আনাগোনা চলছে, এই দৃশ্যগুলোই তাঁর কাছে সবচেয়ে বড় পুরস্কার। এতেই তিনি গভীর তৃপ্তি অনুভব করেন। দ্রুত নগরায়ণ এবং নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন একজন পুলিশ কর্মীর এই উদ্যোগ নিঃসন্দেহে অন্যরকম বার্তা দেয়। পুলিশের কাজ যে শুধুমাত্র অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা কিংবা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়, তা নিজের কাজের মাধ্যমেই অনবরত দেখিয়ে চলেছেন নিশীথ বিশ্বাস। তার এই কর্মকাণ্ড আগামী দিনে আরও অনেক পুলিশকর্মীকে পরিবেশ রক্ষার কাজে হয়তো এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। 10,000 গাছ লাগিয়ে ASI নিশীথ বিশ্বাস এক নতুন পথ চলা শুরু করলেন। তার স্বপ্ন একদিন সংখ্যাটা লক্ষ্যে পৌঁছবে, আর যতদিন হাতে কোদাল তুলে নেওয়ার শক্তি থাকবে ততদিন নতুন নতুন জায়গায় সবুজের বীজ বুনে যাওয়ার ইচ্ছেটাও থাকবে তার। অরণ্যপ্রেমী মানুষের কথা শোনার পর এবার একটা অরণ্যের গান শোনা যাক, আরতি মুখোপাধ্যায়।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

হ্যাঁ, জীবন খুঁজে পাওয়ার আনন্দেই হয়তো শুরু হয়েছিল বিচ ওয়ারিয়ার্স আন্দোলন। বিষয়টা একটু বলি, বিগত 9 বছরেই তাদের প্রভাবে মুম্বাইয়ের দাদার, প্রভাদেবী, জুহু কোয়ালিওয়াডা ও জুহু সিলভার সৈকতে 2000-এরও বেশি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শুরুটা 2017-র গণেশ বিসর্জনের পরের সকাল। মুম্বাইয়ের দাদার সৈকতে হাঁটতে গিয়ে 28 বছরের তরুণ চিনু কোয়াত্রা দেখলেন চারপাশে প্লাস্টিক, তারপর ভাঙা মূর্তির স্তূপ পড়ে রয়েছে। উৎসব শেষ হলেও ময়লাগুলো সেখানেই পড়েছিল। দৃশ্যটি দেখে চিনু ভাবলেন, মানুষ যদি একসঙ্গে উৎসব করতে পারে তবে পরিবেশ পরিষ্কার করতে পারবে না কেন? মাত্র 12 জন স্বেচ্ছাসেবককে নিয়ে দাদার সৈকত পরিষ্কারের কাজে নেমে পড়েন চিনু। তারপর বুঝতে পারলেন, পরিবর্তন আনতে হলে প্রতি সপ্তাহেই এই চেষ্টা চালিয়ে যেতে হবে। সেই ছোট্ট শুরুটাই ধীরে ধীরে বদলে যায় বিচ ওয়ারিয়ার্স নামের এক বিরাট আন্দোলনে। এই টানা প্রচেষ্টার ফলে সমুদ্রের জলে মেশার হাত থেকে রক্ষা পেয়েছে প্রায় 4000 টনেরও বেশি ক্ষতিকর বর্জ্য। একই সঙ্গে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা তৈরি করা সম্ভব হয়েছে। চিনু এবং তার দলও ব্যাঙ্গের ডাক কাচড়াওয়ালা থেকে সাফাইওয়ালা নামের শ্রদ্ধাশীল পরিচয় পেয়েছেন। শুধু বর্জ্য তোলাই নয়, এই প্লাস্টিকগুলোর সঠিক পুনর্ব্যবহার নিয়েও কাজ শুরু করেন চিনু। কুড়িয়ে পাওয়া প্লাস্টিক ধুয়ে, শুকিয়ে ও প্রক্রিয়াজাত করে তা দিয়ে প্লাইউডের বিকল্প তৈরি করা হচ্ছে, যা পরিবেশ সচেতনতায় এক নতুন মাত্রা যোগ করেছে। তৈরি হচ্ছে স্কুল ও পার্কের বেঞ্চ। প্রায় 25 কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা একটি বেঞ্চ উপহার দেওয়া হচ্ছে বিভিন্ন স্কুলের ছোট ছোট শিক্ষার্থীদের। চিনুকোত্রার আসল লক্ষ্য শুধু আবর্জনামুক্ত সমাজ নয়, বরং দেশকে একটি সার্কুলার ইকোনমির দিকে নিয়ে যাওয়া, যেখানে প্লাস্টিক বর্জ্য ফেলে না দিয়ে সম্পদে পরিণত করা হবে এবং এটি আরও অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করবে। সুস্থ পরিবেশ গড়ে তুলতে চিনুকোত্রার মতো আমরা সকলেই যেন এবার সচেতন হই। আজ এই আসরে আমরা অঙ্গীকারবদ্ধ হই এই ভাবনায়। বন্ধুরা, আড্ডার আসরে তো নানা কথা চলতে থাকবে, তবে তারই মাঝে আকাশবাণী মৈত্রীর আজকের অনুষ্ঠানের কথাও একটু বলবো, জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গানের বিষয়। কখনো কখনো রাত মানেই শুধু ঘুম নয়, রাত মানেই কিছু না বলা কথা, কিছু পুরনো স্মৃতি আর একরাশ একাকিত্ব। চারপাশ যখন নিস্তব্ধ হয়ে আসে তখনই কি মনের ভেতরটা সবচেয়ে বেশি কথা বলে? মনে পড়ে যায় প্রিয় কোনো মানুষকে হারিয়ে যাওয়া কোনো মুহূর্তকে, আর সেই নীরবতার সঙ্গী হয়ে মনের কোণে কোথাও বাজে পুরনো দিনের গান। রাতেই তাই ফিরে দেখা যাক সেই সব অনুভূতিকে, যেগুলো দিনের ব্যস্ততায় কোথাও চাপা পড়ে থাকে। পুরনো গানের সুরে, স্মৃতির মায়ায় আর মনের কিছু না বলা কথায় হারানো দিনের গানে আপনাদের সঙ্গে আজ থাকবেন মৈত্রী বন্ধু দীপান্বিতা। শুনলেন আজ রাতের হারানো দিনের গানের প্রোমো। আড্ডার আসরে এবার আবার একটু গান শোনা যাক, পরপর 2টি গান এখন রইল আমার তরফ থেকে আপনাদের জন্য।

আড্ডায় মেতে আপনাদের বলে ফেললাম যে পরপর দুটো গান শোনাবো, কিন্তু ওদিকে খেয়ালই করিনি ঘড়ির কাঁটা কিন্তু 8 ছুঁয়ে ফেলেছে। আর সকাল 8টা মানেই তো দৃষ্টিকোণ, তাই গানের আগে এবারে এখন শুনবেন অনুষ্ঠান দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। আজকের বিষয় বিশ্ব শান্তি দিবস।

যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে। অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে। জাগ্রত কর।

উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। একদিন ভারতবর্ষ তাঁর তপবনে দাঁড়িয়ে বলেছিলেন।

রামমোহন রায়ও একদিন উষাকালে নির্বাণ দ্বীপ তিমিরাচ্ছন্ন বঙ্গসমাজের গাঢ় নিদ্রামগ্ন নিশ্চেতন লোকালয়ের মধ্যস্থলে দাঁড়াইয়া উঠিয়া বলিয়াছিলেন, হে মহুশয্যাশায়ী পুরবাসীগণ, আমি সত্যের দর্শন পাইয়াছি, তোমরা জাগ্রত হও। লোকাচারের পুরাতন শুষ্ক পর্ণশয্যায় সুখ সুপ্ত প্রাণীগণ রক্ত নেত্র উন্মিলন করিয়া সেই জাগ্রত মহাপুরুষকে রোষ দৃষ্টি দ্বারা তিরস্কার করিতে লাগিল। কিন্তু সত্য যাহাকে একবার আশ্রয় করে সে কি আর সত্যকে গোপন করিতে পারে? দীপবর্তিকায় অগ্নি যখন ধরিয়া উঠে তখন সেই শিখা লুক্কায়িত করা প্রদীপের সাধ্যায়ত্ত নহে। আমরা রুষ্ট হই আর সন্তুষ্টই হই, সে ঊর্ধ্বমুখে হইয়া জ্বলিতেই থাকিবে, তাহার অন্য কোন গতি নাই।

মুক্ত হোক এই ধরাতল সব দুর্গতি থেকে, শুভবুদ্ধির নির্মলতায় আনন্দে যাক ঠেকে, সকল ব্যাধির হোক নিরাময়, সকলেই থাকুক সুখী, দুর্জন হোক সজ্জন আর সজ্জন পাক শান্তি, সকল বাঁধন মুক্ত হয়ে সকলের দিক মুক্তি, বিশ্বজুড়ে সুখ থাকুক শান্তির হোক সাধনা, অনুতে তনুতে নারায়ণ গান।

আমরা পবিত্রতা, শক্তি ও শান্তির স্রোত বইয়ে দিই আমাদের সব সঙ্গী সাথীদের দিকে, পূবে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে। আমরা নিজেদের ও সারা জগৎকে নিয়ে শান্তিতে থাকি।

0: শুনলেন অনুষ্ঠান দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। আজকের বিষয় বিশ্ব শান্তি দিবস।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: ডাইনোসর বিদায় নিয়েছে সেই কবে, কিন্তু জুরাসিক যুগের একটি প্রাণী লড়াই করে এখনও টিকে আছে উত্তরের পাহাড়ে, হিমালয়ান সালামান্ডার অথবা হিমালয়ান নিউট। ভারতে তো বটেই, পৃথিবীর কোথাও মেলে না এই প্রাণী, পাওয়া যায় শুধুমাত্র দার্জিলিং ও কার্শিয়াংয়ের পাহাড়ে। এই উভচর গবেষক মহলে লিভিং ফসল নামেও পরিচিত। বিরল প্রাণীকে বিলুপ্তি থেকে বাঁচাতে কার্শিয়াংয়ের জঙ্গলে গড়ে উঠতে চলেছে বিশ্বের প্রথম হিমালয়ান সালামান্ডার স্যাংচুয়ারি। বনদপ্তর সূত্রে খবর, প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রায় 160 মিলিয়ন বছর আগে জুরাসিক যুগে যখন পৃথিবীতে ডাইনোসর ঘুরে বেড়াতো, তখন থেকেই সালামান্ডার টিকে আছে। জলবায়ুর পরিবর্তন হলেও এদের দৈহিক গঠন পাল্টায়নি, তাই গবেষকরা একে জীবন্ত জীবাশ্ম অথবা লিভিং ফসল বলে থাকেন। জলমগ্ন নিচু জমিতে এরা চলাফেরা করে, মাটিতে ছিদ্র করে এরা, ফলে বৃষ্টির জল খুব সহজে মাটির গভীরে প্রবেশ করে ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়ায়। কিন্তু সামান্য দূষিত জলেই এরা আর টিকে থাকতে পারে না। সালামান্ডার অতি সংবেদনশীল ইন্ডিকেটর, যেখানে ওই প্রাণী থাকে বুঝতে হবে সেখানকার জলের গুণগত মান চমৎকার ও বাস্তুতন্ত্রে সমস্যা নেই। প্রায় 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের কালচে বাদামি পিঠের উপরে দানাদার উঁচু রেখা বিশিষ্ট এই প্রাণীটিকে পাহাড়বাসী ভালোবেসে বলেন পানি টিকটিকি। একসময় দার্জিলিং ও কার্শিয়াংয়ের পাহাড়ের প্রায় 100টিরও বেশি জায়গায় এদের দেখতে পাওয়া যেত। এখন বেড়ে চলা নগর উন্নয়ন, পর্যটন, প্লাস্টিক দূষণ এবং জমি ব্যবহার পরিবর্তনের ধাক্কায় এদের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলি উদ্বেগজনকভাবে সংকুচিত হয়েছে। পাহাড়ি অঞ্চলে কোনো একক বড় বনভূমিতে এরা সীমাবদ্ধ নেই, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেসব প্রজনন এলাকা চা বাগানের সীমানায় রয়েছে, বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেখানের নির্দিষ্ট জলাশয়গুলির চারপাশে সুরক্ষা সীমানা প্রাচীর তৈরি করা হচ্ছে। স্যাংচুয়ারি গঠিত হলে সালামান্ডাররা নিশ্চিত সুরক্ষা পাবে, ফলে সংবেদনশীল বাস্তুতন্ত্র রক্ষায় অবশ্যই একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে। তাহলে এই অতি প্রাচীন প্রাণীটির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন তো উত্তরবঙ্গে? চলুন আপাতত গান শুনে সে কথা ভাবতে থাকুন।

0: এখন শুনবেন আজকের আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 95% ও 64%। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.05 মিলিমিটার। মৎস্যজীবী বন্ধুদের জন্য বিশেষ সতর্কবার্তা রয়েছে। 21 থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে উত্তর, মধ্য ও পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে খারাপ আবহাওয়ার জন্য বাতাসের গতিবেগের ঘন ঘন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবী বন্ধুদের এই কারণে এই সময়ের মধ্যে সংলগ্ন অঞ্চলগুলিতে গভীর সমুদ্রে যাত্রা করতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর, এবং সকালের আড্ডার আসরে পথ চলা এখনও কিছুটা বাকি। এখন শুনবেন জানা অজানা। জানা অজানায় এখন শুনবেন স্মরণে বরণে মাইকেল ফ্যারাডে। বলছেন অর্পণ পাল।
1: তিনি একেবারে শৈশব থেকেই চিনেছেন দারিদ্র, দেখেছেন দুমুঠো খাদ্যের জন্য কতটা পরিশ্রম লাগে। এমনও হয়েছে মাত্র একটা পাউরুটি খেয়ে তাকে কাটাতে হয়েছে একটানা 7 দিন। খুব সামান্য একটু স্কুলে যাওয়ার সুযোগ জুটেছিল, তাও সেটা ছেড়ে দিয়ে দারিদ্রপীড়িত সংসারকে একটু অক্সিজেন যোগাতে মাত্র 13 বছর বয়স থেকেই তাকে লেগে পড়তে হয় উপার্জনের তাগিদে। অথচ প্রথাগত উচ্চশিক্ষার সামান্য সুযোগটুকুও না পাওয়া সেই ছেলে

0: আশ্চর্য দরজা। নিত্য দিন হরেক রকম বই পড়বার সুযোগ পেয়ে নিজেকে সমৃদ্ধ করবার প্রক্রিয়া চলছিল ভালোই, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় বাকবদল ঘটল এক বিকেলে ব্রিটেনের রসায়নবিদ হামফ্রে ডেভির বক্তৃতা শুনবার সুযোগ পাওয়ার দিন থেকে। তখন তার বয়স 20 বা 21। বিলেতের এক বিজ্ঞান প্রসার কেন্দ্র রয়্যাল ইনস্টিটিউশনে গিয়ে সেই রকম কয়েকটা বক্তৃতা পরপর শোনবার পর তিনি এতটাই মুগ্ধ হন যে বাড়িতে বসে এরপর তিনি একটানা কয়েকদিন ধরে সেগুলোর বিষয়বস্তু পুরো গুছিয়ে লিখে ফেলেন এবং সেই বাঁধানো খাতাটি পাঠিয়ে দেন স্বয়ং ডেভি সাহেবকে। ডেভি এই তরুণের প্রতিভা চিনতে ভুল করেননি, তাঁর ডাকে এরপর তার গবেষণাগারে মাইকেল ফ্যারাডে তার সহকারী হিসেবে যোগ দেন। ফ্যারাডে এরপর যেন শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরিত হলেন। হাতে কলমে নানা রকম যন্ত্রপাতি নিয়ে কাজের প্রতি তার আগ্রহ ছিল আগে থেকেই, ডেভির পরীক্ষাগারে এসে পড়বার পর তাঁর হাতে যেন আলাদিনের প্রদীপ এসে গেল, আর সেই প্রদীপকে তিনি কাজেও লাগালেন অচিরেই। তড়িৎ এবং চুম্বকের পারস্পরিক সম্পর্ককে কাজে লাগিয়ে বিশ্বের প্রথম বৈদ্যুতিক মোটর তৈরি করা থেকে শুরু করে আরও কত অজস্র আবিষ্কার যে এরপর তিনি করে চললেন কয়েক দশক ধরে, তার তালিকা বানানোই কঠিন। আজ আমরা যে বিদ্যুৎ নির্ভর জীবনযাপনে অভ্যস্ত হয়ে আছি সেটার প্রায় সবটাই এই ফ্যারাডের আবিষ্কারের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তড়িৎচুম্বকীয় আবেশ নামে ঘটনা কাজে লাগিয়ে তিনিই প্রথম তৈরি করেন ডায়নামো বা জেনারেটর। পদার্থবিদ্যার হরেক ঘটনা ছাড়াও রসায়নে বেঞ্জিনের আবিষ্কারের সঙ্গে জড়িয়ে আছেন তিনি, আবার তড়িতের প্রভাবে রাসায়নিক পদার্থের মূলগত বিশ্লেষণে তাঁর আবিষ্কৃত সূত্র বা নিয়ম পরবর্তীকালের গবেষকদের পথ দেখিয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নেহাতি সাদামাটা একজন মানুষ, সরকারি পুরস্কার বা খেতাব নিতে তাঁর আগ্রহ ছিল না একেবারেই, আবার নিজের আবিষ্কার যাতে বেশি করে মানুষের কাজে লাগে সেটা ভেবে তিনি ওগুলোর পেটেন্ট নিতে চাননি কখনো। রয়্যাল সোসাইটির সভাপতির পদ যেমন ফিরিয়ে দিয়েছেন বিনীতভাবে, তেমনই নাইটহুড উপাধিপ্রাপ্তির প্রস্তাবে না বলে দিয়েছেন দৃঢ়ভাবে। যদিও শেষ জীবনে সরকার তাঁকে একটি বাড়ি দিয়েছিল, সেখানেই কাটে তাঁর জীবনের শেষ 10টা বছর। 1867 সালে তার মৃত্যু হয়। শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে এক অখ্যাত কবরখানায় নেহাতি সাদামাটাভাবে সমাধিস্থ করা হয়। নিজের গোটা জীবন যেভাবে বিজ্ঞান গবেষণায় একের পর এক শৃঙ্গ আরোহণে ব্যস্ত রাখতে পেরেছিলেন মাইকেল ফ্যারাডে, তার তুলনা সর্বকালে খুব কম মানুষের ক্ষেত্রেই দেখা গিয়েছে। আইজাক নিউটন বা অ্যালবার্ট আইনস্টাইনের পাশাপাশি আগামী অনেককাল তাকে শ্রেষ্ঠতম বিজ্ঞানীদের একজন হিসেবেই মনে রাখবে মানুষ। শেষে একটা অতিরিক্ত বিষয় বলি, 1825 সালে মানে আজ থেকে ঠিক 200 বছর আগে লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে ফ্রাইডে ইভিনিং ডিসকোর্স নামে এক সান্ধ্য বক্তৃতার আয়োজন করেছিলেন মাইকেল ফ্যারাডে, যেটা এরপর তিনি বজায় রেখেছিলেন পরবর্তী প্রায় 37 বছর। শুধু একটানা বক্তৃতা নয়, সঙ্গে হাতে কলমে বা যন্ত্রপাতির সাহায্যে বিষয়টিকে বোঝানোর বন্দোবস্তও থাকত। আর এই শুক্রবাসরীয় সান্ধ্য বক্তৃতায় গোটা 19 আর 20 শতকে মাত্র একজন ভারতীয় বিজ্ঞানী অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন, তাও একবার নয় দুবার, তিনি জগদীশচন্দ্র বসু।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন স্মরণে বরণে মাইকেল ফ্যারাডে, বললেন অর্পণ পাল।
2: আড্ডারা সুরে এবার ইতি টানার সময় তো প্রায় হয়ে গেছে, তবে যাওয়ার আগে আবারও গান শুনিয়ে বিদায় জানাবো। তবে তার আগে বলি, অনুষ্ঠান সম্পর্কে অবশ্যই মতামত জানাবেন মৈত্রী বন্ধু 23@gmail.com এই ঠিকানায়, অথবা কমেন্ট করুন আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীর নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্সে। আজ সকালের আড্ডায় আপনাদের সঙ্গে যোগ দিয়েছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র, বিদায় বেলায় রাখলাম এই গান।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর মাদ্রিদ। পরিচয় করাবেন শ্রাবণী চট্টোপাধ্যায়।

স্পেনের রাজধানী হিসেবে মাদ্রিদের উত্থান কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং বহু শতাব্দীর রাজনৈতিক, সামরিক এবং ভৌগোলিক পরিবর্তনের এক অনন্য ইতিহাস। নবম শতাব্দীতে খ্রিস্টানদের আক্রমণ থেকে টলেডো শহরকে রক্ষা করার একটি সামরিক ফাঁড়ি হিসেবে যার যাত্রা শুরু হয়েছিল, 1561 সালে রাজা দ্বিতীয় ফিলিপের হাত ধরে তা স্পেনের রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়। উমাইয়া আমিরদের দুর্গ থেকে বোরবন রাজাদের নান্দনিক আধুনিকায়ন, মাদ্রিদের ইতিহাস এক রোমাঞ্চকর পরিবর্তনের গল্প। একটি শহর যার অন্তরে রয়ে গেছে মুসলিম শাসনের স্মৃতি, যার বহিরঙ্গে আজ খ্রিস্টীয় রাজশক্তি স্থাপত্য, যে শহরের প্রাচীর একদিন তৈরি হয়েছিল মরুপ্রান্তে সেই ইসলামী সাম্রাজ্যের সীমানা রক্ষার জন্য, আবার সেই শহরই পরে হয়ে উঠেছিল স্পেনের রাজাদের রাজধানী, যার পথে পথে মিশে আছে আরবি নাম, খ্রিস্টীয় গির্জা, মুদেখা স্থাপত্য, রাজপ্রাসাদ আর ইউরোপীয় শিল্পের দীর্ঘ ইতিহাস। কতবার যে তার রূপ বদলেছে, কত শাসক যে তার উপর নিজের স্পর্শ রেখে গেছে, তার হিসেব করতে গেলে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যেতে হয়।

সহ প্রত্যক্ষ করেছে অগ্নিকাণ্ডের ভয়াবহতা। 1734-এর ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল সেই পুরনো আলকাজার, কিন্তু আগুন একটি প্রাসাদকে ধ্বংস করতে পেরেছিল, শহরের ইতিহাসকে নয়। সেই ধ্বংসস্তূপের উপরেই পরে উঠে দাঁড়াল নতুন রাজপ্রাসাদ। পুরনো মায়ারিতের ভিতের উপর তৈরি হতে থাকল নতুন মাদ্রিদ। মাদ্রিদ, যা স্থাপত্যে, নামের মধ্যে, পুরনো প্রাচীরে, গির্জা ও প্রাসাদের শরীরে দুই ভিন্ন সময়ের, দুই ভিন্ন সংস্কৃতির ছাপ পাশাপাশি থেকে গেছে। নবম শতকে যে মায়ারিতের দুর্গ দিয়ে এই কাহিনী শুরু, একাদশ শতকে তা খ্রিস্টীয় শাসনের অধীনে এল, আর ষোড়শ শতকে দ্বিতীয় ফিলিপের হাত ধরে সেই শহর হয়ে উঠল স্পেনের রাজদরবারের কেন্দ্র। এই দীর্ঘ ইতিহাসের শুরুটা হোক নবম শতক থেকে। মাদ্রিদ তখনও স্পেনের রাজনৈতিক মানচিত্রে আজকের মতো গুরুত্বপূর্ণ নয়। মানজানারেস নদীর ধারে কাস্তেলিয়ান মালভূমির এক প্রান্তে পাহাড়ের দিকে যাওয়া পথের কাছে গড়ে উঠেছিল ছোট্ট একটি দুর্গনগর। 865 সালের নথিতে যার উল্লেখ পাওয়া যায় মায়ারিথ নামে। কর্ডোবার আমির মোহাম্মদ প্রথমের নির্দেশে নির্মিত এই দুর্গের উদ্দেশ্য ছিল মূলত প্রতিরক্ষা, কিন্তু প্রতিরক্ষার জন্য তৈরি একটি দুর্গই যে একদিন একটি দেশের রাজধানীর ভিত হয়ে উঠবে তখন তাকে জানত। মায়ারিথের গুরুত্ব শুধু তার দুর্গে ছিল না, ছিল তার অবস্থানেও। মানজানারেস নদীর কাছাকাছি এই অঞ্চল জলসমৃদ্ধ ছিল, আর সেই কারণে মায়ারিথ নামটির সঙ্গে জলের প্রাচুর্যের সম্পর্ক খুঁজে পাওয়া যায়। মাদ্রিদের বর্তমান প্রতীকেও সেই প্রাচীন স্মৃতির প্রতিধ্বনি রয়েছে। মুসলিম শাসকের তৈরি সেই প্রথম দুর্গ প্রাচীরই ছিল মাদ্রিদের নগর জীবনের প্রাথমিক কাঠামো। আজ সেই প্রাচীরের খুব সামান্য অংশ টিকে আছে, কিন্তু শহরের প্রতিটি ইট চুপি চুপি যেন বলছে অতীত কথা। 1085 সালে ক্যাস্টিলের রাজা আলফনসো ষষ্ঠের হাতে এই অঞ্চল আসে। পতাকা বদলাল, শাসন বদলাল, ধর্মীয় ও সামাজিক কাঠামো বদলাতে শুরু করল, কিন্তু শহরটি থেকে গেল। বরং নতুন শাসনের অধীনে তার গুরুত্ব ধীরে ধীরে বাড়ল, জনসংখ্যা বাড়ল, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ল, বসতি ছড়াল। 1202 সালে মাদ্রিদ নিজের একটি ফুয়েরো অর্থাৎ বিশেষ আইনি সনদ লাভ করে। এ যেন ছোট্ট সীমান্ত বসতির ধীরে ধীরে একটি সংগঠিত নগর সমাজে পরিণত হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু তখনও সে ইউরোপের বড় কোনো রাজনৈতিক কেন্দ্র নয়, তার ভবিষ্যৎ যেন অপেক্ষা করছে আরও কয়েক শতাব্দী দূরে, আর সেই ভবিষ্যৎ এসে দাঁড়াল ষোড়শ শতকে। রাজা দ্বিতীয় ফিলিপ যখন 1561 সালে রাজদরবার স্থায়ীভাবে এই শহরে নিয়ে এলেন, তখন মাদ্রিদের ভাগ্য একেবারে অন্যদিকে মোড় নিল। উপদ্বীপের তুলনামূলক কেন্দ্রীয় অবস্থান, যোগাযোগের সুবিধা, জল ও খাদ্য সরবরাহের সম্ভাবনা, বিস্তৃত শিকারক্ষেত্র, সব মিলিয়ে মাদ্রিদ রাজদরবারের জন্য ছিল একেবারে যোগ্য। কাছেই ছিল এসকোরিয়াল, রাজকীয় প্রকল্পের আর এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলেই এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি ছিল একটি ছোট শহরকে সাম্রাজ্যের রাজনৈতিক হৃদয়ে বসিয়ে দেওয়ার মুহূর্ত। 1561 সালে রাজদরবার এল, আর তার সঙ্গে এল হাজার হাজার মানুষ। গড়ে উঠতে লাগল শিল্প, স্থাপত্য, সাহিত্য, পোশাক, খাদ্য, বিনোদন, ক্ষমতা ও অর্থনীতির এক বিশাল জগৎ। সেই সময়ের মাদ্রিদ তাই ধীরে ধীরে হয়ে উঠতে লাগল রাজশক্তি ও নাগরিক জীবনের মিলনস্থল। আজ যে প্লাজা মায়ারকে আমরা মাদ্রিদের অন্যতম পরিচয় হিসেবে দেখি, তার ইতিহাসও এই রাজদরবার কেন্দ্রিক শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে। তবে মায়ারিথ থেকে মাদ্রিদ হওয়ার পথটি একেবারে মসৃণ ছিল না। 1601 সালে রাজদরবার সাময়িকভাবে ভ্যালাদোলিদে চলে গেল। মাদ্রিদ যেন হঠাৎ তার প্রাণকেন্দ্র হারাল, কিন্তু সেই বিচ্ছেদ স্থায়ী হল না। 1606 সালে রাজদরবার আবার ফিরে এলো মাদ্রিদে, আর এবার শহরটি বুঝে গেল তার ভাগ্য রাজদরবারের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। সপ্তদশ শতকে রাজকীয় স্থাপত্যের জাঁকজমক আরও বাড়ল। বুয়েন রেট্রিরো প্যালেস ও তার উদ্যান তৈরি হল, প্লাজা মায়ার নতুন রূপ পেল, শহর যেন রাজকীয় মহিমার এক বিশাল মঞ্চ। কিন্তু রাজপ্রাসাদের বাইরের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। অভিজাতদের জাঁকজমকের পাশাপাশি ছিল সাধারণ মানুষের ঘিঞ্জি বসতি, বাজার, সরাইখানা, ছোট দোকান, ধর্মীয় প্রতিষ্ঠান। অর্থাৎ মাদ্রিদ তখন থেকে শুধু রাজাদের শহর ছিল না, সে ছিল বহুস্তরের মানুষের শহর, আর সেই বহুত্বই

পরবর্তী সময়ে তার সামাজিক চরিত্র তৈরি করে। তারপর 1734 সাল, রাজপ্রাসাদের ইতিহাসে এক বিরাট অগ্নিকাণ্ড। পুরনো রয়্যাল আলকাজার আগুনে ধ্বংস হয়ে গেল, তবে সেই ধ্বংসের ওপরেই পরে তৈরি হল আজকের রয়্যাল প্যালেস অফ মাদ্রিদ। অর্থাৎ বর্তমান রাজপ্রাসাদ শুধু একটি প্রাসাদ নয়, আগুনের পর পুনর্গঠিত এক রাজকীয় যুগের স্থাপত্য ঘোষণা। এরপর এল বোরমোদের যুগ এবং অষ্টাদশ শতকে মাদ্রিদ পেল নতুন এক চেহারা। বিশেষ করে তৃতীয় কার্লোসের সময় শহরকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, আলোকিত, পরিকল্পিত করার উদ্যোগ নেওয়া হয়। রাস্তা, নিকাশি, আলো, জনপরিসর, বৃক্ষসজ্জা শহরকে শুধু রাজাদের বাসস্থান নয়, একটি আধুনিক ইউরোপীয় নগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা শুরু হয়। পাসেও দেল প্রাডোর মতো নগর প্রকল্প এই আলোকায়ন যুগের মানসিকতারই প্রতিফলন। আজকের মাদ্রিদের সৌন্দর্যের একটা বড় অংশ আসলে সেই সময়ের নগর চিন্তার উত্তরাধিকার। প্রাডো মিউজিয়ামের ইতিহাসও সেই বৃহত্তর সাংস্কৃতিক প্রকল্পের সঙ্গে যুক্ত। পরবর্তী সময়ে এখানে স্পেন ও ইউরোপের শিল্পের এমন এক বিপুল সংগ্রহ গড়ে উঠল যেখানে ভেলাজকেজ গয়া, এলগেক্রেউর মতো শিল্পীদের কাজ বিশ্ব শিল্পের ইতিহাসে মাদ্রিদের নামকে আরও গভীরভাবে প্রতিষ্ঠা করল। মাদ্রিদের এই বদলে যাওয়া শহরকে শুধু শিল্পীরাই দেখেননি, লেখকেরাও দেখেছেন। রাস্তায় হাঁটা মানুষ, বাজারের ভিড়, অভিজাতের জীবন, সাধারণ মানুষের সংসার, সবকিছু ধরা পড়েছে সাহিত্যে। ১৯ শতকে রামন দে মেসোনেরো রোমানেস মাদ্রিদের জীবনকে এত নিবিড়ভাবে লিখেছিলেন যে তাকে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রনিকলার বলা হয়। তাঁর লেখাই পরবর্তী সময় বেনিটো পেরেজ গালদোসের মতো লেখকদের জন্য গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। কিন্তু ইতিহাসের শহর শুধু তার সৌন্দর্যের গল্পই বলে না, তার রাস্তায় কখনো কখনো বিদ্রোহের পদধ্বনিও শোনা যায়। ১৮০৮ সালের দোসরা মে ফরাসি বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে মাদ্রিদের সাধারণ মানুষের বিদ্রোহ শুরু হল। দাউইজ ভেলোর্ডি এবং লেফটেন্যান্ট রুইজের মতো সামরিক ব্যক্তিত্ব ও সাধারণ নাগরিকদের প্রতিরোধ সেই দিনের ইতিহাসকে কিংবদন্তিতে পরিণত করে। বিদ্রোহ দমন করা হয় এবং তেসরা মে বহু বিদ্রোহীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনাগুলি স্পেনের স্বাধীনতা যুদ্ধের বৃহত্তর ইতিহাসের সঙ্গে জড়িয়ে যায়, আর সেই ইতিহাসকে শিল্পের ভাষায় অমর করে রাখলেন ফ্রান্সিসকো গয়া তার বিখ্যাত দ্য থার্ড অফ মে ১৮০৮-এ। যুদ্ধের রাজনৈতিক ইতিহাস যেন মানুষের মুখের ইতিহাস হয়ে উঠল। মাদ্রিদের রাস্তা তখন শুধু রাজা আর রাজদরবারের নয়, সেই রাস্তা হয়ে উঠল প্রতিরোধেরও প্রতীক। এরপর ১৯ শতক শহরটিকে আবার অন্য পথে নিয়ে গেল। শিল্প বিপ্লব, রেলপথ, নতুন যোগাযোগের ব্যবস্থা, জল ও বিদ্যুৎ সরবরাহ, শহরের বিস্তার, সব মিলিয়ে রাজদরবারের পুরনো শহর ধীরে ধীরে আধুনিক মহানগরে রূপ নিতে শুরু করল। কিন্তু বিংশ শতক আবার শহরটিকে সামনে এক ভয়াবহ রাজনৈতিক পরীক্ষা নিয়ে এল। ১৯৩১ সালে স্পেনের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে মাদ্রিদ তার রাজধানী রয়ে গেল। তারপর ১৯৩৬ থেকে ১৯৩৯ স্পেনের গৃহযুদ্ধ, মাদ্রিদ হয়ে উঠল প্রতিরোধের এক আন্তর্জাতিক প্রতীক। শহরকে ঘিরে যুদ্ধ চললেও নাগরিক জীবনের এক অংশ প্রতিরোধের ভাষায় নিজেদের অস্তিত্ব প্রকাশ করেছিল, তারা পারবে না। এই স্লোগান মাদ্রিদের প্রতিরোধের সঙ্গে বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে। তারপর দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়, ফ্রাঙ্কো শাসন এবং অবশেষে গণতন্ত্রে উত্তরণ। আর এখানেই মাদ্রিদ যেন অনন্য, যে পুরনো স্মৃতি আঁকড়ে নিজেকে নতুনের মোড়কে সাজিয়ে নেয়। ১৯৭০-এর শেষ এবং ১৯৮০-এর দশকে মোভিদা ম্যাড্রেলিনা নামে যে সাংস্কৃতিক বিস্ফোরণ ঘটেছিল তা শুধু সঙ্গীত বা রাতের জীবনের গল্প নয়, এটি ছিল নতুন গণতান্ত্রিক স্পেনের তরুণ প্রজন্মের স্বাধীনতা, শিল্প, ফ্যাশন, সিনেমা ও সৃজনশীলতার নতুন প্রকাশ। দীর্ঘ রাজনৈতিক নিয়ন্ত্রণের পর শহরের সাংস্কৃতিক পরিসর যেন হঠাৎ নতুন বাতাস পেল। কিন্তু শহরের পরিচয় তো শুধু সংস্কৃতিতেই থেমে থাকেনি। ১৯ শতকের শেষ ভাগ থেকে যখন ইউরোপে আধুনিক নগর জীবন দ্রুত বদলাচ্ছে, তখন মাদ্রিদের রাস্তায়ও এসে পৌঁছল এক নতুন খেলা, ফুটবল। ইংল্যান্ড থেকে আসা এই খেলা স্পেনে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বিংশ শতকের গোড়ায় মাদ্রিদে তৈরি হল মাদ্রিদ ফুটবল ক্লাব। ১৯০২ সালে যা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং পরে রিয়াল মাদ্রিদ নামে বিশ্ব পরিচিতি লাভ করে। সেই সময়ে ফুটবলকে ঘিরে মাদ্রিদের মানুষের আগ্রহ দ্রুত বাড়ছিল। মাঠের খেলা ধীরে ধীরে শহরের আড্ডা ও জনজীবনের অংশ হয়ে উঠছিল। অন্যদিকে

কে 1903 সালে মাদ্রিদে বসবাসকারী কয়েকজন বাস্ক ছাত্র প্রতিষ্ঠা করে অ্যাথলেটিক ক্লাব দি মাদ্রিদ, যে ক্লাব পরবর্তীকালে অ্যাটলেটিকো দি মাদ্রিদ নামে পরিচিত হয়। রেটিরোর প্রাচীরের কাছের ছোট মাঠ থেকে শুরু করে মেট্রোপলিটানের বিশাল স্টেডিয়াম, এই ক্লাবের পথ চলাও আসলে মাদ্রিদের সঙ্গে জড়িয়ে যায়। তারপর ফুটবল আর শুধু খেলা রইল না, বিশ শতকের মাঝামাঝি রিয়াল মাদ্রিদের আন্তর্জাতিক সাফল্য মাদ্রিদকে ইউরোপীয় ফুটবলের মানচিত্রে এক বিশেষ জায়গা এনে দিল। বিশেষ করে 1950-এর দশকে আলফ্রেডো দি স্তেফানোকে কেন্দ্র করে পরপর পাঁচটি ইউরোপিয়ান কাপ জয় শুধু একটি ক্লাবের সাফল্য ছিল না, শহরের আন্তর্জাতিক পরিচয়েরও অংশ হয়ে উঠেছিল সেই সাফল্য। ইউরোপের বিভিন্ন শহরের ম্যাচ খেলে ফিরে আসা দলকে স্বাগত জানাতে মাদ্রিদের রাস্তায় মানুষের ঢল নামত। এইভাবেই মাদ্রিদের পরিচয়ের সঙ্গে ফুটবল জুড়ে গেল। মাদ্রিদের ইতিহাসে ফুটবল হয়ে উঠল এক নতুন অধ্যায়। তাই আজ যখন পৃথিবীর কোনো প্রান্তে মাদ্রিদ নামটি উচ্চারিত হয়, কারো মনে রাজপ্রাসাদ, কারো মনে প্রাডো, কারো মনে গালদৌসের উপন্যাস, আবার কারো মনে ফুটবল, এই সমস্ত পরিচয়ই সত্যি। কারণ মাদ্রিদ নিজেই তো এমন একটি শহর যে কোনো এক পরিচয়ের মধ্যে কখনো আটকে থাকেনি।

শুনলেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর মাদ্রিদ। পরিচয় করালেন শ্রাবণী চট্টোপাধ্যায়। সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান কথাকার। আজকের বিষয়, জন্ম শতবর্ষের আলোয় রথিন মিত্র, বলছেন গৌতম সেনগুপ্ত।

কলকাতা শহর এবং ভারতবর্ষের অন্য বহু জায়গার নানা বিখ্যাত সৌধ, গুরুত্বপূর্ণ বাড়িঘর, ইতিহাসে নাম রেখে যাওয়া খ্যাতকীর্তি মানুষদের বাসস্থান কিংবা তাঁদের স্মৃতিবিজড়িত ঘরবাড়ির ছবি সুন্দর পরিচ্ছন্ন জটিলতাহীন রেখায় এঁকে আমাদের বহুজনের মনেই সম্মান ও শ্রদ্ধার স্থান করে নিয়েছিলেন চিত্রকর রথীন মিত্র। এবছর তাঁর শতবর্ষ, তাঁর জীবন ও শিল্প নিবিষ্ট আলোচনার দাবি রাখে। রথীন মিত্র বিখ্যাত তাঁর রেখাচিত্রের জন্যে। কদাচিৎ সেই সব ড্রয়িংয়ে তিনি সামান্য রঙের ছোঁয়া দিয়েছেন। সেই সব রেখাচিত্র ফ্রেমবন্দি হয়ে প্রদর্শনীতে কেবল রসিকদের মনোরঞ্জন করেছে তা তো নয়, তা সাময়িক পত্রপত্রিকায় কিংবা খবরের কাগজে ছাপা হয়ে জনতার কাছে চলে এসছে, ফলে তা অতি জনপ্রিয় হয়েছে তা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। সাধারণ মানুষের অনেকেই সেই ছবি দেখে বলে দিতে পারে, আরে এ তো রথীন মিত্রের ছবি, রথীনবাবুর আঁকা ছবি নিয়ে কিছু বই ছাপা হয়েছে, তার ক্যালকাটা দেন অ্যান্ড নাও বইটি আপনাদের অনেকের কাছেই পরিচিত। কত ইতিহাসের উপাদান আছে রথীনবাবুর ছবিতে। যেসব স্থান তিনি যত্ন করে এঁকে রেখে গেছেন সেই সব জায়গা কালের পরিবর্তনে পাল্টে গেছে, হয়তো বিল্ডিংটারই অস্তিত্ব নেই, নিদিনপক্ষে আশেপাশে ছোট বড় আর্কিটেকচার বদলেছে, কারখানা টানা হয়েছে, গাছ টাছ কাটা পড়েছে বা মারা গেছে, নয়তো বড় হয়ে গেছে। তবে আগের দিনের দৃশ্যটি অমলিন রয়ে গেছে রথীনবাবুর রেখায় রেখায়। দীর্ঘদিন ধরে আমাদের দেশের কত জায়গার ডকুমেন্টেশন যে তিনি করে গেছেন কালি কলমে, তা দেশকে গভীরভাবে ভালোবাসতেন বলেই তো করেছিলেন। সবচেয়ে বড় কথা, তাঁর এই সব ছবি কোনো ফটোগ্রাফ নির্ভর নয়, তিনি স্পটে গিয়ে সামনে থেকে সরাসরি এঁকেছেন। নানা জায়গায় ঘোরাঘুরি করে ছবি আঁকার যে ইচ্ছে তার মনে জেগে উঠেছিল আর্ট স্কুলে তার সিনিয়র শিল্পী জয়নুল আবেদিন, সফিউদ্দিন আহমেদ ও আদিনাথ মুখার্জিকে দেখে। রথীন মিত্রর জন্ম ১৯২৬, জীবনাবসান ২০১৯

83 বছর বয়সে। সেন্ট জেভিয়ার্স কলেজে যখন তিনি ইন্টারমিডিয়েট পড়তেন তখন আর্টের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না। 1944 সালে তিনি গভর্নমেন্ট আর্ট স্কুলে আসেন শিল্প শিক্ষা করতে। চৌরঙ্গিতে অবস্থিত ওই আর্ট স্কুলই এখনকার আর্ট কলেজ। বহু শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকের কাজ করেছেন। সবচেয়ে বেশি দিন ছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের ঐতিহ্যপূর্ণ ডালি কলেজে, আর কাজ করেছেন হিমাচল প্রদেশের কৌশলীর কাছে সানোয়ার লরেন্স স্কুলে, দার্জিলিংয়ের সেন্ট পলস স্কুলে এবং দেরাদুনের দুন স্কুলে। ব্রিটিশ কাউন্সিলের এক্সচেঞ্জ প্রোগ্রামে রথিন মিত্র 1959 সালে ইংল্যান্ডের ব্রায়ানস্টন পাবলিক স্কুলেও শিল্প শিক্ষকতা করতে গিয়েছিলেন। রথিন মিত্র ছিলেন ক্যালকাটা গ্রুপের সর্বকনিষ্ঠ মেম্বার। প্রখ্যাত ভাস্কর প্রদোষ দাশগুপ্ত ছিলেন ক্যালকাটা গ্রুপের প্রতিষ্ঠাতাদের অন্যতম। গ্রুপে ছিলেন কমলা দাশগুপ্ত, গোপাল ঘোষ, পরিতোষ সেন, নীরদ মজুমদার, জ্যোতিরেন্দ্র মৈত্রের ভ্রাতা রথিন মৈত্র, শুভ ঠাকুর, অবনী সেন, প্রাণকৃষ্ণ পাল, গোবর্ধন আশ, রামকিঙ্কর বেজ, সুনীল মাধব সেন, হেমন্ত মিশ্র এবং আমাদের এখনকার আলোচনার এই রথিন মিত্র। ভারতের স্বাধীনতা প্রাপ্তির কিছু আগে ও গায়ে গায়ে সময়ে গোটা দেশ জুড়ে তখনকার নবীন শিল্পীদের মনে নতুন যুগ পরিবর্তনের আশা ছিল দুরন্ত। নবযুগের দানা স্বপ্ন ছিল মনে, মন ছিল অফুরান কল্পনায় ভরা। সেই সময় শুধু ক্যালকাটা গ্রুপ একলা নয়, অগ্রগামী ভাবনার প্রতিফলনের তাগিদে সৃষ্টি হয়েছিল বোম্বে প্রোগ্রেসিভ গ্রুপ, ম্যাড্রাস আর্ট মুভমেন্ট, দিল্লি শিল্পী চক্র এবং কাশ্মীরের প্রোগ্রেসিভ আর্টিস্ট অ্যাসোসিয়েশন। সব দলই নতুন কিছু করতে চাইছিলেন, দেশীয় থিম ও ফর্মকে কাজে লাগাচ্ছিলেন। তবে ইউরোপীয় আধুনিক শিল্পশৈলীতে তারা কম আকৃষ্ট ছিলেন না। তারা পিকাসো, মাতিস, ভ্যান গগ, মদিলিয়ানি, ব্রাকুসি, মাইলল, এপিস্টেইন দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সত্যি কথা বলতে কি, নবীন শিল্পী ভাস্কররা কেউই আর বেঙ্গল স্কুলের অনুগামী থাকতে চাননি। বেঙ্গল স্কুলকে এরা কখনোই আর নিজেদের ভাবনার কাছাকাছি বলে মনে করেননি। এর কারণ শিল্পীদের আধুনিক মানসিক গড়ন এবং সর্বোপরি তাদের দৃষ্টির ভিন্নতা। বেঙ্গল স্কুলের সমর্থক শিল্পবোদ্ধা ওসি গাঙ্গুলি অবশ্য ক্যালকাটা গ্রুপের এক কঠোর সমালোচক ছিলেন। তখন দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের অভিঘাত চলছে। আমাদের দেশে তখন ইতিহাস পরিবর্তনশীল, চারপাশে বিচিত্র অনিশ্চিত রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনীতি মজবুত নয়, কত মানুষের প্রাণ চলে গেল মন্বন্তর ও দুর্ভিক্ষে, করাল দিনগুলো পার করছে মানুষ, কালোবাজারি কেউ বন্ধ করতে পারেনি, রবীন্দ্রনাথ মারা গেছেন, সুভাষচন্দ্রের অন্তর্ধানের মীমাংসা হয়নি, সাংস্কৃতিক সংকট প্রকট। এইরকম একটা দ্বিধাদীর্ণ অবস্থায় ক্যালকাটা গ্রুপ কাজ শুরু করেছিল মূলত মানবিক চেতনায় আস্থা রেখে। এই গ্রুপ কোনো রাজনৈতিক পথে যায়নি। তাঁদের শিল্পকর্ম তখন শিক্ষিত সমাজের প্রশংসা পেয়েছে, খ্যাতিও হয়েছে, কিন্তু বাজার পায়নি, ক্রেতা বিশেষ ছিল না, ফলে অর্থাগম খুবই কম হয়েছিল বলা যায়। তবু নবীন প্রাণের আনন্দের সৃষ্টিশীলতার সেখানে কোনো ঘাটতি হয়নি। যামিনী রায় ছিলেন তাদের শুভাকাঙ্ক্ষী। তিনি এই নবীন দলকে উৎসাহ দিতেন এবং প্রতিটি প্রদর্শনীতে আসতেন। এই গ্রুপ 10 বছর স্থায়ী ছিল। তারপর শুভ্রা নিজের নিজের পছন্দ মতন কাজ করেছেন। রথিন মিত্র ছিলেন ভ্রাম্যমান এক চিত্রকর। ঘরে বসে আঁকার চেয়ে ঘুরে ঘুরে আঁকতে তার ভালো লাগত। স্কুটারে চড়ে বলতে গেলে ভারত পরিক্রমা করে ফেলেছেন আর সর্বত্র ছবি এঁকে গেছেন অক্লান্তভাবে। বিশ্রামের ও রাত্রিযাপনের প্রয়োজনে থেকে গেছেন অতি সাধারণ সরাইখানায়, পথের ধারে, গ্রামে, কখনো রাত কেটেছে নক্ষত্র ভরা খোলা আকাশের নিচে, পেছনে রাখা ব্যাগ ভরে উঠেছে ছবিতে ছবিতে, তাতে রয়েছে মন্দির, মসজিদ, গির্জাঘর, রাজপ্রাসাদ, দুর্গ, প্রাচীন প্রাসাদের ভগ্নাবশেষের ছবি। স্বামী বিবেকানন্দের ভারত পরিক্রমার স্মৃতিবিজড়িত স্থানগুলি নিয়ে 100টি ছবি করেছিলেন আর এঁকেছেন ভারতের কত রাস্তার ছবি। রথিনবাবু বলতেন, রাস্তা আঁকতে আমি ভালোবাসি, ভারতের ঐতিহ্যকে ধরে রাখতে সচেষ্ট হয়েছেন। প্যারিসে গিয়েও এঁকেছেন নানা বুলেভার্ড, গির্জা, কাফে, সেন নদীর ধারে বইয়ের সারিবদ্ধ দোকান, ভেনিসে গিয়ে এঁকেছেন গ্র্যান্ড ক্যানেলের জলে ভাসমান গন্ডোলা। ভারত সরকারের শিক্ষা দপ্তর

0: তাকে সিনিয়র ফেলোশিপ দিয়েছিলেন। ভারতে নানা জায়গায় তার ছবির প্রদর্শনী হয়েছে, তা কখনো একক প্রদর্শনী, কখনো গ্রুপের প্রদর্শনী। তার প্রদর্শনী হয়েছে লন্ডনে, টোকিওয়, সিঙ্গাপুরে, ব্যাংককে, কুয়ালালামপুরে। রথীন মিত্র কোনো ইজিমে ধার ধারতেন না, তাঁর ছবির রূপ তার নিজস্ব, স্বতন্ত্র। তিনি ক্যানভাসের উপর তেল রঙের কাজ খুব বেশি করে যাননি, তবে একদা বিশাল মাপের ম্যুরাল করেছিলেন, যেগুলো আছে বোম্বাইয়ের নরিম্যান পয়েন্ট এয়ার ইন্ডিয়ার বিল্ডিংয়ে আর বারাণসীর ITDC হোটেলে। রথীন মিত্র যে যত্ন, ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে আমাদের দেশকে, দেশের ঐতিহ্যকে ধরে রেখে গেছেন, তাকে নিখাদ স্বদেশানুরাগ ছাড়া আর কী বা বলব, সেটা মনে রাখলে আর তার কাজগুলোকে যথাযথ সম্মানের সঙ্গে সযত্নে রাখতে পারলে শতবর্ষে তাঁকে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
1: কথাকার অনুষ্ঠানে আজ শুনলেন কথিকা জন্ম শতবর্ষের আলোয় রথীন মিত্র, বললেন গৌতম সেনগুপ্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি আধুনিক গান।

আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আজ শুনবেন ভাটিয়ার রাগে খেয়াল, পরিবেশন করবেন রাজশ্রী ঘোষ। তাঁকে তবলায় সহযোগিতা করবেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায় এবং হারমোনিয়ামে থাকবে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন ভাটিয়ার রাগে খেয়াল, পরিবেশন করবেন রাজশ্রী ঘোষ।

0: গজল পরিবেশন করলেন রাজশ্রী ঘোষ। রাগ ভাটিয়ার, তাকে তবলায় সহযোগিতা করলেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান মনের মতো গান।

সত্তরের দশকের বাংলা সিনেমা, একটা সময় যখন রূপলী পর্দায় নতুন মুখের আবির্ভাব হয়ে উঠত দর্শকের কাছে এক বিশেষ ঘটনা। ঠিক সেই সময়েই বাংলা চলচ্চিত্রে এসেছিলেন এক তরুণী অভিনেত্রী, মিঠু মুখোপাধ্যায়। সৌন্দর্য, অভিনয় এবং পর্দায় তার স্বতন্ত্র উপস্থিতি সব মিলিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। আমরা গতকালই তাকে হারিয়েছি। 21 সেপ্টেম্বর 2026 মিঠু মুখোপাধ্যায় চলে গেলেন না ফেরার দেশে। কিছু কিছু শিল্পীর ক্ষেত্রে পর্দা নামলেও তাদের স্মৃতি থেকে যায় তাদের কাজের মধ্যে। আজকের এই বিশেষ পর্বে তাই ফিরে দেখা অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের চলচ্চিত্র জীবন, তার উল্লেখযোগ্য ছবিগুলি এবং তার অভিনীত ছবির স্মরণীয় কিছু গান।

তখন বড় পর্দায় উত্তম কুমার, সৌমিত্র, শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্ধ্যা রায়, অপর্ণা সেন, সুমিত্রা মুখোপাধ্যায়ের দাপট। সে সোনালী সময়ে আচমকাই এক ঝলমলে প্রাণোচ্ছল মুখ এসে জায়গা করে নিল দর্শকের মনে। খুব দীর্ঘ অভিনয় জীবন নয়, ছবির সংখ্যাও অগুন্তি নয়, অথচ কয়েকটি চরিত্র, কয়েকটি ছবি আর তার নিজস্ব আবেদন, সব মিলিয়ে খুব অল্প সময়ে সেই সময়কার দর্শক থেকে ইন্ডাস্ট্রির অন্দরমহল সকলেরই নজর কেড়েছিলেন মিঠু মুখোপাধ্যায়। আজ তাকে স্মরণ করছি মনের মতো গানে। গতকাল তিনি আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন। সিনেমায় তার অভিষেকও যেন সেই সময় বাংলা ছবির এক আলাদা অধ্যায়ের শুরু। তার প্রথম ছবি চিত্ত বসুর শেষ পর্ব, 1972 সালে রিলিজড, নায়ক সমীর ভঞ্জ। ছবিটি তেমনভাবে চলেনি পর্দায়, বক্স অফিসে চলেনি। তখন মিঠুর বয়স মাত্র 17। তারপরে ধীরে ধীরে পর্দার জগতে পরিচিতি বাড়তে শুরু করে এবং ঠিক তার পরের বছর 1973 দীনেন গুপ্তের মর্জিনা আবদুল্লাহ, এই ছবিটি তার কেরিয়ারের একবারে মাস্টার স্ট্রোক। এবং এই ছবিতে মর্জিনা চরিত্রে তাকে দর্শক আজও ভোলেননি। এই ছবির কথা আসবে, তবে এই ছবির একটি গান শোনাবো প্রথমে। রবি ঘোষের সঙ্গে জুটি বেঁধেছিলেন মর্জিনা আবদুল্লাহ চরিত্রে মিঠু মুখোপাধ্যায় এবং সেই বিখ্যাত গান যা বার বার আমাদের এই ছবিটিকে স্মরণ করায়, তার অসম্ভব সুন্দর নৃত্যশৈলীকে স্মরণ করায় এবং তার সাথে অভিনয় তো বটেই।

মর্জিনা আবদুল্লাহ মুক্তি পায় ১৯৭৩ সালে, মৌচাক ছবির ঠিক আগে। আরব্য রজনীর আলিবাবা ও চল্লিশ চোরের সেই গল্পের রোমাঞ্চের আধারে বানানো চিত্রনাট্যে মর্জিনা চরিত্রে মিঠুর মুখোপাধ্যায়ের অভিনয়ের সঙ্গে তার নাচ ছিল কিন্তু একদম আলাদা একটি আকর্ষণের বিষয়। একটি দৃশ্যে ছুরি হাতে দস্যু দলের সামনে মিঠুর সেই বিখ্যাত নাচ আর লিপে লতা মঙ্গেশকরের গান হায় হায় প্রাণ যায় অসাধারণ উন্মাদনা সৃষ্টি করেছিল দর্শক মহলে।

जाए प्राण जाए प्राण जाए जाए प्राण जाए। এই মর্জিনা আব্দুল্লাহ ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন দেবরাজ রায়ের সাথে, আর সেই বিখ্যাত গান মান্নাদের কণ্ঠে দেবরাজ রায়ের দ্বীপে এবং মিঠু মুখোপাধ্যায়ের এই গানের সাথে সেই অসাধারণ নৃত্য, সেইটি বোধহয় দর্শক মনে আজও একই রকমভাবে স্থান করে রয়েছে। তাই এই গানটি না বাজালে আজকের অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যায়।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গান। আর আজ মনের মতো গানে সদ্য প্রয়াত মিঠু মুখোপাধ্যায়কে আমরা স্মরণ করছি গানে গানে। মৌচাকের নিপাকে কি সহজে ভোলা যায়? এক ঝাঁক তারকার উপস্থিতির মধ্যেও একাধারে বেপরোয়া ও সপ্রতিভ প্রেমিকা চরিত্রে মিঠু মুখোপাধ্যায়ের সহজ ও সাবলীল অভিনয় আলাদা করে চোখে পড়ার মতো ছিল। তার সৌন্দর্য ছিল নজরকাড়া, কিন্তু ক্যামেরার সামনে শুধু সুন্দর মুখ হয়ে থাকেননি তিনি। চোখে মুখের অভিব্যক্তি, সংলাপ বলার স্বাভাবিকতা, পরিস্থিতির সঙ্গে চরিত্রকে মিশিয়ে দেওয়ার সহজাত ক্ষমতা ছিল তার। সব মিলিয়ে তৈরি হয়েছিল মিঠুর নিজস্ব পর্দা ব্যক্তিত্ব। এখনও মিঠুর কথা ভাবলেই অনিবার্যভাবে বেশ করেছি প্রেম করেছি গানটির সাথে সদ্য প্রেমে পড়া নিপার লাজুক মুখটি মনে পড়ে সেই সময়কার দর্শকদের।

যে আরেকটি এই ছবিরই আরো একটি গান আমরা শুনব, যে গানে ওই কাওয়ালি হয়েছিল। একদিকে রঞ্জিত মল্লিক, যেখানে উত্তম কুমার তাকে প্রম করছেন স্টেজের পিছনে দাঁড়িয়ে, আর একদিকে মিঠু মুখোপাধ্যায়ের সেই অসাধারণ অভিনয় গানের মধ্যে দিয়ে। শুনে নিই সেই গানটা।

0: বড়।
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি। বুঝলে নারী, ওই লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের শুরুতেও মিঠু মুখোপাধ্যায়ের অভিনয় অব্যাহত ছিল। তার ছবির যে সমস্ত ছবির নাম আমরা জানতে পারি, তার মধ্যে প্রতিমা, ভাগ্যচক্র, সন্ধি, বন্ধন, ফাদার, এগুলি উল্লেখযোগ্য। তার মধ্যে বেশ কিছু ছবি ফ্লপ করেছিল ঠিকই, তবে কিছু ছবি দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। তার মধ্যে পরের যে গানটি শোনাবো সেটি ভাগ্যচক্র ছবি থেকে। এই ছবিটিও বেশ জনপ্রিয় হয়েছিল।

মৈত্রী প্রচার তরঙ্গে আপনারা শুনছেন মনের মতো গান। আর আজ মনের মতো গানে আমরা স্মরণ করছি সদ্য প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়কে। তার ছবির কথা এবং সেই চলচ্চিত্রের গানের সম্ভার নিয়ে আমরা এসেছি। 70-এর দশকে যে যাত্রা শুরু হয়েছিল, 80-এর দশকেও তা অব্যাহত ছিল। 90-এর দশকে আস্তে আস্তেই সরে যান মিঠু মুখোপাধ্যায় ছবির জগৎ থেকে। 1984 সালে আসে দুজনে এবং প্রার্থনা, এই দুটি ছবি। এরপর চলচ্চিত্র জগৎ থেকে অনেকটাই দূরে সরে যান তিনি। আমরা পরবর্তী যে গানটি শুনব সেটি দুজনে ছবি থেকে। এই ছবিটিও বেশ জনপ্রিয় হয়েছিল।

বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন মিঠু মুখোপাধ্যায়। হিন্দি ছবি খান দোস্তে শত্রুঘ্ন সিনহার সঙ্গে অভিনয় করেছেন তিনি। বাসু চট্টোপাধ্যায়ের দিল্লাগি এবং দৌলার কে দোনো কর কে তেও তাকে দেখা গিয়েছিল এবং বাংলা হিন্দির পাশাপাশি ওড়িয়া ছবিতেও কাজ করেছেন মিঠু মুখোপাধ্যায়। তার কেরিয়ার দিকে তাকালে সহ অভিনেতাদের তালিকাটাও কিন্তু বেশ চমকপ্রদ। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দেবরাজ রায় বাংলা ছবির একাধিক জনপ্রিয় নায়কের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন মিঠু। সেই সময়ের ছবির নায়ক নায়িকাদের রসায়নের মধ্যেও নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন। তার প্রাণোচ্ছলতা, স্বাভাবিক অভিনয় আর নজর কারা উপস্থিতি দর্শকের মনে বহুদিন মনের মণিকোঠায় থেকে যাবে।

মিঠু মুখোপাধ্যায়ের অভিনয় যাত্রার ক্ষেত্রে আর কি, যে তিনটি ব্লকবাস্টার হিট ছিল, যেমন মৌচাক, স্বয়ং সিদ্ধা এবং মার্জিনা আবদুল্লাহ, কিন্তু এই ছবিগুলির বাইরেও বেশ কিছু ছবিতে উনি অভিনয় করেছিলেন, যে সমস্ত ছবিগুলি হয়তো বক্স অফিস হিট ছিল না, কিন্তু প্রত্যেকটি ছবিতে ভিন্ন ভিন্ন ভাবে তার অভিনয়ের প্রতিভার প্রমাণ তিনি রেখে গেছেন। নিশিকন্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন, এছাড়া কবি, চাঁদের কাছাকাছি, হোটেল স্নোফক্স এর মতো ছবিও তার ঝুলিতে রয়েছে। প্রতিমায় সৌমিত্রের প্রথম স্ত্রী হিসেবে দেখা গিয়েছিল তাকে, অর্থাৎ সময়ের সঙ্গে তার চরিত্রের পরিসরও বদলেছে, বদলেছে ছবির ধরন। এই পরের গানটি যে ছবি থেকে শোনাবো, ফাদার ছবি, এই ফাদার ছবিতে এসে মিঠুকে আরও অন্যভাবে দেখেছিলেন দর্শক।

1981 সালে সেই ছবিতে তার চরিত্র ছিল এক নির্যাতিত বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীর। এতদিন যে নায়িকাকে দর্শক তার সৌন্দর্য, প্রাণচ্ছলতা এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য মনে রেখেছিলেন, সেই মিঠুই এবার কঠিন এক চরিত্রের মধ্যে দিয়ে অভিনয়ের অন্য মাত্রা দেখানোর সুযোগ পেয়েছিলেন।

অভিনয় জীবন অবশ্য দীর্ঘ হয়নি মিঠু মুখোপাধ্যায়ের। আজ মনের মতো গানে আমরা গোটা পর্ব জুড়ে তাকে স্মরণ করলাম। গতকালই না ফেরার দেশে চলে গেছেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। তার কেরিয়ারের শেষের দিকে ছবি আশ্রিতা, এই ছবির গান শোনাব। এই ছবিতে কনওয়ালজিৎ সিংয়ের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তারপর ধীরে ধীরে রূপলী পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন। তবে মিঠু মুখোপাধ্যায়ের অভিনয় জীবনকে বোধহয় ছবির সংখ্যা দিয়ে মাপা যায় না। ক্যামেরার সামনে দাঁড়ানো সেই মিঠু, মৌচাকের নিপা কিংবা মর্জিনা আবদুল্লার রঙিন উপস্থিতি কিংবা স্বয়ংসিদ্ধার প্রাণবন্ত নায়িকা,

অথবা ফাদারের কঠিন চরিত্র আজও বাংলা ছবির এক বিশেষ সময়ের কথা মনে করিয়ে দেয়। তার অভিনয় জীবন তাই দীর্ঘ কোনো উপন্যাস নয়, বরং কয়েকটি উজ্জ্বল অধ্যায় লেখা এক স্মরণীয় গল্প। আর সেই গল্পের পাতায় মিঠু মুখোপাধ্যায় আজও তার নিজস্ব আলোয় আলাদা।

রূপলী পর্দার সেই পরিচিত মুখ আজ আর আমাদের মধ্যে নেই। গতকাল আমরা হারিয়েছি মিঠু মুখোপাধ্যায়কে। সত্তরের দশকে বাংলা চলচ্চিত্র জগতের দাপুটে অভিনেত্রী। আমরা মনের মতো গানে আজ তাকে স্মরণ করলাম, তার চলচ্চিত্রের কথা এবং তার চলচ্চিত্রের বিখ্যাত সেই সব গান শুনলাম, তাকে শ্রদ্ধা জানালাম। আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমেই শুনবেন ভক্তিগীতি, শিল্পী সুরজিৎ ভট্টাচার্য।

শুনছিলেন রামধনু অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশনায় সুরজিৎ ভট্টাচার্য। এরপর শুনবেন বাঁশিবাদন, শিল্পী অমল আচার্য।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান গ্রামীণ মহিলাদের জন্য।
2: গ্রাম বাংলার মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের বন্ধু স্বাগতা, স্বাগতা মণ্ডল মল্লিক, আজও চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আর অনুষ্ঠানের শুরুতে যেমন প্রত্যেককে জিজ্ঞাসা করি কেমন আছেন আপনারা, নিশ্চয়ই সকলে ভালো আছেন, আর ভালো আমাদের থাকতেই হবে। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমার তো খুবই অবাক লেগেছে যে এই বিষয়টি নিয়ে এত কিছু ভাবা যায়। আর আমাদের সঙ্গে এমনই একজন মানুষ আজকে স্টুডিওতে রয়েছেন যিনি এই বিষয়টি নিয়ে এতটাই গবেষণা করেছেন এবং তাকে একটি নতুন দিগন্ত দিয়েছেন। আমরা আসলে আজকে কথা বলবো তাল নিয়ে, অর্থাৎ তাল থেকে শুধু বড়া বা ক্ষীর নয়, তাল থেকে আরো কি কি করা যায় সেই কথা আমরা আজকে শুনব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্টুডিওতে একজন সফল মহিলা উদ্যোগপতি রুবি রায় ঘোষ, এবং আমরা তার সঙ্গে আজকে কথা বলবো তাল থেকে স্বনির্ভরতা এই বিষয়টি নিয়ে। আমি প্রথমেই দিদিকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
3: অনেক ধন্যবাদ স্বাগতা।
2: রুবিদি, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এই যে শুধুমাত্র তাল তো মাত্র 2 মাসের বিষয়, তো সেই সময় আমরা শুধু ভাবি যে একটু তালের বড়া খাবো, তাল ক্ষীর খাবো, এরপরেও তাল থেকে যে একটা স্বনির্ভরতার জায়গায় যাওয়া যায়, নিজেকে স্বনির্ভর করা যায়, পাশাপাশি আরো কিছু মানুষকে স্বনির্ভর করা যায়, এই যে ভাবনাটা, এটাই আমার কাছে না খুব একটা নতুন বিষয় লেগেছে। আপনি বলুন, আপনি কি করে এই ভাবনাটা ভাবলেন?
3: স্বাগতা, খুব ভালো প্রশ্ন করেছো। আসলে গ্রামে অনেক কিছু আছে, আমাদের যে প্রাকৃতিক সম্পদ যেগুলো গ্রামে আছে অনেক কিছু আছে যেটা নিয়ে আমরা সারা বছর কাজ করতে চাই, কিন্তু তার মধ্যে তালটাকে আমি কেন বেছে নিলাম, তালটা বেছার একটাই কারণ যে তাল গাছ আমাদের গ্রামেগঞ্জে এখনো প্রচুর পরিমাণে আছে। তাল গাছ নিজে থেকেই জন্মায়, তাল গাছের পেছনেও খুব একটা খাটনি নেই, তাল গাছ যেখানে একটুখানি জল ভালো পাওয়া যায় সেখানেও হয়, যেখানটা একটু শুষ্ক এলাকা সেখানেও তাল গাছ হয়ে যায়। আর আমরা একটা জিনিস হয়তো ভুলে গেছি, এখন এত কিছু আমাদের হাতের কাছে আর্টিফিশিয়াল জিনিস দিয়ে তৈরি এসে গেছে, ভুলে গেছি যে তাল থেকে 14-15টা জিনিস হয় যেগুলো আমরা সারা বছর ব্যবহার করতে পারি, সারা বছর ধরে তৈরি করতে পারি, আর এইগুলো এনভায়রনমেন্ট এফেক্টও কম, আমরা এটার থেকে প্রদূষণও অনেক কম করি, পলিউশন কম হওয়ার জন্য আমাদের এটা অনেক সাস্টেনেবল, অনেক দিন ধরে চলে। আর যে তালটা তুমি বলছো 2 মাস ধরে আমরা করছি, আমরা একটু প্রযুক্তি ওতে লাগাতে পারলে ওই তালটাকে আমরা সারা বছর ধরেই যে কোনো সময় খেতে পারি আর খুব ইজিলি খেতে পারি।
2: অর্থাৎ আপনি বলছেন যে এই যে তাল থেকে আমরা প্রক্রিয়াজাতকরণ করে নানান রকম খাবার পেতে পারি,
3: একদম,
2: যেমন আমরা আম থেকে আমসত্ত্ব খাচ্ছি, আচার খাচ্ছি, আমের জেলি খাচ্ছি, জ্যাম খাচ্ছি, তাল থেকেও সেটা করতে পারি,
3: তাল থেকে সেটাও পারি, আরো অনেক কিছু পারি।
2: আচ্ছা,
3: আর সব থেকে বড় কথা কি জানো স্বাগত, আমি মনে আছে ছোটবেলা কেটেছে কলকাতার বাইরে, আমার বাবা মা দুজনেই প্রবাসী বাঙালি, তাছাড়া আমি 6-7টা শহরে বড় হয়েছি, কিন্তু যখনই মামা বাড়িতে যেতাম, মামা বাড়িতে দিদিমা যিনি ছিলেন উনি যদি আমাদের বাড়িতে ওই কৃষ্ণ ঠাকুরের বাল গোপালের পুজো হয় জন্মাষ্টমীর সময়, সেটা বর্ষাকালে হয়, তো ওনাদের কৃষ্ণ বিগ্রহ ছিল, তো ওই সময় উনি বসে বসে তাল নিজে হাতে ঘষে ঘষে রস বের করতেন, করে তার মধ্যে চুন দিতেন, সাদা চুন দিতেন যাতে যেটা ইম্পিউরিটি যেটা বাজে জিনিস আছে ওখান থেকে বেরিয়ে যায়, তারপরে ওটাকে ছেঁকে জিনিসটা করতে হতো, সেইটা এক তো প্রচন্ড পরিশ্রম লাগতো, অসম্ভব ধৈর্য লাগতো,

0: আর তৃতীয় অনেক সময় লাগতো। তারপর থেকে আমার মাকেও বোধহয় আমি কখনো দেখিনি এটা বানাতে, কিন্তু এখন যত প্রযুক্তির উন্নতি হয়েছে আমরা এটাকে এই তালের যে পাল্পটাকে এটা তৈরি করে প্রিজারভেটিভ কম দিয়েও এটার শেলফ লাইফ এটা যে থাকতে পারে এক বছর অবধি আমরা টেনে আরামসে রাখতে পারি। আর ওই পাল্পটা যদি আমাদের ফ্রিজে, সবার কাছে ফ্রিজ আছে, ফ্রিজ থেকে নিয়ে যদি বড়া করতে চাই, ক্ষীর করতে চাই, লুচি করতে চাই আর যা যা খেতে চাই সমস্ত কিছু করতেই পারি। আরেকটা দিক হচ্ছে তাল মিছরি, আমরা ছোটবেলায় সবাই খেয়ে বড় হয়েছি,
1: এখনো খাওয়া হয়
0: কিন্তু এখন চট করে সব দোকানে গেলে তাল মিছরি কিন্তু পাওয়া যায় না। কিন্তু সেটা কি আমরা খাওয়া ছেড়ে দেবো? সেটা কি আমাদের শরীরের জন্য খারাপ হয়ে গেছে? একেবারেই না। আমাদের বাচ্চারাও যদি ওটা খেয়ে বড় হয় ওটা শরীর শান্ত থাকে, সেই জায়গাটায় যদি এই তালটাকে কিছুটা মিছরিও করা যায় সেটা আরেকটা প্রোডাক্ট হয়ে গেল। এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা করতে পারা যায়। একটা খুব সোজা জিনিস হচ্ছে চিনি, আমরা সবাই বলি শরীরের পক্ষে ক্ষতিকারক, সাদা চিনি সবাইকে খেতে মানা করা হয়, তার বদলে বলা হচ্ছে যে বাবা চিনিটাই খাওয়া ছেড়ে দাও। কিন্তু আমরা তাল থেকেও চিনি তৈরি করতে পারি। কেন আমরা ওটা থেকে একটুখানি ইতস্তত করতাম? একটা তালের গন্ধ আছে নিজস্ব, সেটা থেকে যেত। এখন আমরা যে প্রক্রিয়া তৈরি করেছি ওইটাকে বাদ দেওয়া যায়, ওই চিনিটাও ব্যবহার করা যায়। ইনফ্যাক্ট তালের যে পাল্পটা বলছেন ওইটা তো একটা লিকুইড ফর্ম, লিকুইড ফর্মের কোনো জিনিসেরই শেলফ লাইফ কিন্তু সেটা কিন্তু আপনার কাছে কম দিন ঠিক থাকবে। ওইটাকে যদি যেরকম মিল্ক পাউডার হয় ওই ময়েশ্চারটা বের করে নিয়ে ওটাকে শুকনো একটা পাউডার ফর্মে যদি প্যাকেজিং করা যায়, সেটাও আমরা ওই টেকনোলজিটাও এখন নিয়ে এসেছি। এখন ওটা পাউডার ফর্মেই পাওয়া যাবে, আপনার যখন ইচ্ছে আপনি তখন ওটাকে গরম জলে মিশিয়ে তালের যে পাল্প হয় সেরকম তৈরি করতে পারেন।
1: এবারে একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আপনার দীর্ঘ পথ চলা, কতদিন ধরে আপনি রয়েছেন এই কাজটির সঙ্গে?
0: রুরাল এন্টারপ্রেনারশিপ, গ্রামের এন্টারপ্রেনারশিপ নিয়ে আমি কাজ করছি আজ প্রায় 8 বছর হয়ে গেল। বিভিন্ন গ্রামে বিভিন্ন লোকের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজ করেছি। করতে করতে একটা জিনিস বুঝেছি যে তাদের মধ্যে অনেক দক্ষতা আছে, তাদের কাছে অনেক প্রাকৃতিক রিসোর্সেস যেটা আমরা বলি,
1: অনেক সম্পদ
0: আছে, তাদের অনেক ইচ্ছাও আছে কিছু করার, কিন্তু তাদের সমস্তটা এনে একটা প্রশিক্ষণ করিয়ে, যেটা এখন আমাদের যে মার্কেট সেখানে চাহিদা, সেই চাহিদা হিসেবে সেটাকে প্রেজেন্ট করা, সেইটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের ওই জায়গাটা দেখিয়ে দেওয়া, এই জায়গাটা দেখানোর লোক কমে গেছে হয়তো আগের থেকে, কিংবা সেই জায়গাটায় তারা নিজেরাও বুঝতে পারছে না যে তাদের এই পণ্যগুলোর এতটা ডিমান্ড আছে। আজকাল সবাই কিন্তু ভালো খেতে চায়, ভালো থাকতে চায়, সেই জায়গাটা আমরা পাই না। আমরা শহরে থেকে, আমার প্রায় পুরো লাইফটাই শহরে কেটে গেছে, খুঁজে খুঁজে এই জিনিসগুলো পাই না সেখানে, ওদের কাছে এতটা অ্যাভেলেবল রয়েছে, কাঁচামাল রয়েছে, সেইটাকে কিছু করে যদি এই একটা সেতু তৈরি করে দেওয়া যায় তাহলে ওরাও ওদের ওখান থেকেই উদ্যোগ তৈরি হয়ে যাবে আর এখানেও লোকে সেই জিনিসটা পাবে। ডিমান্ড সাপ্লাইয়ের যে ব্যাপারটা সেটা আরামসে আমরা ওটাকে
1: মানে পরস্পরভাবে দুটো দিকে উপকৃত হবে, গ্রামের মানুষও হবেন এবং শহরের মানুষও হবেন।
0: একদম
1: এখান থেকেই আমার মনে হলো যে এই যে প্রক্রিয়াকরণ করা হচ্ছে, তাহলে এর বাজেটটা কি খুব ভালো? আপনি সেটা নিয়ে কতটা?
0: এটা খুবই ভালো। তাল থেকে আমরা না, তাল গাছটা একটা অদ্ভুত গাছ যেটা অলমোস্ট কলা গাছের মতো, কিছুই ফেলার জায়গা নেই। তাল গাছ থেকে 14 রকম জিনিস হতে পারে, তার থেকে 7-8 রকম খাবারের জিনিস হতে পারে, আবার 4-5 রকম ব্যবহারের সামগ্রী হতে পারে। তালের পাখা হতে পারে, তালের পাতা দিয়ে খুব সুন্দর বাসনপত্র তৈরি হয়, আর তালের পাতা দিয়ে ঝুড়ি তৈরি হয়। তাছাড়া তালের পাতা দিয়ে অনেকে হস্তশিল্পর অনেক কিছু করেন। এছাড়া তালের থেকে যে দড়ি, তালের রেশ থেকে যে দড়ি তৈরি হয় সেটা জাহাজ বাঁধার জন্যও কিন্তু উপযুক্ত। এইটা আমরা ভুলেই যাই, এটা আমরা নিয়ে কাজ করতে চাই না। আর আরেকটা মজার ব্যাপার, আমরা সবাই আজকাল একটা তরল পদার্থ দিয়ে বাথরুম পরিষ্কার করি একটা প্লাস্টিকের ব্রাশ দিয়ে ঘষে ঘষে, সেই ব্রাশটা 6 মাসও চলে না,
1: ঠিক
0: প্রচন্ড খাটনি লাগে পরিষ্কার করতে। বাথরুমে ধরুন গ্রানাইট দিলাম বা মার্বেল দিলাম, সেইটা পরিষ্কার করার জন্য কিন্তু তালের ছোবড়া দিয়ে যে ব্রাশ তৈরি হয় সেটা মোস্ট এফেক্টিভ, মানে সেটা সব থেকে বেশি কার্যকরী।
1: তো আপনি যে কাজ করছেন এই সমস্ত প্রোডাক্ট কি আপনি তৈরি করছেন?
0: সমস্ত
1: কি প্রোডাক্ট করতে পারছেন?
0: 14টা প্রোডাক্ট আমরা তৈরি করছি। আরেকটা যেটা আমরা তৈরি করার চেষ্টা করছি, প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে একটা করে প্রযুক্তি লাগে। ছোট ছোট উদ্যোক্তার জন্য অতটা প্রযুক্তি আনা সম্ভব না।

0: তাকে একটা একটু ডাইভার্ট করে একটা অন্য কথা বলি, দুধ আমরা এত দুধ পাই আমরা, হ্যাঁ, মাখন পেতে অসুবিধা হয় না, ঘি পেতে অসুবিধা হয় না, চিজ পেতে অসুবিধা হয় না, পনির পেতে অসুবিধা হয় না, আজকাল যেখানেই যাই এগুলো পেয়ে যাই। এটার পেছনেও তো কিছু একটা গ্রামীণ সংস্থা, অনেক সরকারি বেসরকারি সংস্থা একটা ভাবে সংগঠিত ভাবে কাজ করছে। তালের ক্ষেত্রেও কিন্তু সেটা করা যায়, আমরা সেটাই করার চেষ্টা করছি যে কেউ যদি শুধু তালটাও তুলে আনলো, এনে আমাদের ওই সেন্টারগুলোতে জমা করলো, আর তাদের যদি আর সময় নেই, অন্য ধান চাষ করছে বা অন্য কিছু করছে, সকালে এসে এটা দিয়ে গেল, একটা সময় মতো জায়গায় এসে সে বুঝে সে পয়সাটা ফেরত নিয়ে গেল। যে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, গ্রামের ছেলে মেয়েরা আর গ্রামে থাকতে চায় না, তো এদের যদি আমরা ওই যেখানে প্রসেসিং সেন্টারগুলো, যেখানে প্রোডাক্ট বানানোর জন্য যেটা অন্য জায়গায় বিক্রি হতে পারে বা যেটা অনেক দিন ধরে থাকতে পারে, সেই ফ্যাসিলিটিগুলো সেট আপ করছি, সেখানেও লোকে পড়াশোনা করে এসে তাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতেই পারে।
1: আমি এখান থেকে যে কথাটা আমারও জানতে ইচ্ছে করছে এবং আমার যে মা বোনেরা রেডিওতে শুনছেন এখন অনুষ্ঠানটি, তাদের জন্য এই কথাটি যে দেখা যায় গ্রাম বাংলায় এখনো অনেক মহিলা কিন্তু একেবারেই স্বনির্ভর নন, এবং তারা হয়তো ওই ঘরের রান্না বান্না ঘরকন্যার কাজ এটাই করেন, কেউ কেউ হয়তো একটু প্রথা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছেন। সেক্ষেত্রে এই যে কাজ, এই যে তাল থেকে আপনি যে স্বনির্ভরতার কথা বলছেন, সত্যি কি একজন মহিলা মাস গেলে এমন একটা আয় করতে পারে যে সে সদর্থে বলতে পারে সে স্বনির্ভর তাল থেকে?
0: একদম পারে। যে জিনিসগুলোর জন্য একটু বেশি প্রযুক্তি লাগছে, সেই জিনিসগুলো সে যদি র মেটেরিয়ালটা, যে প্রাকৃতিক জিনিসগুলো আমাদের এসে জমা করে দেয়, সেখান থেকে তার একটা অর্থনৈতিক আয় হচ্ছে। তারপরে ছোট ছোট জিনিস যেরকম হাতের কাজ করা বা এই বাস্কেট করা, এগুলো তো হাতেই করতে হবে, এগুলো তারা সংসারের কাজ সেরেও একটা সময় বের করে। গ্রামের মহিলাদের হাতের কাজ কিন্তু খুবই ভালো বেশিরভাগদের, তারা জানেও, তারা ছোটবেলা থেকে ওগুলো করে আসছে। তারা যদি একটু কোয়ালিটি মেনটেন করে জিনিসগুলো করে দেয়, সেগুলোকে মার্কেটে নিয়ে যাওয়ার দায়িত্বও আমরা নিচ্ছি, জমা করে দিতে হবে তাদের শুধু।
1: তাহলে এই যে গ্রামের সঙ্গে আপনাদের যে একটা সংযুক্তিকরণ তৈরি হবে, সেটা কিভাবে হবে, কিভাবে তারাও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, তারা আপনাদের সঙ্গে কাজ করতে পারবে বা প্রশিক্ষণ নিতে পারবে, সেটা কিভাবে পারবে?
0: আমরা তো যাদের সাথে কাজ করছি প্রসেসটা ইনভলভ থাকুক না থাকুক পুরো প্রশিক্ষণটাই দিচ্ছি, কেননা একটা জিনিসকে আপনাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হলে, মানে কোনো একটা কাজ করতে হলে প্রথম জিনিস হচ্ছে সেটার বিষয়ে সচেতনতা তৈরি করা। আমরা পুরো প্রসেসটা সচেতনতা তৈরি করতে চেষ্টা করছি গ্রামের লোকেদের মাঝখানে, শহরের লোকেদের মাঝখানে, যাতে তারা জিনিসটা কেনে। আমি এত কিছু তৈরি করে নিলাম, তারপরে সেটা বিক্রি করতে পারলাম না, সেটাও তো ঠিক না। তো দুই দিকেই সচেতনতা করছি, তারপরে আমরা দেখছি কে কোথায় কাজ করতে তার সময় আছে আর তার দক্ষতা আছে, সেই জায়গায় তাকে দিয়ে সেই কাজগুলো বের করার চেষ্টা করছি, আর যতটা সম্ভব প্রাকৃতিক সমতুল্য বজায় রেখে জিনিসটা করার চেষ্টা করছি। এই প্রশিক্ষণগুলো শুধু আমরা যে দিচ্ছি তা না, গ্রামে প্রচুর কেভিকে আছে আমাদের, প্লাস ICAR এরও প্রচুর ইনিশিয়েটিভস আছে এটার ওপর, আর অনেক সরকারি বেসরকারি সংস্থাগুলো এর মধ্যে জড়িত আছে, যারা এই প্রশিক্ষণগুলো দেয় স্কিল ডেভেলপমেন্টের জন্য। তো গ্রামের মহিলারা তাদের যে লোকাল যে এগ্রিকালচারাল অফিস আছে, সেখানে গিয়ে যদি তারা খোঁজ খবর করেন, তারা জানতে পারবেন। সেখান থেকে আজকাল গ্রামের এই এগ্রিকালচারাল অফিসরা নট অনলি সরকারি, বেসরকারি জায়গাগুলোতেও তারা লোকজন পাঠিয়ে দেয় প্রশিক্ষণের জন্য, সেই জায়গাটা আমরা দিতে রাজি আছি, যে প্রশিক্ষণ দিয়ে আপনি শিখুন, শিখে আপনার জিনিসগুলোই কাজে লাগান, লাগিয়ে স্বনির্ভর হন।
1: খুব ভালো কথা। আচ্ছা, এবারে আমি আসবো, আপনি বলছিলেন যে 14 রকমের প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারছেন, তাহলে এই যে 14 রকমের প্রোডাক্ট, সেগুলো যদি একটু স্পেসিফিক্যালি বলেন, কি কি ধরনের প্রোডাক্ট আপনারা তৈরি করছেন, সেটা কিভাবে বাজারজাতকরণ করছেন, সেখান থেকে কতটা প্রফিট আপনারা পাচ্ছেন?
0: এটাকে আমরা তিন ভাগে ভাগ করি। প্রথম ভাগটা হচ্ছে কি কি হতে পারে, কি কি হতে পারে তার মধ্যে কিছু খাদ্যজাত, কিছু নন ফুড যাকে বলি আমরা, অন্য ব্যবহারের জন্য খাবারের জিনিসগুলোর কিছু জিনিস আপনাকে নর্মাল আপনার টেম্পারেচারে ওটা থেকে যাবে, আর কিছু জিনিস আপনাকে কোল্ড স্টোরেজে রাখতে হবে, ঠান্ডা ঘরে রাখতে হবে, আর ঠান্ডা গাড়িতে ওটাকে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো সেই জায়গাটাও আমরা তৈরি করেছি, যেরকম পাল্প জাতীয় জিনিস সেটার কিন্তু এক তো শেলফ লাইফ কম, তার উপরে ওটাকে আপনাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে তৈরি করার পরে, আর ঠান্ডা গাড়িতে ওটাকে নিয়ে যেতে হবে যেখানে বিক্রি হবে। আমাদের একটা কোল্ড স্টোরেজও তৈরি করেছি এর মধ্যে, তো ওই পাল্পটা ওখানে চলে গেল। আমাদের দেশে ১২ মাসে ১৩ পার্বণ, আর প্রত্যেকটা খাওয়াই কিন্তু কোনো না কোনো অনুষ্ঠানের সাথে জড়িত। তো এই তালের আশেপাশে যে সমস্ত উৎসব অনুষ্ঠান আছে সেই সময় হয়তো খাবারগুলোও তৈরি করে কোল্ড চেনে করে আমরা শহরে আনতে পারছি। ঠান্ডা জায়গায় রাখা, ঠান্ডা গাড়ি দিয়ে আনা, যেখানে বিক্রি হচ্ছে দোকানেও ঠান্ডার ব্যবস্থা, তো এইটা একটা পার্ট হলো। এরপরে যে পার্টটা হলো সেটা হচ্ছে তাল মিছরি, যেটা আপনার থেকে যাবে এমনি জায়গায় তিন বছর অবধি। তালের চিনিও তাই, সেটাও তিন বছর থেকে যাবে। তারপরে আপনার যেটা ডিহাইড্রেট করা, মানে এই এর থেকে জলের ব্যাপারটা বের করে পাউডার মতো, যেরকম মিল্ক পাউডার হয় সেরকম পাউডার তৈরি করা, সেগুলোর শেলফ লাইফ অনেক বেশি, অনেক দিন থাকতে পারে। তাদের প্যাকেজিং এরও ব্যবস্থা হচ্ছে। এগুলো হলো তালগুড়, তো আছেই তালগুড়েরও প্রায় বছর খানিক বছর ডেরেক থেকে যায়, তো সেটাকেও নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া আমরা যেটা করছি হচ্ছে ওই বিভিন্ন রকম হস্তশিল্পর কাজ করছি তালের পাতা দিয়ে। পাখাও অনেকভাবে ব্যবহার করা যায়, আমরা আবার লোককে বলছি যে একটা দুটো পাখা রাখো। পাখাটাও কিন্তু আমাদের তালের পাখাও আমাদের উৎসবের সাথে জড়িত, অনেক উৎসবে পাখা লাগে, তো সেইখানটায় যাতে একটুখানি তার মধ্যে হস্তশিল্প অ্যাড করে ওটাকে নিয়ে যাওয়া যায় সেই দিকটা দেখছি। আবার ওই ছোবরার ব্রাশ তৈরি করছি, দড়ি তৈরি করছি, দড়ি দিয়ে ব্যাগ ফ্যাগ তৈরি করা যায় সেগুলোও তৈরি করার চেষ্টা করছি। এই সমস্তর মধ্যে আমরা এখন আছি।
1: বেশ, বললেন আপনি ৮ বছর ধরে এই তালের সঙ্গে যে স্বনির্ভরতার যে প্রকল্প তার সঙ্গে আপনি রয়েছেন।
0: হ্যাঁ,
1: তো এই ৮ বছরের যেই যাপন, এই যাপনের মধ্যে আপনি নিজে তো এক স্বনির্ভর হয়েছেন অবশ্যই, কিন্তু তার পাশাপাশি আপনি কতজন মহিলাকে বা কতজন মানুষকে স্বনির্ভর করতে পেরেছেন, তারা কতটা নিজেরা স্বনির্ভরতার মুখ দেখতে পেয়েছে?
0: তালের প্রথম দিকে আমরা যে মডেলটা করেছিলাম, যে ছোট ছোট ক্ষুদ্র সংস্থা যেখানে প্রত্যেক মহিলা বা পুরুষ তারা নিজেদের জায়গায় জিনিসগুলো তৈরি করবে, আমরা নিয়ে এসে সেটাকে বিক্রি করব, সেই জায়গাটা থেকে তারা সবাই আমাদের সাথে তো হয়েছিলেন, কিন্তু একটা সমস্যা যেটা দেখা যাচ্ছিল হচ্ছে যে এখানে কোয়ালিটিটা এক একজনের এক এক রকম হচ্ছিল, এক একবার এক এক রকম হচ্ছিল, কেননা তালেরও অনেক ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটি গুলো তারা অতটা সচেতন ভাবে একরকম ভ্যারাইটি দিয়ে এক জিনিস করছিলেন না।
1: আবার যদি ঠিক ঠিক প্রশিক্ষণ না হয় তাহলে সবার একই রকম কাজ হবে না।
0: একদম একদম, তো সেই আমার ৮ বছরের জার্নিটা অনেকটা মানে আমারও লার্নিং হয়েছে, আমার প্রচুর ওখান থেকে শিক্ষা হয়েছে, শিক্ষা হয়েই আজকে দিনে যে জায়গাটা এসেছি সেই জায়গাটায়। এই সংগঠনটা চালাতে হলে পরে যেটুকু ওরা নিজেরা বাড়িতে করতে পারবে কোয়ালিটি কন্ট্রোল করে, ওইটুকুই মানে সচেতনভাবে করতে পারবে কোয়ালিটি নিয়ে, সেইটুকুই ওদের আলাদা করে এই মাইক্রো ইউনিটগুলোতে চালানো যাবে, যেগুলোর জন্যে প্রচণ্ডভাবে কোয়ালিটির দরকার সেগুলোর জন্যে। ওরা যদি আমাদের এই যারা যারা চাইছে সময় দিতে পারছে, অনেক মহিলাই সময় দিতে পারে না সারাদিন, যারা এই ফ্যাক্টরিতে সময় দিতে পারছে তারা এই ফ্যাক্টরিতে কাজও করছেন, আর যারা পারছেন না তারা যতটুকু ভাবে জুড়তে পারছেন সেই দিক থেকে তারা জুড়ছেন।
1: না, আপনার যে ফ্যাক্টরিতে কাজ করাচ্ছেন বা করছে যারা আপনার সঙ্গে, সেখানে তো মহিলা পুরুষ নির্বিশেষেই,
0: হ্যাঁ মহিলা পুরুষ নির্বিশেষে।
1: এবং আপনি বলছিলেন যে এই কেভিক এর সহায়তা নিয়ে তাদের সঙ্গে আপনারা যুক্ত হচ্ছেন,
0: তাদের সাথেও রিসার্চ করেছি আমরা অনেকটা, কেননা রিসোর্স নিয়ে এতটা তো আমাদের কাছে সম্পদ নেই যে এতটা ভাবে রিসার্চ করে করা, এটা অনেক ডিপ এগ্রিকালচারাল রিসার্চ চায় এর মধ্যে।
1: তো আপনারা কি গ্রামে যাচ্ছেন, গ্রামে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করছেন কেভিকের থ্রু দিয়ে?
0: একদম, কেভিকের থ্রু দিয়ে যোগাযোগ করছি, স্বনির্ভর গোষ্ঠী যেগুলো আছে এসএইচজি তার সাথেও যোগাযোগ করছি, তাছাড়াও বিভিন্ন ধরনের বেসরকারি এনজিও যাকে আমরা বলি, প্রচুর এনজিও আছে, তাদের সাথে গিয়েও কথা বলছি যে আপনাদের যদি মনে হয় আসুন কাজ করুন, কিছুদিন করে দেখুন, যদি ভালো মনে হয় তাহলে থাকবেন। তো এইভাবে বিভিন্ন লোককে আমরা ধীরে ধীরে আমাদের সাথে যুক্ত করছি।
1: কিরকম সাড়া পাচ্ছেন?
0: প্রথমে লোকে বিশ্বাসই করেনি যে এটা থেকে তারা স্বনির্ভর একটা জায়গায় পৌঁছতে পারবে, তখন আমরা তাদের বলেছি বলছে আচ্ছা অল্প অল্প করেই আসুন, আপনার যখন মনে হচ্ছে, তারা বলছে দু মাস তো আমি এটার থেকে কিছু করতে পারবো, তারপরে আমরা বললাম সেই দু মাসই আসুন করুন, তারপরে তৃতীয় মাস চতুর্থ মাস করতে করতে অনেকেই আমাদের সাথে থেকে গেছেন যারা এসেছেন প্রথম থেকে, খুব কম লোকে এটাকে ছেড়ে গেছেন, আর যারা ছেড়ে গেছেন তাদের হয়তো স্বাস্থ্যগত কারণে বা অন্য কোনো কারণে, মানে এই জিনিস

0: কাজটা পছন্দ হয়নি বলে ছেড়ে গেছেন খুব একটা বলতে পারি না।
1: এখন কতজন কাজ করছে আপনার সঙ্গে?
0: এখন মোটামুটি প্রায় 1000 লোক আছে, গ্রামের সমস্ত লোক মিলিয়ে, যারা দিয়ে যায়, যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা কিছু বাড়িতে বানিয়ে করে, 1000-এর উপর লোক আছে এর সাথে যুক্ত।
1: বাহ, খুব সুন্দর। আর এই যে মানুষরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তারা কি দিনের শেষে শেষ হাসিটা হাসতে পারছেন?
0: এখন অবধি তো পারছেন, আশা করছি এটাকে আরো একটা জায়গায় নিয়ে যাবো। আসলে তাদের হাসি ফোটানোর জন্য কলকাতার বুকে নববর্ষের মাঝখানে একটা দোকানও খুলছি, যেখানে তাদের অন্য অন্য জিনিসের সাথে এই জিনিসগুলোকে ওখানে রাখা হবে,
1: তালের বিভিন্ন
0: প্রোডাক্ট। ওইখান থেকে একটা প্রচারের জায়গা হয়। এই দোকানের মডেলটা যদি আমরা সেট আপ করতে পারি, তারপরে অনলাইন ব্যবসাতেও আমরা ঢুকবো।
1: বেশ,
0: ব্যবসার যদি একটা মার্কেটের বিস্তার করতে পারি, তাহলে কিন্তু সবাই সেটাতে আসতে ইন্টারেস্টেড হবে, এটা আমার ধারণা।
1: একদমই ঠিক কথা রবিদি। দেখুন, আমাদের দেশ ভারতবর্ষ একটা বিপুল জনসংখ্যার দেশ, প্রায় 130 কোটির উপরে আমাদের
0: জনসংখ্যা, 140 এখন।
1: তো সেইখানে দাঁড়িয়ে সত্যি করেই তো প্রত্যেককে আমরা চাকরি করব বা চাকরি প্রত্যেককে দিতে পারবো, এটা কিন্তু একেবারেই ভেবে নিলে আজকের দিনে আর চলবে না। এবং আমাদের নিজেদের স্বনির্ভর হওয়ার কথা এবারে কিন্তু একেবারে সত্যি সত্যি সিরিয়াসলি ভাবতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার এই প্রকল্প বা আপনার এই চিন্তা ভাবনা, আপনার এই কাজ আমাকেও নতুন করে ভাবাচ্ছে যে হ্যাঁ, সত্যি একটা দিশা তো এরকম, হয়তো আরো অনেক দিশাই রয়েছে। আমি এবার সরাসরি আমার শ্রোতা বন্ধুদের জন্য আপনি কি আজ কি মেসেজ দিতে চাইবেন?
0: আমি যেটা বলতে চাইবো হচ্ছে, গ্রামের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, গ্রামের লোকেদের অনেক দক্ষতা আছে, আর গ্রামের জনসংখ্যাও অনেক। এরা সবাই মিলে যদি একসাথে এসে এই প্রকল্পটাকে আগে নিতে চান, তাহলে পরে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, আমরা মার্কেট বিস্তারের ব্যবস্থা করতে পারি, আর আমরা তার মাঝখানে যা যা দরকার, যেরকম ধরুন প্রযুক্তি দরকার বা অন্য কোনো রকম যে কোনো রকম ফেসিলিটেশন যাকে বলে, করিয়ে জিনিসটাকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য জায়গায় নিয়ে যেতে পারি। আসলে সবাই মিলে একসাথে মিলে সংঘবদ্ধ হয়ে কাজ করাটা দ্য ওয়ে ফরওয়ার্ড, মানে যত বড় সংগঠন হবে তত ভালো কাজ হবে, এইটাই আমার ধারণা।
1: খুব সুন্দর করে বললেন রবিদি, এবং এই জায়গা থেকে আমিও আজকের অনুষ্ঠানটা শেষ করব। এবং আমার যেটা আজকেই পুরো অনুষ্ঠানটা করতে করতে মনে হলো, আমরা একটা কোথাও যেন বিভেদ রেখে দিই, গ্রাম এবং শহরের মাঝখানে একটা বিভেদ, একটা দেওয়াল, সেই দেওয়ালটাকে যদি আমরা একটু ভেঙে দিতে পারি বা এই দেওয়ালটার মাঝখানে যদি আমরা একটা ছোট্ট জানলা তৈরি করতে পারি, যেই জানলা দিয়ে আমাদের ভাবের আদান প্রদান হবে, আমাদের গ্রামে যে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই সম্পদটাকে আমরা যদি শহরের মানুষের মাঝখানে নিয়ে আসতে পারি, তার নানান রকম প্রক্রিয়াজাতকরণ করতে পারি, তাহলে তারা যেমন উপকৃত হবেন, পাশাপাশি কিন্তু যে চাহিদা শহরের মানুষের কাছে রয়েছে তারাও উপকৃত হবেন, এবং পুরো যে জাতি আমাদের রয়েছে, যে ভারতবর্ষের একটা এত বড় মানব সম্পদ রয়েছে, তারাও কিন্তু নিজেদের অনেক বেশি স্বনির্ভর করতে পারবেন, এবং এই স্বনির্ভরতার দরজা আরো বেশি করে সকলের কাছে খুলে যাবে, তাই তো রবিদি?
0: একদম, এই স্বপ্ন নিয়েই নেমেছি এই কাজে। শ্রোতা বন্ধু, আপনাদের কাছেও আমার আবেদন রইল যে এইটাতে যদি কোনোভাবে যোগদান করতে চান, প্লিজ আপনারা এগিয়ে আসুন,
1: এই উদ্যোগ আরো এগিয়ে যাক। আমাদের তরফ থেকেও অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং শ্রোতা বন্ধু যারা আজকের এই অনুষ্ঠান শুনলেন, যারা একটু পরে হয়তো রেডিও নবটি অন করেছেন, তাদেরকে বলি আজকে আমরা আলোচনা করলাম তাল থেকে স্বনির্ভরতা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে অনেক সুন্দর সুন্দর তথ্য আমাদের যিনি দিলেন তিনি একজন সফল মহিলা উদ্যোগপতি, রুবি রায় ঘোষ। রুবি রায় ঘোষকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
0: থ্যাংক ইউ।
1: এবং আমিও বিদায় নিচ্ছি, আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সকলে ভালো থাকুন, নমস্কার।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন

কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত অনুষ্ঠান রোমগীতি।

প্রথম গানটি শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটির গীতিকার সুহাস চৌধুরী, সুরকার সলিল চৌধুরী।

শুনছেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত অনুষ্ঠান রোমগীতি। পরবর্তী গানটি শুনবেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। গানটির গীতিকার শোভন পাঠক, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

পরবর্তী গানটি শুনবেন মান্নাদের কণ্ঠে। গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের, সুর অসীমা মুখোপাধ্যায়।

রোমগীতি অনুষ্ঠানের পরবর্তী গানটি শুনবেন সবিতা চৌধুরীর কণ্ঠে। গানটির সুরকার অসীমা মুখোপাধ্যায়, গীতিকার পার্থসারথি মুখোপাধ্যায়।

রমগীতি অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন সুচিত্রা মিত্রের কণ্ঠে। গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার নিখিল চট্টোপাধ্যায়।

শুনছিলেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন যুববাণী থেকে অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অর্হণা চক্রবর্তী।

আচ্ছা, কখনো কেমন হয়েছে তোমার, কোনো গল্পের একটা বই পড়েছ, অনেক দিন হয়ে গিয়েছে, গল্পের অর্ধেকটা হয়তো ভুলেই গিয়েছ, লেখকের নাম মনে করতে গিয়ে মাথায় হাত পড়েছে, কিন্তু সেই গল্পের একটা চরিত্র, আরে তাকে কি ভুলে যায়, চোখ বন্ধ করলেই একেবারে সামনে চলে আসে, তার কথা বলার ধরন, তার কাণ্ড কারখানা, তার মজার স্বভাব, সব যেন একেবারে নিজের চেনা মানুষটার মতো। আর মজার ব্যাপার কি জানো, কখনো কখনো সেই চরিত্র এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে তাকে তৈরি করা লেখকের নামের থেকেও চরিত্রের নামটাই মানুষের মুখে বেশি করে ঘোরে। একজন লেখক, দেখো, তার কল্পনা দিয়ে একটা চরিত্র তৈরি করেন, কয়েকটা পাতা লেখেন, একটা গল্প শেষ করেন, তারপর সেই গল্পটা আমাদের হাতে চলে আসে, আর সেই চরিত্রটা, সেই কিন্তু তখন আর শুধু গল্পের পাতায় আটকে থাকে না, পাতা থেকে বেরিয়ে সে চলে আসে আমাদের আড্ডায়, আমাদের হাসিতে, আমাদের ছোটবেলার স্মৃতিতে, কখনো সিনেমার পর্দায়, আবার কখনো বা কমিক্সের পাতায়, আর কখনো তো এমনভাবে আমাদের জীবনের সঙ্গে একেবারে মিলেমিশে যায় যে মনে হয় আরে এ তো আমাদেরই চেনা কেউ। ভাবো, লেখকের ততক্ষণে গল্প লেখা শেষ, কিন্তু চরিত্রটা যেন বলছে গল্প শেষ, কে বলল, আমি তো এখনো আছি। আর আজকের অল্প অল্প গল্প কথার আসরটা ঠিক সেই সব চরিত্রদের নিয়েই, যারা শুধু গল্পের অংশ হয়েই থাকেনি, গল্পের গণ্ডি পেরিয়ে নিজেরাই হয়ে উঠেছে এক একটা আলাদা পরিচয়। আজ সেই চেনা, প্রিয়, মজার কিছু চরিত্রদের সঙ্গে নিয়েই হবে আমাদের আড্ডা, আমাদের গল্প, আর একটু পুরনো দিনে নস্টালজিয়া। কারণ এরা শুধু বইয়ের চরিত্র নয়, এরা আমাদের হাসির সঙ্গী, আমাদের সব বয়সের বন্ধু। তাহলে চলো, পাতা উল্টে নয়, আজ বরং একটু চরিত্রের হাত ধরে গল্পের দুনিয়ায় ঢুকে পড়ি। তবে সময় এখন একটা গানের, ফিরছি গানে গানে, তোমার জন্য থাকছে রূপঙ্কর মনোময় এবং মনোজের কণ্ঠে পুরনো সেই দিনের কথা। ফিরছি গানে গানে, সঙ্গে থেকো।

সত্যি পুরনো সেই দিনের কথা সে কি আর ভোলা যায় বলো? জানো তো বাংলার সাহিত্যের এই যে চরিত্রের গল্প তোমায় আজ করব বলেছি, চরিত্রগুলো নিয়ে আমরা আড্ডা দেব, সে সমস্ত চরিত্রগুলোর সঙ্গে আমরা তো কখনো হেসেছি, কখনো তাদের কাণ্ড দেখে ভীষণভাবে অবাক হয়েছি, আবার কখনো আমাদের মনে হয়েছে ইস এমন একটা বন্ধু যদি সত্যি আমাদের থাকতো, মনে হয় তো বলো? আমারও কিন্তু ভীষণভাবে মনে হয় জানো তো। আজকের আড্ডায় তাই এমন কিছু চরিত্রের সঙ্গে একটু দেখা করে নেব আমরা। আর শুরুতেই যার কথা না বললেই নয়, তিনি হলেন নান আদার দেন পটলডাঙার টেনিদা। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এই একটা চরিত্র যেটা বাংলা কিশোর সাহিত্য বা শিশু সাহিত্যের যে হাসির জগৎ সেখানে একেবারে আলাদা একটা জায়গা করে নিয়েছে। আর টেনিদা মানেই বড় বড় সব কথা, দারুণ সব গল্প, আর তার সঙ্গে একেবারে জমজমাট আড্ডা, আর তার সঙ্গে রয়েছে খাওয়ার প্রতি ভরপুর ভালোবাসা, আর রয়েছে অ্যাডভেঞ্চারের গল্প। টেনিদাকে তবে শুধু কিন্তু একটা গল্পের চরিত্র বললে খুব কম বলা হয়, কারণ তার মধ্যে আছে এমন একটা আপন ভাব, একটা মজার স্বভাব যে তাকে পড়তে পড়তে মনে হয় আরে এই লোকটাকে তো কোথাও না কোথাও আমাদের পাড়ায় দেখেছি। আর টেনিদার সবচেয়ে মজার ব্যাপার কি জানো, আত্মবিশ্বাস, মানে তার আত্মবিশ্বাসকে মাপার জন্য বোধহয় এখনো এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। সত্যি আত্মবিশ্বাস 100%, আর গল্পের জোর কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি। আর তার সঙ্গে যে বন্ধুত্বের দলটা রয়েছে, প্যালারাম, ক্যাবলা, হাবলু, সব মিলিয়ে একটা মজার কিন্তু বেশ, তাই না বলো? তাদের গল্পে কি নেই? অভিযান আছে, রহস্য আছে, ভয় আছে, বিপদ আছে, সমস্ত কিছুই রয়েছে। আর একটা ঘটনা টেনিদা এমন মজা করে বলতে পারেন যেন মনে হয় যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটাই সেটা। আর সেখানে তার নিজের ভূমিকাটা একটু না মানে বেশ খানিকটা আর কি বড় করে দেখানো। তেমনই একটা চরিত্র হলো আমাদের টেনিদা। তাই বোধহয় টেনিদা সব বয়সের জন্য, মানে 8 থেকে 80 সেই টেনিদা আমাদের কাছে ভীষণভাবে প্রিয়। আর তার দাপুটে গল্প আর মজার কাণ্ড কারখানা তা তো মানে একেবারে আমাদের আরও ভীষণভাবে চেনা। এবার যার কথা বলবো, তিনি কিন্তু যেখানে বসেন সেখান থেকেই একটা গোটা পৃথিবী তুমি ঘুরে আসতে পারো। আফ্রিকার জঙ্গল থেকে শুরু করে বরফে ঢাকা পাহাড় সবটাই তার জানা। কোথায় তার পা পড়েনি বলো? আফ্রিকা ঘনাদা ছিলেন, দক্ষিণ আমেরিকা ঘনাদা ছিলেন, বিজ্ঞান ঘনাদা জানেন, যুদ্ধ সেটাও ঘনাদা দেখেছেন, অদ্ভুত কোনো রোগ চিন্তা কি, তার চিকিৎসার ইতিহাসও কিন্তু ঘনাদার জানা। এমনকি পৃথিবীর কোনো প্রান্তে এমন কোনো ঘটনা ঘটেছে যার কথা হয়তো আমরা কেউই জানি না, ঘনাদা কিন্তু সব জানেন। আর ঠিক তখনই বোধহয় মনে হয় জানো তো, আচ্ছা ঘনাদা কি সত্যি সেখানে ছিলেন? জানি সেই প্রশ্নের উত্তর আমরা কোনোদিনও পাবো না, কিন্তু তাতে কি বস, গল্প তো একেবারে জমে ক্ষীর। আর এখানেই বোধহয় সেই মজাটা, এই চরিত্রগুলোর সঙ্গে আমরা এতটাই নিজেদেরকে জড়িয়ে ফেলি যে তারপর কি হলো, এই তারপরের উত্তরটা আমাদের আরও বেশি করে জানতে ইচ্ছে করে। তাই সত্যি মিথ্যে যাই হয়ে যাক, এই ঘনাদা আর টেনিদা তাদের গল্প থেকে বেরিয়ে আসা কিন্তু এতটা সহজ নয়। একজন নিজের সাহসের গল্প বলেন, আর অন্যজন পৃথিবীর নানান প্রান্তে নানান অভিজ্ঞতার গল্প বলেন। আর আমরা এই পারে যারা একটু গল্প শুনতে ভালোবাসি, মানে এই আর কি একটু গল্পপ্রেমী মানুষজন রয়েছি, তারা তো এই দুই গল্পবাজের একনিষ্ঠ ভক্ত। গল্প যত জমে আর আমাদের কানটাও কিন্তু ততটাই খারাপ, তাই না? আর গল্পের সঙ্গে আনন্দ তো আনন্দ থাকেই, চারপাশটা মনে হয় একেবারে আনন্দে ভরপুর। আহা কি আনন্দ আকাশে বাতাসে, মনে হয় তো? তবে শুধু মনে হলে তো হবে না, তার জন্য গানটাও তো চাই। তাই তোমার জন্য অনুপ ঘোষালের কণ্ঠে আহা কি আনন্দ আকাশে বাতাসে রইল, ফিরছি গানে গানে, সঙ্গে থেকো।

সত্যি গল্প শুনতে শুনতে সেটাই মনে হয়, আহা কি আনন্দ আকাশে বাতাসে। তোমাকে টেনিদার ঘনাদার গল্পের কথা বলেছি, এবার চলো একটু স্কুলে যাওয়া যাক। স্কুল, যেখানে বই খুলেই পড়াশোনা করার কথা, কিন্তু কিন্তু বন্ধু, সেখানে যদি থাকে নন্টে আর ফোনটে, তাহলে তো বোধহয় পড়াশোনার থেকে দুষ্টুমিটা একটু বেশি হবে কি? তাই তো, লেখক নারায়ণ দেবনাথের সৃষ্টি নন্টে ফোনটে। এদের গল্প পড়লে একটা ব্যাপার কিন্তু খুব সহজেই বোঝা যায় জানো তো, ছোট ছোট দুষ্টুমির মধ্যেও কিন্তু তৈরি হয় বিশাল সব মজার মজার ঘটনা। তবে নন্টে ফোনটের জনপ্রিয়তার আসল কারণ যে শুধুমাত্র তাদের দুষ্টুমি তা তো নয়, এদের মধ্যে আমরা আমাদের নিজেদের ছোটবেলাটাকে কোথাও গিয়ে একটা দেখতে পাই, তাই না? পড়ার টেবিল থেকে পালিয়ে গিয়ে খেলতে যাওয়া, বন্ধুদের সঙ্গে ঝগড়া, আর তার 5 মিনিট পরেই আবার বন্ধুত্ব। আর একবার যদি ধরা পড়েছ তাহলে আর কি দোষটা টুক করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, আর শিক্ষকের সামনে একদম নিরীহ একটা গোবেচারা মুখ নিয়ে দাঁড়িয়ে থাকা, আর পিছনে সে তো বস অন্য গল্প। এসব ছবিগুলো কিন্তু আমাদের বড্ড চেনা, তাই না? আসলে দুষ্টুমি করতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, সব বয়সের জন্য দুষ্টুমিটা কিন্তু আমাদেরকে আরও অনেক বেশি করে ছোট করে দেয়। আর এই ধরনের চরিত্রগুলো, এই ধরনের মজার মজার সব চরিত্রগুলো যখন আমাদের একেবারে হাতের মুঠোয় থাকে, হাতের কাছে চলে আসে, তখন আমাদের দুষ্টুমি করার যে উপায়গুলো সেগুলো আরও একটু সহজ হয়ে যায়, তাই তো? আমি জানি তুমি এখানে কিন্তু আমার সঙ্গে একমতই হবে, মানে আমরা যতটা সিরিয়াস থাকি ততটা কি সত্যি আমরা সিরিয়াস? আমাদের মনের ভেতরের যে ছোট আমিটা আছে সেও কিন্তু চায় মাঝে মাঝে একটু দুষ্টুমি করি, একটু বদমাইশি করি। আরে তাই জন্যেই তো ওই যেটা বললাম প্রথমেই, 8 থেকে 80 এই গল্পগুলো আমরা প্রত্যেককে ভালোবাসি, এই চরিত্রগুলো আমরা ভালোবাসি, আর চরিত্রগুলোকে আমাদের বড্ড নিজের মনে হয়, বড্ড কাছের মনে হয়। আর তাই জন্যেই বোধ হয় জানো তো, যখন এই নন্টে ফোনটের গল্পগুলো আমরা পড়ি তখন আমাদের মনে পড়ে যায় যে আমাদের ছোটবেলাটা আসলে কতটা সহজ ছিল। আর আমরা যারা স্কুল জীবনটা পার করে এসেছি তারাই বোধ হয় স্কুল জীবনের এই ছোট্ট মিষ্টি দুষ্টুমিগুলো মজাগুলো আরও বেশি করে মিস করি, তাই না?

তবে নন্টে ফোনটার কথা তো তোমায় বললাম, নন্টে ফোনটির সঙ্গে আরও একজনের কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে, নারায়ণ দেবনাথের সৃষ্টি আরও একটা চরিত্র যার নাম বাটুল দি গ্রেট। মানে একদম সুপার হিরো একটা টাইপের, তাই না বলো? বিশাল চেহারা, প্রচুর সাহস, আর তার সঙ্গে তার এমন সব এক একটা কাণ্ড কারখানা যে যেটা দেখলে সত্যি হয়তো হাসি আটকানো বড্ড ভীষণ কঠিন। মানে তাকে কিন্তু ওই বিদেশি সুপার হিরোদের মতো একেবারে এগিয়ে আসতে হয় না, কিন্তু তার যে কাণ্ড কারখানা সেটা আমাদের কিন্তু ভীষণভাবে মজা দেয়, আমরা মজা পাই তার সেই কাণ্ডগুলোতে। আর তা দেখবে যে এই বাটুলির সামনে যত বড়ই বিপদ আসুক না কেন, তাকে দেখে কিন্তু মনে হয় বিপদটাই বরং বেশ একটু চিন্তায় পড়ে গিয়েছে। তবে এই স্কুলের কথা যখন হচ্ছে, আমার কিন্তু এখানে আরও একজনের কথা বিশেষভাবে মনে পড়ছে, যাকে বাদ দিলে হয়তো একটা বড় সড়ো অন্যায় করা হবে, আর সেই অন্যায়টা আমি একেবারেই করতে চাই না। গল্প যখন হচ্ছে তার নাম তো না নিলেই নয়, সে হলো পাগলা দাশু, সুকুমার রায়ের সৃষ্টি করা এই চরিত্র। তার অদ্ভুত সব চিন্তাভাবনা, পাগলামি আর মজার মজার এক একটা কাণ্ড। এই পাগলা দাশু তার স্কুলের বন্ধুদের ওপর নানান রকম সব অদ্ভুত এবং মজার মজার সব ফন্দি খাটাতো, যার জেরে একেবারে শিক্ষক থেকে শুরু করে বন্ধুরা সকলেই নাজেহাল। আর সত্যি ওই যে বললাম যে বারবার একটা কথা বলতেই হচ্ছে, মনে পড়েই যাচ্ছে যে এই চরিত্রগুলোর কথা বলতে গিয়ে, যে মনে হয় যে সত্যি এদের সঙ্গে কারুর না কারুর একটা মিল রয়েছে, নয় আমরা পাড়ায় এরকম কাউকে একজনকে দেখেছি, আর নয় তো আমাদের চেনা জানা যে বন্ধু মহলটা রয়েছে সেখানেই এইরকম কোনো একটা চরিত্র রয়েছে যার কাণ্ড কারখানাতে আমাদের যে খুব খারাপ লাগার সময়টা, সেই খারাপ লাগার সময়টাও হট করে চোখের সামনে চট করে যেন এক তুড়িতেই ভালো লাগায় ভরে ওঠে। আর যে পাগলা দাশুর কথা তোমায় বলছিলাম, সেই পাগলা দাশু মজার মজার ফন্দি দিয়ে সবাইকে এমনভাবে হাসাতো, এমনভাবে অবাক করতো যে শুধুমাত্র তারা নয়, আমরা যারা এবারে বসে তাকে পড়ছি, তাকে জানছি, আমরাও কিন্তু অবাক হয়ে যাই। আরে এই ব্যাপারটা সত্যি রকমভাবে ভাবা যেতে পারে, এটাও আমরা ভাবতে পারি। বাইরে থেকে তাকে একটু বোকা মনে হয়, ও একটু পাগলাটা ধরনের মনে হলেও আসলে সে কিন্তু অত্যন্ত বুদ্ধিমান আর সেই সঙ্গে চালাকও। এবার আসি আরো দুই গুণী ব্যক্তির কথায়, যাদের গান আর বাজনা শুনে একটা গোটা দুনিয়া পর্যন্ত থরহরি কম্প হয়ে গিয়েছিল। তবে এখানেই শেষ নয় বন্ধু, তাদের সঙ্গে ম্যাজিকের মতো রয়েছে ভূতের রাজার বর। সেই বর পেয়ে তারা হয়ে যায় রাজ দরবারের তারকা। চলো তাহলে তাদের হাত ধরেই এবার না হয় রাজ দরবারে যাওয়া যাক। তবে সাবধান বন্ধু, আগে থেকেই বলে রাখি, এই রাজ দরবারে রাজা আছেন ঠিকই, মন্ত্রীও আছেন, কিন্তু তাদের বুদ্ধির বহর দেখে তোমার মনে হতে পারে রাজ্য চালানোটা বোধহয় এত সহজ নয়। কার কথা বলছি? বলছি হবুচন্দ্র রাজা আর গোবুচন্দ্র মন্ত্রীর কথা। আমরা প্রত্যেকেই কিন্তু এই রাজ পরিবারের সঙ্গে ভীষণভাবে পরিচিত, কি তাই তো? আর এই রাজা হবুচন্দ্র আর মন্ত্রী গোবুচন্দ্রকে নিয়ে লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এমন সব মজার মজার কাণ্ড লিখেছেন যে পড়তে পড়তে মনে হয় এরা সত্যিই যদি কোনো একটা রাজ্য চালাতেন তাহলে হয়তো সেই রাজ্যের খবর প্রতিদিন পত্রিকার একেবারে প্রথম পাতায় থাকতো। তবে সত্যি সত্যি সেটা থাকতো কি না আমাদেরও জানা নেই, হয়তো থাকতো বা হয়তো নয়, কিন্তু কোথাও গিয়ে আমাদের মনে হয় এইরকমই একটা রাজা দরকার, এইরকমই একটা মজার পরিবেশ দরকার যেখানে প্রাণ খুলে বাঁচা যায়, মন খুলে বাঁচা যায়, আর আমাদের সব ধরনের ভালো লাগা খারাপ লাগার মুহূর্তগুলোকে খুব কাছের কেউ একজন থাকুক যার কাছে আমরা অনায়াসে নিজেদেরকে মেলে ধরতে পারি, আমাদের কথাগুলোকে তার কাছে বলতে পারি কোনো রকম কোনো বাধা চারাই, আরও একজন বন্ধু থাকুক যে আমাদের খুব খারাপ লাগা মুহূর্তগুলোকে চট করে ভালো করে তোলে। আর হবুচন্দ্র রাজা আর গোবুচন্দ্র মন্ত্রীর কথা যখন তোমায় বললাম, তখন গান হবে না তা কী করে হয় বলো তো? তাই তোমার জন্য লোপামুদ্রা মিত্রর কণ্ঠ

অল্প অল্প গল্প কথার সঙ্গে নিয়ে আমি অর্ণা রয়েছি তোমার সঙ্গে, আর তোমার সঙ্গে আড্ডা হচ্ছে এমন কিছু চরিত্র নিয়ে, বাংলা সাহিত্যের এমন

গিয়ে ভাবছি জানো তো, যে আরে কোনটা বাদ পড়ে গেল না। তো আসলে কি বলতো, এই চরিত্রগুলো এতটাই আমাদের কাছে প্রিয় যে এদের লেখকদের নাম ভুলে গেলেও দেখবে ওই চরিত্রগুলো কিন্তু আমরা ভীষণ ভীষণ রকমভাবে মনে রাখি। আর আমার মতো গল্প প্রেমী যারা আছো, তাদের কাছে তো বস বয়সটা একটা সংখ্যা মাত্র, কি তাই তো? 8 থেকে 80 আমরা প্রত্যেকেই কিন্তু একটা ভালো গল্পের সামনে বসলে, একটা ভালো চরিত্রকে পড়লে নিজের সঙ্গে ভীষণভাবে তাকে রিলেট করতে পারি, নিজের সঙ্গে, নিজের চেনা পরিচিত কাছের মানুষটার সঙ্গে, সবার সঙ্গেই মিল খুঁজে পাওয়া যায়। আর একটা জিনিস দেখবে, বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আমাদের বয়সও তখন যেন আরও একটু বেশি করে ছোট হয়ে যায়, কি তাই তো? লেখক তো গল্প লেখেন ঠিকই, কিন্তু তার চরিত্র কখন যে নিজের পায়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমাদের মনে একেবারে পাকাপাকি একটা ঘর বানিয়ে ফেলে, সেটা লেখকও হয়তো টের পান না। কখনো কখনো চরিত্রের জনপ্রিয়তা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে লেখক পাশে দাঁড়িয়ে ভাবেন, বাহ, আমারই সৃষ্টি অথচ জনপ্রিয়টা সবর। আর হয়তো এটাই সাহিত্যের সবচেয়ে সুন্দর ব্যাপার, লেখক চলে যান কিন্তু তার তৈরি চরিত্রগুলো থেকে যায় আমাদের গল্পে, আমাদের আড্ডায়, আমাদের ভালোবাসায়, আমাদের গানে। সময় বদলায়, বয়স বদলায়, আমাদের জীবনও বদলায়, কিন্তু একটা ভালো গল্পের আনন্দ দেখবে সেটা কিন্তু কখনো বদলায় না। শুধু পাঠক বদলে যায়, আর সেই পাঠকের সঙ্গে সঙ্গে চরিত্রগুলোও যেন প্রতিবার আরও নতুন হয়ে ওঠে। আর আমরা কিন্তু শুধুমাত্র কয়েকটা চরিত্রের কথাই আজ বললাম না, আমরা আসলে ফিরে গেলাম সেই জায়গায় যেখানে বই খুললেই পৃথিবীটা একটু অন্যরকম হয়ে যায়, যেখানে হাসির জন্য বোধ হয় খুব একটা বেশি কিছু লাগে না, শুধু লাগে একটা গল্প, ভীষণ ভালো ভালো কিছু চরিত্র আর মন দিয়ে পড়ার মতো একটু সময়। তাই বইয়ের পাতা কিন্তু খুলে রেখো, কারণ কি জানি বলতো, পরের পাতাতেই হয়তো অপেক্ষা করছে এমন একটা গল্প, এমন একটা চরিত্র যেটা পড়ে তুমি আবার নতুন করে হেসে উঠবে। তবে সময় কিন্তু এখানেই শেষ, আজকের মতো অল্প অল্প গল্প কথা এখানেই শেষ করছি, আবারও কথা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো চরিত্র আর নতুন কোনো আড্ডা নিয়ে। ততদিন গল্প করো, বইকে ভালোবাসো, গান শোনো, আর তোমার নিজের ভেতরের যে গল্প পাগল মানুষটা লুকিয়ে রয়েছে তাকে বাঁচিয়ে রাখো। যেতে যেতে তোমার জন্য রইল, ছোট বড় সবার জন্য, আমাদের প্রত্যেকের জন্য, আমরা সবাই রাজা। ভালো থেকো, যুববাণীর সঙ্গে থেকো, টাটা।

শুনছিলেন যুববাণী থেকে অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন অর্হনা চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নাটক।

আজকের নাটক বরফের নদী, রচনা সমীর দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। নাটক বরফের নদী।

0: কলকাতা থেকে দার্জিলিং এর গাড়িতে কি এসে যাচ্ছে?
1: মাফ করবেন, আমি তো ঠিক বলতে পারব।
2: কাকে দেখছেন? 12 বছর পরে কে কে এসে আমার চোখের সামনে দাঁড়ালো?
1: একি আপনি? তুমি ঋতু না? আমি অয়ন। আমায় চিনতে পারছো না? আমি অয়ন।
0: 12 বছরে মানুষ তেমন বদলায় না যে তাকে চেনা যাবে না।
1: ঠিক ঠিক বলেছো তুমি। এই তো তুমি ঠিক আগের মতো আছো, ঠিক 12 বছর আগের মতো। সেই ছিপছিপে শরীর, সেই কালো ফ্রেমের চশমা, গালের মালিকে সেই ছোট্ট কালো তিলটা, ওই তো ডান হাতে দুগাছা সোনার চুড়ি, বাঁ হাতে ছেলেদের সেই বিরাট ঢাউস ঘড়ি, সব সব ঠিক আছে তোমার। ঠিক সে আগের মতো, 12 বছর আগের মতো।
0: খালি বয়সটা কিন্তু 12 বছর বেড়ে গেছে।
1: হ্যাঁ, কপালের সামনে কয়েকটা চুলের রং একটু সাদা হয়েছে।
0: তবে মনটা সম্পূর্ণ বদলে গেছে অয়ন।
1: কেন?
0: মনের যে আয়নায় একদিন নিজেকে দেখতে পেতাম, সে আয়নাটা ভেঙে গেছে। এখন আর নিজেকে দেখতেই পাই না।
1: কেন, এই কথা কেন বলছো?
0: কেন তুমি জানো না?
1: অতীতের কথা থাক ঋতু, কোনো লাভ নেই। এসো আমরা আজকের কথা বলি।
0: তা কি করে হয় অয়ন? তোমার আমার অতীতটাই তো বর্তমান। যাকে, তুমি কি দার্জিলিং এ বেড়াতে এসেছো?
1: বেড়াতে?
0: ও, তোমার তো এখন সামার ভ্যাকেশন না?
1: হ্যাঁ, শেষও হয়ে এলো, এই কদিনের মধ্যে ফিরে যাব। তুমি তুমিও কি বেড়াতে এসেছো?
0: না।
1: তাহলে
0: আমি তো এখানেই থাকি, স্টেশনে এসেছি ছোট বোনকে রিসিভ করতে।
1: এখানে থাকো কেন? তোমার সেই কলকাতা স্কুলের চাকরিটা
0: ছেড়ে দিয়েছি, এখন এখানে একটা কলেজে পড়াই।
1: ও, কতদিন হলো?
0: তা প্রায় 11 বছর হলো।
1: ঋতু, তোমার সঙ্গে 12 বছর পর দেখা হলো, তাই না? হঠাৎ তেমন আচমকা, আমি কিন্তু ভাবতেই পারিনি।
0: আমি কিন্তু জানতাম একদিন না একদিন তোমার সঙ্গে দেখা হবেই।
1: দেখো, খুব মেঘ করেছে।
0: বৃষ্টি এলো বলে। এসো আমরা শেডের নিচে দাঁড়াই।
1: বয়স বেড়েছে, তবে এখনো যেন সেই 12 বছর আগে ঋতুকেই দেখছি, একটু বদলায়নি, একটু না। ওর বোধহয় শীত করছে, মেরুন রঙের শালটা মাথায় তুলে দিয়েছে, অবিকল নতুন বউয়ের মতো দেখাচ্ছে ঋতুকে, সেই 14 বছর আগেকার ভালো।

0: ঋতু, দারুণ দারুণ দারুণ দেখাচ্ছে তোমাকে। তোমার কার রূপের সঙ্গে তোমার তুলনা করে বলো তো? তিলোত্তমা? না না না না না, হ্যাঁ, মহাকবি কালিদাস। কালিদাস তার মেঘদূত গীতিকাব্যে বিরহী যক্ষপ্রিয়ার যে রূপের বর্ণনা দিয়েছেন, সেই যে, আহা, বলো না বলো না ঋতু, ঋতু, জীবনের এই যে মুহূর্তটুকু কত দামি, কত মূল্যবান তা তুমি। না, আমি বইটা নিয়ে আসি। না, এই যে, এই যে পেয়েছি, শোনো, পড়ছি।
1: আমার ঘুম পেয়েছে।
0: ঘুম ঘুম ঘুম ঘুম তো আমারও পাচ্ছে, রাত্রির হলেই ঘুম পায়। কিন্তু জানো তো, আজকে রাতে ঘুমোতে নেই, মন দিয়ে শোন। তোমার কাজ কেমন দেখাচ্ছে জানো? এই যে, এই কালিদাসের ভাষায় বলি, তুমি তন্নি, তুমি শ্যামা, পক্ক ডালিম্ব বীজের মতো সূক্ষ্ম শিখর যুক্ত তোমার দাঁত, পক্ক বিম্ব ফলের মতো তোমার অধর, ক্ষীণ কোটি গভীর নাভি, নিতম্বের গুরুভারে শিথিল।
1: কি হচ্ছে কি? আলোটা নিভিয়ে দাও না, আমি ভীষণ ঘুম পাচ্ছি।
0: সেটি হবে না, আজ সারা রাত জেগে আমরা দুজনে মিলে দেখব কেমন করে রাত শেষ হয়ে ভোর হয়, আর দেখব কেমন করে।
1: আচ্ছা, তোমার কি হলো বলো তো?
0: কেন,
1: তুমি যে এত উচ্ছল হয়ে উঠতে পারো, কই আগে তো কখনো বুঝিনি।
0: আর তুমিও যেমন প্রাগ্ম প্রৌঢ়া জ্ঞানী মহিলার ভান করতে পারো, তাও তো কখনো বুঝিনি।
1: কটা বাজে খেয়াল আছে?
0: মাত্র 12টা। আচ্ছা ঋতু, এই দিনটির জন্য আমরা কতদিন অপেক্ষা করে আছি বলো তো?
1: 1 বছর।
0: আচ্ছা ঋতু, সেই প্রথম দিনের ঘটনাটা মনে আছে তোমার? তুমি তখন ইউনিভার্সিটিতে রিসার্চ করছো আর আমি পড়াচ্ছি।
1: হঠাৎ ঠিক হলো ইউনিভার্সিটির ফাউন্ডেশন ডেতে মেঘদূত পাঠ করা হবে। যক্ষের অংশটুকু অবশ্য পাঠ করবার কথা ছিল বাংলার অধ্যাপক ওই বিমল চ্যাটার্জির,
0: কিন্তু কোনো এক কারণে তিনি এলেন না, অবশেষে ডাক পড়লো অয়ন সেনের।
1: অসাধারণ পাঠ করেছিলেন সমাজতত্ত্বের তরুণ অধ্যাপক অয়ন সেন। এই জানো, সেই সেই জায়গাটার কথা আমার এখনো মনে আছে। চুপ করে আছো যে, এতদিন পরে দেখা হলো, কিছু বলার নেই।
0: কত কিছু বলতে ইচ্ছে করছে, জানতে ইচ্ছে করছে, কিন্তু পাচ্ছি না কেন? সব কথাগুলো বুকের মধ্যে কেমন একটা পিণ্ড পাকিয়ে, কি অসহ্য একটা।
1: কি হলো?
0: না কিছু না,
1: কিছুই বলার নেই তোমার।
0: বলার মানে, কতদিন বাদে তোমাকে দেখলাম, ভালো লাগছে, ভালো লাগছে। তোমার তোমার কেমন লাগছে ঋতু?
1: ভেতরটা যদি একবার দেখাতে পারতাম তাহলে দেখতে আয়ো, বরফের নিচে একটা নদী কেমন তেত্তির করে বয়ে যাচ্ছে, কত কিছু বলতে ইচ্ছে করছে, কত কিছু জানতে ইচ্ছে করছে, অথচ
0: ঋতু কি ভাবছো?
1: না কিছু না,
0: এতদিন পরে আমাদের দেখা হলো, তোমার কেমন লাগছে বললে না?
1: ভালো লাগছে, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে অয়ন, কিন্তু বলতে পারছি না কেন। তোমার ওই ভালো লাগছে কথাটা দর্শী বাতাস হয়ে আমাকে টেনে নিয়ে চলেছে 12 বছর আগে।
0: ঋতু, ঋতু, চমৎকার দেখাচ্ছে তোমাকে, সত্যি সত্যি ঋতু। রূপ থাকলেই হয় না, রূপ তো অনেকেরই থাকে, কিন্তু তুমি একমাত্র জানো সেই রূপ কি করে ছবি হয়ে ওঠে।
1: ওসব বলে কোনো লাভ নেই।
0: তার মানে?
1: একদম দুষ্টুমি করবে না, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো।
0: কিন্তু আমার যে তোমাকে ভীষণ ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগছে।
1: এমন ভালো তোমার রোজই লাগে, মানে তাই বলে অমনি রাগ হয়ে গেল তো? এমন একটা অসহায় দেব শিশুর মতো মুখ করে তাকিয়ে আছো,

0: এই শুয়ে পড়ো, আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছি।
1: কি ভাবছিলে এত তন্ময় হয়ে?
0: অনেক কিছু।
1: অনেক কিছু মানে?
0: সেটা তুমি নিজেই জানো অয়ন।
1: একটা কথা জিজ্ঞেস করবো?
0: বলো।
1: আচ্ছা রেতু, আমার কথা তুমি ভাবতে।
0: ঈশ্বর, তুমি কি জিজ্ঞেস করছো অয়ন? এই ভাবনাটুকুকে অবলম্বন করি তো বেঁচে আছি, বেঁচে থাকতে হবে। কথা বলতে পারছি না। কেন কেন বলতে পারছি না? অহংকার না লজ্জা?
1: রেতু কি হলো, উত্তর দিলে না ভাবতে আমার কথা?
0: প্রথম প্রথম হয়তো ভাবতাম, তারপর একদিন স্মৃতি হয়ে গেল সব কিছু। একদিন আরো অস্পষ্ট হয়ে উঠল সেই সব স্মৃতি, তারপর গল্প, তারপর আর কিছু ভাবতাম না।
1: বড্ড বড্ড হ্যাশ রিয়ালিটির কথা বলছো তুমি, শুনতে ভালো লাগছে না রেতু?
0: কি আশ্চর্য, রিয়ালিটি বাদ দিলে যদি জীবন চলতো, যদি জীবনের মূল্যবোধগুলো গড়ে উঠত, তাহলে জাগে ওসব কথা। আসলে বারোটা বছর ধরে কি কেউ কাউকে ভাবে না ভাবতে পারে অয়ন?
1: তুমি তুমি ভীষণ বদলে গেছো রেতু।
0: হ্যাঁ, না বদলালে হয়তো বেঁচে থাকাটা আরো কঠিন হয়ে দাঁড়াত কিনা। তুমি কি আশা করেছিলে তোমার ফটোগ্রাফ সামনে রেখে বারোটা বছর কাটিয়ে দেবো?
1: রেতু, সেই অহংকার, সেই এগো, সেই মারাত্মক সেন্সিটিভ এগো, বারোটা বছরে এতটুকু বদলায়নি তোমার সেই অহংকারী মনটা। নইলে বারো বছর পর আজ দেখা হলো, অথচ তুমি
0: অথচ ভাবতেই পারছো না যে ঋতু এমন করে কথা বলতে পারে, এমন করে বদলে যেতে পারে, তাই না?
1: হ্যাঁ, তাই তাই, আমি ভাবতে পারছি না, সত্যি ভাবতে পারছি না সেই ঋতু আজকে। আচ্ছা সত্যি করে বলো তো, কখনো কোনো মুহূর্তে মনে পড়তো না আমাকে?
0: কেন কেন মনে পড়বে অয়ন?
1: না মানে মনে পড়াটাই তো উচিত, মনে পড়াটা স্বাভাবিক।
0: না, স্বাভাবিক নয় অয়ন। কলেজ, পড়াশোনা, বন্ধু বান্ধব, তারপরে গল্প, আড্ডা, ঠাকুর পুজো, রান্নাবান্না, এসব কাজের মধ্যে বারো বছর আগেকার ছোট্ট একটা জীবনের কি মূল্য থাকতে পারে বলো?
1: সময় আর কাল তোমাকে তোমাকে বড্ড বেশি নিষ্ঠুর করে তুলেছে রিতু।
0: প্যাশন আর রিয়েলিটি কিন্তু এক জিনিস নয় অয়ন। অয়ন, এই রিয়ালিটি একদিন তোমাকেও নিষ্ঠুর করে তুলেছিল, ভুলে যেও না। যার জন্য মাত্র দু বছর, শুধু দু বছর তোমার সঙ্গে আমি সংসার করেছি, এই রিয়ালিটির জন্যেই আমাদের সম্পর্ক বলি প্রদত্ত হয়েছিল কোর্টে। আর এই রিয়ালিটির চাপে পড়েই একটি মেয়ে তার সুখ, স্বপ্ন, ভালোবাসা, আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়েছিল।
1: না না রেতু, তোমার অহংকার, তোমার সেই মারাত্মক ইগো, তোমার অহংকার যদি তোমার মনটাকে সেদিন আচ্ছন্ন করে না রাখতো, তাহলে হয়তো আমাদের সম্পর্ক।
0: আমার অহংকার?
1: হ্যাঁ।
0: না অয়ন, তোমার মনের সংকীর্ণতা,
1: মানে
0: স্ত্রীর উপর প্রভুত্ব করার তোমার এক আদিম মানসিকতা সেদিন আমি মেনে নিতে পারিনি।
1: ডোন্ট বি অ্যাবসার্ড রিতু, ডোন্ট বি অ্যাবসার্ড। তোমার উপর আমি প্রভুত্ব ফলাতে চেয়েছিলাম।
0: শুধু প্রভুত্বই নয়, তোমরা চেয়েছিলে আমার সুন্দর মনটাকে মেরে ফেলতে, চেয়েছিলে আমাকে একটা কলের পুতুল বানিয়ে রাখতে। ভেবেছিলে তোমরা যে যেভাবে আমাকে চালাবে আমি সেভাবেই চলবো। অবশ্য বেশিরভাগ মেয়েরাই বিয়ের পর যেমন,
1: বাট রিতু, ইটস আ লাই, ইটস আ ড্যাম্প লাই।
0: অয়ন, তুমি তো অধ্যাপক, অনেক কিছু তোমাকে মনে রাখতে হয়, এর সঙ্গে আবার সাহিত্য চর্চাও করো, সুতরাং তোমার স্মৃতিশক্তি এবং স্মৃতিচারণা এই দুই বেশ প্রখর। একবার তোমার মনটাকে বারো বছর পিছিয়ে নিয়ে গিয়ে দেখো তো, সত্যি মিথ্যের যাচাইটা তাহলে একবার হয়ে যাক।
2: রেতু, রেতু
3: যাই,
2: আমার দাড়ি কামানো জলটা।
3: বৌমা, বৌমা।
4: কি মা,
3: এমন কাজ করো কেন? ইচ্ছে না থাকলে বলবে করতে পারবো না।
4: কেন মা?
3: আমাকে স্নান করবার জন্য যে গরম জল দিয়েছো সে জল গরম হয়েছিল?
4: হয়নি।
3: জানো গরম জলে স্নান না করলে বাতের ব্যথায় আমি কি কষ্ট পাই, অথচ
4: আসলে।
3: আচ্ছা, এগুলো কি তুমি ইচ্ছে করে করো?
4: না মানে আসলে আপনার স্নানের সময় হয়ে গেছে দেখি তাই তাড়াতাড়ি।
3: তা নয়, তা নয়, মনের ইচ্ছের বিরুদ্ধে কাজ করো দেখি। ওকে ওষুধ দিয়েছো?
4: না এই দেবো।
3: এখনো দাওনি? ওষুধ খাওয়ার সময় 8:30, আর এখন প্রায় 9টা বাজে।

0: কই, স্কুলে যাবার সময় তোমার তো এরকম একটুও দেরি হয় না? শুধু সংসারের কাজের সময় দেখি।
1: আসলে সকালবেলাটা এমন কাজের চাপ থাকে না মা, যে সকালবেলা
0: একবার কাজ করি একবার দিশেহারা হয়ে পড়ো মা। আমরা কি সংসার করিনি? এর থেকে ঢের বেশি কাজ আমরা করেছি, কিন্তু কই, কেউ তো অভিযোগ করতে পারেনি কখনো।
1: আসলে তখনকার সময় আর এখনকার সময়,
0: তর্ক করো না, বড়দের মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না, বুঝতে পেরেছো?
2: কি হলো ঋতু, দাড়ি কামানোর জলটা দিয়ে গেলে না?
1: পারবো না, তুমি নিজে এসে নিয়ে যাও।
2: ঋতু কি হলো?
1: আচ্ছা আচ্ছা, তোমরা মানুষ না আর কিছু বলো তো,
2: মানে
1: সামান্য একটু অনুভূতি পর্যন্ত তোমাদের নেই?
2: আহ, গা গা করে চেঁচাচ্ছ কেন? আর কি হলো কি বলবে তো?
1: আমাকে কি শুধু কৃতদাসী করে রাখবার জন্য বিয়ে করে এনেছিলে? সকাল থেকে যেভাবে তোমাদের হুকুম তামিল করে চলছি তাতে, 10টার সময় আমার স্কুল, এখন 9টা বাজে, খাওয়া হয়নি, স্নান হয়নি, স্কুলের পড়া হয়নি, অথচ
0: আমি কাছে এসে কি কাঁদুনি গাওয়া হচ্ছে শুনি
2: মা।
0: বুঝি বুঝি, সবই বুঝি। যাক গে, শোনো বৌমা, আজ বাড়িতে কিছু লোকজন আসবে, আজকে স্কুলে যেও না।
1: কিন্তু মা, আজকে যে আমাকে স্কুলে যেতেই হবে, ছেলে মেয়েদের পরীক্ষা, আজকে স্কুল কামাই করলে ওদের ভীষণ অসুবিধা হবে।
0: সংসারের চেয়ে তোমার স্কুলটাই বড় হলো? শোন অয়ন, নিজের কানে একবার শোন।
2: কিন্তু মা, ও স্কুলে যখন কাজ আছে তখন তো
0: তখন ও ফড়িং এর মতন উড়ে উড়ে বেড়াক, আর আমি খেটে খেটে মরি। বউ যে চাকরি করে টাকা এনে দেয় কিনা, আর সেই টাকার জাদুতে মাও এখন তোর কাছে পর হয়ে গেছে।
2: কি বলছো কি তুমি মা?
0: আমি বারবার বলেছিলাম, চাকরি করা মেয়েকে ঘরের বউ করে এনো না, ওসব মেয়েদের মন বাইরে পড়ে থাকে, ঘরের দিকে তার টান থাকে না, থাকতে পারে না। অথচ
3: কি হলো বিনতা, কি হলো? হঠাৎ এত চটে গেলে কেন? হয়েছেটা কি?
0: হবে আর কি, অয়নের বিয়ের আগেও যেমন সকাল সন্ধ্যে গাধার মতন খেটে মরেছি, ছেলের বিয়ে দেওয়ার পরও সেই একই রকম ভাবে সংসারের ঘানি টেনে মরছি। আজ কতবার করে বললাম, বৌমা বাড়িতে লোকজন আসবে, স্কুলে যেও না। কে শুনে কার কথা? বলে কিনা কাজ আছে, স্কুল কামাই করা যাবে না। আচ্ছা, সংসারের থেকে ওর কি স্কুলটাই বড় হলো?
3: সে আর এখন ভেবে কি করবে, তোমার ছেলেই তো ভাব ভালোবাসা।
0: হ্যাঁ হ্যাঁ, বুঝবে বুঝবে, এখনই তো প্রায় গাধা বানিয়ে ফেলেছে, এরপর দিন তো পড়েই আছে। আর তুমি বাবা?
3: হ্যাঁ, আমি কি করব, ছেলে বড় হয়েছে, তার একটা নিজস্বতা আছে সেখানে।
0: হ্যাঁ হ্যাঁ, তাহলে চোখ বোঝার আগে পর্যন্ত আমি এইভাবেই ঘানি টেনে মরি।
3: তুমি একা কেন খাটবে? বৌমাকে বলবে, যখন যে কাজটা দরকার করতে হবে সেটা বলবে।
0: বললে শুনছি আছি, সংসারে কাজটা কি করে? হ্যাঁ, এই তো বৌমা এসে গেছে, ও নিজেই বলুক। সকালে ঘুম থেকে উঠে চা করে, তারপর তোমার ওষুধটা দেয়, ভাত বসাতে বসাতে বাজার এসে যায়।
1: তার মধ্যে আপনাকে আর বাবাকে স্নানের জল ফুটিয়ে দিতে হয়, আপনার ছেলেকে চা করে দিতে হয়, আপনাদের জল খাবার দিতে হয়, তারপরে আমার স্নান সারতে সারতেই 10টা বাজে, কোনো রকমের মুখে দুটো দিয়ে স্কুলে ছুটি।
0: দেখেছো দেখেছো কিরকম মুখে মুখে কথা?
1: আমার কাজ কিন্তু এখানেই শেষ হয়ে যায় না মা, স্কুলের হাড় ভাঙা পরিশ্রমের পর যখন বাড়িতে ফিরে আসি তখন
0: শুধু ভাত আর তরকারিটা রান্না করো, এই তো?
1: কাজটা বলতে যত ছোট, করতে কিন্তু অত কম সময় লাগে না মা।
0: শোনো, নিজের কানে শোনো এবার, চাকরি করা বউ ঘরে এনেছো, সে টাকা রোজগার করে, তোমাকে আমাকে তোয়াক্কা করবে কেন?
3: বৌমা বৌমা, তুমি কি মনে করো আমরা তোমার বার্ডেন?
1: এ কথা কেন বলছেন বাবা?
3: এই সংসারটা কি শুধু আমাদের না তোমারও?
1: আমার সংসার বলে যদি আমাকে একটু ভাববার অবকাশ দিতেন তাহলে হয়তো এমন অশান্তি হতো না বাবা।
3: তুমি কি মনে করো তোমাকে আমরা ভালোবাসি না, তোমাকে আমরা নেগলেক্ট করি?
1: এই প্রশ্নের উত্তর আমার জানা নেই বাবা, আপনাদের কাছে আমার দাবি সামান্যই, আপনারা যে আমাকে ভালোবাসেন আমি যেন তা বুঝতে পারি বাবা।
3: বৌমা।

0: এই তুমি আমার উপর খুব রেগে আছো না?
1: কি আশ্চর্য, রেগে থাকবো কেন?
0: না মানে জানো, আমার খুব ইচ্ছা ছিল তোমার সেমিনারটা অ্যাটেন্ড করি, কিন্তু ওই স্কুলের মিটিংটা এত দেরি হয়ে গেল, আর মিটিং অ্যাটেন্ড না করলে সেক্রেটারি এমন রাগ করেন না।
1: কি আশ্চর্য, আমি কি আমি কিছু জানতে চাইছি?
0: তুমি বিশ্বাস করো আমার এত ইচ্ছে ছিল।
1: আসলে ঋতু, আমার সঙ্গে কোথাও যেতে তোমার ভালো লাগে না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত যতবার তোমাকে আমার সাথে কোথাও যেতে বলেছি, ততবারই তুমি স্কুলের কাজের দোহাই দিয়ে এড়িয়ে গেছো। জীবন, ভালোবাসা, সংসার, স্বামী, এসব কিছুর থেকে ওই স্কুল তোমার কাছে অনেক বড়, অনেক বেশি ভালোবাসার জায়গা ওটা।
0: অয়ন প্লিজ প্লিজ তুমি আমাকে একটু বুঝতে চেষ্টা করো। অয়ন
1: ঋতু, সাময়িক আবেগ দিয়ে তুমি আমার ভালোবাসার অভাব মেটাতে চেষ্টা করছো। শোনো, কাল ওই সুপ্রিয়র বাড়িতে আমাদের দুপুরে ইনভিটেশন ছিল, ওটা ক্যান্সেল করে দিচ্ছি।
0: কেন?
1: তোমার স্কুলে তো পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা

0: এত ইম্পর্টেন্ট কাজ ফেলে তুমি আমার সঙ্গে?
1: অয়ন, তুমি নিজেও তো শিক্ষক,
0: নিশ্চয়ই
1: কাজের গুরুত্ব তুমিও বুঝবে। এটা কি আমি যাকে শোনো, কাল আমি যাব।
0: না না না না, আমাকে খুশি করবার জন্য না ঋতু, আমি কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না, আর আমি তো পছন্দও করি না।
1: অয়ন, আমাকে তুমি ভুল বুঝো না। অয়ন, তুমি আমাকে ভুল বুঝলে আমি ভীষণ কষ্ট পাবো।

0: আপনি আমায় ডেকেছেন বর্দি?
1: কে? ঋতু? হ্যাঁ বসো। কাল তোমার ইনভিজিলেশন ডিউটি ছিল না?
0: হ্যাঁ।
1: তোমারই তো পেপার।
0: হ্যাঁ।
1: অথচ কাল তুমি আসনি।
0: মানে হঠাৎ এমন একটা জরুরি কাজে আটকে গেলাম।
1: স্কুলের পরীক্ষা চাইতেও জরুরি?
0: আসলে বর্দি,
1: বিং এ টিচার কি সাংঘাতিক দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় তুমি কাল দিয়েছো তা জানো তুমি? তোমার পেপারের পরীক্ষা, অথচ তুমি পরীক্ষার হলে উপস্থিত নেই, এটা কি?
0: আমার খুব অন্যায় হয়েছে বর্দি, সংসারের কাজে হঠাৎ এমন করে। আসলে
1: তাহলে সংসার নেই, থাকো, স্কুলের চাকরিটা ছেড়ে দাও, সেখানে আর কেউ দায়িত্ব নিয়ে কাজ করতে পারে।

0: 32?
1: Yes, sir.
0: 35?
1: Yes, sir.
0: 36?
1: Yes, sir.
0: 41?
2: Yes, sir.
0: 42? Yes, sir. 49?
3: Yes, sir.
0: Well, আমরা এর আগের ক্লাসে ফ্যামিলি অর্গানাইজেশন মানে পরিবারের সংগঠন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা প্রবলেম অফ ফ্যামিলি ডিসঅর্গানাইজেশন পড়াব, মানে কিভাবে একটা পরিবার ভাঙে। হোয়াট ইজ ফ্যামিলি ডিসঅর্গানাইজেশন? ইট ইজ দ্য উইকনিং ব্রেকডাউন অর ডিসলিউশন অফ দ্য স্মল গ্রুপ কম্প্রাইজিং অফ দ্য নিউক্লিয়ার ফ্যামিলি। As we had been suggesting in the previous class,
4: আপনি আমায় ডেকেছেন বাবা?
5: কে? হ্যাঁ বৌমা, হ্যাঁ তোমায় ডেকেছি, বসো। শোনো বৌমা, আমি এই কথাটা বেশ কয়েক মাস ধরেই বলবো বলবো ভাবছিলাম। দেখো বৌমা, মেয়েদের চাকরি করা ভালো, লেখাপড়া জানা মেয়ে চাকরি না করলে তার লেখাপড়ার মূল্যায়নই হয় না। তাছাড়া মধ্যবিত্ত সংসারে টাকারও দরকার, কিন্তু বিয়ের পর মেয়েরা চাকরি করলে নানান ধরনের কমপ্লিকেশনস দেখা দেয়। সবচাইতে বড় প্রবলেম হলো রোল কনফ্লিক্ট। তোমাকে ঘর সংসার দেখতে হবে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হবে, স্বামীর প্রতি একটা দায়িত্ব তো থেকেই যায়, তারপর ধরো ওই পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন, সন্তান সন্ততি এদেরও দেখতে হবে, তারপরে অফিস কিংবা স্কুল সেখানেও কাজের একটা কমিটমেন্ট থাকে, সেখানকার বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ থাকাও দরকার। কিন্তু একা একজন মেয়ের পক্ষে এতগুলোর ভূমিকা পালন করা খুবই ডিফিকাল্ট, ফলে তাকে কোনো একটা দিক ছাড়তেই হয়। ঘরে বাইরে একসঙ্গে তো পা রাখা যায় না বৌমা।
4: আমার তরফ থেকে কি সে ধরনের কোনো ত্রুটি আপনারা দেখছেন বাবা?
5: ত্রুটি মানে হ্যাঁ কিছু তো হচ্ছেই। তোমার শাশুড়ির বয়স হয়েছে, এতকাল তিনি সংসার নিয়ে যেভাবে হাবুডুবু খেয়েছেন তাতে ছেলের বিয়ের পর বউয়ের হাতে সংসার দায় দায়িত্ব তুলে দিয়ে বিশ্রাম নিতে তো ধরো সব মায়েরাই চায়। এটা শুধু তার এক্সপেকটেশনই নয়, এটা তার অধিকার।
4: কিন্তু বাবা, আমি তো আপ্রাণ চেষ্টা করি সংসারকে ভরিয়ে তুলতে।
5: বৌমা, চাকরিটা তুমি ছেড়ে দাও।
4: চাকরি ছেড়ে দেব?
5: হ্যাঁ।
4: কেন বাবা?
5: সংসারটা বাঁচবে।
4: কিন্তু বাবা, আমারও তো একটা ইচ্ছে থাকতে পারে, আশা আকাঙ্ক্ষা স্বপ্ন আমিও তো দেখতে পারি, আর সবচাইতে বড় হলো আমার স্বাধীনতা।
5: বৌমা,

0: Well, could anyone possibly remind me of what was the topic in the last class?
1: Family organization, I think, sir.
0: Thank you, family organization. Thank you. That's like a good girl. Sit down, please. Yes, family organization. Today, we are going to discuss the causes of family disorganization. একটা পরিবার কি করে ভাঙে সেটা আমরা আলোচনা করব। যখন একটা পরিবারে স্বার্থের সংঘাত শুরু হয়, কনফ্লিক্ট অফ আইডিয়াস, পুরনো মূল্যবোধের সঙ্গে নতুন মূল্যবোধের লড়াই শুরু হয়, তা সে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, পরিবারের বিভিন্ন সদস্যের মধ্যে হতে পারে, তখনই পরিবারের ঐক্য ভেঙে যায়। অ্যান্ড ওয়েন ইউনিটি ইজ ল্যাকিং, ফ্যামিলি ডিসঅর্গানাইজেশন হ্যাজ স্টার্টেড টু বিগিন। অ্যান্ড দ্য নেক্সট পয়েন্ট দ্যাট আইড লাইক টু এমফাসাইজ about this family disorganization. কি ব্যাপার, আলো নিভিয়ে শুয়ে আছো? আলোটা জ্বালছি।
2: শরীর খারাপ? এই তো একই। তুমি কাঁদছো কেন? আজও কি গন্ডগোল হয়েছে? লেখাপড়া করবো, গল্প করবো, তা না বাড়ি ফিরে রোজ অশান্তি অশান্তি। আজ নিশ্চয় তোমার ওই চাকরি নিয়ে কথা কাটাকাটি আরম্ভ হয়েছে?
1: হ্যাঁ।
2: এত অশান্তি ভোগ করে চাকরি করার দরকারটা কি? ছেড়ে দাও চাকরি।
1: শেষে তুমিও এই কথা বলছো?
2: না, বলছি মানে বলছিলাম এইটুকু অ্যাডজাস্ট করলে যদি সংসারে শান্তি ফিরে আসে তাহলে, তাছাড়া ঋতু সকলেই তো প্রোগ্রেসিভ হবে, এই কথাটা ভাবা ঠিক না?
1: চমৎকার চমৎকার, তোমরা সবাই এক, প্রভুত্ব করবার তীব্র বাসনা তোমাদের রক্তে একইভাবে বয়ে চলেছে।
2: এসব কি বলছো ঋতু?
1: একটু ভুল বলছি না? মেয়েদের তোমরা একটু সম্মান করতে পারো না? তোমরা চাও না, তোমরা চাও না যে মেয়েরা মাথা উঁচু করে বাঁচুক, চাও না তাদের যোগ্য ভূমিকায় তারা মর্যাদা পাক।
2: ঋতু, যুক্তি দিয়ে বোঝবার চেষ্টা করে, যুক্তি দিয়ে, শুধু শুধু আবেগ দিয়ে সবকিছু দেখাটা ভুল হচ্ছে।
1: না না রয়ন, এটা আবেগ নয়, এটাই তোমার রিয়ালিটি। তোমাদের স্বার্থপরতা, তোমাদের সংকীর্ণতা যে কত ক্রুড।
2: ঋতু প্লিজ প্লিজ প্লিজ, তোমার কথাগুলো শুনতে আমার ভালো লাগছে না।
1: লাগবে কেন, সত্যি কথা শুনতে কারোরই ভালো লাগে না, সবারই আঁতে লাগে, অন্তত যাদের বিবেক বোধ আছে।
2: What are you trying to suggest? কি বলতে চাইছো তোমা? আমরা তোমায় এক্সপ্লয়েট করছি?
1: মনের আয়নায় একবার নিজেকে দেখবার চেষ্টা করো অয়ন, তাহলে বুঝবে।
2: প্লিজ প্লিজ প্লিজ, ফর গডস সেক স্টপ।
1: এক্সাইটেড হয়ো না। আচ্ছা অয়ন, আমাদের বিয়ে হয়েছে এক বছরেরও বেশি।
2: হ্যাঁ,
1: কিন্তু এই পর্যন্ত তুমি বলো তো, সত্যি করে বলো তো, আমার জন্য তুমি কতটুকু ভেবেছো?
2: তার মানে
1: কতটুকু? অথচ আমাদের দুজনেরই তো সমান অধিকার ছিল, সমান দায়িত্ব ছিল পরস্পরের জন্য ভাববার, এবং সেটাই তো উচিত। সারাদিন স্কুলের খাটনির পর বাড়ি ফিরে এসে আমি যেভাবে বাড়ি নিয়ে ভাবি, সংসার নিয়ে ভাবি, তারপরে কই, কখনো তো তুমি জিজ্ঞেস করনি আমি ক্লান্ত কিনা? কখনো তো অনুভব করনি একটা মেয়ের সুন্দর উজ্জ্বল মনকে তিলে তুলে কেমন করে হত্যা করবার চক্রান্ত চলেছে? কখনো প্রতিবাদ করেছো?
2: ঋতু, তুমি কি চাও আমি আমার মা বাবাকে অসম্মান করি?
1: নিজের স্ত্রীকে অসম্মান করার অধিকারটুকুই বুঝি শুধু অর্জন করেছো?
2: ঋতু
1: চমৎকার,
2: ঋতু
1: চমৎকার চমৎকার।
2: ঋতু, পরিবারটা একটা ডিবেটিং সোসাইটি নয়, একটা বিতর্ক সভা নয়। যুক্তি দিয়ে মানুষের সম্পর্কের ব্যাখ্যা সবসময় করা যায় না। চাকরিটা ছাড়তে তোমারই বা এত আপত্তি কেন?
1: আমার ব্যক্তি স্বাধীনতা কেউ হস্তক্ষেপ করুক আমি পছন্দ করি না।
2: বড্ড বেশি অহংকার তোমার ঋতু, এত অহংকার, এত আত্মসচেতনতা, এত ইগো, এ নিয়ে সংসারে নিজেকে অ্যাডজাস্ট করা খুব মুশকিল ঋতু।
1: আমি জানি, আমি যদি তোমাদের সংসারে বলি প্রদত্তা হতাম তাহলে হয়তো অ্যাডজাস্টমেন্ট হতো না?
2: কিন্তু ঋতু, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কিছু কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়।
1: সে বিধিনিষেধ যদি ন্যায়সঙ্গত না হয়, যদি অযৌক্তিক হয় তাও?
2: প্রত্যেক পরিবারের নিজস্ব কিছু নিয়ম থাকে, বিধিনিষেধ থাকে, যেখানে কখনো কখনো কোনো র্যাশনাল দিয়ে কিছু বোঝানো যায় না।
1: সেই কুসংস্কার মেনে নেবার মতো লেখাপড়া আমি শিখিনি।
2: আচ্ছা ঋতু, তোমার বাবা কিংবা তোমার মা যদি এরকম নিষেধ করতেন তাহলে তুমি শুনতে না? তুমি তুমি এমনভাবে তর্ক করতে?
1: আমার বাবা বা মা তেমন সংস্কারগ্রস্ত নন অয়ন।
2: ঋতু, ইউ আর বিং ডাউন রাইট মিন, ডাউন রাইট মিন।

0: সেই ছিল গৃহযুদ্ধের সূচনা।
1: হ্যাঁ, তারপর শুরু হলো বিতর্ক, ঠান্ডা লড়াই, তারপর একদিন ফাটল ধরল আমাদের ভালোবাসায়,
0: সৃষ্টি হলো দূরত্ব। একদিন দুজনেরই মনে হলো অবিশ্বাস আর ঘেন্না নিয়ে পাশাপাশি বাস করা যায় না।

0: এই যে বৌমা, কটা বাজে?
1: মানে 9টা বাবা।
0: ভদ্রবাড়ির বউ কি এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে?
1: না মানে ওই স্কুলের কলিগরা, আমি অনেকবার বারণ করেছিলাম, জোর করে আমাকে সিনেমায় নিয়ে গেল, তাই আসলে আমি যেতে চাইনি।
2: মহারানী বাড়ি ফিরেছে? এই যে ধকল গেছে আজ নিশ্চয়ই, এবার বিশ্রাম না, বাড়ি তো আছেই, ঘরে খাবার দিয়ে আসবো।
1: ওরকম করছেন কেন মা? আমি তো স্বীকার করছি আমার অন্যায় হয়ে গেছে, এত রাত করে বাড়ি ফেরাটা আমার ঠিক হয়নি, কিন্তু এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম।
2: ভদ্রবাড়ির বউ সে কিনা, অয়নকে লোকে বলবে কি?
1: আপনারা এমন ভাবে কথা বলছেন যেন আমি একটা মারাত্মক কোনো অশোভন কাজ করে এসেছি।
2: এতক্ষণ কোথায় ছিলে, কার সঙ্গে ছিলে, কি করছিলে তা তো আমরা জানি না।
1: কি বলছেন মা? মা, স্বপ্ন দেখেছিলাম একটা সুন্দর সংসারের, ভেবেছিলাম নিজের হাতে সাজাবো সেই সংসার, ভরিয়ে তুলবো সকলকে শ্রদ্ধায়, ভালোবাসায় আর বিশ্বাসে, কিন্তু সংসারের সুখ বোধহয় আর আমার কপালে সইল না মা।
0: বৌমা!
1: হ্যাঁ বাবা, অন্যায়ের কাছে হেরে যেতে আমার আত্মসম্মানে বড় লাগে, এ আমার গোপন অহংকার।

0: গায়ে চাদর দিয়ে শুয়ে আছো যে, শরীর খারাপ? কি জ্বরে যে একেবারে?
1: ছাড়ো, বিরক্ত করো না।
0: তুমি তুমিও কি আমার সঙ্গে?
1: খেয়ে দিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ো।
0: রাগ করছো কেন অয়ন? ওরা আসলে সবাই মিলে আমাকে এমন করে সিনেমায় নিয়ে গেল না?
1: আমি কিছু জানতে চেয়েছি।
0: জানতে চাইলে তো বুঝতাম, অন্তত তুমি ওদের থেকে একটু আলাদা।
1: What do you mean? সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়ে রাত 10টায় বাড়ি ফিরে তর্ক করছো, তোমার তোমার লজ্জা করছে না?
0: অয়ন,
1: এই মাঝরাতে দয়া করে অসভ্যের মতো সিন ক্রিয়েট করো না।
0: আমি অসভ্যের মতো সিন ক্রিয়েট করছি?
1: 100 বার করছো। তুমি কিছু শিশু নও, সোশ্যাল নর্মস তুমি বোঝো? তুমি জানো না, জানো না ভদ্রবাড়ির এক বউকে কখন বাড়ি ফিরতে হয়? তুমি জানো না প্রত্যেক পরিবারে কতগুলো রেস্ট্রিকশনস থাকে?
0: কর্তৃত্ব দেখিও না অয়ন, আমি জানি, আমি জানি তোমার রাগটা আসলে কোথায়।
1: আসল রাগটা মানে?
0: অসুস্থ হয়ে বাড়ি ফিরে আমাকে না দেখি মাথাটা গরম হয়ে গেছে, তারপরে তোমার মায়ের ভিমস যা একেবারে এক ধরনের মেন্টাল রিটার্ডেশনের পর্যায়ে পড়ে, তাছাড়া
1: প্লিজ থামো, ডোন্ট বি ভালগার ঋতু, ডোন্ট বি ভালগার।
0: অয়ন, সত্যি কথাগুলো শুনতে বড় কষ্ট হচ্ছে তাই না? এই যে আমি, আমি তোমার স্ত্রী, অন্তত লোকে তাই জানে। অসুখের সময় ছুটি নিয়ে এই যখন তোমার অসুখ করেছিল, সারাক্ষণ করিনি সেবা যত্ন? কখনো ক্লান্ত হয়েছি বলে চেঁচামেচি করেছি? নিজেও অসুস্থ বোধ করেছি তবু মুখ বুঝে সব সহ্য করিনি? সংসারের কাজ নিয়ে ব্যস্ত থেকেছি, সেবা করেছি, একটি কথাও তো তোমাদের কখনো বলিনি। আর তোমার মা তোমার বাবা কত খারাপ ব্যবহার করেছেন, কত অনুযোগ করেছেন। কই, 10 জন বউয়ের মতো তোমার কাছে অনুযোগ করেছি? কিন্তু তুমি আমার অসুখের সময় ইউনিভার্সিটি কামাই করেছিলে, মনে আছে তোমার?
1: ইউনিভার্সিটি হয়তো আমি কামাই করিনি, কিন্তু ডাক্তার দেখানো
0: ওষুধ, ওটা না করলে তো নিজের কাছে নিজে মানুষ বলে পরিচয় দিতে পারতে না। কিন্তু আমি তো তোমার স্ত্রী, তুমি যেমন আশা করো অসুখ হলে আমি তোমার পাশে সারাক্ষণ বসে থাকবো, তুমি আমিও তো আশা করতে পারি। কিন্তু কই, তুমি তো তা করনি। গতবার যখন আমার অসুখ করলো তখন তুমি ওই ইউনিভার্সিটির সোশ্যাল সেরে রাত 12টায় বাড়ি ফেরুনি? আমি অসুস্থ থাকলে তোমার কোন কাজটা আটকেছি তুমি বলো তো? সিনেমায় যেতে না, বন্ধুদের সঙ্গে গল্প করতে না, লাইব্রেরিতে যেতে না, বলো বলো, উত্তর দাও।
1: একটা কাজের লোক, একটা একটা পুরুষ মানুষের পক্ষে ঘরে বসে থাকা সম্ভব নয়।
0: পুরুষ মানুষ, ঠিক বলেছো, পুরুষ মানুষ। তোমরা পুরুষ মানুষ আর আমরা মেয়ে মানুষ, আর তার উপর বউ হলে তো কথাই নেই। সম্ভব অসম্ভবের সীমানা সম্পর্কে তোমরা এত সচেতন, মনে আছে স্কুল থেকে সেবার ফিরে এসে আমি একদিন এক গ্লাস জল চেয়েছিলাম তোমার কাছে?
1: যতদূর মনে পড়ে জল তোমাকে আমি দিয়েছি।

0: হ্যাঁ দিয়েছিলে, কিন্তু সেই সঙ্গে বুঝিয়েও দিয়েছিলে যে স্ত্রীকে জল দেওয়াটা স্বামীর অহংকারে আটকাচ্ছে।
1: তুমি কি বলতে চাইছো বলো?
0: আমি বলতে চাইছি এই যে তোমারও যেমন একটা অহংকার আছে তেমনি আমারও আছে, আর সেই অহংকারের পাঁচিলটাকে আমি ভেঙে গুঁড়িয়ে ফেলে দিতে চাই না।
1: একটু বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো।
0: অয়ন, আমি আর তোমার সঙ্গে মানিয়ে চলতে পারছি না।
2: ঋতু,

0: কি ব্যাপার অয়ন, তোর ফিরতে এত দেরি হলো যে?
1: কাজ ছিল মা।
0: আগে দেখতাম সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসছিস, কিন্তু কয়েকদিন ধরে লক্ষ্য করছি অনেক রাত করে তুই বাড়ি ফিরিস। হ্যাঁ বাবা, কি এত কাজ করিস?
1: তাড়াতাড়ি বাড়ি ফিরে কি হবে মা, অশান্তি আমার ভালো লাগে না।
0: যেমন মেয়ে বিয়ে করেছিস বাবা, তার ফল ভোগ কর।
1: মা মা, এই কথা শুনতে আমার বেশ ভালো লাগলো। তোমরা তোমরা আমাকে নিয়ে কি চাও বলো তো?
0: বইয়ের কথা বললি, মায়ের উপর অমন করে জ্বলে উঠিস কেন বল দেখিনি? হ্যাঁ, বিয়ের আগে মার সঙ্গে তো কখনো এরকম ব্যবহার করিসনি, অথচ আজ মনে হয় আমি যেন তোর কাছে পর হয়ে গেছি।
1: মা এসব কথা কেন বলছো? মন গড়া একটা মিথ্যে ধারণা মনের মধ্যে পুষে রেখে বিয়ে করে যে কি মারাত্মক ভুল আমি করেছিলাম।
0: অয়ন অয়ন শোন,
1: আমাকে আমাকে একটু একা থাকতে দাও মা।
2: I just want to be a little lonely.

0: হ্যাঁ, তুমি কি জিজ্ঞেস করছিলে সোহিনী?
1: লোনলিনেস।
0: ইয়েস ইয়েস, আই এম কামিং টু দ্যাট, থ্যাংক ইউ, সিট ডাউন প্লিজ, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। এই লোনলিনেস হচ্ছে ঠিক ওর আগের স্তর, মানে দ্যাট ইজ সর্ট অফ দ্য প্রিকার্সর অফ দ্য ফাইনাল স্টেজ অফ দিস ইন্টিগ্রেশন। তাহলে কি দাঁড়ালো? দ্য ওয়াইফ ইজ এক্সপেক্টেড টু অ্যাক্ট ইন এ সার্টেন ওয়ে টুয়ার্ডস দ্য হাজব্যান্ড, অর্থাৎ স্বামীর প্রতি স্ত্রীর যেমন একটা দায়িত্ব থেকে যায়, তেমনি the husband also in turn is expected to perform certain actions towards her, অর্থাৎ স্ত্রীর প্রতিও স্বামীর তেমনি একটা দায়িত্ব থেকে যায়। And family disorganization is the weakening and disruption of these role patterns. এই পারস্পরিক দায়িত্বগুলো যখন ওই পরিবারের দুজনের মাঝখানে থাকে না, যখন সেগুলো তারা ভুলে যেতে থাকে,

0: কি ব্যাপার, ফিরতে এত রাত হলো?
1: স্কুলে কাজ ছিল।
0: স্কুলে কি আজকাল রাত 10টা পর্যন্ত কাজ হচ্ছে নাকি?
1: আমি টেলিফোন করবার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি।
0: দ্যাটস অ্যাবসলিউটলি আ লেম এক্সকিউজ।
1: তাহলে আমার সম্পর্কে তোমাদের বাড়ির আর সবাই যা ভাবছে সেটাকেই সত্যি বলে মেনে নাও।
0: হ্যাঁ, সেটাকেই সত্য বলে মেনে নিতে বাধ্য করছো তুমি। অমল বাবু তোমাদের স্কুলের সেক্রেটারি, তোমার স্কুলের সিনিয়র টিচারদের সবাইকে সুপারসিড করিয়ে তোমাকে যেভাবে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস বানালেন, তার পেছনে তুমি বলতে চাও কোনো মোটিভ কাজ করেনি?
1: অয়ন, তুমি এত নিচে নেমে যেও না অয়ন।
0: তাই যদি না হয় তাহলে দিনের পর দিন তুমি এমন ডেসপারেট হয়ে উঠছো কেন? তুমি জানো না বিবাহিত মেয়েদের একটা কোনো নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হয়, এই সোসাইটি তাই করায় তাদের। তুমি রেকলেস লাইফ লিড করো কেন? জানো না তোমার সে অধিকার নেই।
1: আমি অশোক বোনের বন্দিনী সীতা নই, তাই আমাকে নিয়ে তোমরা যা খুশি। শোনো অয়ন, এটা কোনো একটা নোংরা বিষয় নিয়ে তর্ক করতে আমার রুচিতে বাজছে। আমার স্কুলে আজকে অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল, 7টায় শেষ হয়েছে, তারপর বৃষ্টিতে বেরোতে পারিনি। দরকার হলে কালকে স্কুলে কনফার্ম করে নিও খবরটা।
2: কত ভালো, কত শান্ত, শুধু বোকার মতো আমার অন্যায় আমার অসত্য কথাগুলো ছায়ার সাথে তর্ক করে, আমাকে কনভিন্স করার চেষ্টা করে।

0: ভিতরে তো জানে না আমি বদলে গেছি। ও জানে না আমার সেই মনটা মরে গেছে, হারিয়ে গেছে। সেই মন যে মন নিয়ে একদিন আমি ঋতুকে স্বপ্ন দেখাতাম, সুন্দর জীবন, সুন্দর সংসার, ভালোবাসার একটা সরল রেখার ছবির স্বপ্ন। এখন সেই ছবিটাই সংসারের ভিড়ের চাপে নানান জটিলতার পাকে পাকে কিরকম ফিকে হয়ে গেছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে। তবুও তর্ক আমাকে করতেই হবে। পুরুষ, একজন পুরুষ মানুষ কখন হেরে যেতে পারে? সে তো হেরুতা, পুরুষের কি সাজে?
1: খাবার দেওয়া হয়েছে।
0: হ্যাঁ, ও হ্যাঁ, তুমি বসে পড়লে তুমি খাবে না?
1: না,
0: তাহলে আমিও খাবো না।
1: সেটা তোমার ইচ্ছে।
0: ঋতু, আমি তো বলছি আমার অন্যায় হয়েছে।
1: কেন বিরক্ত করছো বলো তো?
0: খেতে চলো। ঋতু, একই বালিশ নিয়ে কোথায় যাচ্ছ?
1: আমি মেঝেতে শোব।
0: কেন?
1: আমার ইচ্ছে।
0: ও ঠিক আছে, তাহলে তুমি বিছানায় শোও, আমি বরঞ্চ মেঝেতে গিয়ে।
1: এইটুকু উদারতার জন্য ধন্যবাদ।
0: ঋতু, বড্ড বেশি অহংকার তোমার। ঋতু,
1: এইটুকু অহংকার না থাকলে বেঁচে থাকার কি লাভ?
0: এভাবে থাকা যায় না ঋতু, এভাবে থাকা যায় না। এত অবিশ্বাস, এত ঘৃণা নিয়ে।
1: এ কথাটা আমি তোমাকে কয়েকদিন ধরে বলবো ভাবছিলাম। সত্যি, এত অবিশ্বাস আর এত ঘৃণা নিয়ে পাশাপাশি থাকা যায় না অয়ন।
0: ঋতু, তাহলে তুমি কি?
1: পুতুল খেলার বয়স আর আমার নেই, তাই মিথ্যে সংসারের খেলাঘরটা আর নাইবার রইল ভালোবাসার ভান। তার চাইতে দুজনের জগৎটা যদি আলাদা হয়ে যায় তাহলে অন্তত যন্ত্রণার।
0: ঋতু, তুমি কি সত্যি চলে যেতে চাইছো?
1: হ্যাঁ অয়ন, অবিশ্বাস আর খেলনার চোরাবালি থেকে মুক্তি চাইছি। তারপরে ভাবনা তো আমার একার।
0: ঋতু, ঋতু, সমাজটা বড় জটিল।
1: মানুষের মনগুলো এত জটিল বলে বোধ হয় সমাজটা এত জটিল অয়ন। আমি চেষ্টা করব সেই জটিলতাকে অস্বীকার করতে, চেষ্টা করব অন্তত আলোর কাছাকাছি পৌঁছতে।
0: একা একা একজনের পক্ষে তা বড় শক্ত, বড় কঠিন। যদি পারো তার দূর থেকে তোমার এই অহংকারে প্রশংসা করব, আর যদি না পারো তাহলে ফিরে এসো।
1: আয়নার কাঁচ একবার ভেঙে গেলে কি আর জোড়া লাগে? লাগে না অয়ন, কাঁচটা বদলে ফেলতে হয়। চলি।
0: ঋতু, ঋতু, তুমি আজ চলে যাবে?
1: হ্যাঁ, এখনই। আমি জানি আঘাতটা আমাদের দুজনের পক্ষে সহ্য করা খুব কষ্টের হবে, কিন্তু যখন যেতেই হবে তখন
0: আর আর দেখা হবে না আমাদের?
1: হবে কোর্টে।

0: দিদি তুই এখনো ঘুমাসনি?
1: ঘুম আসছে না রে মিতু।
0: তোর কি হয়েছে রে?
1: কই, কিছু হয়নি তো।
0: তুই লুকোচ্ছিস দিদি, হঠাৎ করে চলে এলি, তোর চোখ টোক ফোলা, এসে পর্যন্ত কারোর সঙ্গে কথা বলিস নি। বল না দিদি কি হয়েছে?
1: আচ্ছা মিতু, এমএ পাশ করে তুই কি করবি?
0: আমি চাকরি করব।
1: বিয়ে করবি না?
0: কেন করবো না?
1: আচ্ছা বিয়ের পর যদি তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে চাকরি ছাড়তে বলে?
0: ছেড়ে দেব, তখন তো মজারই, সাজবো, সিনেমা দেখবো, মনের সুখে ঘুরে বেড়াবো আর চুটিয়ে সংসার করব।
1: নিজের আত্মসম্মান, স্বাধীনতা সব কিছুকে অস্বীকার করবি? না রে মিতু, তুই আরো পড়াশোনা কর, ভালো করে চাকরি কর, জীবনটাকে খোলা বাতাসের মতো।
0: জামাই বাবুর সঙ্গে তোর ঝগড়া হয়েছে নিশ্চয়ই?
1: সংসারের পাট আমি মিটিয়ে দিয়ে এসেছি রে
0: দিদি।
1: হ্যাঁ রে মিতু, পারলাম না, আমি পারলাম না। আমার আত্মসম্মান বোধ আর আমার এই অহংকারী মনটাকে ওদের

0: বিকৃত মানসিকতার কাছে বিলিয়ে দিতে কিছুতেই পারলাম না।
1: কিন্তু কি করবি এখন
0: জানি না। বাবা কষ্ট পাবেন, মার বুকটা হাহাকার করবে, বৌদি খোঁটা দিয়ে দাদার মনটাকে বিষিয়ে তুলবে। নাহলে মিতু, আমি ওদের বোঝা হয়ে এখানে থাকবো না।
1: তুই কোথায় যাবি?
0: দেখি, দূরে কোথাও চাকরি নিয়ে চলে যাব, হস্টেলে থাকবো, অন্তত মাথা উঁচু করে বাঁচা যাবে। মিতু, আলোর কাছাকাছি অন্তত পৌঁছানোর চেষ্টা করবো রে মিতু।
1: দিদি,
0: কাঁদিস না মিতু, মেয়েরা এত কাঁদে বলেই তো পুরুষ মানুষরা তাদের এত পেয়ে বসে। কাঁদবি না, একদম কাঁদবি না, ওই কান্নার কোনো মূল্য নেই ওদের কাছে, বুঝলি? ওরা কেবল নিজেদের কথাই ভাবে, ওরা শুধু নিজেদেরই ভালোবাসতে জানে, নিজেদেরই ভালোবাসতে জানে।

0: Yes. I'm coming to the final and the most crucial point of this chapter. What is divorce? Divorce is the final tragic denouement of marriage. Jokhon shami strir moddhe abishwash, ghrina ar daitto somporke phatol dhore, tokhoni bibah bicchhed ghote. Arthat blighted faith, broken trust and severe disillusionment culminate into a divorce.
1: Order, order, order. Divorce suit. Ritu Sen banam Ayon Sen. Bibah bicchhed mamlay badi ebong bibadi ei ubhoy pokkhoi tader dampotto jibone porosporer sange maniye cholte pacchen na ebong ubhoy pokkhoi ei bibah bicchhed mene nite prostut. Jodio emon ghotona khubi dukkhojonok, tobu ainer ashray jokhon tara niyechen tokhon ami ei bibah bicchhed mamlar sapokkhei ray dicchi.
0: Ritu, অনেকটা সময় কেটে গেল অথচ কত কম কথা হলো, কেন ঋতু?
2: হয়তো কথা বলার আর কিছু নেই বলে।
0: তবু তবু এই মুহূর্তটার জন্য না হয়।
2: আচ্ছা অয়ন, তুমি এখনো আগের মতো ঠোঁট খোলা রেখে ঘুমো।
0: হ্যাঁ হয়তো ঘুমাই।
2: এখন কটা ঘুম থেকে ওঠো? সেই আটটা।
0: হ্যাঁ হ্যাঁ, কতকালের অভ্যেস।
2: আচ্ছা আচ্ছা, তোমার সেই বইটা বেরিয়েছে?
0: কোন বইটা?
2: সেই যে সাহিত্য সমাজতত্ত্ব, যেটার পাণ্ডুলিপি আমি কপি করে দিয়েছিলাম।
0: হ্যাঁ বেরিয়েছে।
2: তুমি বলেছিলে বইটা আমার নামে উৎসর্গ করবে।
0: তোমাকেই উৎসর্গ করেছি।
2: তো
0: তুমি
2: কিন্তু বড্ড রোগা হয়ে গেছো।
0: বয়স বেড়েছে তো।
2: আচ্ছা তোমার সেই হাঁপানির টানটা কি এখনো হয়?
0: হয়, আগের থেকে একটু বেশি হয়।
2: ডাক্তার দেখাওনি কেন?
0: দেখিয়েছি, বলেছে একেবারে সারবে না।
2: তো গরম জলে স্নান করো তো।
0: মাঝে মাঝে করি।
2: ডাক্তার কিন্তু তোমাকে 12 মাস গরম জলে স্নান করতে বলেছিলেন। তো করো না কেন? টান উঠলে এত কষ্ট পাও, অথচ কি ভাবছে, বোকার মতো নির্লজ্জের মতো, কেন কেন আমি এসব জানতে চাইছি কেন?
0: কি হলো রেতু, চুপ করে গেলে?
2: না এমনি বলো।
0: এবার তোমার কথা বলো। আচ্ছা তোমার সেই কাক ভোরে স্নান করার অভ্যেসটা এখনো আছে?
2: হ্যাঁ অভ্যেস তো ছাড়তে পারিনি।
0: এখনো ঠাকুর পুজো করো?
2: করি।
0: রাতে ঘুমোবার আগে গপ্প বই পড়ো?
2: এখন আরো অনেক রাত পর্যন্ত পড়ি, কখনো কখনো ভোর হয়ে যায়।
0: হ্যাঁ কিন্তু এত রাত জাগলে তো শরীর খারাপ করবে।
2: এখন আর রাতে প্রায় ঘুমই আসে না জানো।
0: কিন্তু কি ঘুমে তুমি?

0: সবসময় ঘুমাতে মনে আছে? আচ্ছা ঋতু, তোমার সেই পিঠের বড় আঁচিলটা আছে
1: না?
0: বলার সেই জোড়টা
1: আছে,
0: কই দেখি। সরি, আই এম সরি, আমি আমার অধিকারের নোটটা ভুলে গিয়েছিলাম। তোমার সেই চশমাটা কোথায়?
1: কোনটা?
0: সেই কালো রঙের রিমলেস চশমাটা যেটা আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম।
1: ভেঙে গেছে।
0: তোমার চোখের পাওয়ার কি বেড়েছে?
1: -11।
0: কোনো ভালো ডাক্তার দেখাওনি?
1: দেখিয়েছি, বলেছি আর সারবে না, মায়োপিয়া।
0: কি করবে তাহলে?
1: কি আর করবো, একদিন দুটো চোখই নষ্ট হয়ে যাবে।
0: ঋতু,
1: সময় শেষ হয়ে এলো না? আচ্ছা আচ্ছা, তোমার সেই বন্ধু সুপ্রিয় এখন আসে?
0: ও বিয়ে করে কানাডা চলে গেছে।
1: খুব আমোদী লোক ছিলেন কিন্তু সুপ্রিয়দা, মনে আছে আমাদের বিয়ের সময়? কেন বারবার সেসব পুরনো স্মৃতি?
0: কি ভাবছো ঋতু, চুপ করে গেলে?
1: তুমি তো জানো না অয়ন, আমার অহংকারের পাঁচিলটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। একা থাকা যে কি যন্ত্রণা।
0: ঋতু ঋতু, তুমি কথা বলছো না কেন? দেখি তোমার চোখ দুটো এরকম অস্বাভাবিক লাগছে, তোমার কি শরীর খারাপ লাগছে ঋতু?
1: অয়ন অয়ন, তুমিও কি আমার মতোই দীর্ঘ 12 বছর একা একা আছো? আমার মতো নিঃসঙ্গতাকে বহন করে তুমিও কি?
0: ঋতু ঋতু,
2: এই খুব রেগে আছো তো? শপিং সারতে এত দেরি হবে জানলে স্টেশনে তোমাকে ওয়েট করতে বলতাম না। আসলে তুমি জায়গাটা পছন্দ করো বলেই। এই জানো কত সুন্দর সুন্দর চাদর সোয়েটার পছন্দ করতে করতে কি হলো, কথা বলছো না কেন? খুব রেগে আছো না?
0: না।
2: আচ্ছা হোটেল থেকে বেরোনোর সময় ওষুধটা খেয়েছিলে?
0: ভুলে গিয়েছি।
2: কি আশ্চর্য, এই ঠান্ডার মধ্যে যদি আবার টানটা বাড়ে তাহলে? এই কি ভাবছো?
0: না না, আলাপ করে দি। আমার স্ত্রী শ্যামলী, আর ও হচ্ছে
1: ঋতু। আমি ঋতু।
2: ঋতু? কোন ঋতু?
0: ঋতু, তুমি চলে যাচ্ছ?
1: হ্যাঁ অয়ন, চলি। গাড়িটা বোধহয় এসে গেছে।

0: சொலை கூட
1: সমীর দাশগুপ্ত রচিত বরফের নদী নাটকটির অভিনয় এখানেই শেষ হল। অভিনয়াংশে অয়ন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অয়নের বাবা মনু মুখোপাধ্যায়, অয়নের মা শিপ্রা মিত্র, বর্দি মিনতি দে, মিতু মধুমন্তী মৈত্র, বিচারক অসিত মুখোপাধ্যায়, শ্যামলী শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় এবং ঋতুর চরিত্রে শর্মিষ্ঠা দাশগুপ্ত। সম্পাদনা শুভ্র প্রকাশ দে, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন খবর।

আকাশবাণী খবর পড়ছে শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্ক ফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে আজ নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর উদ্বোধন করেছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370, শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। করম পুজো উপলক্ষে রাষ্ট্রপতি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।

0: মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ওড়িশা ও পশ্চিমবঙ্গে ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি। জাপানের আইচি প্রিফেকচারাল কারোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে প্রথম সোনা জিতেছে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্স ANTF এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। ভবিষ্যৎ প্রজন্মকে নেশার কুপ্রভাব থেকে রক্ষা করতে দুদিনের এই সম্মেলন গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প, অভিন্ন দায়িত্ব। 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ANTF এর প্রধানরা মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এই সম্মেলনে উপস্থিত রয়েছেন। মাদকের যোগান, চাহিদা এবং ক্ষতির পরিমাণ হ্রাস করতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ আরও জোরদার করার বিষয়ে সম্মেলনে আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সরকার দেশের যুব সমাজকে মাদকের নেশা থেকে বাঁচাতে সমস্ত পদক্ষেপ করছে। 2047-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্যকে সাকার করতে মন্ত্রক নেশাভুক্ত ভারতে তৈরির লক্ষ্য নিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর উদ্বোধন করেছেন। জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা বিষয়ের উপর ভিত্তি করে 5 দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি জলের যথাযথ ব্যবহারের উপর জোর দেন এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
1: These Water Week celebrations have proved to be significant by bringing together the policy makers, experts and stakeholders to deliberate on the processing challenges of water management. I am informed that this year edition will see the participation of over 35 countries.
0: অনুষ্ঠানে জলশক্তি মন্ত্রী সিআর পাটিল জল সংরক্ষণের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, দেশের প্রতিটি নাগরিকের কাছে নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভারিয়া একতানগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এই উপলক্ষে রাষ্ট্রপতি বিশিষ্ট অভিনেতা অনন্তনাগকে 2024 সালের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। উল্লেখ্য, কাহিনী চিত্র বিভাগে এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে Article 370। ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মামুত্তি মালায়ালাম ছবি ব্রাহ্মা ইউগাম এবং কার্তিক আরিয়ান হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়নের জন্য। তামিল ছবি আমরনের জন্য রাজকুমার পেরিয়াস্বামী সেরা পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। অন্যদিকে তেলেগু ছবি কল্কি 2898 AD সেরা জনপ্রিয় বিনোদনমূলক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। অকাহিনী চিত্র বিভাগে আনন্দ এল রাই স্ট্যাচু অফ ইউনিটি একতা কা প্রতীক ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। এই বিভাগে সেরা নবাগত পরিচালকের পুরস্কার প্রদান করা হবে রবিরাজ মুর্মুকে তাঁর সাঁওতালি ছবি আঙ্গেনের জন্য। সেরা বাংলা চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য এই ছবিটি। যৌথভাবে সেরা শিশুশিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। একটি প্রতিবেদন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনে পরিণত করেছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশে 12 কোটিরও বেশি গৃহস্থালী শৌচাগার ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনকে জন আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণও বিশেষভাবে উল্লেখযোগ্য। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী মনে করেন, 2047 সালের বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
3: স্বচ্ছ ভারতের সহায়তায় ভারতবর্ষে অনেক উন্নতি হয়েছে। যে ম্যাসিভ একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ফলাফল আমরা পেতে শুরু করেছি। আগামী দিনে সারা ভারতেই শৌচালয় সবার জন্য হয়ে আসবে।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।

0: আজকের প্রসঙ্গে এবারের বিষয় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু করম পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, এই উৎসব প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানো, কর্তব্যের প্রতি অবিচল থাকা এবং ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়। ঝাড়খণ্ডের লোক সংস্কৃতি ও প্রকৃতি পূজার অন্যতম প্রধান উৎসব করম আজ রাজ্য জুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। করম উৎসবকে ফসল রক্ষা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ভাই বোনের মধ্যে অটুট বন্ধনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। রাঁচির বোরোতে করম উৎসবের প্রাক্কালে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। করম পুজো উপলক্ষে আজ পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ রাজ্যের নানা স্থানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। পূর্বতন তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিক ওরফে রুক্মিণী এই পদে ইস্তফা দেওয়ার পর আসনটি শূন্য হয়। আগামী 16ই অক্টোবর এই আসনের উপনির্বাচন, প্রার্থীপদ দাখিলের সময়সীমা শুরু হচ্ছে 29শে সেপ্টেম্বর। এর পাশাপাশি কমিশন উত্তরপ্রদেশের 11, বিহারের 8, মহারাষ্ট্রের 5 এবং কর্ণাটকের 4টি বিধানসভা পরিষদের আসনে নির্বাচন ঘোষণা করেছে। এই আসনগুলির জন্য মনোনয়ন পেশ শুরু হবে এই মাসের 29 তারিখ থেকে, নির্বাচন হবে আগামী 23শে অক্টোবর। পশ্চিম, মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলে সৃষ্ট নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার পর সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হয়ে আগামীকাল রাতে বিশাখাপত্তনম ও গোপালপুরের উপকূল পেরোবে। আবহাওয়া দপ্তরের জারি করা অতিভারী বর্ষণের সতর্কতার প্রেক্ষিতে ওড়িশা সরকার বিভিন্ন জেলায় আগাম সতর্কতা হিসেবে বিভিন্ন স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামী 2 দিন অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে রাজ্য জুড়ে। এদিকে এর প্রভাবে দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকাল থেকেই কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গেছে। মৎস্যজীবীদের আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এদিকে কেরালার মাল্লাপুরম জেলার নীলাম্বুরের পুকট্টুপাদম ও ওটি কে কলোনির এলাকায় ভারী বৃষ্টির কারণে হরপাবান ও ভূমিধসে 5 জন প্রাণ হারিয়েছেন, নিখোঁজ 1 জন। জাপানের আইচি প্রিফেকচারাল কারোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে। এর আগে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে 217 রানের লক্ষ্যমাত্রা দেয়। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 15 ওভার 4 বলে 10 উইকেট হারিয়ে 69 রান করেন। ভারতের মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধানা বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 11,000 রান পূর্ণ করলেন। জাপানের আইচি নাগুয়ায় এশিয়ান গেমস টেবিল টেনিসের দলগত বিভাগে থাইল্যান্ডকে 3-2 ব্যবধানে পরাজিত করে ভারতীয় মহিলা দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। সেখানে তারা উত্তর কোরিয়ার মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। জাপানের আইচি প্রিফেকচারাল কারোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে। খবর পড়া শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ব্যান্ডের গানের অনুষ্ঠান। প্রথমেই শুনবেন শহর ব্যান্ডের গান।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:19 হয়ে 21 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস। আকাশ সাধারণত মেঘলা থাকবে, সেই সঙ্গে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 33.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ শতকরা 96% এবং সর্বনিম্ন পরিমাণ শতকরা 64%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে 7.1 মিলিমিটার।

পশ্চিমবঙ্গের মৎস্যজীবী ভাইদের জন্য সতর্কবার্তা। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ অর্থাৎ 22শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ঘণ্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে দমকা হাওয়ায় পরিণত হতে পারে। একই সময়ে উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। 23শে সেপ্টেম্বর থেকে ঝোড়ো হাওয়ার গতিবেগ আরও বৃদ্ধি পেয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ঘণ্টায় 55 থেকে 65 কিলোমিটার, যা সর্বোচ্চ 75 কিলোমিটার বেগে দমকা হাওয়ায় পরিণত হতে পারে। এই পরিস্থিতি আগামী 24শে সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে হাওয়ার গতিবেগ কমতে পারে। 22শে থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্র ও তৎসংলগ্ন এলাকায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যা সর্বোচ্চ 60 কিলোমিটার বেগের দমকা হাওয়ায় বইতে পারে। এই সময়ে সমুদ্র মোটামুটি উত্তাল থেকে অতি উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 22শে থেকে 25শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত পশ্চিম মধ্য ও সংলগ্ন পূর্ব মধ্য, পশ্চিম মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরের সমুদ্রের পরিস্থিতি অত্যন্ত উত্তাল থাকতে পারে। মৎস্যজীবী ভাইদের 22শে সেপ্টেম্বর থেকে আগামী 25শে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্র, উত্তর বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এবং সেই সঙ্গে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। মৎস্যজীবী ভাইদের জন্য সতর্কবার্তাটি এখানেই শেষ হল। আবহাওয়ার খবরও এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্র।

আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর মন নিয়ে উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল, 4:35 অন্বেষা বিজ্ঞান সংবাদ, এনভায়রনমেন্টাল রোল অফ প্যাস্টোরালিস্ট সম্পর্কে নীলাঞ্জন মিশ্রের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পৌলমী ঘোষ, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, 6:20 শুনবেন ক্ষেতখামারের কথা, গলদা চিংড়ির বাচ্চা তৈরি চাষ ও তার বাণিজ্যিককরণ সম্পর্কে ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য কথিকা অস্থিসন্ধির পুনর্গঠন বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত, 7:00 যুববাণী থেকে গল্প বলি শোনো উপস্থাপনায় সৈকত গুপ্ত, 7:45 শুনবেন কবি কণ্ঠে কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার, প্রথম পর্ব শুনবেন এদিন অনুষ্ঠানটির প্রযোজনায় সেহনাজ আব্দুর রউফ, 8:15 একমাটি এক সুর লোকশিল্পী তনুশ্রীদের সাক্ষাৎকার এই দিন অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন শুভেন্দু বাগ, 9:00 কথায় গানে উপস্থাপনায় দীপান্বিতা দাস, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, সন্দেশের ছাঁচ প্রস্তুতকারকদের নিয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন রাজশ্রী ঘোষ, রাগ শুদ্ধ কল্যাণ তাকে তবলায় সহযোগিতা করবেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়, 10:45 উপমহাদেশের খবর 11:00 শুনবেন হারানো দিনের গান উপস্থাপনায় থাকবেন দীপান্বিতা দাস, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি এখানেই শেষ হল, শুনছেন আকাশবাণী মৈত্রী, আকাশবাণী মৈত্রীতে একটু পরে শুনবেন অনুরোধের আসর।

আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হচ্ছে অনুরোধের আসর। আর আজকের অনুরোধের আসরে আপনাদের পছন্দের গান নিয়ে সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু পৌলমী ঘোষ। বন্ধুরা সকলে নিশ্চয়ই বৃষ্টি ভেজা দিনে ভালো আছেন, আর অবশ্যই ভালো থাকবেন। আর আপনাদের ভালো রাখার জন্য, আপনাদের পছন্দ মতো ভালো ভালো গান শোনানোর জন্য তো আমরা আছি মৈত্রী স্টুডিওতে। প্রথমেই আর কথা খরচ না করে চলে যাই বন্ধুদের অনুরোধে। প্রথম গানটির অনুরোধ পাঠিয়েছেন দাকুব খুলনা বাংলাদেশ থেকে মুকুল সর্দার। তিনি শুনতে চেয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে তুমি মেঘলা দিনের নীল আকাশের স্বপ্ন আমার মনে, এই গানটি তার অনুরোধে। আজকের অনুরোধের আসরের প্রথম গানটি থাকল সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে, আনন্দ মুখোপাধ্যায়ের কথায় এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে।

পরবর্তী গানটি বন্দনা সিংহ সুতপুর পূর্ব বর্ধমান থেকে শুনতে চেয়েছেন। তিনি অনুরোধ পাঠিয়েছেন কুহক ছায়া ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই গানটি শোনানোর জন্য। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়েরই সুরে তারই কণ্ঠে থাকলে এই গানটি সকল শ্রোতা বন্ধুদের জন্য।

সরুই গেছি বন গাঁ থেকে, ছায়া ঝুড়ি ললিতা বিশ্বজিৎ এবং পুতুল গাইন অনুরোধ পাঠিয়েছেন আশা ভোঁসলের কণ্ঠে ময়না বলো তুমি কৃষ্ণরাধে গানটি শোনানোর জন্য। গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং আর টি বর্মনের সুরে থাকলো সেই গানটি।

এরপরে যে গানটি শোনাবো সেটির অনুরোধ এসেছে ওপার বাংলার বন্ধুদের কাছ থেকে। অনুরোধ পাঠিয়েছেন প্রকাশ বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, বিশ্বজিৎ হাজরা, সুনীল বিশ্বাস ও যাদব বিশ্বাস, টেঙ্গাখালী বাজার মাগুড়া বাংলাদেশ থেকে। তারা শুনতে চেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে আমি এত যে তোমায় ভালোবেসেছি গানটি। তাদের সকলের অনুরোধে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে থাকলো গানটি।

শ্যামল গুপ্তের কথা এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের এই সুরে তার কণ্ঠে শুনলেন গানটি। চলে যাইবার পরবর্তী অনুরোধে দেখি পরের গানটির অনুরোধ কারা পাঠিয়েছেন। আবারও রাজবাড়ি আপড়া রাজবাড়ি বাংলাদেশ থেকে গোপী শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে মন নিয়ে ছায়াছবি থেকে চলে যেতে যেতে দিন বলে যায় গানটি। মুকুল দত্তের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

সত্যি তো বন্ধুরা, এত সুন্দর গান শুনতে শুনতে মন তো উদাস হবেই। তবে না, আপনাদের উদাস করা শুধু উদ্দেশ্য নয়, ভালো ভালো গান শুনিয়ে মন ভালো রাখার উদ্দেশ্যেই তো অনুরোধের আসরের এত সুন্দর সুন্দর গান শোনানো। আবারও একটা খুব সুন্দর গান শোনাব পরবর্তী অনুরোধকারী, যিনি সুমন কুমার ব্যানার্জি। তিনি অনুরোধ পাঠিয়েছেন ব্রাহ্মণপাড়া দীঘল গ্রাম বাঁকুড়া থেকে। মান্নাদের কণ্ঠে শুনতে চেয়েছেন অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবি থেকে আমি যামিনী তুমি শশী হে গানটি। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং অনিল বাগচির সুরে অ্যান্টনি ফিরিঙ্গি থেকে আমি যামিনী তুমি শশী হে।

পরের গানটি শোনাব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ওগো সিঁদুর রাঙা মেঘ। অনুরোধ পাঠিয়েছেন সাধন দাস ভৈরবটোলা লবণচুয়া মুর্শিদাবাদ থেকে।

কামাখ্যা ঘোষের কথায় এবং নচিকেতা ঘোষের সুরে শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ওগো সিঁদুর রাগা মেঘ গানটি। আর সময় যা বলছে, আজকের শেষ গান ছিল এটাই অনুরোধের আসরের। না, দুঃখ পাওয়ার কিছু নেই, আমরা তো আছি আপনাদের সঙ্গে, আপনাদের অনুরোধের আরও আরও গান শোনানোর জন্য প্রত্যেক দিন আমরা উপস্থিত থাকি। আর আপনারা নিশ্চয়ই ওপারে থেকে সেভাবেই আমাদের সঙ্গে থাকেন, জুড়ে থাকেন, তা না হলে এত ভালো ভালো গানের অনুরোধ আমরা কোথা থেকে পেতাম। এভাবেই আমাদের অনুরোধ পাঠাতে থাকবেন। আপনারা সকলেই জানেন ফেসবুক পেজে আপনারা অনুরোধ পাঠাতে পারেন, অথবা চিঠি বা ইমেল মারফত আমাদের কাছে আপনাদের অনুরোধের গান আপনারা পাঠাতে পারেন। আর আপনাদের ইচ্ছে মতন, আপনাদের পছন্দ মতো গান শোনানোর জন্য আমরা এপারে অবশ্যই থাকব। শুনছেন আকাশবাণী মৈত্রী, অনুরোধের আসরের গান এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আমি পৌলমী ঘোষ। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন মহিলাদের আসর, মন নিয়ে, উপস্থাপনায় সঞ্চিতা বটোপাধ্যায়।

নমস্কার, দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনাদের সঙ্গে আজকে মহিলাদের আসরে মন নিয়ে অনুষ্ঠানে আছি সঞ্চিতা বটোপাল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে তো মন নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের জন্য একটা গান

মন মন জিনিসটা কি খুব জটিল? মন কখন কি চায় আমরা বুঝতে পারি না, তাই না? কিন্তু মনকে সব সময় গুরুত্ব দেওয়া উচিত। মন যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলেই তো আমাদের শরীরও সুস্থ থাকবে।

অনেক সময়ই আমরা মন খারাপ করে বসে থাকি, তখন মনে হয় না শরীরটা যেন ভালো লাগছে না। হ্যাঁ, জীবনে সমস্যা তো দূরে যায় না, সমস্যা একটা চলে যায় আরও একটা সমস্যা আসে। জীবনের যুদ্ধ এক একজনের এক এক রকম, তাই বলে কি মনটাকে খারাপ করলে চলবে? মন যেটা বলে সেটা শুনতে হবে। হ্যাঁ, আপনারা বলবেন সবসময় কি মনের কথা শোনা যায়? না, সবসময় না শোনা গেলেও কিছু কিছু সময় তো শোনাই যায়।

ধরুন আপনি যেটা পড়তে চাইছেন বা যে স্ট্রিম নিয়ে পড়তে চাইছেন সেটা আপনি পড়তে পারলেন না, ব্যাস তার জন্য মন খারাপ। আপনি আজকে একটা জিনিস খেতে চাইছেন বা আপনার একটা জিনিস খেতে ইচ্ছে করলো, কিন্তু আপনার সংসারের সবাই বললেন যে না আজকে ওই খাবারটা খাওয়া যাবে না, ব্যাস মন খারাপ হয়ে গেল। বা আপনি ধরুন গান ভীষণ ভালোবাসেন, নাচ ভীষণ ভালোবাসেন, বা আঁকতে আপনার ভীষণ ভালো লাগে, বা কবিতা লিখতে আপনি বড্ড ভালোবাসেন, কিন্তু এগুলোর কোনোটাই করার জন্য আপনি পরিবেশ পাচ্ছেন না, ব্যাস মন খারাপ হয়ে গেল। না না, এই সব জিনিসে মন খারাপ করলে কিন্তু চলবে না, মনটাকে আরও শক্ত করতে হবে, সুন্দর করতে হবে, আর আনন্দ নিয়ে জীবনের পথে এগোতে হবে।

0: আচ্ছা, আমাদের যে মন খারাপ হয় সেটা কেন হয়, কাদের জন্য হয়, কারা এর জন্য দায়ী, এই সব কিছু নিয়ে আজকে কথা বলবেন ডক্টর শ্রাবণী মুখার্জি চট্টোপাধ্যায়, সহকারী অধ্যাপিকা, মনোবিজ্ঞান বিভাগ, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, কলকাতা। শুনে নি তিনি কি বললেন।
1: নমস্কার, মন নিয়ে অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: হ্যাঁ, আমরা আজকে অবশ্যই মনের বিষয়ে কথা বলবো, কিন্তু বর্তমান সময়ে মেয়েদের তো বিভিন্ন রকম মানসিক প্রবলেম চলছে। প্রথমেই যেটা জানতে চাইবো যে বর্তমান সময়ে মেয়েদের মধ্যে মানসিক সমস্যার প্রধান কারণগুলি কি কি?
2: বর্তমান সময় আমরা যা দেখছি এটা হচ্ছে একটা ট্রানজিশন ফেজ বলতে পারি আমরা। আগের একটা সময় যেটা আমাদের মা দিদিমা ঠাকুমা তাদের সময়, সেখান থেকে শুরু করে আমাদের হয়তো কাকিমা জেঠিমা দিদিদের সময়, আর এখন একটা সময়, আর আমাদের পরবর্তী আর একটা প্রজন্ম। তো এটা একটা ট্রানজিশন ফেজ আমরা বলতে পারি, যে একটা পরিবর্তন, সামাজিক পরিবর্তন, তার সঙ্গে সঙ্গে দায়িত্বশীলতার পরিবর্তন। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের চাপটা কিন্তু মেয়েদের মানসিক সমস্যার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে বর্তমানে। আগে আমরা মেয়েদেরকে যে ভূমিকায় দেখে এসেছি, এখন মেয়েদের ভূমিকা পাল্টে যাচ্ছে, দায়িত্ব পাল্টাচ্ছে না, দায়িত্ব বাড়ছে। তো সেই সামাজিক চাপ, সমাজের, পরিবারের সবাইকার যে এক্সপেকটেশনের চাপ, আর তার সঙ্গে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার যে চাপ, এই দুটো বর্তমানে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে মেয়েদের মানসিক সমস্যার কারণ হিসাবে, এটা আমার মনে হয় একজন মনোবিদ হিসাবে।
1: আচ্ছা আচ্ছা, পড়াশোনা এবং এই যে পরীক্ষার চাপ, এটা কি মেয়েদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে?
2: হ্যাঁ, ফেলছে। আগে দেখুন, যখন আমাদের মা ঠাকুমারা, আমাদের ঠাকুমা দিদিমাদের সময়ে মেয়েরা পড়াশোনা করতো না। মেয়েদের পড়াশোনা করা মানে ছিল বাহুল্যতা। সেখান থেকে আমাদের মা কাকিমা জেঠিমা তাদের সময়ে মেয়েরা যে পড়াশোনা করা শুরু করলো, শুধু তাই নয়, বাইরে বেরিয়ে এসে তারা চাকরি করাও শুরু করলো। আমরা কিন্তু আমাদের মা জেঠিমা কাকিমা এদের সময় থেকে প্রথম এই ওয়ার্কিং উইমেন এই কনসেপ্টটা আমাদের মধ্যে এলো। কিন্তু মেয়েরা তো প্রজন্মের পর প্রজন্ম ওয়ার্কিংই ছিল। যারা বাড়িতে থাকে, যারা হোম মেকার আমরা যাদের বলি এখন, তাদেরকে তো ওয়ার্কিং হিসেবে ধরা হতো না। মেয়েরা যখন ঘরের গণ্ডির বাইরে গিয়ে রোজগার করা শুরু করলো, তাদের শিক্ষাকে কাজে লাগিয়ে, তখন চাকরি বা স্বনির্ভর হওয়ার কনসেপ্টটা এলো। সেখান থেকে আমাদের জেনারেশন, তার পরের প্রজন্ম, এখন যে বর্তমান প্রজন্ম, যেহেতু আপনি পড়াশোনার পরীক্ষার চাপের কথা বললেন, একটা প্রজন্ম যারা পড়াশোনা করে নিয়েছে কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক কারণে, সমাজ ব্যবস্থার কারণে চাকরি তারা পেয়ে ওঠেনি, বা কিছু মানুষ যারা পড়াশোনা করেছে, চাকরি পেয়েছে, চাকরি হারিয়েছে, এইটা একটা নিরাপত্তাহীনতা তৈরি করেছে। কারণ মেয়েদের মধ্যে নিরাপত্তাহীনতা চিরকালই বেশি ছিল, এটা যেন একটা এক্সট্রা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে। তারপর আসছে আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের কাছে এখন দেখুন বেশিরভাগই দেখা যায় নিউক্লিয়ার ফ্যামিলি, একটিমাত্র সন্তান, মা বাবা হয়তো ওয়ার্কিং বা মা হয়তো হোম মেকার, কিন্তু তাদের একটা প্রত্যাশা রয়েছে মেয়ের থেকে। কারণ এখন আমরা দেখি যে উইমেন গার্ল চাইল্ড অ্যান্ড বয় চাইল্ড আর ইকুয়াল, ট্রিটেড ইকুয়ালি। তো এই জায়গা থেকে মেয়ে যারা কন্যা সন্তান, তাদের প্রতিও একটা প্রত্যাশা জন্মাচ্ছে, এক্সপেকটেশন জন্মাচ্ছে। তার সঙ্গে যোগ হচ্ছে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সোসাইটি, স্টেটাস, সেখানে মুখ রক্ষার তাগিদ। একটি সন্তান, তুমি কন্যা সন্তান ভালো না করলে আমি মুখ দেখাবো কি করে?
1: ঠিক,
2: হয়তো বাচ্চাটি চাইছে না, যেটা হতেই পারে, কোনো বাচ্চার হয়তো অঙ্ক করতে ভালো লাগে,
3: হ্যাঁ
2: সে ইঞ্জিনিয়ার হতে চায় না, সে ছবি আঁকতে চায়, সে কবিতা লিখতে চায়, কিন্তু এই সামাজিকতার চাপে বা মুখ রক্ষার চাপে পড়ে তাকে তো সেটা ভুলে যেতে হচ্ছে। তো এটা তো একটা অসম্ভব পরিস্থিতি যেটা মানসিক চাপকে বাড়িয়ে দিচ্ছে। আর এই কারণেই কিন্তু এখন স্টুডেন্টদের মধ্যে সুইসাইডের রেটটাও খুব বেশি।
3: আচ্ছা, সামাজিক যে যোগাযোগ মাধ্যম সেটা কি মেয়েদের আত্মবিশ্বাস এবং মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে?
2: হ্যাঁ, অনেকাংশে প্রভাব ফেলছে। দেখুন, আমাদের মনোবিজ্ঞান একটা কথা আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে আলাদা, এটাই তার ইউনিকনেস। তাই প্রত্যেকটা পরিস্থিতি, প্রত্যেকটা চাপের পরিস্থিতি বা স্ট্রেস যেটাকে আমরা বলি, সেটাকে সামলানোর ক্ষমতা বা সামলানোর স্টাইল, এটাও কিন্তু প্রত্যেকটা আলাদা। আজকে মেয়েদের মা হতে হয়, যখন একটি মেয়ে মা হয় সে অনেক রকম শারীরিক মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। তার একটা থাকে যে নতুন মা, বাচ্চার কেয়ার নেওয়া যেন তারই সব দায়িত্ব, এটা আমাদের সমাজের একটা তৈরি করা রীতি। হয়তো সে সবসময় কাছেও সবাইকে পায় না, অপর্যাপ্ত ঘুম, অপর্যাপ্ত খাবার, তার সঙ্গে একটা নতুন প্রাণকে পৃথিবীতে নিয়ে আসার ধকল, একটা লম্বা জার্নি, শারীরিক সমস্যা, পিচের ব্যথা, তার মধ্যে দিয়ে যাওয়া, তারপরে চিন্তা হচ্ছে অনেকগুলো মানে না ঘুমানো রাত, তারপরে চিন্তা হচ্ছে চাকরিটা থাকবে তো,
3: ঠিক তাই,
2: মেটারনিটি লিভ থেকে উঠে যখন জয়েন করব তখন কি হবে। সে হয়তো দেখছে সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় দেখছে তার বন্ধু বান্ধবরা ঘুরছে, এনজয় করছে, সে কিন্তু পারবে না। আবার যখন সে চাকরিতে জয়েন করতে যাবে তখন তাকে শুনতে হবে, কেমন মা, ছ মাস হয়ে গেল, বাচ্চা তো ছোট, চাকরি করতে চলে গেল, এত কেরিয়ারের দরকার বাবা, এত টাকা পয়সা নিয়ে কি হবে।

0: এটা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে এখন হোয়াটসঅ্যাপে চুপ, আত্মীয় বন্ধুদের মধ্যে শুনবে, তার করতো আসলে বডি শেমিং। আজকে হয়তো আপনারা লক্ষ্য করেছেন, খবরটা কিছুদিন আগে বেরিয়েছে, ক্যাটরিনা ক্যাফকে নিয়ে অত্যন্ত বাজে ভাষায়, খুব বাজে ভাবে সোশ্যাল মিডিয়ায় বডি শেমিং করা হয়েছে। শি ইজ আ হিরোইন, উনি একজন সুপারস্টার, তো উনি কেন নিজের চেহারায় ফিরে আসতে পারছেন না, ওনার এত ওয়েট গেইন হয়েছে কেন, এই ধরনের মন্তব্য। তা যারা মন্তব্য করছে তারা একবারও ভেবে দেখছে না যে ছবিটা প্রথম কথা মানে পোস্ট করা হয়েছে ওই ছবিটা ডিউরিং হার প্রেগনেন্সি। ডিউরিং হার প্রেগনেন্সি একটা মহিলা, একটা মেয়ে, সে তো ওয়েট গেইন করবে
1: নিশ্চয়ই।
0: মানে ক্যাথরিনা কেইফের মতন মানুষ, যে একজন সুপারস্টার, তার কাছ থেকে এক্সপেক্ট করা হচ্ছে যে একজন বাচ্চাকে জন্ম দেওয়ার পরে রাতারাতি সে নিজের শেপে ফিরে আসবে। যখন সে ফিরে আসতে পারছে না তাকে বডি শেমিং করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বুলি করা হচ্ছে। আমরা এর আগেও দেখেছি এই জিনিস বিপাশা বসুর সাথে হয়েছে, ঐশ্বরিয়া রায়ের সাথে হয়েছে, নেহা দুপিয়ার সাথে হয়েছে, সমীরা রেড্ডির সাথে হয়েছে।
1: শুধু সেলিব্রিটি না, আমরা সাধারণ যারা মেয়েরা
0: সেলিব্রিটিদের সাথেই হয়, কারণ বলুন আমাদের সাধারণ ঘরে
1: প্রত্যেকের সাথে হয়।
0: এই যে ওয়েট গেইনটা, সেই মেয়েটিও তো মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ ভাবেই না যে সেও প্রথমবার মা হয়েছে বা সেও হয়তো দ্বিতীয়বার মা হয়েছে, কিন্তু সে নতুন মা, তাকে সেই সময়টা দেওয়া দরকার। আর এগুলো যখন সোশ্যাল মিডিয়ার জন্য কি হয়, আগে যখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, মানুষ নিজেদের মধ্যে চর্চা করতো, কিন্তু চর্চাটা এত খোলাখুলি বা এতটা ওয়াইড স্প্রেড হতো না। এখন তো মুঠোফোনে দুনিয়া, এটা খুব চট করে চর্চাটা ছড়িয়ে পড়ে, কেউ ভাবে না যে নতুন মাটি কতটা মানসিক আঘাত পাচ্ছে। এটা কোথাও না কোথাও মানুষের সেন্সিটিভিটি, রেজিলিয়েন্স তো কমাচ্ছে
1: অবশ্যই। এবং শুধু প্রেগনেন্সির বিষয় নয়, মানে এবং নিজের চেহারা, শারীরিক গঠন, এই সমস্ত নিয়ে যে অতিরিক্ত চিন্তা, এখানেও কি মানসিক সমস্যা চলে আসছে না? মানে তুই খুব রোগা বা তুই খুব বেটে বা তুই খুব মোটা, মানে এই যে এই জিনিসটা, এটাও কি মানসিক সমস্যা বাড়াচ্ছে না?
0: একদম, এইটাই তো বডি শেমিং আমি বললাম। কেউ একবারও ভাবছে না যে মেয়েটির হয়তো কোনো সমস্যা আছে, হয়তো মেয়েটি কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।
1: ঠিক,
0: আমি আগে জানার চেষ্টা করি যে কি হয়েছে, কিন্তু তা না করে তাকে একটা গায়ে লেবেল লাগিয়ে দেওয়া হচ্ছে, লেবেলিং। এটাই হচ্ছে স্টিগমা। একটি মেয়ে, তাকে কোথাও কি এটা বলা আছে যে তাকে একটা পারফেক্ট ক্রাইটেরিয়া ম্যাচ করে চলতে হবে?
1: হ্যাঁ অবশ্যই,
0: সুস্থ থাকার জন্য চিন্তা করতে পারে, হ্যাঁ আমি সুস্থ থাকতে চাই, কিন্তু তাকে তুলনা করা হচ্ছে, তুই এত রোগা, তুই এত মোটা, তোকে এখানে এরকম লাগছে কেন, পোশাকটা পরে তোকে এরকম লাগছে কেন, তুই এটা করিস না, এটা তোকে মানাচ্ছে না এই কালারটা। এই যে চিন্তা ভাবনা গুলো মানুষ বলার আগে ভাবছে না যে সামনের মানুষটা কি ভাবছে। আর এখন কি হচ্ছে, যেহেতু সমাজ মাধ্যম, ফেস টু ফেস ইন্টারাকশন কত কম হচ্ছে, তো মানুষ যখন একটা মেসেজ টাইপ করছে, সেই মেসেজটা পড়ার পর উল্টো দিকের মানুষটার কি প্রতিক্রিয়া হচ্ছে সেটা দেখার জন্য সে সামনে। এই যে ডিজিটাল ওয়ার্ল্ড, এটা তো পুরোটাই একটা ছায়ার মতো,
1: ঠিক তাই।
0: এবং এখানে ঘোষটিং এই রকম গুলোও থাকে। আমি হঠাৎ করে ঘোষ হয়ে গেলাম, ঘোষটিং করলাম কাউকে, আমি বলার পর ভাবছি না যে আমার কথার মানে ইম্প্যাক্টে, কথার এফেক্টে একটা মানুষ হয়তো এতটাই মানসিক ভাবে আঘাত পেল যে সে চরম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে।
1: ঠিক,
0: আজকে এই জিনিসটা সমাজ মাধ্যমে যেহেতু খুব ছড়াচ্ছে, সমাজ মাধ্যমকে খুব সাবধানে ব্যবহার করতে না পারলে এটার ফল মানে হয়তো নেগেটিভ ইম্প্যাক্টটা শুধু প্রসারিত হবে।
1: আচ্ছা, বর্তমান সময়ে মেয়েদের মানসিক স্বাস্থ্য রক্ষা করার জন্য আমরা কি কি বাস্তবসম্মত পদক্ষেপ নিতে পারি, সেটা যদি একটু বলেন।
0: সবার আগে পরিবারকে বুঝতে হবে। আজকে একটি মেয়ের যখন সে মা বাবার কাছে আছে, যদি তাকে প্রথম থেকে এটুকু বোঝানো হয় যে শরীর থাকলে শরীর খারাপ হয়, তেমনি তোমার মন আছে, মনও খারাপ হতে পারে, তোমার যদি কোথাও কষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে,

0: আমি আমি বাঁচাতে পারতাম।
1: ঠিক তাই,
0: প্রথম পরিবার, বন্ধু, একাডেমিক ইনস্টিটিউশন, এগুলোর দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে রুলস আরো স্ট্রিক্ট হওয়া উচিত, এবং মানুষকেও সচেতন করতে হবে, যেটা অ্যাকচুয়ালি এখন সাইবার সাইকোলজির আন্ডারে প্রচুর এগুলো নিয়ে কাজ হচ্ছে, গবেষণা হচ্ছে,
1: আচ্ছা,
0: এবং সরকারও অনেক নীতি নিয়োগ এগুলো আনার চেষ্টা করছে, যেগুলো
1: আচ্ছা,
0: অবশ্যই সময় সাপেক্ষ।
1: হুম হুম
0: তারপরে আসছে এডুকেশন অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউশন গুলোতে এই সাইকোলজিস্ট বা কাউন্সিলরের উপস্থিতি,
1: হুম হুম
0: বিভিন্ন সামাজিক মাধ্যমে মানুষকে সচেতন করা। এখন মানুষ তবু ডিপ্রেশন এই কথাটা জানে যে ডিপ্রেশনটা কি, কখন কথা বলতে হয়, কারণ আমরা দেখি সামাজিক ভাবে কি দেখি, মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় এইটুকু তো মেয়েদের সহ্য করতেই হয়।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: কেউ এটাই বোঝে না যে মেয়েদের একটা মেনস্ট্রুয়াল সাইকেল চলে, সেই সময়তেও আমাদের মুড সুইংস হয়। আমরা কিন্তু কেউ বাড়ির ছেলেদের শেখাই না যে সেই সময়তে একটা মেয়ের কিভাবে যত্ন নিতে হয়।
1: ঠিক তাই,
0: তার তো মা রয়েছে, তার দিদি রয়েছে, বোন রয়েছে, পেরেন্টিং থেকেই শুরু হওয়া দরকার।
1: হ্যাঁ একদম ঠিক তাই, অনেক কিছু জানলাম, আবার অনেক কিছু জানা বাকি রয়ে গেল। আবার নিশ্চয়ই অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো ভাবে কথা হবে। আপনি খুব ভালো থাকুন, সুস্থ।

কথা বললেন সাইকোলজিস্ট ডক্টর শ্রাবণী মুখার্জি চট্টোপাধ্যায়, সহকারী অধ্যাপিকা, মনোবিজ্ঞান বিভাগ, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, কলকাতা।

0: আজকের মতো মহিলাদের আসর এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে ছিলাম সঞ্চিতা বটব্যাল। ভালো থাকবেন বন্ধুরা।
1: নমস্কার, মন নিয়ে অনুষ্ঠানে।

0: আজকের মতো মহিলাদের আসর এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে ছিলাম সঞ্চিতা বটব্যাল। ভালো থাকবেন বন্ধুরা।
1: নমস্কার, মন নিয়ে অনুষ্ঠানে।

একটি বেতার প্রতিবেদন, প্রতিবেদক অঙ্কুর ভৌমিক। পশ্চিমবঙ্গ প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ, আর সেই শিরোপার মুকুটে অন্যতম পালক হল সুন্দরবন।

0: শুধু নামেই সুন্দর নয়, এখানকার জীবনযাপনের ধারাও একেবারে অন্যরকম। যখন সারা পৃথিবী নগরায়নের স্রোতে গা ভাসিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে প্রকৃতির থেকে, শহরে গ্রিন কাভারকে সে তার প্রয়োজনের বেশি এক তিল জায়গা ছাড়তেও নারাজ, তখন দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের সুন্দরবন। এখানে মানুষ থাকে প্রকৃতির মাঝে, পরিবেশকে আপন করে, কিন্তু সেখানেও মাঝে মাঝে মানুষকে সম্মুখীন হতে হয় প্রকৃতির রোষের, পরিবেশের খামখেয়ালিপনার। তাই বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের কথা তুলে ধরতে এগিয়ে এসেছে শুধু সুন্দরবন চর্চা পত্রিকা। সম্প্রতি অনুষ্ঠিত হল তাদের শুধু সুন্দরবন চর্চা পুরস্কার প্রদান অনুষ্ঠান। সংস্থার মূল লক্ষ্য, ভাবনা এবং বর্তমান কর্মধারা সম্বন্ধে সংস্থার সম্পাদক জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ি কথা বললেন আমাদের প্রতিনিধির সঙ্গে।
1: সুন্দরবনের জলবায়ু, পরিবর্তিত পরিবেশ এবং সর্বোপরি মানুষ, এদের নিয়ে আপনার কাজ কিভাবে গড়ে উঠলো এই সম্পর্ক, সেটা যদি বলেন।
2: 2009 সালে সুন্দরবনে ভয়ঙ্কর বিপর্যয় হয়েছিল, সেই বিপর্যয়টির নাম হচ্ছে আইলা। আইলার পরে আমরা মানে তখন আমাদের নাম ছিল তেপান্তরের স্বপ্ন, আমাদের সংস্থাটার নাম। তারপরে আমরা সেই সময় সুন্দরবনের কয়েকটি অঞ্চলে যাওয়ার সুযোগ পাই এবং তখন আমরা অনুভব করি যে একটা এমন পত্রিকা করা উচিত যেটা সবসময় সুন্দরবনের কথা বলবে। সেই ভাবনা থেকে 2010 সালে শুরু হয়েছিল শুধু সুন্দরবন চর্চা পত্রিকা। এই পত্রিকার প্রত্যেকটা সংখ্যায় আমরা সুন্দরবনের বিভিন্ন বিষয় নিয়ে করে থাকি। এবারে এটা করতে গিয়ে আমরা সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে, একেবারে বাংলাদেশ এবং ভারতীয় সুন্দরবনের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে আমরা এই পত্রিকায় লেখা তুলে আনি। এবারে এটা করতে করতে আমাদের সাথে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের মানুষের যেমন যোগাযোগ তৈরি হয়েছে, সেখানকার বন্যপ্রাণ, সেখানকার অন্যান্য পরিবেশ পরিস্থিতি বুঝতেই পারছেন, সুন্দরবন একটা এমন জায়গা যে জায়গাতে নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় এবং ভৌগোলিক অবস্থানের কারণে যারা এখানে বসবাস করেন সুন্দরবন সংলগ্ন অঞ্চলে, তাদের বেঁচে থাকাটা খুব সংঘর্ষপূর্ণ। তাদের জীবনের কথা আমরা তুলে আনার চেষ্টা করছি গত 16 বছর ধরে আমাদের পত্রিকাটার মাধ্যমে। কয়েকটি গ্রামে আমরা গিয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিছু সামাজিক কাজ করেছি। সেই সামাজিক কাজগুলোর মধ্যে আমাদের এখন যেরকম চলছে যে সুন্দরবনের তিনটে, একেবারে প্রত্যন্ত গ্রামে আমাদের তিনটে ছবি আঁকার স্কুল আছে যেখানে ওর বাচ্চারা ছবি আঁকা শেখে, এবং আমাদের এই পত্রিকার মাধ্যমে যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে তারাই এটাকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। এই পত্রিকা থেকে যেটুকু আমরা অর্থ, যদি কিছু ব্যয় বহির্ভূত অর্থ পাই, তাহলে আমরা সুন্দরবনের ছোট বাচ্চাদের উন্নয়নের জন্য ব্যয় করব। সেই কাজই আমরা সেই 2010 সাল থেকেই করে চলেছি। এখন এই তিনটে যে স্কুলের কথা আপনাকে বললাম, সেই তিনটে স্কুল আমাদের রয়েছে, একটি ঘোড়ামারা দ্বীপে, একটি রয়েছে গোবর্ধনপুরে যেটা পাথর প্রতিমার অন্তর্গত, আর একটা রয়েছে বালি দ্বীপে গোসাবা ব্লকের অন্তর্গত। এই তিনটে জায়গায় আমাদের তিনটে ছবি আঁকার স্কুল চলে, ছোট ছোট বাচ্চারা সেখানে আছে, আর একটা লাইব্রেরি আছে আমাদের ছোট বাচ্চাদের নিয়ে, সেটা গোসাবার বালি দ্বীপের বিজয়নগর গ্রামে আছে। এগুলো সবই অত্যন্ত প্রত্যন্ত গ্রাম এবং এখানে ছোট ছোট বাচ্চারা খুব অল্প, এমন নয় যে আমরা অনেক বড় কাজ কিছু করেছি, ছোট ছোট কাজ কিন্তু একেবারে বাচ্চাদের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করেছি। আর পত্রিকা হিসেবে এই 16 বছরে 60টি সংখ্যা আমরা প্রকাশ করেছি, তার মধ্যে অনেকগুলো বিশেষ বিষয় সম্পর্কিত এবং সেগুলো পরবর্তীকালে মানুষের, আমার ধারণা, ভালোই লেগেছে।
3: সুন্দরবনে মানুষের জীবন অনেকটাই প্রকৃতির ওপর নির্ভরশীল এবং প্রকৃতির পরিবর্তন অনুযায়ী তাদের জীবন অনেকটা বদলায়। এই বিষয় নিয়ে আপনারা কি কাজ করেছেন বা এই বিষয়টাকে কিভাবে দেখেন?
2: আমরা যেমন একটা গুরুত্বপূর্ণ একটা সংখ্যা আমরা করেছি যে গত 100 বছরে সুন্দরবনের দ্বীপগুলোর যে মানচিত্র সেটা কিভাবে পরিবর্তন হয়েছে, এইটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আমরা যেমন দেখতে পাচ্ছি সুন্দরবন আসলে একটা ভাঙা গড়ারই জায়গা, সেখানে একদিকে যেমন নতুন ভূমি গঠিত হচ্ছে আর একদিকে ভেঙে যাচ্ছে। ফলে আমার ধারণা যে আমরা যখন বসতি স্থাপন করা উচিত সুন্দরবনে, তার অনেক আগেই সুন্দরবনে বসতি শুরু করে দিয়েছে। এখন যে বসতি রয়েছে তাকে এত কষ্টের মধ্যে পড়তে হচ্ছে, তার কারণ হচ্ছে এখানকার গঠনটাই এখনো শেষ হয়নি। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ হচ্ছে যে বদ্বীপ এরকমই জিনিস, সক্রিয় বদ্বীপ, সে এখনো তার গঠন শেষ হয়নি। ফলত সেখানে যদি আমরা একেবারে বড় একটা বসতি স্থাপন করি তাতে তো একটা অসুবিধা হবে। আজকের যে বসতি সেটা ইংরেজদের সময় শুরু হয়েছিল, তা সেইটা যে নদী বাঁধ দিয়ে তাকে বেঁধে সেখানে আমরা বসতি স্থাপন করেছি, এবার এই নদী বাঁধের স্থায়িত্ব সেটা তো আস্তে আস্তে নষ্ট হচ্ছে। কেন? কারণ হচ্ছে যে আমাদের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর তলায় পলি জমা হচ্ছে, পলি জমা হতে নদীর যে নাব্যতা সেটা কমে যাচ্ছে, ফলে কি হচ্ছে যে নদীর জলের উচ্চতা বেড়ে যাচ্ছে, কিন্তু দ্বীপগুলো নিচেই পড়ে আছে, দ্বীপে নতুন করে আর সিল্টেশন বা পলি জমা হচ্ছে না।

0: ফলে কি হচ্ছে যে দ্বীপগুলো নিচে রয়ে গেছে আর এই বাঁধের উপরে নির্ভর করেই তাদের বাঁচতে হচ্ছে। তাহলে এই বাঁধটাকে কি করে শক্ত করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু এখনো অনেক জায়গায় কিন্তু সত্যিই জীবন এখানকার মানুষের অত্যন্ত কষ্টকর। এবং আমরা নদী বাঁধ নিয়ে সংখ্যা করেছি, আমরা একেবারেই প্রত্যন্ত গ্রামগুলো, যেমন ধরুন গোবর্ধনপুর গ্রাম নিয়ে আমাদের একটা সংখ্যা আছে, মৌসুনী গ্রাম নিয়ে একটা সংখ্যা আছে, যে সেখানকার মানুষ কি বলছে। শুধুমাত্র কিন্তু বিশেষজ্ঞদের কথা আমরা ছাপি না, আমরা ছাপি ওখানকার সাধারণ মানুষ যেটা বলছে সেটার কথাও আমরা এই পত্রিকার মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি এতদিন, এবং এখনো এর পরবর্তীকালেও আমরা তাই করব।
1: আজকের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য কি এবং কি বিষয় নিয়ে এই অনুষ্ঠান সেজে উঠেছে?
0: আজকের অনুষ্ঠানটা দুটো পার্ট আছে। প্রথম পর্বে আমরা শুধু সুন্দরবন চর্চা পুরস্কার আমরা দিই প্রত্যেক দু বছর বাদে বাদে, যারা সুন্দরবন বিষয়ক খুব গুরুত্বপূর্ণ কাজ করেন তাদেরকে পুরস্কৃত করব শুধু সুন্দরবন চর্চা পুরস্কারে। আর দ্বিতীয় পর্বে আমাদের রয়েছে মৌসুনী গ্রাম থেকে আমাদের বাচ্চারা এসছে, ওরা একটি নাটকের মাধ্যমে মৌসুনীতে ওরা কিভাবে জীবন কাটায় সেইটা ওরা দেখাবে, একেবারে ছোট বাচ্চারা, এরা মৌসুনী কোঅপারেটিভ হাই স্কুলের ছোট ছোট বাচ্চারা। আর বালিদ্বীপে আমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির সদস্যরা একটি ছোট্ট নাটিকার মাধ্যমে বোঝাবে যে মৌমাছি আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ। আর শেষ পর্বে এই দুটো অনুষ্ঠান আছে।
2: অনুষ্ঠানে শুধু সুন্দরবন চর্চা পুরস্কারে সম্মানিত হন সুন্দরবন বিষয়ক প্রাবন্ধিক সৌম্যেন দত্ত এবং বিশিষ্ট বন্যপ্রাণ সংরক্ষক অনিল মিস্ত্রি। আইলা থেকে অতিমারির মাঝে সুন্দরবনের জনজীবন ও তার বিবর্তন নিয়ে বক্তৃতা রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুজিত কুমার মণ্ডল। উপস্থিত ছিলেন আরও বিশিষ্টজনেরা। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় দ্বীপভূমির শিশুরা। অনুষ্ঠানে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ এবং বন্যপ্রাণ সংরক্ষণের বিষয়ের সঙ্গেই আলোচিত হয় সুন্দরবনের মানুষের জীবনযাত্রার সার্বিক উন্নয়নের প্রসঙ্গ। উঠে আসে পরিবেশের সামগ্রিক ভারসাম্য রক্ষায় সুন্দরবনের ভূমিকার কথা। অনুষ্ঠানের সমাপ্তিতেও ছিল সুন্দরবনের বাস্তুতন্ত্র এবং জনজীবনের সুস্থতা বজায় রাখার আহ্বান। অন্বেষা অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন শুধু সুন্দরবন চর্চার উদ্যোগে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানের অংশবিশেষ নিয়ে বেতার প্রতিবেদন। প্রতিবেদক ছিলেন অঙ্কুর ভৌমিক। আপনারা শুনছেন আকাশবাণীর সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। অন্বেষায় সবশেষে শুনবেন গবেষক সংগঠক নীলাঞ্জন মিশ্রর সঙ্গে আলাপচারিতা। তার সঙ্গে কথা বলছেন শর্মিষ্ঠা সরকার। আলোচনার বিষয় আন্তর্জাতিক চারণভূমি ও পশুপালক বৎসর ২০২৬। আসুন শোনা যাক আলোচনাটি।
3: অন্বেষায় আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয় নিয়ে কথা তেমন বলা হয় না, যে বিষয় নিয়ে ভাবাও হয় না সেভাবে, কিন্তু ভাবাটা জরুরি, কারণ তাঁদের প্রভাব কিন্তু আমাদের এই যে চারিপাশের পরিবেশ সবটার মধ্যে রয়েছে। আসুন বিষয় সম্পর্কে ভাবা যায়। রাষ্ট্রপুঞ্জ এই ২০২৬ সালটিকেই আন্তর্জাতিক চারণভূমি এবং পশুপালক বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। দিবস দেখেছি, মাস দেখেছি, সমগ্র বর্ষটিকেই আন্তর্জাতিক চারণভূমি এবং পশুপালক বর্ষ হিসেবে ঘোষণা করা, তার মানে বোঝাই যাচ্ছে যে এই পশুপালক এবং চারণভূমির কতটা গুরুত্ব রয়েছে মানব সভ্যতায়। কতটা গুরুত্ব রয়েছে আমরা কি জানি? আসুন সেগুলোই একটু জেনে নেওয়া যাক আজকের অন্বেষায়। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট গবেষক এবং সংগঠক নীলাঞ্জন মিশ্র। নীলাঞ্জনবাবু স্বাগত জানাই আপনাকে।
4: নমস্কার।
3: নমস্কার। এই যে এমন একটি বিষয় সত্যি আমরা অনেকেই সে সম্পর্কে জানি না, চারণভূমি এবং পশুপালক তাদেরকে নিয়ে একটি বর্ষ ঘোষণা করা কেন?
4: এখন আমরা যে বইপত্র পড়ি সিলেবাসে সেখানে দেখবেন পতিত জমি বলে একটা কথা পড়ানো হতো,
3: পতিত জমি। হ্যাঁ হ্যাঁ।
4: এখন এই যে কোন একটা জমিকে পতিত হিসেবে দেখবার বা বাঁজা বন্ধা হিসেবে দেখবার যে একটা একটা সীমাবদ্ধ যে প্রয়াস বা দৃষ্টিভঙ্গি, এইটা এসছে কিন্তু মূলত আমাদের এই ঔপনিবেশিক শক্তির হাত ধরে। পতীত বলে তো পৃথিবীতে কিছু হয় না আসলে, মানে চারণভূমি ফলবে শোনা একদম। এবং আমরা যেটাকে পতিত ভাবছি ধরুন, বা ম্যাপে যেটাকে দেখতে লাগছে ফাঁকা, কোনো বড় বৃক্ষ জাতীয় গাছ নেই, তৃণভূমি, আমরা কিন্তু ভূগোল বইতে এটাও পড়েছিলাম যে পৃথিবীতে নানা ধরনের তৃণভূমি হয়, তুন্দ্রা, স্টেপ, আমাদের ভারতবর্ষে ধরুন

0: গুজরাটে বান্নি, আমাদের এখানে তরাই ডুয়ার্স, তারপরে সোনমার্গ, গুলমার্গ বলি, মার্গটা কি, তারপরে আলপাইন মিডোজ যেটাকে বলে, মানে আরও উপরের দিকে বুগিয়াল যেটাকে বলে আমাদের ভারতবর্ষে, এই যে বিভিন্ন ধরনের তৃণভূমি, এগুলোকে তথাকথিতভাবে পতিত জমি বলা হয়। কিন্তু যাদের নিয়ে আজকে আলোচনা, এই যে রাখাল যদি বলি সহজ কথায়, পশুপালক রাখাল, তাদের গোটা জীবন কিন্তু নির্ভর করে এই চারণভূমির উপরে, অর্থাৎ যেগুলোকে পতিত জমি বলা হচ্ছে তার উপরে। আসলে পতিত জমি মোটেই পতিত নয়। যেমন ধরুন যদি বান্নির কথা বলি, তাহলে সেখানে সোনালি শিয়াল, ক্যারাকেল, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের মতন গুরুত্বপূর্ণ পাখি, লেসার ফ্লোরিকান গুজরাটে, সেখানে এরকম অজস্র প্রাণী আছে,
1: মানে পরিযায়ী পাখিরাও আছে,
0: পাখিরা আছে,
1: সেখানকার
0: স্থানীয় পশু পাখিরা আছে, যারা খুবই নির্ভরশীল এটার উপরে। সরীসৃপ, পতঙ্গ কি নেই ওখানে, একটু হাঁটলে বা দেখলেই বোঝা যাবে। যেখানেই যাবেন, তৃণভূমিকে কেন্দ্র করে একটা খুবই সমৃদ্ধ একটা বাস্তুতন্ত্র, প্রচুর পশু পাখি, কীট পতঙ্গকে আপনি দেখতে পাবেন। কিন্তু আমাদের ওটাকে দেখে দেওয়া হয় পতিত জমি বলে। এখন যখন জনজীবন একেবারে, ধরুন এই জলবায়ু পরিবর্তনের যে বিভিন্ন প্রভাব, তার দ্বারা যখন প্রভাবিত হয়েছে নানাভাবে আর কি, এল নিনোর বছর চলছে, ভারতবর্ষে কোথাও ভীষণ বেশি বৃষ্টি হচ্ছে, কোথাও খরা দেখা দিচ্ছে, বৃষ্টির অভাব,
1: এবং হিমবাহ গলে যাচ্ছে, গ্লোবাল
0: হিমবাহ গলে যাচ্ছে, সেই সময় এদের দিকে হঠাৎ সারা পৃথিবী ফিরে তাকিয়েছে। কারণ এত হাজার বছর ধরে ভালো করে কৃষি শিখে সেটেল করার সমসাময়িক সময় থেকে বা তারও খানিকটা আগে থেকে কিন্তু মানুষের এই পশুপালন ব্যাপারটা চলেছে।
1: হ্যাঁ, এবং যাযাবরের এই কনসেপ্টটাই তো তাই ছিল আগে, মানুষ যেখানে যেত সেখানে খাওয়া দাওয়া সবকিছু, যখন মোটামুটি ঘাস প্রায় শেষ হয়ে আসতো তখন আবার নতুন জায়গায়।
0: এবার এরা কিন্তু সবকিছু অতিক্রম করে এখনো টিকে আছে। একটা চমৎকার টার্ম ব্যবহার করা হয়, লিভিং লাইটলি অন আর্থ আর কি, যে চমৎকার আর কি, যে আমরা এত বিচলিত, এত ক্ষতিগ্রস্ত, কিন্তু আমাদের মধ্যেই সারা পৃথিবীতে, আমাদের দেশেই ধরুন প্রায় 200 আশেপাশে আর কি, সব মিলিয়ে, ছোট বড় সব মিলিয়ে, পরিযান বা কি পশু পালন করে তার উপর ভিত্তি করে তো এদের নানা রকম ভাগ হয়, অঞ্চল, ভৌগোলিক অঞ্চল, সে প্রায় 200 আশেপাশে গোষ্ঠী আছে। এরা এত বছর বেঁচে থাকছে কি করে, এত ক্লাইমেট চেঞ্জ, ধরুন পশ্চিম রাজস্থান কিংবা এই কচ্ছ বা সৌরাষ্ট্র অঞ্চল, প্রচণ্ড গরম, ড্রট প্রোন, খরা প্রবণ এলাকা, তো সেইখানে এরা এত বড় বড় পশুর দল নিয়ে, মানে ছাগল, ভেড়া, গরু, উট, এগুলো নিয়ে তারা বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম, এটা পারছেন কি করে? যেখানে আমরা লাইভলিহুড নিয়ে এত চিন্তিত, মানে আমাদের যে সেটেল চাষবাস, এক জায়গায় করা যে মাইলের পর মাইল ধান জমি, মুরগির খামার, এগুলোতে আমরা তো নাজেহাল ক্লাইমেট চেঞ্জের জন্য, কিন্তু এরা পারছেন কি করে, সেইটা খুঁজতে হচ্ছে এখন নতুন করে এদের কাছে। একদিকে যেমন আদিবাসীদের জীবনযাত্রার কাছে আমাদের দাঁড়াতে হচ্ছে, হাত পাততে হচ্ছে, তেমন এদের কাছে যে এই মানুষগুলো আমাদের চোখে যেগুলো পতিত, ফাঁকা, সেই জমির উপর দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পশু চারণ করে চলেছেন। আর যখন নিজের এলাকায় বরফ জমে যাচ্ছে কি নিজের এলাকায় যখন গ্রীষ্ম একেবারে খটখটে শুকনো, তখন তারা কিন্তু যেখানে একটু জল আছে, যেখানে বর্ষা হচ্ছে, সেই জায়গাটা চলে যাচ্ছেন,
1: আবার ফিরে আসছেন, পশুর দল নিয়ে
0: চলে আসছেন। তো এইখান থেকে, ওদের কাছ থেকে শেখার জন্য যে আমরা, এবং শুধু তা নয়, মানে আমরা ধরুন এই যে পশমিনা শালের কথা বলি, ভালো উল, তারপরে খুবই ভালো স্বাদের মাংস, কি মিল্কমেড, দুগ্ধজাত যে বিভিন্ন প্রোডাক্ট, সেগুলোর একটা খুব বড় অংশ, মানে অর্থনীতিতে এদের একটা বিরাট অবদান সারা পৃথিবী জুড়ে। এবং এটা বললে ভুলে চলবে না যে সারা পৃথিবীতে যে স্থলভাগ, তার প্রায় অর্ধেক কিন্তু চারণভূমি, মানে আমাদের হিসাবে ওই পতিত জমি আর
1: কি।
0: হ্যাঁ, এবং অন্তত 50 কোটি মানুষ সরাসরি এর সাথে যুক্ত,
1: এই পশুপালন এবং চারণভূমির উপরে,
0: চারণভূমির উপরে, তাহলে এত মানুষ যুক্ত, ফলে একই সঙ্গে তাদের এই যে উৎপাদন, তারপর ধরুন মানে আজকে জার্সি হলস্টিন বা বিভিন্ন হাইব্রিডের দেশে, আমরা তো আজকাল চর্চা করি যে ধরুন আজকাল সুন্দরবনের গাড়ল ভেড়ার কথা উঠে আসে বা ব্ল্যাক বেঙ্গল গোটের কথা উঠে আসে, কেন? কারণ এরা এরা অনেক বাচ্চা দেয়, এরা সহজে রোগগ্রস্ত হয় না। তারপর ধরুন আমাদের যে গাড়ল ভেড়া সুন্দরবনে আমরা পালন করতে দেখেছি, ওদের যে ওই যে গায়ের যে লোম, যে লোম থেকে জাগর তৈরি হয়, সেটা ফ্লিস রট বলে, মানে লোমটা পচে যাওয়ার প্রবণতা জেনেটিক্যালি কম। এই যে ক্ষমতা, মানে তাদের যে জেনেটিক অ্যাট্রিবিউট গুলো এখন ফিরে তাকাতে হচ্ছে,
1: মানে আবারও সেই সংকর থেকে আবারও
0: আমাদের বিভিন্ন অঞ্চলের ব্যাক টু রুটস, বিভিন্ন আমাদের অঞ্চলে বিভিন্ন দেশজ যে সমস্ত গরু ছাগল, যেমন ধরুন গুজরাটে যখন থেকেছি, সৌরাষ্ট্রে, তখন কাঁকরেজ গরু দেখেছি দলে দলে, সে বৃষ্টি হোক না হোক, অত্যন্ত কম জলে, কম খাবারে তারা বেঁচে থাকছে বছরের পর বছর, এবং এমন নয় যে রুগ্ন হয়ে বেঁচে থাকছে। গির গরু দেখেছি সৌরাষ্ট্রকে, ওখানকার লোকে জালাওয়াড় বলে ওদের ভাষায় আর কি, তো পালে পালে ছাগল দেখেছি, বাছুরের মতো বড়, বড় বড় কান, জ্বালাবাড়ি ছাগল, তারাও তাই,
1: তারাও শিফট করে সমস্যার সময়।
0: তারপরে ধরুন এই যে বুন্দেলখণ্ডে আদিবাসীরা চারিদিকে খবর হয়েছে যে প্রতীকী চিতা আন্দোলন করছেন কেন বেতোয়া লিঙ্ক প্রজেক্টের বিরোধিতা করে। এবার সেখানে বলা হচ্ছে যে বৃষ্টির অভাব, চাষের কষ্ট, কিন্তু যদি একটু যত্ন করে আমরা দেখার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি, দেখবো সেখানে তাদের কেন কাঁথা বলে একটা গরু আছে, হ্যাঁ থারপার্কার গরু আছে, তারা কিন্তু তৈরি করেছে এই গরুগুলোকে আর্টিফিশিয়াল সিলেকশনের মধ্য দিয়ে, ডোমেস্টিকেশনের মধ্য দিয়ে, একটা সমবায়িক পদ্ধতির মধ্য দিয়ে, যে আমাদের এলাকায় হাল করবে, দুধ দেবে, কি মাংসের প্রয়োজনে, কি জামা কাপড় বানাতে হলে তার প্রয়োজনে, আমার এলাকায় কোন পশুটা সুটেবল হবে, ঠিকঠাক হবে, সেই অনুযায়ী কিন্তু মানুষ এত বছর ধরে, এটা কিন্তু একটা গভীর জ্ঞান, মানে বিজ্ঞান আর কি, যার মধ্য দিয়ে এত রকমের ব্রিড সৃষ্টি করেছে,
1: প্রজন্ম থেকে প্রজন্মে ওই জ্ঞানটা ছড়িয়ে যাচ্ছে,
0: ছড়িয়ে যাচ্ছে
1: এবং ক্রমশ আরো প্রথিত হচ্ছে বলা যায় তাদের শিকড়টা,
0: এবং
1: তাদের আপরুট করার,
0: এবং ধরুন ভাবতে খুব অবাক লাগে যে আমরা জানি না যে এই মাংস বা অবশ্য আজকালকার মাংস তো প্রসেসড অনেক জায়গায় আর কি, কিন্তু ভালো মাংস যদি খুঁজি আমাদের কিন্তু এদের কাছেই যেতে হবে, এরা আছে বলেই কিন্তু আমরা ভালো খাবারটা বা ভালো পোশাকের জন্য ভালো এই পশমিনা শাল নিয়ে আমাদের অনেকেরই একটা পছন্দ আছে, ভালো লাগা আছে, কিন্তু সেই শালটা আসছে তো একটাই কারণে যে এই লাদাখের ছাংপা কিংবা আমাদের গাদ্দি কমিউনিটি যারা হিমাচলে কিংবা বকরিওয়াল বা গুজ্জর যারা তারা আছেন বলেই কিন্তু এরা আসছে, কিন্তু এরা কোথাও কি উজ্জ্বল হয়ে গেছেন আর কি, যাযাবর হিসেবে তাদেরকে আমরা দেখি, এরা কোথাও কি উজ্জ্বল হয়ে গেছেন।
1: আমরা এটুকু বুঝলাম যে অর্থনীতিতে ভারত কেন সমগ্র বিশ্বের অর্থনীতিতে এই পশুপালক এবং এই যে চারণভূমি ব্যারেন ল্যান্ড যাই বলি আমরা পতিতজমি তার একটা বড় ভূমিকা। পরিবেশের কথাই যদি শুধু বলি আমরা, পরিবেশে এদের কি কোন রকম ইম্প্যাক্ট রয়েছে?
0: বিপুল অবদান, মানে মনে করুন যে কচ্ছের রাস্তায় চলেছে একজন মানুষ আর তার সঙ্গে চলেছে কয়েক হাজার ছাগল কিংবা কয়েকশো গরু, কি উঠেরা যাচ্ছে, আসলে তাদের সঙ্গে সঙ্গে শত সহস্র বীজও চলেছে, আসলে এই যে তারা একটা জায়গায় খাচ্ছিল সেখানে কিছু বীজ তাদের গায়ের যে লোম সেখানে আটকে গেছে, কিছু বীজ তাদের খুরের ফাঁকে আটকে রয়েছে, কিছু বীজ তারা খেয়ে ফেলেছে তাদের যে পরিপাকতন্ত্র সেখানে অবস্থান করছে। এবার তারা যখন বিভিন্ন জনপদ বা হারভেস্টেড মানে ফসল কেটে নেওয়া মাঠে যাচ্ছে বা যেখানেই যাচ্ছে চড়তে চড়তে আর কি, যেখানে দাঁড়াচ্ছে বা চলতে চলতে তাদের শরীর থেকে ওই বীজগুলো ঝরে পড়ছে, তাদের খুরের মধ্যে যে বীজটা ঢুকেছিল সেটা মাটিতে পড়ছে, আবার যেখানে তারা মলত্যাগ করছে গোবরের ভেতরে সেখানে বীজটা থাকছে, এই যে মাইলের পর মাইল কেউ নেই অথচ নানা ধরনের গাছ সমৃদ্ধ হওয়া দেখতে পাচ্ছি, নানা ধরনের লতা গুলম এই ধরুন দাঁতমর্দনের মতো গাছ, এসব কে লাগায়, মানে সুটিযুক্ত যে গাছ যেটা আমরা জানি যে মাটির পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ থেকে শুরু করে নানা রকম, এমনকি ধরুন আমাদের মহুয়ার মতো গাছ, এরকম বহু গুরুত্বপূর্ণ এবং যেগুলো এন্ডেঞ্জার্ড প্রজাতি গাছের, তারাও এইভাবে মাইলের পর মাইল
1: হতে চলেছে যে গাছগুলি,
0: তারাও মাইলের পর মাইল চলে যাচ্ছে এইভাবে এই পশুদের সঙ্গে সঙ্গে। আরেকটা মজার কথা হচ্ছে যে এমনও অনেক বীজ আছে যেগুলো এদের ওই গাঠ বা অন্ত্র দিয়ে পাস না করলে, অতিক্রম না করলে তার চারা হওয়া মুশকিল, হ্যাঁ তার চারা হওয়া মুশকিল, ফলে তারা না খেলে হবে না কিন্তু। এবং আর্টিস্ট দেখুন যে এই যেতে যেতে দেখুন যে মারিয়ে যাচ্ছে বীজটা, একটু মাটির মধ্যে ঢুকে গেল, তাদের বীজটা কিন্তু সুরক্ষা পেলো কারণ সে ছিল তখন একেবারে খোলা গাছের তলায়, কিংবা যে আছে গোবরের মধ্যে সে একটা ওয়ার্ম একটা নিউট্রিয়েন্ট রিচ পরিবেশের মধ্যে রয়েছে। এবার যখন
1: এমনি গোবর সার,
0: হ্যাঁ একদম, এবং যখন ধরুন বৃষ্টি পড়লো যার যার সেই সময় ফুটবার কথা অঙ্কুরিত হওয়ার কথা তার অঙ্কুরিত হলো, যাদের দেরি আছে তারা ঘুমিয়ে রইল ওই বিভিন্ন জায়গায় জায়গায় নীরবে, তারপরে কিন্তু ধাপে ধাপে তাদের যখন যখন অঙ্কুরিত হওয়া এবং গাছ হয়ে উঠবার কথা তারা কিন্তু পালা করে হচ্ছে। এটা একটা দিক, খুবই খুবই একটা বড়, মানে মাইলের পর মাইল চলেছে, কোনো মানুষ নেই, কোনো মালি নেই, সার্ভিসের ব্যাপার নেই, অথচ কোন ম্যাজিকে যেন চারিদিকে গাছ তৈরি হয়ে যাচ্ছে, নানা ধরনের গাছ, বৃক্ষজাতীয় গুল্মজাতীয় লতা ঘাসের বীজ। তারপরে ধরুন একটা অঞ্চলে বিভিন্ন ধরনের ঘাস থাকে, তো এদের এই যে খাওয়ানোর প্যাটার্নটা, মানে যারা অত্যন্ত জ্ঞানী যে পশুপালক বা রাখাল যারা, তাদের তো বহুদিনের জ্ঞান, তারা জানে যে কখন কোন ঘাসে লতায় কোন গাছে গুলমে ফুল আসবে, কতটা আমি এখানে খাওয়াবো, পুরোটা কিন্তু কখনো খাওয়াবেন না, এইটা একটা কোথাও কিন্তু ইকোলজিক্যাল এথিক্স, পরের জন্য রেখে দেওয়া, এই যে ধাপে ধাপে খাওয়ানো এবং একটা পরিমাণের পর না খাওয়ানো, সেইটা করলে যেটা হয় যে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফুলটাও ধাপে ধাপে ফোটে বা একটা ব্যালেন্স থাকে। আমি যদি ধরুন কোনো যেসব পাখি মাটিতে বাসা করে বা যেসব মৌমাছিরা মাটিতে বাসা করে, কারণ পৃথিবীর বেশিরভাগ মৌমাছি মাটিতে বাসা করে, আমরা জানি চাক বাঁধে, চাক তো বাঁধেই কিন্তু বেশিরভাগ মৌমাছি মাটিকে আশ্রয় করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যেগুলো খুব একটু আগ্রাসিভ ঘাস যেগুলো আর কি, সেগুলো যদি চারদিক ছেয়ে যায় ঘন করে, তাহলে কিন্তু তাদের পক্ষে মাটিতে পৌঁছানো বা মাটিতে বাসা করা মুশকিল হয়ে যাবে, কারণ তারা সূর্যালোক পাবে না। আবার অনেক ঘাসই তো মৌমাছিদের জন্য যে প্রয়োজনীয় ফুল সেটা প্রোভাইড করে না, আমার অন্য ফুল দরকার, এই যে এরা খাওয়াচ্ছে, ঘাসটাকে নিয়ন্ত্রণেও রাখছে, কিন্তু আসলে ওই জন্যই বলে ম্যানেজ করা একটা ল্যান্ডকে, তারা ম্যানেজ করছে এবং তার সঙ্গে সঙ্গে
1: পুরোটা কি আপন ভেবে,
0: আপন ভেবে
1: সব মাইলের পর মাইল সবই আমার,
0: একদম
1: কাগজ লাগবে না,
0: এত গুরুত্বপূর্ণ একটা কাজ একসঙ্গে পশুর, মানে আমি যদি ধরুন রাখালের কথা ভাবি, পশুপালকের কথা, তিনি একই সঙ্গে তার এই জ্ঞান দিয়ে একটা বিস্তীর্ণ অঞ্চলের যে ফ্লোরাল যে জিন বৈচিত্র্য, উদ্ভিদের দিক থেকে যে জিন বৈচিত্র্য সেটা রক্ষা করছেন, বৈচিত্র্য রক্ষা করছেন, বিভিন্ন ঘাস লতা গুল্ম সবটাই তিনি রক্ষা করছেন, ম্যানেজ করছেন, আর তার জন্যে কিন্তু ধাপে ধাপে ফুলটা ফুটছে, এই যে একটু একটু করে খাইয়ে খাইয়ে নিয়ে যাওয়া আর কি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে, এটা না হলেও সমস্যা হতো, সব একটা অঞ্চলে যদি শুধু একই সঙ্গে ফুল ফুটে গেল, শেষও হয়ে গেল, তাতে ওই ফুলের উপর যারা নির্ভর করে অজস্র পলিনেটার পাখি তাদের তো মুশকিল হয়ে যাবে, কিন্তু ধাপে ধাপে ফোটে তাহলে কিন্তু সারা বছর একটা রিলেরেসের মতন করে তারা কিন্তু খাবারটা পাবে,
1: কীট পতঙ্গ পাখি যারা রয়েছে।
0: আর আরো দুটো কথা বলতে হয় এখানে, সেটা হলো যে ঘাস যদি থেকে যায় এবং শুকিয়ে যায় সেটা কিন্তু দাবানল লেগে যাবে, কিন্তু আমি যদি ম্যানেজ করে রাখি জিনিসটাকে তখন কিন্তু একসঙ্গে অতটা দাবানল ছড়িয়ে পড়তে পারবে না। এবং লাস্টলি যেটা সেটা হচ্ছে কার্বন সিঙ্ক, মানে আমরা উপর থেকে যখন দেখি জায়গাটা বড় বৃক্ষ নেই, তলাটা দেখতে পাই না আসলে, এই লতাগুল্ম বা যে ঘাস যারা আছে বা যে ধরনের বৃক্ষ জাতীয় উদ্ভিদ তাদের তলার কিন্তু শিকড়ের নেটওয়ার্কটা কিন্তু বিরাট, এবং সেটার মধ্যে দিয়ে তারা কিন্তু কার্বন ধরে রাখছে ওখানে, হ্যাঁ, ফলে সেটা আর একটা কাজ হচ্ছে আর কি।
1: সুতরাং পরিবেশের উপরে তাদের ভূমিকা, অর্থনীতির উপর এই চারণভূমি ব্যারেন ল্যান্ড যেটাই বলি আমরা, পতিত থেকে যাওয়া জমিগুলো, এবং পশুপালক, এবং এই পশুদের নাম তো আর আমরা আলাদা করে তাদের আর কি কৃতজ্ঞতা জানাবো, এদের ভূমিকা অপরিসীম। কিন্তু এই যে একটি গোটা বছরকে শুধুমাত্র এদের জন্য উৎসর্গ করা হচ্ছে, তার মানে নিশ্চয়ই ভাবনা চিন্তা সচেতনতা তাদের সাহায্যের প্রয়োজন রয়েছে। কি ধরনের সমস্যায় রয়েছে এখন চারণভূমি বা এই পশুগুলি অথবা পশুপালকেরা?
0: সমস্যা বলতে দেখুন গুজরাটের ক্ষেত্রে যেমন সল্ট প্যান তৈরি করা নুনের জন্য আর কি, খাঁড়িগুলোকে বেঁধে না হচ্ছে, তো সৌরাষ্ট্রে যখন গেলাম দু তিনবার গেছি ওই জায়গাগুলো, এমনিতে আমার থাকাটাই হতো সৌরাষ্ট্রে, তো আর কচ্ছে যাওয়া হয়েছে কাজের কারণে, সেখানে এক ধরনের উট আছে, এই যে বললাম যে ন রকমের ব্রিড আছে ইন্ডিয়ায় উটের, সবকটাই এরা দায়িত্ব নিয়ে রেখেছেন, জয়সলমিরি, মারোয়ারি, তারপরে ধরুন আমাদের খাড়াই ক্যামেল পৃথিবীতে একমাত্র এন্ডেমিক টু কাচ্ছ, মানে পৃথিবীতে এরকম কোনো উট নেই যারা ম্যানগ্রোভ অরণ্যে গিয়ে ম্যানগ্রোভের পাতা খায়, যারা 10-12 কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটে। প্রজন্মের পর প্রজন্ম কচ্ছের হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায় মিলে একসঙ্গে উটটা পালন করে, এই আরেক আশ্চর্য কথা, উট একই, সম্প্রদায় দুটো আলাদা। জলের দায়িত্ব নেয় ফকিরনি জাটেরা, আর ডাঙার দায়িত্ব নেয় হচ্ছে মালধারীরা, মাল মানে হচ্ছে পশু, পশুদের ধারণ করেন যিনি তিনি মালধারী, রাবাড়ি, এরা সব হচ্ছে ওই অঞ্চলের। তাহলে এটা অদ্ভুত এর ব্যাপার, মানে যেরকম সুন্দরবনে বনবিবির পূজা হিন্দু মুসলিম সবাই করে, এখানেও কিন্তু সাবলা পীর বলে একজন আছেন, তিনি এই খাড়াই ক্যামেল যারা পালন করেন তাদের একজন গুরু আর কি,
1: মানে তাদের হিন্দু হোক মুসলিম হোক সবাই মানেন,
0: তারা সবাই মানেন, একই গল্প একই গান তারা গান, সুরিন্দ বলে একটা ইনস্ট্রুমেন্ট বাজান ওই কমিউনিটির লোকেরা, ওটা গে বাজান, ওই পশুপালন করতে করতে কেউ বাঁশি রাখেন, কেউ মোরচাং, কেউ ওই ধরনের তার যন্ত্র, গান গেয়ে তারা শুরু করেন, গান গিয়ে থামানো সে অনেকদিন আলোচনা করা যাবে, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে এই যে এদের যে বিরাট যে চারণ ক্ষেত্র সেইখানে মাঝে মাঝে বিভিন্ন কনস্ট্রাকশন বা তাদের পারমিট নিয়ে ঝামেলা করা, যে না যেতে দেওয়া হবে না, পারমিট দেওয়া হবে না, আর ফরেস্ট রাইট অ্যাক্টে কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ 2006 যে অ্যাক্ট, সেখানে এদের কিন্তু অধিকার দেওয়া হয়েছে পূর্ণমাত্রায় যে এরা যে কাজটা যাতে মন দিয়ে করতে পারে, কিন্তু এদের এই যে বিভিন্ন জায়গায় চলাফেরা না, ফলে আমাদের যে রাষ্ট্রের যে কনসেপ্ট, মানে ধরুন এই একটা জায়গায় থাকতে হবে, নাহলে পরিচয়পত্র বা ভোটার বা গ্রামসভা যেটা হচ্ছে একক আমাদের ফরেস্ট রাইট অ্যাক্টে, সেই গ্রামসভার সদস্য এদেরকে করা হয় না, কারণ এরা ওই এক গ্রাম থেকে অন্য গ্রামে যায়, ফলে এদেরকে কেউ না কোনো একটা জায়গার নাগরিক বা বাসিন্দা হিসেবে স্বীকার করতে চায় না, ফলে যে গ্রামসভায় থাকতে যদি আমি না পারি তাহলে আমি আর আমার অধিকারের কথা কীভাবে বলবো। তারপরে যে সল্ট প্যান, সেখানে ধরুন নুন তোলার জন্যে খাড়িগুলোকে বেঁধে ফেলা হচ্ছে, খাড়িগুলোকে বেঁধে ছোটো ছোটো দ্বীপাঞ্চলগুলোকে এক জায়গায় করে একটা অন্যরকম করে দেওয়া হচ্ছে, পুরো ল্যান্ডটাকে পুরো অন্যরকম করে ফেলা হচ্ছে, সেখানে কিন্তু উটেদের যাত্রা আটকে যাচ্ছে, ওরা যে যাবে আর ওরা না ওই পাতা না খেলে অসুস্থ হয়ে পড়ে, মরে যাচ্ছে, বেঁচে দিতে হচ্ছে, এগুলো হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে বাজারে যে অজস্র সিনথেটিক জিনিসপত্রের যে এখন পাওয়া যায়, প্রসেসড ফুড, তারপর ধরুন উলের জায়গায় অন্য কিছু আর কি, ফলে তো সেগুলো সস্তা এবং কম শুল্কে অন্য জায়গা থেকে যদি আনা হয় দেশে, তখন এরা আর পেরে উঠছে না, ফলত অন্য আট পাঁচটা জীবিকার মতো না এরা অনেক সময় বাধ্য হচ্ছেন ওই নিজের ছেলে মেয়েদেরকে আর যাতে তারা না করে এটা, কারণ এক তো এই ঝামেলা মানে জমির ঝামেলা, আর আগে যে সম্পর্ক ছিল
1: নাগরিকত্ব তৈরি হওয়ার, যে কোনো রকম সরকারি সুবিধে সবটাই তো নির্ভর করে এই আধার কার্ড ভোটার কার্ড এই সব কিছুর উপরে।
0: গ্রামসভায় থাকতে পারছেন না বলে বলতে পারছেন না। আর আরো একটা জিনিস, সময়ের সঙ্গে সঙ্গে ধরুন গাদ্দিরা পাহাড় থেকে নেমে এসে পাঞ্জাবের কিছু কৃষকের বাড়ি থাকতো, সেখানে তাদের কৃষকদের খামারে চড়তো, প্রচুর বৃষ্টি মলত্যাগ করতো, খামারটা উর্বর হতো, আবার তারা ফিরে

0: যেত, এটা চমৎকার সম্পর্ক ছিল, আত্মীয়তা সম্পর্ক,
1: মিথ্যজীবী তো আমরা যাকে বলি, একেবারে মিথ্যজীবী।
0: সেই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি সুন্দরবন থেকে যে কোনো জায়গায় দেখেন, দেখবেন চাষির সাথে যে পশুপালকের সম্পর্কটা, অর্থাৎ ওরা এলে আমরা সমৃদ্ধ হব আর পশুপালকদের কাছে ওরা আমাদের আশ্রয় এই পরিজনের সময়কার, এই যে একটা অত্যন্ত গভীর সম্পর্ক আত্মীয়তার, সেটাও নষ্ট হয়ে গেছে। ফলে নানা কারণে ওরা আর কি পিছু হটতে হচ্ছে, নিজেদের খুব কষ্ট হলেও, মানে আপনি জানেন খাড়াই ক্যামেল খাড়াই উট বিক্রি করে দিয়ে ওরা এতটাই অপরাধ বোধে ভোগে যে ওরা সাবলা পীরের মাঝারে গিয়ে কনফেস করে যে আমি পারিনি আর কি, মানে রাখতে পারলাম না, এটা ওদের কাছে অপরাধ, কিন্তু বেঁচে দিতে হচ্ছে কারণ উটটা খেতে পাচ্ছে না, মরে যাচ্ছে, আর এত বড় বড় প্রাণী তাদেরকে মানে রাখাটা একটা বেশ খরচসাপেক্ষ ব্যাপার। সো এই ব্যাপারগুলো সেইটা নিয়ে কিন্তু ধরুন এই সিল্ক রুট কারাভ্যান 6,000 কিলোমিটার জুড়ে এই বিভিন্ন দেশের মানুষের মতামত নেওয়া, সারা পৃথিবী জুড়ে কিন্তু চলছে নানা অনুষ্ঠান সেমিনার, উলানবাটোরে যে সভা হলো আর কি, সেখানে কিছু কথা বলা হয়েছে, কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এদের অধিকার সম্পর্কে, সবাই ছেড়ে দেননি, অনেকেই চালিয়ে যাচ্ছেন এবং যাবেন, কিন্তু এদেরকে টিকিয়ে রাখতে হলে এই যে বাধাগুলো সৃষ্টি করা হয়েছে, যে ধরুন স্বাভাবিক উদ্ভিদ কেটে ফেলা, এদের যে জায়গাগুলো ওই খাঁড়ি বদ্বীপ অঞ্চলে যেতে দিতে হবে, এদের গ্রামসভায় এদের যে অধিকারের জায়গাটা, এদের যে রুটগুলো পারমিট কিন্তু দেওয়া আছে এদের, কিন্তু ওরা অনেক সময় জানতে পারেন না, এই যে অ্যাক্সেসগুলো রাইট টু ইনফরমেশন সেই জায়গাগুলো ঠিক করা, এইগুলো করলে এবং খুব দরকার
1: সত্যি। অর্থাৎ যেটুকু বোঝা গেল যে সভ্যতার আলো বলতে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবেই বলেছেন, দাও ফিরে সেই অরণ্য লও নগর, আমাদের এই নাগরিক সভ্যতা এবং আরও আরও বেশি সভ্য হওয়ার যে লোভ, সেই লোভটা এই মুহূর্তে দাঁড়িয়ে চারণভূমি, পশু এবং পশুপালক সবাইকে একটা বড় সমস্যার সম্মুখীন দাঁড় করিয়েছে। এখান থেকে বেরিয়ে আসার, যেহেতু আপনি এই কাজের সঙ্গে জড়িয়ে আছেন, এই জগৎটাকে দেখছেন, আপাতত আশার আলো বলতে আমরা কি দেখছি, যেহেতু রাষ্ট্রপুঞ্জ একটা বছরকে ধার্য করেছেন, এত দেশ কাজ করছে, আশার আলো বলতে কিছু আসছে কি?
0: আশার আলো বলতে ধরুন আমাদের দেশে সেন্টার ফর প্যাস্টোরালিজম কাজ করছে এদেরকে নিয়ে দীর্ঘদিন, কর্ণাটকে বলা হয়েছে যে প্রত্যেক পঞ্চায়েতে একটা নির্দিষ্ট চারণভূমি রাখতে হবে, রাখতেই হবে তাদের যে গো সম্পদ সেটাকে রক্ষা করার জন্যে। আর আমার মনে হয় যে প্রথমত সার্বিকে একটা সচেতনতার প্রয়োজন আছে, নিজের দেশের যে সম্পদ এটা একটা বিরাট সম্পদ, এই জিন বৈচিত্র্য, এই মানুষগুলোর জ্ঞান, সেইটা আমার মনে হয় সেন্সিটাইজেশন যেটাকে বলে আর কি, সেটা করা জরুরি, কারণ আমরা সত্যি এদের কথা জানতে পারি না, আমরা জানলে তো রক্ষা করবো। যার বাড়ি ধরুন পুরুলিয়ায়, আমার বাড়ি সুন্দরবন, তো আমাদের কথা জানতে হবে, আমার এলাকায় যারা পশুপালক আছেন তারা যে গুরুত্বপূর্ণ সেটা তো জানতে হবে, শুধু যে একটা খাসির মাংস খাবো বা ভেড়ার উলের জামা পরবো ব্যাপারটা তো তা না, ব্যাপারটা যে তার থেকে অনেক বেশি কিছু, সেটা জানলে তবে এটা আসলে সর্বস্তরের একটা ব্যাপার। আর আপনি রবীন্দ্রনাথের কথা বললেন, রবীন্দ্রনাথের একটা গান আমরা সবাই শিখতাম ছোটোবেলায়, দূরদেশি সেই রাখাল ছেলে, এটা এখন নতুন করে ফিরে দেখছি গানটাকে, রাখাল দূরদেশে এবং কি গান সে গাইল আমি বুঝতে পারছি না, কারণ তার ভাষা যে আলাদা, সে আসছে আসলে
1: সেইটা জানে, সুর বাজে তার আমার প্রাণে,
0: সুরটা শুধু বাজুক আর কি আমার প্রাণে, আমি যেন তার ভাষাটা বোঝার চেষ্টা করি, রাখালদেরকে চেনবার, রাখালদের ওই গানকে বোঝবার এবং এই সুরটাকে বোঝবার সময় এসছে আমাদের,
1: এবং এই সুরটা শুধুই যে সুর তা তো না, তাদের জীবনের সুর আমাদের সাথে মিলে যাক, এই সুরটা যেমন ছিল আগেও সেইভাবেই তারা পৃথিবীর বাসিন্দা, আমরা আসুন না সভ্য হওয়ার যে চেষ্টা লোভ, লোভটুকুকে সরিয়ে প্রত্যেকে প্রকৃতি যা দিচ্ছে সেটুকুকে সঙ্গে রাখি, এর চাইতে বেশি না চাইলেই প্রকৃতি অনেক বেশি দেবে। খুব ভালো লাগলো নীলাঞ্জনবাবু আপনার সঙ্গে এতক্ষণ কথা বলে, আরও বিশদে অনেক কিছু জানার ইচ্ছে রয়ে গেল, নিশ্চয়ই শ্রোতা বন্ধুরাও তাই ভাবছেন, নিশ্চয়ই আগামীতে আবারও কখনো আপনাকে পাব।
0: ধন্যবাদ,
1: ধন্যবাদ, ভালো থাকবেন।
2: অন্বেষা অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন গবেষক সংগঠক নীলাঞ্জন মিশ্রর সঙ্গে আলাপচারিতা, তার সঙ্গে কথা বললেন শর্মিষ্ঠা সরকার। আলোচনার বিষয় ছিল আন্তর্জাতিক চারণভূমি ও পশুপালক বৎসর 2026। এই সঙ্গেই শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা, কথা হবে আগামী অন্বেষায়। নমস্কার। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
3: অন্বেষা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো, শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পৌলমী ঘোষ।

শুরু হচ্ছে আজ সন্ধ্যায়। আর আজ সন্ধ্যায় দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুদের সঙ্গে নিয়ে তাদের গান শোনাতে আর গল্প করতে সঙ্গে রয়েছি আমি পৌলমী ঘোষ। বন্ধুরা, আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আর হ্যাঁ, ভালো তো থাকতেই হবে, এই বৃষ্টি ভেজা দিনগুলোতে মন একটু কেমন কেমন হয় অবশ্যই, বিশেষ করে যদি এইরকম পুজো টুজোর আগে খুব বেশি বৃষ্টি হয় তখন একটু মন কেমন তো করে। কিন্তু না, আপনাদের মন খারাপ হয়ে থাকতে আমরা দেব না, তাই জন্যই তো চলে আসি ঠিক সময়ে আপনাদের সঙ্গে গল্প করতে। আজকেও এসে গেছি, আজকের আজ সন্ধ্যায় শোনাবো অনেক কিছু, গান তো শোনাবোই, সেই সঙ্গে শোনাবো আজকের দিবস, আজকের দিনটা কী হিসেবে পালন করা হয় সেগুলো নিয়ে একটু তথ্য জানাবো, এবং কিছুটা তো মজা থাকবেই অবশ্যই তার মধ্যে। সেই সঙ্গে জানাবো এক আহত পাখির স্বপ্ন পূরণের কথা, জানাবো এক অদ্ভুত রাইডের কথা। রাইড বলতে আমরা যেরকম রাইড বুঝে থাকি, যে ধরুন কোনো অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে যে ধরনের রাইড করে থাকি, ঠিক সেরকমটি নয়। তবে কি সেটা জানতে গেলে, শুনতে গেলে তো সঙ্গে থাকতেই হবে, আর আমি জানি আপনারা নিশ্চয়ই থাকবেন। চলুন তবে আর কথা না বাড়িয়ে আজকের আজ সন্ধ্যার শুরুটাই করি একটা খুব মিষ্টি গান দিয়ে। শুভমিতার কণ্ঠে আমি বৃষ্টি চাই গানটি থাকলো আপনাদের সকলের জন্য।

শুভমিতার কণ্ঠে শুনলেন আমি বৃষ্টি চাই। হ্যাঁ, আমরা বৃষ্টি যেমন চাই, আবার খুব বেশি হয়ে গেলে তখন আবার একটু না চাওয়া হয়ে থাকে, সেই সব মুডি ধরা পড়লো গানটায়। রূপঙ্করের কথায় এবং সুরে শুনলেন এই গানটি। চলে যাই যে কথা বলছিলাম, আজকের দিন। আচ্ছা, আজকের দিনের কথা ভাবার আগে, আমরা তো অনেকেই ভীষণ বেড়াতে যেতে ভালোবাসি, বিভিন্ন জায়গায় ছুটি পেলেই কখনো পাহাড়ে দৌড়ই, কখনো সমুদ্রে হাওয়া খেতে যাই, আর কখনো বা গভীর জঙ্গলের মধ্যে অ্যাডভেঞ্চার করতে যাই। ভাবুন, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ আপনার চোখের সামনে ভেসে উঠল এক বিশাল শরীর, পুরু চামড়া, দৃঢ় শক্তিশালী পদক্ষেপ, আর নাকের ওপর একটা বা দুটো শিং। হ্যাঁ, দেখতে ভারী, কিছুটা রুক্ষ, তবু প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি এই প্রাণী, বুঝেছেন তো? বলছি গন্ডারের কথা। আসলে আজ 22শে সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস। গন্ডার সম্পর্কে সচেতনতা বাড়ানো, তাদের অস্তিত্বের প্রতি মানুষের দায়বদ্ধতা মনে করিয়ে দেওয়া এবং শিকার ও অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের বিরুদ্ধে জনমত গড়ে তোলায় এই বিশেষ দিনের অন্যতম উদ্দেশ্য। পৃথিবীতে বর্তমানে গন্ডারের 5টি প্রজাতি রয়েছে, ব্ল্যাক রায়নো, হোয়াইট রায়নো, গ্রেটার ওয়ানহর্ন্ড রায়নো, সুমাত্রান রায়নো এবং জাভান রায়নো। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের বসবাস, কিন্তু একসময়ের বিস্তৃত বিচরণভূমি আজ অনেকটাই সংকুচিত। আবাসস্থল হারানো, চোরা শিকার এবং অবৈধ বাণিজ্যের মতো নানা বিপদ এই প্রাণীগুলির অস্তিত্বকে ক্রমাগত চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে গন্ডারের শিংকে ঘিরে রয়েছে বহু ভ্রান্ত বিশ্বাস, অথচ বৈজ্ঞানিকভাবে কিন্তু গন্ডারের শিং মূলত কেরাটিন দিয়ে তৈরি, যে উপাদান মানুষের চুল ও নখেও রয়েছে। শিংয়ের তথাকথিত ঔষধি গুণের পক্ষে বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, তবু এই ভুল ধারণা ও অবৈধ চাহিদার কারণে বছরের পর বছর ধরে চোরা শিকারীরা গন্ডারকে নিশানা করছে। হ্যাঁ, তবে আশার কথাও আছে। গন্ডার সংরক্ষণে বিশ্বের বিভিন্ন দেশে চলছে নানা উদ্যোগ, বনাঞ্চল, বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষা, চোরা শিকার প্রতিরোধ, আন্তর্জাতিক বন্যপ্রাণী বাণিজ্য নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি, সব মিলিয়ে গড়ে উঠছে সংরক্ষণের লড়াই। আর ভারতের কথাও এখানে কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারতীয় একশৃঙ্গ গন্ডার বা গ্রেটার ওয়ানহর্ন্ড রাইনো আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। অসমের কাজিরাঙ্গা, পবিতরা এবং পশ্চিমবঙ্গের জলদাপাড়া সহ কয়েকটি সংরক্ষিত অরণ্য এই গন্ডারের গুরুত্বপূর্ণ আবাসস্থল। একশৃঙ্গ গন্ডারকে দূর থেকে দেখলে মনে হতে পারে সে যেন প্রকৃতির এক প্রাচীন যুগের দূত, কিন্তু সেই প্রাচীন প্রাণীটির ভবিষ্যৎ নির্ভর করছে আজকের আমাদের সচেতনতার উপর। গন্ডার শুধু একটি বন্য প্রাণী নয়, সে তার পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে বন, তৃণভূমি এবং আরও অসংখ্য প্রাণীর জীবন। তাই গন্ডারকে রক্ষা করা মানে শুধু একটি প্রজাতিকে রক্ষা করা নয়, রক্ষা করা প্রকৃতির ভারসাম্য, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী। বিশ্ব গন্ডার দিবস আমাদের তাই মনে করিয়ে দেয় প্রকৃতির কোনো প্রাণী অপ্রয়োজনীয় নয়। আজকের দিনে তাই আসুন, গন্ডারের প্রতি আমাদের ভালোবাসা শুধু ছবি দেখা বা তথ্য জানার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের আবাসস্থল, বন এবং সমগ্র বন্যপ্রাণী জগতের প্রতি আমরা দায়িত্বশীল হই। পৃথিবীর 5 প্রজাতির গন্ডারই বেঁচে থাকুক নিরাপদে, স্বাধীনভাবে তাদের নিজস্ব প্রাকৃতিক পরিবেশে। এই বছরের বিশ্ব গন্ডার দিবসের মূল অঙ্গীকারও তাই, কিপ দ্য 5 অ্যালাইভ, অর্থাৎ 5 প্রজাতির গন্ডার বেঁচে থাকুক চিরকাল। আসবো আরও অনেক কথায়, অনেক গল্পে, তবে তার আগে মান্না দের আর অমলেশ তুলির কণ্ঠে এই গানটা শুনে নিই।

যা করে আর দুটোকেই ধরে নেবে ফট করে। জঙ্গলের নাম জঙ্গল, জানোয়ার আছে এক দঙ্গল, বাঘ মামা ধারে কাছে আমাদের বসে আছে, গায়ে এসে পড়বে দাঁত করে আর দুটোকেই খেয়ে নেবে ফট করে।

একটি বিড়ালের আক্রমণে বদলে গিয়েছিল ছোট্ট লাভ বার্ড নিত্যার জীবন। ফিলিপিন্সের দাভাও শহরের এই পাখিটি এই প্রাণে বেঁচে গেলেও হারিয়ে ফেলেছিল পায়ের আঙুলের স্বাভাবিক নড়াচড়া ও সমন্বয়। ফলে কি হলো, তা দাঁড়ানো, হাঁটা কিংবা নিরাপদে অবতরণ করা তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছিল, বা বলা যেতে পারে পুরোপুরি সম্ভবই হচ্ছিল না। তবে নিত্যার উড়তে পারার ক্ষমতা একদম হারিয়ে গিয়েছিল সেটা বলা যায় না। অল্প দূরত্বে এবং খুব নিচু উচ্চতায় সে একটুখানি সামান্য উড়তে পারত, কিন্তু উড়ে যাওয়ার পর যে নিরাপদে কোথাও বসবে অর্থাৎ অবতরণ করা, সেক্ষেত্রে তার একটা বড় সমস্যা তৈরি হয়ে গিয়েছিল। নিত্যার মালিক মার্ক জোসেফ কুল্যান্ডো তাই ভাবলেন এক অভিনব উপায়ের কথা। কি কথা? তিনি তৈরি করলেন একটি স্বচ্ছ ছোট্ট কেবিন, আর সেই কেবিনকে যুক্ত করলেন একটি ড্রোনের সঙ্গে। কেবিনের ভিতরে নিরাপদে বসে নিত্যা আবার উঠতে শুরু করল আকাশে। 2026 সালের এপ্রিলের শেষ দিকে নিত্যার এই অভিনব উড়ানের ভিডিও প্রকাশ্যে আসে এবং দ্রুত ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় স্বচ্ছ কেবিনের ভিতরে বসে রয়েছে নিত্যা, আর ড্রোন তাকে ধীরে ধীরে আকাশের দিকে তুলে নিয়ে যাচ্ছে। মার্কের বক্তব্য অনুযায়ী একদিন সকালে ধ্যানের সময় তার মাথায় আসে এই পরিকল্পনা, আর এরপর সেটিকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেন তিনি। তার উদ্দেশ্য ছিল নিত্যার বিকল্প ডানার ব্যবস্থা করা নয়, বরং পায়ের সমস্যার কারণে তার যে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল তা অতিক্রম করে পাখিটিকে আবার আকাশের কাছাকাছি নিয়ে আসা। একটি ছোট্ট পাখির জন্য তার মালিকের এই অভিনব উদ্যোগে যেমন রয়েছে প্রযুক্তির আশ্চর্য ব্যবহার, তেমনই রয়েছে প্রাণীটির প্রতি ভালোবাসা ও যত্নের এক অনন্য দৃষ্টান্ত। নিত্যা হয়তো আগের মতো নিজের ডানায় আকাশ পাড়ি দিতে পারে না, কিন্তু মানুষের মমতার প্রযুক্তির সাহায্যে তার জন্য আকাশের দরজা যে পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, এই গল্প যেন সেই কথাই মনে করিয়ে দেয়। চলুন এবারে।

0: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
3: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
4: হ্যালো হ্যালো হ্যালো,

0: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
1: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
3: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।

আচ্ছা ভাবুন তো, জলের উপর ভাসছে একটা বিশাল আকার শালুকের পাতা, আর সেই পাতার উপর দিব্যি বসে আছেন আপনি। খুব অবাক লাগছে তো শুনতে, কিন্তু শুনতে অবাক লাগলেও এমনই অভিনব অভিজ্ঞতার সুযোগ তৈরি হয়েছে হাওড়ার শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনে। আসলে উদ্যান কর্তৃপক্ষ চালু করেছে জায়ান্ট ওয়াটার লিলি রাইড, তবে এটি কোনো সাধারণ শালুক নয়। আমাজন অববাহিকার বিখ্যাত দৈত্যাকার জললিলি ভিক্টোরিয়া অ্যামাজনিকার বিশাল পাতায় বসেই মিলছে এই অভিনব অভিজ্ঞতা। উদ্যানের এক নম্বর প্রবেশদ্বার থেকে প্রায় 100 মিটার দূরের একটি জলাশয়ে এই ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত দর্শনার্থীরা এই অভিজ্ঞতা নিতে পারছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় কী হলো বলুন তো, উপযুক্ত পরিবেশে ভিক্টোরিয়া অ্যামাজনিকার একটি পাতা প্রায় 3 মিটার পর্যন্ত চওড়া হতে পারে, আর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রায় 95 কেজি ওজনের একজন পূর্ণবয়স্ক মানুষকেও এই পাতার উপর বসানো হচ্ছে, ভাবতে পারছেন? হ্যাঁ, অবশ্য পেছনে রয়েছে বিশেষ ব্যবস্থা, পাতার উপরে ও নিচে ভাসমান সহায়ক উপকরণ ব্যবহার করা হচ্ছে যাতে মানুষের ওজনের চাপে পাতাটি ক্ষতিগ্রস্ত না হয়। উদ্যানের কর্মীরাও দর্শনার্থীদের পাতার উপর বসতে সাহায্য করছেন। ভিক্টোরিয়া অ্যামাজনিকা শুধু তার বিশাল পাতার জন্যই কিন্তু বিস্ময়কর নয়, দক্ষিণ আমেরিকার আমাজন অঞ্চলের এই জলজ উদ্ভিদের পাতার নিচের দিকে রয়েছে জালের মতো শক্ত শিরা ও পাঁজরের মতো কাঠামো, আর এই শক্ত গঠনই জলের উপর পাতাটিকে ভাসতে এবং তুলনামূলক অনেক বেশি ভার বহন করতে সাহায্য করে। তবে এই অভিনব রাইডের সুযোগ কিন্তু দীর্ঘদিন থাকবে না, ফুল আসার আগে এই জললিলির পাতাগুলি সবচেয়ে বড় আকার ধারণ করে, আর পরে নতুন পাতা আসার সঙ্গে সঙ্গে সেগুলো তুলনামূলকভাবে ছোট হতে শুরু করে। ফলে কি হয়, মানুষের বসার মতো উপযুক্ত বড় পাতার সংখ্যাও কমে যায়। বোটানিক্যাল গার্ডেনে ভিক্টোরিয়া অ্যামাজনিকার উপস্থিতি অবশ্য নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই এই বিরল জলজ উদ্ভিদ এখানে সংরক্ষণ করা হচ্ছে। এমনকি 2020 সালের আমফানের পরেও উদ্ভিদটিকে সংরক্ষণ ও পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। দৈত্যাকার এই জললিলির আরও একটি মজার বৈশিষ্ট্য হল পাতা যেখানে প্রায় 3 মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে সেখানে তার ফুল তুলনায় বেশ ছোট। গোলাপি আভাযুক্ত সেই ফুল এবং বিশাল গোলাকার পাতার বৈপরীত্যই উদ্ভিদটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। তাই হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে এবার শুধু গাছপালা দেখে ফিরে আসা নয়, প্রকৃতির এক বিস্ময়কে একেবারে কাছ থেকে অনুভব করার সুযোগও মিলছে। জলের উপর ভাসমান বিশাল পাতায় বসে থাকা, হ্যাঁ কথাটা শুনতে রূপকথার মতো হলেও বোটানিক্যাল গার্ডেনে এখন সেটাই হয়ে উঠেছে এক অভিনব বাস্তব অভিজ্ঞতা।

যারা সময় সুযোগ পাচ্ছেন চটপট একবার এই অভিজ্ঞতাটুকু নিয়েই চলে আসুন বাস্তবে। খুব বেশি দিন আর মিলবে না বলছে বন্ধুরা আপনাদের। এরকম আরও অনেক মজার মজার এবং বেশ কিছু আকর্ষণীয় গল্প নিয়ে আছি আমি পৌলমী ঘোষ আপনাদের সঙ্গে আজ সন্ধ্যায়। তবে এখন আবারও একটা গান শোনানোর সময় হয়ে গেছে। জয়তী চক্রবর্তীর কণ্ঠে শুনুন নীলনদের কাছে।

এখন যে বিষয় বা বস্তুটির কথা বলবো আপনাদের, প্রথম দেখায় সেটাকে মনে হতেই পারে মরুভূমির বুকে পড়ে থাকা কোনো অদ্ভুত রঙিন পাথর, কিন্তু একটু কাছে গিয়ে ভালো করে তাকালেই চোখে পড়বে অবিশ্বাস্য এক দৃশ্য। পাথরের গায়ে এখনও স্পষ্ট গাছের বাকুল, কাঠের আঁশ, এমনকি বৃদ্ধির বলয়ের চিহ্ন। ভাবুন তো, এই গাছটি যে সময় জীবন্ত ছিল, সেই সময় পৃথিবীতে মানুষের অস্তিত্ব তো ছিলই না, এমনকি ডাইনোসররাও তখন পৃথিবীর ইতিহাসে তাদের প্রাথমিক অধ্যায় সবে শুরু করেছে বলা যেতে পারে। হ্যাঁ, প্রায় 22,50,00,000 বছর আগে ট্রায়াসিক যুগের শেষ ভাগে বেড়ে উঠেছিল এই প্রাচীন গাছ। এক সময় তার জীবন শেষ হয়, গাছটি মাটিতে পড়ে যায় এবং আগ্নেয় ছাই ও পলির স্তরের নিচে চাপা পড়ে যায়। আর এরপর শুরু হয় প্রকৃতির এক অত্যন্ত ধীর কিন্তু বিস্ময়কর প্রক্রিয়া। ভূগর্ভস্থ জল বিভিন্ন খনিজ পদার্থ সঙ্গে নিয়ে সেই কাঠের ভেতরে প্রবেশ করতে থাকে। ধীরে ধীরে কাঠের জৈব উপাদান প্রতিস্থাপিত হতে থাকে বিভিন্ন খনিজে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই প্রক্রিয়ার মধ্যেও গাছটির মূল কাঠামো, বাকুল, আঁশ, কোষের বিন্যাস, এমনকি বৃদ্ধির বলয়ের মতো সূক্ষ্ম বৈশিষ্ট্য অনেকাংশে সংরক্ষিত থেকে যায়। আর এভাবেই কোটি কোটি বছরের প্রাকৃতিক প্রক্রিয়ায় জীবন্ত কাঠ পরিণত হয় পাথরে, তৈরি হয় পেট্রিফাইড উড, অর্থাৎ পাথরে পরিণত কাঠ। আর এই পাথরের গায়ে দেখা যাওয়া চোখ ধাঁধানো রং, সেগুলিও কোনো শিল্পীর তুলির আঁচড় নয়, কিন্তু বিভিন্ন খনিজের উপস্থিতিতেই তৈরি করে এই প্রাকৃতিক রঙের বৈচিত্র্য। সিলিকা, লৌহ অক্সাইড, ম্যাঙ্গানিজ সহ নানা খনিজ কাঠের ভেতরে জমা হয়ে তৈরি করতে পারে লাল, বাদামি, হলুদ কিংবা গাঢ় রঙের অসাধারণ নকশা। তবে সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হল সময়ের হিসাব। প্রায় 22,50,00,000 বছর ধরে পৃথিবীর ভূপ্রকৃতি বদলেছে, মহাদেশ সরে গেছে, পাহাড় তৈরি হয়েছে এবং ক্ষয় হয়েছে, অসংখ্য প্রাণীর আবির্ভাব ও বিলুপ্তি ঘটেছে, কিন্তু সেই সুদূর অতীতের গাছটির কাঠামোর একটি অংশ প্রাকৃতিক প্রক্রিয়ায় সংরক্ষিত থেকে আজও আমাদের সামনে রয়েছে। আজ আমরা যাকে পাথর বলে দেখি, সেটি কিন্তু আসলে শুধু পাথর নয়, যেন পৃথিবীর হারিয়ে যাওয়া এক যুগের জমে থাকা স্মৃতি। একটি গাছ যে তার জীবন শেষ হওয়ার পরও কোটি কোটি বছর ধরে নিজের গল্প বলে চলেছে। ভাবুন তো, এই প্রাচীন গাছটি যদি সত্যি কথা বলতে পারত, তাহলে 22,00,000,000 বছরের পৃথিবীর কত অজানা গল্পই না আমাদের শোনাতে পারত। তা যখন হবার নয়, তখন আর কি করা যাবে, এই অদ্ভুত গাছের গল্প শুনিয়েই আমাদের শেষ করতে হবে, কারণ আমাদের সময় বলছে প্রায় চলে যাওয়ার সময় হয়ে গেছে। তবে যেতে যেতে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গানটি থাকলো সকল শ্রোতা বন্ধুদের জন্য।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। উপস্থাপনায় ছিলাম পৌলমী ঘোষ, শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়।

0: নমস্কার, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার খবরাখবর, এবং তার সঙ্গে তো অবশ্যই রয়েছে এশিয়ান গেমস 2026, যা এই মুহূর্তে প্রত্যেক ক্রীড়াপ্রেমীর কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার আপডেটসও রয়েছে, লাইভ আপডেটস। তবে আজকের মতন চতুর্থ দিনের খেলা শেষ হয়ে গেছে, সেই নিয়েও আপনাদের খবর দেব। তবে প্রথমেই যে খবর আজকে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড়, তা হল এশিয়ান গেমসের প্রথম সোনা জিতে নিল ভারতের মহিলা ক্রিকেট দল।
1: चलिए, राधा यादव तो वो तिरंगा लेकर निकल चुकी हैं, साथ में रेणुका ठाकुर।
2: भारत का तिरंगा लहराएगा पहली बार, भारत का राष्ट्रगान बजेगा।

ধরেই এই রেকর্ড গড়ল ভারতের মহিলা ক্রিকেট টিম। মহিলাদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে সোনা জিতল হরমনপ্রীত কৌররা। এ নিয়ে পরপর দুটো এশিয়ান গেমসে সোনা পেল ভারত। পুরো ম্যাচে শ্রীলঙ্কাকে কার্যত দাঁড়াতেই দেয়নি টিম ইন্ডিয়া, কোনো লড়াই করেই পারেনি শ্রীলঙ্কা। এই পদকের ফলে আজকের মতো ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ালো 7 এবং একটি মাত্র সোনা। নিশিনের কোরেগি স্পোর্টস পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। এই একটা স্টেডিয়ামে হচ্ছে এবারের মহিলাদের ম্যাচ, ফলে এই পিচ ভারতের কাছেই চেনা। সে পিচে নেমে প্রথমে ব্যাট করতে নেমে ভারত 216 রানের একটি বিরাট স্কোর করে। এই ম্যাচেও বিধ্বংসী মেজাজে ব্যাট করেন শেফ আলী বর্মা, কিন্তু 48 রানেই তাকে থামতে হয়। অন্য ওপেনার স্মৃতি মন্ধনা, তিনি করেন 45 বলে 79। শেফ আলী ও স্মৃতির এই জুটি রেকর্ড করে মহিলাদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম জুটি হিসাবে 4000 রানের পার্টনারশিপ তৈরি করল তারা। পাশাপাশি স্মৃতি মন্ধনা প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে তার আন্তর্জাতিক কেরিয়ারে 11000 রান করলেন। অধিনায়ক হরমনপ্রীত 19 রানেই ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন। তবে বাংলার সোনার মেয়ে রিচা, তিনি দলকে টেনে নিয়ে যান। শেষ পর্যন্ত 22 বলে 49 রানের অপরাজিত ইনিংস খেলে তিনি তার ইনিংস শেষ করেন। তার সঙ্গে ভারতীয় ফুলমালিও অপরাজিত থাকেন। একটি সেঞ্চুরি ও দুটো হাফ সেঞ্চুরির দোড়গড়ার ইনিংসের ওপর ভর করে 216 রানের একটি ম্যামোথ স্কোর শ্রীলঙ্কার জন্য দেয় ভারতের দল। এই রান থেকে পরিষ্কার শ্রীলঙ্কার বোলিংয়ের অবস্থা। অধিনায়ক চামারি আতাপাত ছিলেন সবথেকে বড় চ্যালেঞ্জ। 21 বলে তিনি 2 ওভার বল করে 27 রান দেন এবং বিশেষ কিছু সমস্যা তৈরি করতে পারেননি ভারতীয় ব্যাটারদের জন্য। সুগন্ধিকা কুমারী, কাবিশা দিলহারি এবং চামুন্ডি প্রবোদা তারা একটি করে উইকেট নেন। তবে রান তাড়া করতে নেমে প্রথম থেকে শ্রীলঙ্কার ব্যাটাররা ধুঁকতে থাকে। ওপেনার অধিনায়ক চামারি আতাপাত 21 বলে 29 রান করে, তবে তিনি বাদে আর কেউই বড় রান পাননি। টপ অর্ডারে আতাপাত বাদে কাবিশা দিলহারি ও কৌশানে নুথাঙ্গানা 2 অঙ্কের রানে পৌঁছাতে পারেন। এরপর আর কেউ ক্রিজে দাঁড়াতে পারেননি, সবাই এসে বড় শট খেলতে গিয়ে ব্যর্থ হয়ে আউট হন। মাত্র 69 রানে 15.4 ওভারে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের বোলারদের মধ্যে দীপ্তি শর্মা, তিনি একাই 3 উইকেট নিয়েছেন। 2টি করে উইকেট নিয়েছেন শেফ আলী বর্মা, শ্রীচারণী এবং শ্রেয়াঙ্কা পাতিল। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো এশিয়ান গেমসের মহিলাদের ক্রিকেট, যেখানে সোনা জিতল ভারত, রূপো ও ব্রোঞ্জ জিতল যথাক্রমে শ্রীলঙ্কা ও পাকিস্তান।

এশিয়ান গেমস 2026 উনিশে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর 2026 জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমস, এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, শুটিং, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, কীর্তি ও কৃতিত্বের সঙ্গে থাকুন। কান পাতুন আকাশবাণীতে, থাকছে কাট এন্ড রেজার, দৈনিক প্রতিবেদন, প্রতি মুহূর্তের আপডেট আকাশবাণীর FM রেনবো চ্যানেলে 107 মেগাহার্টসে। এশিয়ান গেমস 2026-এর সব খবর, ফলাফল, বিশ্লেষণ, তথ্য জানতে কান পাতুন আকাশবাণীতে।

20তম এশিয়ান গেমস 2026 এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। সঙ্গে থাকছে আকাশবাণী FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টসে এশিয়ান গেমস 2026-এর বিশেষ কার্টেন রেজার 18 সেপ্টেম্বর শুক্রবার রাত 8টায়, 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর এশিয়ান গেমস 2026-এর দৈনিক প্রতিবেদন প্রতিদিন রাত 10টায় FM রেনবো চ্যানেল।

0: 107 মেগাহার্টজে 20 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর সকাল 9:30 থেকে এশিয়ান গেমস 2026-এর ঘন্টায় ঘন্টায় আপডেট FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে এশিয়ান গেমসের সব খবর শ্রোতাদের কাছে পৌঁছে দিতে তৈরি আকাশবাণী কানপাতু আকাশবাণীর FM রেনবো চ্যানেলে জেনে নিন 2026 এশিয়ান গেমসের যাবতীয় ফলাফল ও খবরাখবর।
1: আজ এশিয়ান গেমসের চতুর্থ দিন ছিল, চতুর্থ দিনের সমাপ্তি ঘটল। তো কি ছিল আজকের এই চতুর্থ দিনে, যেখানে ভারতের সাফল্যের থেকে ব্যর্থতার দিকটাই বেশি? তো কেমন ছিল আজকের ইভেন্ট ক্রিকেটে, যে কথাটি একটু আগেই বললাম, যে খবরটি দিলাম যে মহিলাদের টি টোয়েন্টিতে ভারত শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে সোনা জিতেছে। এই জয়ই এশিয়ান গেমস 2026-এ ভারতের প্রথম সোনা। ব্যাডমিন্টন পুরুষদের দল কোয়ার্টার ফাইনালে ভারত জাপানকে 3-0 ব্যবধানে হারিয়েছে। এই জয়ের ফলে পুরুষদের দলগত ইভেন্টে ভারতের অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে। এটাই এবারের গেমসে ব্যাডমিন্টনের প্রথম নিশ্চিত পদক। তবে ব্যাডমিন্টন মহিলাদের, যেখানে কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে 1-3 ব্যবধানে হেরেছে ভারত, ফলে মহিলাদের দলগত ইভেন্টে ভারতের অভিযান এখানেই শেষ হয়েছে। পিভি সিন্ধু ভারতের হয়ে প্রথম সিঙ্গলস ম্যাচ জিতেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জাপান টাইতেই জিতে নেয়। বক্সিংয়ে মহিলাদের 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী ফিলিপিন্সের প্যারিস অলিম্পিক্স ব্রোঞ্জয়ী আয়রা ভিলেগাসকে 5-0 ব্যবধানে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন, অর্থাৎ একটি পদক নিশ্চিত করেছেন। পুরুষদের 55 কেজিতে যাদুমণি সিং নেপালের চন্দ্রবাহাদুর থাপাকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন। কাবাডি পুরুষদের গ্রুপ এতে দক্ষিণ কোরিয়াকে 63-31 ব্যবধানে হারিয়েছে ভারত। প্রথমার্ধে ভারত এগিয়েছিল 34-14, দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রেখে বড় ব্যবধানে ম্যাচটি জিতেছে ভারত। শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে এলাভেনিন ভালভিরিওয়ান ও পার্থ মানে ফাইনালে চতুর্থ স্থানে শেষ করেছেন। যোগ্যতা পর্বে ভারতের জুটি দ্বিতীয় স্থানে ছিল, কিন্তু ফাইনালে কোনো পদক তারা নিশ্চিত করতে পারেনি। স্কিটেও একাধিক ভারতীয় শুটার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। টেবিল টেনিসে মহিলাদের দল ভারত থাইল্যান্ডকে 3-2 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার পর তারা 3-0 উত্তর কোরিয়ার কাছে হার স্বীকার করল। হকি পুরুষদের পুল এতে ভারত শ্রীলঙ্কাকে 16-1 ব্যবধানে হারিয়ে বড় ব্যবধানে জয়ের মাধ্যমে তাদের পুলের অভিযান এগিয়ে নিয়ে গেছে। সাঁতারে পুরুষদের 1500 মিটার ফ্রি স্টাইল ফাইনাল বিতে আরিয়ান নেহরা চতুর্থ হয়েছেন। 100 মিটার রিলে রেসে হিটে ভারত সপ্তম হয়ে ফাইনালে ওঠে। ফাইনালে ভারতীয় দল 8ম স্থানে শেষ করেছে। জিমনাস্টিক্সে ভারতের ওয়ার্ল্ডে প্রণতি নায়ক 7ম হয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন। উশুতে লাংলেন টম্বি দেবী হানজাবাম মহিলাদের নানচুয়ান ফাইনালে 9ম স্থানে শেষ করেছেন। তবে রোশিবিনা দেবী সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন। ইকুয়েস্ট্রিয়ানে টিম ইভেন্টিং ড্রেসেজে ভারত 7ম স্থানে শেষ করেছে। ব্যক্তিগত ড্রেসেজে আশিস লিমায় 14ম স্থান অর্জন করেছেন, নাগরা 23ম এবং ফুয়াদ মির্জা 26ম হয়েছেন। এর ফলে ভারতের আজকের দিনের শেষে মেডেল ট্যালি হল মোট 7টি, যেখানে শুটিংয়ে 4টি, রূপো 1টি, ব্রোঞ্জ মোট 5টি, মিক্সড মার্শাল আর্টসে 1টি, ক্রিকেটে 1টি সোনা, অর্থাৎ টোটাল 7টি পদক নিয়ে ভারত এখন এশিয়ান গেমস 2026-এর মেডেল ট্যালিতে 8ম স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে চীন, তারা মোট 52টি মেডেল নিয়ে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, কাজাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে, পঞ্চম স্থানে রয়েছে থাইল্যান্ড, ষষ্ঠ স্থানে রয়েছে হংকং, তাজিকিস্তান রয়েছে 7ম স্থানে, 8ম স্থানে রয়েছে ভারত, উজবেকিস্তানে রয়েছে 9ম স্থানে এবং চাইনিজ তাইপেই রয়েছে 10ম স্থানে। এখন শুনবেন 37তম

0: যোগা প্রতিযোগিতা নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা সঞ্জয় হাজরা।
1: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের বাইরে ঘরে অনুষ্ঠানে আজ আমরা শুনব ইছাপুর যোগশ্রী এবং ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে 37তম বার্ষিক যোগাসন প্রতিযোগিতার আসর থেকে সংগৃহীত একটি প্রতিবেদন। উত্তর চব্বিশ পরগনা জেলার বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আর এ বিষয়ে আমরা প্রথমেই শুনে নেব আন্তর্জাতিক যোগা বিচারক তথা সর্বভারতীয় যোগা পরিষদের সহসভাপতি এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডস হোল্ডার যোগশ্রী শেখর রঞ্জন সেনের কথা।
2: 37তম অ্যানুয়াল যোগা প্রতিযোগিতা, আমরা প্রত্যেক বছরই প্রতিযোগিতা করে থাকি এবং এই প্রতিযোগিতায় এবছরে 175 জন প্রতিযোগিনী অংশগ্রহণ করছে এবং তাদের মধ্যে সবথেকে বড় জিনিস 81 বছরের দেখা যাচ্ছে 3 মহিলা আমাদের এখানে অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতায় এলাকার ব্যাপক সাড়া জাগিয়েছে যোগাসনে। যোগাসন শুধু সুস্থ শরীর সুস্থ মন নয়, সামাজিক গড়ে তোলার জন্য এই যোগাসন একটা বিশেষ অঙ্গীকারবদ্ধ। এবং এই বছরে আমাদের পেফি অর্থাৎ মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তারা আমাদের সাথে সহযোগিতা করছেন। এবং পেফি আপনারা জানেন যে বিভিন্ন খেলাধুলার দিকে পেফি অনেক এগিয়ে গেছে এবং কিছুদিন আগে দিল্লিতে পেফির কনফারেন্স হয়েছে, সেই কনফারেন্সেতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেছেন খেলাধুলার দিকে প্রচুর অর্থ দিচ্ছেন এবং আমরাও সেইগুলো নিয়ে আমাদের ইছাপুর অঞ্চল এবং বিভিন্ন খেলাপ্রেমী মানুষদের এবং যোগাসন প্রেমিক মানুষদের কাছে আমরা একটাই অনুরোধ যে সুস্থ দেহ সুস্থ মন করতে গেলে একটাই উদ্দেশ্য যোগাসন। এবং আপনারা আসুন, প্রতিযোগিতা যে শুধু একটা প্রাইজ তা নয়, প্রতিযোগিতা মনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পারদর্শিতা করা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।
1: বিভিন্ন বয়সভিত্তিক বিভাগ এখানে রাখা রয়েছে, এই বিভাগগুলো যদি আমাদের একটু বলেন।
2: আমাদের যেমন হচ্ছে একটা 5-10, আবার 11-18, 19-30, 31-44, 45-54 আর অ্যাবা 55 মেল এবং ফিমেল, এই 10 বিভাগে আমরা প্রতিযোগিতা করছি 5-10।
1: প্রতি বছর এটা যেভাবে ত্বরান্বিত হচ্ছে, এখানে সাড়া কীরকম পাচ্ছেন?
2: সাড়া তো প্রত্যেক বছরই আমরা বেশ ভালোই পাচ্ছি, এবং গতবারের থেকে এবছর আরও ভালো সাড়া পেয়েছি। এবং আপনারা নিজেরা এসে দেখছেন যে হলে কীরকম অতিথিরা রয়েছে, প্রতিযোগীরা রয়েছে, এবং প্রতিযোগীদের দেখা যাচ্ছে যে এক একটা গ্রুপে প্রায় 25 বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছেন।
1: আমাদের মণি ঋষিদের কথা অনুযায়ী সুস্থ শরীর সুস্থ মন একটু যোগ আর যোগাসন, মানসিক বিকাশের ক্ষেত্রে যোগ কতটা ভূমিকা পালন করে?
2: মানসিক বিকাশের ক্ষেত্রে যোগ হচ্ছে সবথেকে আদর্শ জিনিস, যোগ ছাড়া কোনো উপায় নেই। কারণ আজকাল আমরা ওষুধ খাচ্ছি, ওষুধের সাইড এফেক্ট হচ্ছে, কিন্তু আমরা কিছু যদি হালকা যোগ প্রাণায়াম বা ধ্যান মেডিটেশন বা রিল্যাক্সেশন করতে পারি তাহলে আমরা অনেক দিন সুস্থ থাকতে পারবো। এর কোনো বিকল্প পথ হতে পারে না। আগেকার দিনে মুনি ঋষিরা করে এসছেন যোগ, সেই যোগই আমরা করছি, তার সাথে আমরা কিছু ইনক্লুডিং করছি, আধুনিক পদ্ধতিতে যোগ করছি। এবং যোগই জীবন, যোগ ছাড়া কিছু হতে পারে না।
1: বর্তমান যুগে ছেলেমেয়েরা যোগকে যদি তাদের পেশাগত ক্ষেত্রে নিযুক্ত করতে চায়, সেক্ষেত্রে সম্ভাবনা কতটা?
2: আজকালকার দিনে যোগের মাধ্যমে খেলাধুলা যেমন চাকরি হয়েছে, যোগেও চাকরি হচ্ছে, ভারত সরকার দিয়েছে। এবং আমি বলবো যোগের মাধ্যমে শুধু চাকরি নয়, নিজেকে স্বনির্ভর করার জন্য যোগ হচ্ছে সবথেকে আদর্শ জিনিস। এবং আপনি যোগ করুন, যোগ প্রশিক্ষক হন, যোগে PhD করুন, ডক্টরেট করুন বা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়ুন। এবং আমাদের ভারত সরকারের পেফি এবং অনেক দিচ্ছে দিল্লিতে, এবং আমাদের যেটা বিশ্বভারতী ইউনিভার্সিটি আছে যোগ নিয়ে পড়াশোনা করার সুযোগ আছে, পড়াশোনা করে ওইখানকার ছেলেরা লেকচার হচ্ছে, ভারত সরকার অনেক সুযোগ দিয়েছে যোগে।
1: প্রাক্তন স্পোর্টস অফিসার কলকাতা বিশ্ববিদ্যালয়ের, পাশাপাশি তিনি ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সভাপতি, এছাড়া তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুদর্শন বিশ্বাস।
3: যোগা একটা সুন্দর প্রসেস যার মাধ্যমে শরীরকে সুস্থ এবং সাবলীল দেখা যায়। আমরা যে দৈনন্দিন কাজ করি, আমাদের যে প্রতিদিনের কাজ, তার সঙ্গে সঙ্গে আমরা যদি কোনো হাই পারফরমেন্সে যেতে চাই, কোনো ভালো খেলাধুলা করি, তার আগে এটা খুবই দরকার। কারণ এটা প্রতিটা মাসেলের স্ট্রেচ করে, যে কোনো জিনিস যদি টায়ার্ডনেস থাকে আপনি সেটাকে রিল্যাক্সেশনের জায়গায় যেতে পারে, কনসেন্ট্রেশন বাড়ে। এবং এটা সর্বোপরি কথা হচ্ছে যে কোনো পরিবেশে করা যায়, যে কোনো সময় করা যায়, যার জন্য কোনো স্পেশাল স্পোর্টস ইকুইপমেন্ট লাগে না। এবং এটার উপরে যদি আমাদের মন এবং শরীর ভালো থাকে তাহলে তো আমরা যে কোনো কাজ ইজি এবং এফেক্টিভ ম্যানারে করতে পারি। তো এইটা এখনকার

0: দিনে এত বেশি এফেক্টিভ এবং এত জায়গাতে আরম্ভ হয়ে গেছে, যেখানে এর উপরে পিএইচডি, এর উপরে রিসার্চ তৈরি হচ্ছে। টুয়েলভের পর আমরা যোগাসনের এই ডিরেকশনেই আমরা পড়াশোনা করার স্কোপ চলে এসেছে। 3 বছরের ডিগ্রি কোর্স, 2 বছরের মাস্টার ডিগ্রি এবং পিএইচডি সব কিছুই করা যায়। যেটা সবচেয়ে বড় কথা হলো, দেখুন, যোগা হচ্ছে যে সায়েন্টিফিক আর্ট অ্যান্ড আর্টিস্টিক সায়েন্স অফ হিউম্যান মুভমেন্ট, এবং এইটা যত ভালো হবে, কারণ এর মাধ্যমেই আমাদের মানসিক শারীরিক যেটা হবে, যেমন ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি আর ফিজিক্যাল এফিসিয়েন্সি ডেভেলপমেন্ট হবে। এবং এইটাই তো মেন জিনিস, যে আমরা যেটা কাজ করি দৈনন্দিন যে কোনো প্রফেশনে, সবাই ভালো থাকবো। এবং আমরা যদি ভালো থাকি, তাহলে আমাদের পরের জেনারেশন বাচ্চা কাচ্চা সবাই ভালো হবে এবং পরিবেশ ভালো থাকবে। সবচেয়ে বড় কথা, পিস হবে। থ্রু স্পোর্টস, থ্রু যোগা আমরা একটা পিস, পরিবেশ, হেলদি কন্ডিশন আনতে পারি। হায়ার যে মেজর গেমগুলো আছে, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, হকি বলুন, এইসব বড় বড় মেজর গেমগুলোতেও কিন্তু কনসেন্ট্রেশন এবং রিল্যাক্সেশন প্রসেস, এগুলো কিন্তু যোগার মাধ্যমে ইজিলি করা যায়। তার মানে শুধু নিজের শারীরিক এবং মানসিক নয়, তার সঙ্গে সঙ্গে যারা হাই লেভেল পারফরমেন্সে খেলে, অনেকক্ষণ ধরে খেলার ইয়েতে, সেইগুলোকেও সাহায্য করে এবং ইজিলি করতে পারি। তো এইটা যদি আমরা দৈনন্দিন 1 থেকে 1 ঘন্টা প্র্যাকটিস করতে পারি, অটোমেটিক্যালি আমাদের বাকি 22-23 ঘন্টা আমরা ইজি থাকতে পারবো। তো অটোমেটিক্যালি কেন এটা আমরা ইউজ করবো না?
1: বিশ্ববিদ্যালয় স্তরে যোগাকে নিয়ে কি ধরনের কাজ চলছে বর্তমানে?
0: বিশ্ববিদ্যালয় স্তরে তো যোগা কোর্স আরম্ভ হয়ে গেছে। এখন ধরুন আমরা 12-এর পর একটা ডিগ্রি কোর্স হচ্ছে, ডিপ্লোমা হচ্ছে, ডিপ্লোমা ইন যোগা অনেক দিনই আরম্ভ হয়েছে, এটা নানান ইউনিভার্সিটিতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা মাস্টার্স কোর্স আছে, মাস্টার্স পরে যারা নেট কোয়ালিফাই করছে তারা অটোমেটিক্যালি আপনার পিএইচডির জন্য অ্যাপ্লাই করছে, এরপরে পোস্ট ডক্টরেট চলে আসবে। এবং কলেজে এই পোস্ট বেরোচ্ছে, কলেজে অনেক পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর হিসেবে যোগদান করছে। এবং অনেক জায়গায় আপনার অনেক ভালো ভালো অর্গানাইজেশনে সেখানে যোগা টিচার, যোগা কোচ হিসাবেও আপনার অপশন আসবে, এবং এটা আরও তাড়াতাড়ি খুব বেশি পরিমাণে আসবে। কারণ দেখুন, এখন হিউম্যান বিইংয়ের তো স্ট্রেচিং এবিলিটিটাই দরকার, এবং স্ট্রেচ যদি বেশি করা যায়, বডির স্ট্রাকচারটা ঠিক থাকবে, মানসিক প্রবলেম ঠিক হবে, সোসিয়েবল হবে, তারপর আধ্যাত্মিক দিকটাও ঠিক থাকবে, ইমোশনাল কন্ট্রোল করতে পারবে। তো এই এতগুলো যদি ডেভেলপমেন্ট আমি এই থ্রু এই যোগার মাধ্যমে পাই, এর থেকে বড় কথা তো হতে পারে না।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এমন একজন মানুষ যিনি নারীর টানে ভারতীয় হলেও তার কর্মক্ষেত্র মার্কিন যুক্তরাষ্ট্রে। আমাদের সঙ্গে রয়েছেন নীলিপ কুমার দাস। নীলিপ বাবু, এই যে যোগাসন প্রতিযোগিতা চলছে, কেমন দেখলেন?
2: ভীষণ ভালো, মানে এত ভালো আমি অতটা আশা করিনি। আমি অত দূর থেকে এসেছি, কিন্তু আমার এই সময়টা এখানে আসার পরে আমার মনেই হলো না যে আমি এতটা ক্লান্ত হতে পারি। পরিবেশটা এত ভালো, সে আবাল বৃদ্ধ বনিতা প্রতিটি মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এবং যার জন্য আমি সকলকে আমার আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা আমি সব জানাই, এবং অদূর ভবিষ্যতে তাদের সঙ্গে আমার যোগাযোগ হবে, আমি আবার আসব।
1: আপনি যেহেতু মার্কিন মুলুকে আছেন, আমাদের দেশের এই যোগা সারা বিশ্বব্যাপী এখন যথেষ্ট সমাদৃত হয়েছে, কেমন দেখছেন এই যোগের প্রসার?
2: সাংঘাতিক, তুলনা হয় না। লোকে মানে রাস্তায় মোড়ে মোড়ে, গলিতে গলিতে মনে হয় না যে আমি ভারতবর্ষের বাইরে কোথাও আছি। এরা এত উৎসাহভাবে করে, এমন বলার চেষ্টা করে যে যাতে ভারতীয়দের সঙ্গে ওরা কম্পিট করতে পারে যোগাতে, যার জন্য আপ্রাণ তাদের চেষ্টা এবং তার কোনো ত্রুটি নেই।
1: 4 বার আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, যার মধ্যে 3-3 বার তিনি আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন সুরজিৎ পাল।
3: যোগ যেটা আমাদের সবার প্রথম শেখায়, অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টটা অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করেছে, কেউ আত্মার সাথে পরমাত্মা, কেউ শরীরের সাথে তার মনের কথা বলেছে। তো এই অ্যাটাচমেন্ট দিয়ে দেখতে গেলাম যে সত্যি কথা, যোগ হচ্ছে একটা অ্যাটাচমেন্ট, নিজের শরীর, মন, আত্মার একটা কন্ট্রোল, যা আমাকে মানুষের জীবনে যেটা সবথেকে বড় দরকার। টুকটাক পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে আমাকে আগে শান্ত হতে হবে, যদি তুমি শান্তি পেতে চাও তাহলে তোমাকে আগে শান্ত হতে হবে। আর এই শান্তটা নিয়ে আসে হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস, প্রাণ, প্রাণায়াম। আমাদের বারবার বলেছে শ্বাসের প্রতি যদি তোমার কন্ট্রোল থাকে তাহলে তোমার নিজের প্রতিও কন্ট্রোল চলে আসে। তারপর থেকে যোগের প্রতি একটা ভালোবাসা, আর কেমন যেন লাগে যে যেদিন করবো না সেদিন খুব কষ্ট হয়, যোগ না করলে মনে হয় নিজেকে ফাঁকি দিচ্ছি। যেটা সবথেকে যোগে যেটা বলেছে মহর্ষি পতঞ্জলি বলেছেন, অভ্যাস আর বৈরাগ্য। বৈরাগ্য বলতে ইন্দ্রিয়ের বৈরাগ্যের কথা বলেছে, আর অভ্যাস হচ্ছে ডেইলি লাইফের অভ্যাস।
1: আন্তর্জাতিক স্তরের যোগা প্রতিযোগিতা

0: প্রথম হয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মহিলা যোগা প্রতিযোগী সাইনা সেন। সাইনা এই বছরই আন্তর্জাতিক স্তরে প্রথম স্থান অধিকার করেছেন, কি বলবেন নিজের পারফরমেন্স নিয়ে?
1: এটা আমার সত্যি বলতে এটা আমার স্বপ্ন ছিল। 5-6 বছর ধরে আমি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পারফর্ম করেছি, তাও অনেক চেষ্টার পরও কোন রকম সাফল্য অর্জন করতে পারিনি। তা একটা জেদ ছিল, ইচ্ছা ছিল, এবং এত বছরের চেষ্টার পরে প্রথম ফার্স্ট পজিশন ইন্টারন্যাশনালে খুবই ভালো লাগছে। আর এটার পেছনে অবদান সবচেয়ে যদি বলি তাহলে হচ্ছে আমার বাবা, আমার গুরু শ্রী শেখারঞ্জন সেন, আর আমার মা অ্যান্ড আমার দিদি আমাকে সবসময় সাহস যোগায়। তো ওদের সাপোর্ট না থাকলে এটা হয়তো হতো না। আজকে ভীষণই ভালো লাগছে।
0: আজ বাইরে ঘুরে অনুষ্ঠানে আমরা শুনছিলাম যোগাসন সম্পর্কিত একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।

ফিরে আসছি অন্যান্য খবরে। 5 ওভারে 4 উইকেট, জাপানের বিরুদ্ধে কষ্টার্জিত জয় ভারতের, তবে সুজুকি কাপ জিতল তারা। জাপানের বিরুদ্ধে যে এতটা লড়াই করতে হবে তারকাখচিত ভারতীয় ক্রিকেট দলকে তা বোধহয় কেউই ভাবেননি, কিন্তু ছোট দলের বিরুদ্ধেও কষ্টার্জিত জয় পেল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ঐতিহাসিক এই টি টোয়েন্টি ম্যাচে জাপানকে 2 রানে হারালো ভারত। বৃষ্টির জন্য ম্যাচে ওভার সংখ্যা কমে হয় 5, তবে অভিষেক ঈশানদের ব্যর্থতায় 4 উইকেট হারিয়ে মাত্র 32 রান তোলে ভারত। শ্রেয়স 16 রান না করলে হয়তো জিততেও পারত না ভারত। দারুণ লড়াই করেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 30 রানে থামে জাপান, ফলে ঐতিহাসিক সুজুকি কাপ জিতে নেয় ভারত। আইএফএ শিল্ড থেকে নাম তুলে নিল মোহামেডান, তাদের বদলে খেলবে কাস্টমস। সোমবার রাতে জানিয়ে দেওয়া হলো কাস্টমসের খেলার কথা। বিশ্বজিৎ ভট্টাচার্যের অধীনে কাস্টমস এবার কলকাতা লিগে ভালো খেলেছে, তবে আইএফএ ভবানীপুর এবং ইউনাইটেডের সঙ্গে কথা বলেছিল, কিন্তু ফুটবলার না থাকায় শিল্ড খেলতে রাজি হননি তারা। কলকাতা লিগের শেষ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে 3-2 গোলে হেরেছিল মোহামেডান। মোহনবাগানের হয়ে জয়সূচক গোল করেছিলেন শয়ন বন্দ্যোপাধ্যায়। মোহামেডানের দাবি ছিল গোলটি অফসাইডে হয়েছে। এই নিয়ে সোমবার বিকেলে আইএফএ সচিব অনির্বাণ দত্তর সঙ্গে আলোচনায় বসেছিল সাদা কালো কর্তারা। সেখানে লিগের ম্যাচের রিপ্লে চাওয়া হয়েছিল, যা সঙ্গে সঙ্গে খারিজ করে দেয় আইএফএ। মোহনবাগানের গ্রুপে রয়েছে শ্রীনিধি ডেকান ও নর্থ ইস্ট ইউনাইটেড। ইস্টবেঙ্গলের গ্রুপ তুলনায় সোজা, খেলতে হবে কাস্টমস ও পাঞ্জাব এফসির বিরুদ্ধে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের রদবদল। ধোনির পরামর্শে চেন্নাই সুপার কিংসের নতুন কোচ হলেন তাঁরই সতীর্থ জাহির খান। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল জুটি হিসাবে বিবেচিত হতো মহেন্দ্র সিং ধোনি এবং স্টিফেন ফ্লেমিংয়ের রসায়ন। 2008 সালে খেলোয়াড় হিসেবে শুরু করে 2009 সালে কোচের চেয়ারে বসা ফ্লেমিং চেন্নাইকে 5-5টি আইপিএল ট্রফি এবং 2টো চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি খেতাব এনে দিয়েছেন, কিন্তু 2023 সালের পর থেকে হলুদ শিবিরের পারফরমেন্স খারাপ হতে শুরু করে, যার জেরে 2026 সালের আসরেও সেরা 4-এর বাইরে শেষ করার পর জুলাই মাসে দীর্ঘ 18 বছরের সম্পর্কের ইতি টেনে ইংল্যান্ডের লাল বলের কোচ হিসেবে যোগ দেন এই কিউই মহাতারকা। এবার তাঁর জায়গায় টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার জাহির খানকে কোচ হিসেবে নিযুক্ত করল সিএসকে ম্যানেজমেন্ট। আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি। আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচে বিশেষ হালকা নীল ও সোনালি রঙের জার্সি পরবেন লিওনেল মেসি। 6 অক্টোবর বুয়েনস এয়ার্সের স্তাদিও মনুমেন্টালে বেনিনের বিরুদ্ধে ম্যাচটি হবে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ। আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছিলেন মেসি। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার পরই তিনি এ সিদ্ধান্ত জানান। সেই ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে যায় আর্জেন্টিনা। আজকের অনুষ্ঠান শেষ করব আজকের দিনে দিয়ে। আজকের দিনে

76 সালে জন্মেছিলেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো নাজারিও, ফুটবল দুনিয়ায় যিনি দ্য ফেনোমেনো নামে পরিচিত। ব্রাজিলের হয়ে দুবার বিশ্বজয়ী রোনাল্ডো 2002 বিশ্বকাপে 8 গোল করে গোল্ডেন বুট জেতেন এবং ফাইনালে জার্মানির বিরুদ্ধে করেন 2টি গোল। দুবারের ব্যালোডিওর জয়ী R9 তাঁর গতি, ড্রিবলিং এবং দুর্দান্ত ফিনিশিংয়ের জন্য স্ট্রাইকারের সংজ্ঞাকেই বদলে দিয়েছিলেন। আজ তার জন্মদিন। আজকের দিনে জন্মেছিলেন 1984 সালে ব্রাজিলের আরও এক কিংবদন্তি ফুটবলার, ডিফেন্ডার থিয়াগো সিলভা। অসাধারণ পজিশনিং, নেতৃত্ব ও রক্ষণাত্মক দক্ষতার জন্য তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা সেন্টার ব্যাক হিসেবে পরিচিত। ব্রাজিলের হয়ে তিনি একাধিক বিশ্বকাপ খেলেছেন এবং ক্লাব ফুটবলে এসি মিলান, পিএসজি এবং চেলসির মতো বড় দলের হয়ে বহু শিরোপা জিতেছেন। আজকের দিনে 1986 সালে চেন্নাই দেখেছিল টেস্ট ক্রিকেটের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ। ভারত ও অস্ট্রেলিয়ার সেই টেস্ট শেষ হয় টাইতে। টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার 348 রানের লক্ষ্যে ভারত একসময় জয়ের একেবারে কাছে পৌঁছে গিয়েছিল। শেষ ওভারে দরকার ছিল মাত্র 4 রান। রবি শাস্ত্রী 3 রান নিয়ে স্কোর সমান করে দেন। জয়ের জন্য বাকি থাকে মাত্র 1 রান, কিন্তু গ্রেগ ম্যাথিউজের বলে মনিন্দর সিং LBW হওয়ার সঙ্গে সঙ্গে ভারত অল আউট, অর্থাৎ স্কোর সমান কিন্তু ম্যাচটাই। 22 সেপ্টেম্বর তাই ক্রিকেট ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এই সমস্ত খবর নিয়ে শেষ করলাম আজকের ক্রীড়াঙ্গন। উপস্থিত ছিলাম অর্ক বন্দ্যোপাধ্যায়।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়। শুনছেন আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, মাছ ছাড়া বাঙালির খাওয়া কিন্তু সম্পূর্ণ হয় না, তাই না? আর আমরা যত রকমের মাছ খাই, আমার মনে হয় না ভারতবর্ষের কোনো প্রান্তের কোনো মানুষ এত রকমের মাছ খায়। আর বাঙালির মাছ বলতে কি মনে আসে বলুন তো? হ্যাঁ, আমি ঠিকই ধরেছি, ইলিশ মাছ আপনাদের মনে আসে, কিন্তু ওই যে ঘটি বাঙালির ঝগড়া আছে গলদা চিংড়ি, সেই গলদা চিংড়িও কিন্তু আমাদের পাতে পেলে আহা, খাওয়াটা একেবারে যেন জমে যায়। কখনো কখনো তো রবিবার যদি পাতে মাংসের বদলে চিংড়ি থাকে তাহলে তো জবাব নেই, তাই না? কেন এত কথা বলছি ভাবছেন নিশ্চয়ই। তো এই যে গলদা চিংড়ি, সেই গলদা চিংড়ি খাবো যে, কিন্তু দিন দিন তার দাম প্রচন্ড বেড়ে যাচ্ছে, সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তাহলে কি করলে আমরা ভালো গলদা চিংড়ি পাবো, এ কথা তো মনে আমাদের নিশ্চয়ই আসে না কি? আর যে মাছ চাষি ভাইরা রয়েছেন তাদের তো আরোই আসে মনে যে কি করে কম খরচে ভালো চিংড়ি মাছ তৈরি করতে পারবেন। আজকে কিন্তু কথা বলবো এই বিষয় নিয়ে, অর্থাৎ গলদা চিংড়ির বাচ্চা তৈরি ও চাষ এবং তার সফল বাণিজ্যকরণ, এই বিষয় নিয়ে কথা বলবো আমরা। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আজকে আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আমি বলছিলাম যে আমাদের তো খাওয়া দাওয়ার সঙ্গে মাছ একেবারে ওতপ্রোতভাবে প্রথমেই ভাবতে যাই, চিংড়ি বা ইলিশ। তো আজকে একটু গলদা চিংড়ি নিয়ে কথা বলবো, কারণ সত্যি সত্যি গলদা চিংড়ি
2: কথা বলা দরকার।
1: আর এই যে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে যে গলদা চিংড়ি আমরা পাই তা তো একেবারে স্বাদে গুণে অতুলনীয়, তাই না? কিন্তু কোথায় কোথায় আসলে এই চিংড়ি মাছের চাষটা খুব ভালো হয়, কি কি জলবায়ুর মধ্যে এটা খুব ভালো পাওয়া যায়?
2: দক্ষিণ দিকটায় অর্থাৎ সবথেকে বেশি ভালো হয় উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের দিকটা, পূর্ব মেদিনীপুরে কন্টাইয়ের দিকটা সবথেকে বেশি চাষ হয়। পূর্ব মেদিনীপুর পুরো সমস্ত জেলাগুলোতেই বেশি হয়, কন্টাইয়ের দিকটাতে চারা পোনাটা অনেক বেশি উৎপন্ন হয়, দক্ষিণ চব্বিশ পরগনাতে হয়, নদিয়া জেলাতে হয়, পশ্চিম মেদিনীপুর অনেক জায়গাতে হয়। মোটামুটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি বাদ দিয়ে সব জেলাতেই গলদা চিংড়ি চাষ হয় ব্যাপক আকারে, যেটা বললাম উত্তর চব্বিশ পরগনা বসিরহাট পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি উৎপন্ন হয় এবং চাষও হয়।
1: কিন্তু এই যে গলদা চিংড়ি সেটা তো মিষ্টি জলের নদীর মোহনার দিকে জন্মায়, অর্থাৎ যে সমস্ত নদী সমুদ্রের জলে জোয়ারভাটা পাওয়া যায় সেই জায়গাতেই পাওয়া যায়। তাহলে চিংড়ির বাচ্চাগুলোকে কিভাবে সেখান থেকে ধরা হবে এবং সেই বাচ্চা কি করে আলাদা করা যাবে?
2: না, এটাকে বলতে গেলে একটু বলতে হবে যে গলদা চিংড়ি মিষ্টি জলের মাছ, যেমন ইলিশও মিষ্টি জলের মাছ, কিন্তু ইলিশ এবং গলদা চিংড়ি দুটোই বাচ্চা পড়ার জন্য, ইলিশকে যেমন সমুদ্রে যেতে হয়, গলদা চিংড়ি নোনার দিকে যেতে হয় অর্থাৎ মোহনার দিকে যাবে, এখানে জলের স্যালিনিটি 10-15 কাছাকাছি যাবে, অর্থাৎ যেখানে নোনা জলটা সে পাবে সেইখানে গেলেই তবে তাদের মেটিং হবে। তারপরে সেই গলদা চিংড়ি যেটাকে আমরা তখন বলি বেরিড ফেল, এই গলদা চিংড়ির অন্য বৈশিষ্ট্য, যেমন অন্যান্য মাছের ক্ষেত্রে মাছ ডিম পাড়ছে, স্ত্রী মাছ, পুরুষ মাছ স্পার্ম রিলিজ করছে, ফার্টিলাইজেশন হচ্ছে অর্থাৎ এক্সটার্নাল ফার্টিলাইজেশন জলের মধ্যে, গলদা চিংড়ির ক্ষেত্রে কিন্তু একটা বিশেষত্ব আছে, গলদা চিংড়ি যখন ব্রিডিং করবে তখন নোনা জলের দিকে সে অলরেডি পৌঁছে গেছে, মানে মা বাবা তারা পৌঁছে গেছে, যেগুলো আমরা বলছি ব্রুডার পৌঁছে গেছে, প্রাকৃতিক ক্ষেত্রে কথা বলছি পৌঁছে গেছে, পুকুরের ক্ষেত্রে সে একই প্রশ্ন, পৌঁছে গিয়ে যখন ব্রিডিং করবে তার আগে মোল্টিং হবে, থ্রি মাস খোলসটা ছাড়বে। আর আমরা যারা মাছ চাষের সঙ্গে যুক্ত তারা সবাই জানি যে খোলস যখন ছাড়ছে তখন তার বডিটা কিন্তু নরম, যেটাকে আমরা বলি জরা মাছ, জরা মাছ অনেকে আবার খেতে চায় না, যেমন হাত দিলে নরম খেতে চায় না, এই জরা অবস্থাটা থাকবে 6-8 ঘন্টা, তার মধ্যে সে শক্ত হয়ে যাবে। এই 6-8 ঘন্টা সময়টা হচ্ছে ক্রুশিয়াল পিরিয়ড ফর মেটিং, মেলটা তখন তাকে জড়িয়ে ধরে 15-20 মিনিট ধরে সে করবে কি, মেলের ক্ষেত্রে বৈশিষ্ট্যতা আছে যে তার স্পার্মগুলো একটা থলির মধ্যে থাকে, সে এই সময় থলির কিছু থলি নাম্বার অফ কিছু থলি সে ফিমেলের গণপর দিয়ে তার শরীরের মধ্যে ঢুকিয়ে দেবে, ব্যাস 15-20 মিনিট পরে সে ছেড়ে দিলে, তার মানে ফিমেলটার মধ্যে অর্থাৎ মা বুডার তার মধ্যে এগ রয়েছে, তার ডিম ম্যাচিওর করেছে এবং তার সঙ্গে স্পার্মটাও তার কাছে থলির মধ্যে আছে। এবার সে ওই ওই ঘণ্টার পরে ছয় থেকে আট ঘন্টার মধ্যে ডিম ছাড়তে শুরু করবে। ডিমটা ছেড়ে কিন্তু জলে যাবে না, হলুদ হলুদ ডিম রয়েছে, ওই ডিমগুলো কিন্তু ওই থলি ওই যে স্পার্ম থলির মধ্যে দিয়ে এসছে, অর্থাৎ ফার্টিলাইজড হয়ে তার শরীরে বাইরে এসছে ওই থলির মধ্যে। তা থলির মধ্যে যে ডিমগুলো দেখি সেই ডিমগুলো কিন্তু ফার্টিলাইজড এগ। এবার এই ডিমগুলো যখন আমরা দেখছি নোনা জলের সাথে কিন্তু তখন আছে, ওই 12-15 PPT জলে আছে। এই ডিমগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হতে হতে এই 12-15 দিন পরে দেখা যাবে কালচে, কালচের পরে সেখন বাচ্চা পারবে, বাচ্চা পারবে মানে লার্ভা দেবে। এই লার্ভাটা ইম্পর্টেন্ট হচ্ছে, লার্ভার ক্ষেত্রে চিংড়ি আমরা যেমন দেখি জারভা কিন্তু ঠিক উল্টোটা, লার্ভার 12টা দশা আছে, এই দশাটা পেরিয়ে সে 30-40 দিন পরে সে পূর্ণ যেটাকে দেখে আমি চিনতে পারবো যেটা গলদা চিংড়ি পাচ্ছে সেই চিংড়িটা হবে। সেই কাজটার জন্য পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের নদীর জলবায়ু, বিশেষত যে নদীগুলি সমুদ্রের সঙ্গে মিশেছে যেমন কেলেঘাই, রূপনারায়ণ, গঙ্গা, ইছামতি, এই নদীগুলোর মোহনার মুখে প্রচুর চিংড়ির বাচ্চা প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং মানুষ ধরে ধরে বিক্রি করে। এই চারাপোনাগুলো অনেকে পুকুরে নিয়ে গিয়ে সেগুলো জুভেনাইল তৈরি করে, অর্থাৎ ছোট যা বাচ্চা 3-4 ইঞ্চি বাচ্চা সেগুলো পুকুরে ছাড়া হয় চাষের জন্য।
1: আচ্ছা, তাহলে এই যে দেখে চেনা যাবে যে গলদা চিংড়ির বাচ্চা, তার বৈশিষ্ট্য?
2: হ্যাঁ ঠিক, খুব ইম্পর্টেন্ট। চিংড়ি তো প্রকৃতিতে অনেক রকম চিংড়ি আছে, কুচু চিংড়ি, ভন্নে চিংড়ি। গলদা চিংড়ির ক্ষেত্রে আমরা যে অঙ্ক করা সে অতএব চিহ্ন দেখি, 3টে ফোঁটা দেখি, একদম মাছ ছোট বাচ্চারা তো খুব ছোট, সেটাকে যদি উপর থেকে দেখি এরকম তাহলে দেখা যাবে একটা অতএব চিহ্ন, উপরে 1টা ফোঁটা, দুপাশে 2টো ফোঁটা, আর যেটা ডাইজেস্টিভ ক্যানেল সেই কালো দাগ, এইটা দেখেই হচ্ছে চেনা যাবে যেটা গলদা চিংড়ির বাচ্চা। অন্য চিংড়ির বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই বিশেষত্বটা নেই, যেটা দেখে যারা এটা সবসময় করছে তারা নিমেষের মধ্যে বুঝতে পারে যেটা গলদা চিংড়ি ওটা গলদা চিংড়ি। এইখানে যেটা হচ্ছে আমাদের একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া অজান্তেই আমরা করে ফেলছি, চিংড়ি বাচ্চা ধরার জন্য প্রকৃতি থেকে যারা ধরছে নদী নালা থেকে করে ফেলছে, তারা ছাকনি জালে সব বাচ্চা ধরে নিয়ে আসছে, নিয়ে এসে ওদের চোখে চোখ সেট হয়ে আছে, ওই চোখ দিয়ে তারা দেখে নিচ্ছে একটা গলদা চিংড়ি, ওটাকে তুলে আলাদা পাত্রে রাখছে, যখন দেখছে আর গলদা চিংড়ির বাচ্চা নেই ওটাকে ডাঙায় ফেলে দিচ্ছে। তাহলে ওর সঙ্গে যে বাচ্চাগুলো এসছে আরো অনেক প্রাণীর বাচ্চা, মাছের বাচ্চা, সেগুলো ডাঙায় মারা যাচ্ছে, তাহলে বায়োডাইভার্সিটির ক্ষতি হচ্ছে মারাত্মকভাবে। সেজন্য এটাকে আমাদের বন্ধ করা দরকার, বা এটাকে তাদেরকে ট্রেনিং করা দরকার, এটা একটা দিক। আর একটা দিক যেটা আমাদের কন্ট্রোলে আছে, যেটা হচ্ছে যে আমরা হ্যাচারির কথা বলছিলাম, হ্যাচারি আমাদের রাজ্যে হয়েছে, অন্ধ্রপ্রদেশে তো অনেক বড় বড় হ্যাচারি হয়েছে লার্জ স্কেল, কিন্তু হ্যাচারিতে এটা নন কমার্শিয়াল হয়েছে, এই জন্য কারণ হ্যাচারি চালানো এত খরচ সাপেক্ষ যে ওই সিড বিক্রি করা যাচ্ছে না, প্রকৃতিতে অনেক বেশি সিড পাওয়া যাচ্ছে, তাহলে সেই সিডের দাম বেশি, হ্যাচারি চলছে না। সেক্ষেত্রে এখন অন্ধ্রপ্রদেশের মানুষ কি করছে, আমাদের দেশে যেটা চালু ছিলই আছেও চালু, যে প্রকৃতির থেকে সিড নিয়ে সেটা পুকুরে বড় করা, বা প্রকৃতি থেকে বেরিড ফিমেল যেটা বলেন যার মধ্যে ডিম আছে সেই ডিমটাকে নিয়ে এসে আমরা হ্যাচারিতে বা নিয়ে এসে করা, কিন্তু সেটাও খরচ সাপেক্ষ। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, আমরা সবসময় বলি যে মাছে ভাতে বাঙালি, মাছ পশ্চিমবঙ্গের মানুষ যারা মাছ চাষের সঙ্গে যুক্ত, অর্থাৎ জেলে বা মৎস্যজীবী বলবো, তারা কিন্তু এইটা কন্টাই এলাকা যেখানে উপকূলবর্তী অঞ্চল, তারা করেছে কি নোনা জলে যে পুকুর, কন্টাই অঞ্চলে পুকুরে সবসময় স্যালিনিটি থাকে 10-12 PPT থাকে।

0: কারণ গলদা চিংড়ি একটু চুপচাপ থাকতে ভালোবাসে, তো ওখানে যেন অন্য কোনো মাছ মানে শিঙি মাগুর কালবোস যেগুলো নিচের মাছ সেই মাছগুলো যেন না দেওয়া হয়, ওই মাছটা শুধু দেয় দিয়ে সেখানে এই মাছের চাষ করে। তো সেইভাবে আমাদের রাজ্যে হতেই থাকে। কিন্তু এইখানে আমাদের যেটা করা দরকার যে পূর্ব মেদিনীপুরে যে চাষিরা করে কি তারা পুকুরের থেকেও নেয় বেরিড ফিমেল, আবার প্রকৃতি থেকেও নেয়। এখন আমি বলবো যে প্রকৃতি থেকে নেওয়া এই জন্য দরকার যে প্রকৃতিতে যে বেরিড ফিমেল হচ্ছে সেটা অত্যন্ত উন্নত মানের, তার গুণমান সম্পন্ন ডিম হচ্ছে, কারণ প্রকৃতিতে সবসময় আমরা জানি সার্ভাইভাল ইজ দ্য বেস্ট, যার শক্তি বেশি আছে যার সামর্থ্য বেশি আছে সেই হচ্ছে বাঁচবে, অর্থাৎ তার যে বাচ্চা হবে সেই বাচ্চা যত শক্তিশালী যত তার গ্রোথ রেট হবে, পুকুরের থেকে যে বাচ্চা হবে সেইটি হবে না,
1: এবং সেটা একটা প্রাকৃতিক
0: পদ্ধতি। তাহলে আমাদের রাজ্যে যে এই সুযোগটা রয়েছে প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সেটাকে, ওই যে বায়োডাইভার্সিটি নষ্ট সেটাকে আমরা ট্রেনিং করিয়ে আমরা সেটাকে একটা জায়গায় আনতেই পারি, সেই প্রসেসটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমাদের যে উলুবেড়িয়ায় যেটাকে আমরা 52 গেট বলি, ওখানে প্রচুর পরিমাণে বড় বড় গলদা বুড়ার যেগুলো পাওয়া যায় এই সময় অত্যন্ত ভালো মানের, সেই বুড়াগুলোকে নিয়ে সেই এই তো কন্টেইন অঞ্চলের যে পুকুরে মাছ চাষ হচ্ছে সেই পুকুরে এইগুলোকে রাখা, রেখে সেখান থেকে বাচ্চা নিয়ে সেই বাচ্চাগুলোকে রিয়ারিং এ নিয়ে যাওয়া। রিয়ারিং করার জন্য অনেক পুকুর অনেক মানুষ আছে যারা পশ্চিমবঙ্গের যে চিংড়ির জুভেনাইল তৈরি হচ্ছে বা চিংড়ির পোস্ট লার্ভি তৈরি হচ্ছে সেটা ভারতবর্ষে কিন্তু অনেক রাজ্যে অন্ধ্রপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ত্রিপুরা প্রচুর ডিমান্ড আছে কিন্তু সেটা নেই। তাহলে আমরা এই কাজটা করতে পারি অতি সহজে, আমাদের এই সুযোগটাকে কাজে লাগে।
1: এবং ওই দিকটাতেও যাব আমরা, যে ওইখান থেকেই তো আমাদের একটা বাণিজ্যকরণের দিক
0: অবশ্যই আছে।
1: কিন্তু আপনি যেটা বলছেন তাতে আমার মনে হচ্ছে যে আমরা যদি পরিবেশ বান্ধব পদ্ধতিতে চিংড়ি মাছটা চাষ করি বা চিংড়ি মাছটা ভাবি, সেক্ষেত্রে কি খরচটাও একটু কম,
0: অনেক কমে যাবে। একটা হ্যাচারি মানে হ্যাচারিতে 24 ঘন্টা তাকে ম্যান পাওয়ার রাখতে হবে, সে কখন জলের প্যারামিটার ঠিক থাকছে না, কখন মাছের খাবার কমে যাচ্ছে, বা চিংড়ি মাছের একটা সমস্যা হয়েছে চিংড়ি মাছ কার্নিভোরাস, মানে যদি তার খাবার খিদে পায় তখন সে আর কাউকে মানবে না, সে যখন যে দুর্বল থাকবে তাকে খেয়ে নেবে, তো সেটা তো আমি চাই না। তাহলে পরে আমাকে মনিটর করতে হচ্ছে 24 আওয়ার্স, প্রকৃতিতে সেটা করতে হয় না। পুকুরে আমি যদি খাবারটা ঠিক মতো দিতে থাকি সে পুকুরে ঠিকঠাক সে চলতে থাকবে, অর্থাৎ সেখানে ওই খরচটা কম। পুকুরে আমি একবার বাচ্চা দিলাম আর আমি জানি যে এত বাচ্চা আছে এত খাবার আমি দিয়ে দেবো ঠিক চলবে, কোনো তার মারামারিও করবে না খাবেও না কিছু, কিন্তু একটা মর্টালিটি রেট অবশ্যই থাকে, প্রাকৃতিক মর্টালিটি নানানভাবে হতে পারে, সে পাখিদেরও খেতে পারে ইত্যাদি হতে পারে। কিন্তু চিংড়ি চাষের ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে চিংড়ি হচ্ছে অত্যন্ত ঠান্ডা লাজুক এবং অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু ভীষণ সেনসিটিভ,
1: তো সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন, মানে কোনটা উৎকৃষ্ট পদ্ধতি?
0: উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে পুকুরে চাষ করা, পুকুরে বাচ্চা তৈরি করা, কিন্তু ওই যে বললাম অক্সিজেন সেন্সিটিভ, অর্থাৎ পুকুরে যদি অক্সিজেনের যেটাকে আমরা ডিজলভ অক্সিজেন বলি মানে দ্রবীভূত অক্সিজেন সেই মাত্রা 3 PPT-র নিচে নেমে যায় চিংড়ি কিন্তু আপনিই মরে যাবে। আর অন্য মাছ মরে গেলে বা অক্সিজেন কমে গেলে তখন খাবি খায়, চিংড়ি কিন্তু কিছুই করবে না, আস্তে আস্তে মরে তলায় পড়ে যাবে, আপনি জানতেও পারবেন না যে চিংড়ি মাছ মরে গেছে। সেই জন্য আপনাকে নিশ্চিত হওয়ার জন্য পুকুরে সবসময় এরেশন দিতে হবে, অন্তত সারাদিনে 8-9 ঘন্টা এরেশন দিতেই হবে, এটা একটা মাস্ট।
1: আপনি বলছেন যে আমাদের এই যে এখানকার জলবায়ু বা আমরা এখানকার প্রকৃতিতে যা যা পাচ্ছি তার জন্য একেবারে অনুকূল পরিবেশ গলদা চিংড়ি তৈরি করার জন্য, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কি এই গলদা চিংড়ি চাষ নিয়ে কোনো বড় হাব তৈরি হয়েছে?
0: বড় হাব তৈরি হয়নি, মানে সরকারি উদ্যোগে সেইভাবে হয়নি, কিন্তু আমাদের যেটা বলি আমাদের সবাই জানে যে আমাদের চাষিরা অনেক বেশি ট্র্যাডিশনালি নলেজেবল, তারা জানে, তারা জেনেই কন্টাইতে এই পদ্ধতিটা তারা শুরু করেছে অনেক আগে থেকে। এখন যেটা আগে হতো যে তারা কোনো খাবার দিত না, একবার পুকুর তৈরি করার সময় যে প্ল্যাঙ্কটন তৈরি হচ্ছে সেটা দিয়েই বড় হতো, তার ফলে সার্ভাইবিলিটির অর্থাৎ ওই যে বলছিলাম ক্যানিবালিজম মারা। এবার সেখানে তারা জুস পদ্ধতিতে জু প্ল্যাঙ্কটন তৈরি করে সেইটা দিচ্ছে, প্রতি 10-15 দিন অন্তর অন্তর দিয়ে যাচ্ছে, তার ফলে খাবারের ফ্লোটা সবসময় থাকছে, তার জন্য সার্ভাইবিলিটি রেট 60-70% হয়েছে। অর্থাৎ এখন একটা 1 বিঘা পুকুরে যদি যে পদ্ধতির কথা বললাম সেই পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করে তাহলে 1 বিঘা পুকুরে 8 লক্ষ বা চারাপন অর্থাৎ পোস্ট লার্ভি তৈরি করতে পারে। 8 লক্ষ পোস্ট লার্ভির দাম অন্তত 50 পয়সা করে হলে 4 লাখ টাকা। আমি একটা বলছি যে এরেশন একটা মাস্ট, আর একটা হচ্ছে যে জল, এই যে জল আমরা 10-12 PPT কথা বললাম, তাহলে আমার মিষ্টি জল এবং নোনা জলের যে সোর্সটা আমার দরকার সেটা জল ঢোকানো বার করাটা করা দরকার, তার জন্য একটা পাম্প আমার দরকার, এবং ওই যে ঝিঙ্গি মাছটা যখন বাচ্চা তৈরি করবো তার জন্য একটা হাঁপা লাগাতে হবে, সে হাঁপাটা দরকার, আমি যখন হাঁপার মধ্যে বাচ্চাটা হয়েছে সেটা বের করার জন্য একটা নেট দরকার, তার মেশ সাইজ আছে 60 mm 100 mm, এই জিনিসগুলো দরকার। এগুলো খুব বেশি খরচ সাপেক্ষ নয়, এইগুলো যদি দিয়ে আমরা করি তাহলে পরে আমরা খুব সহজেই সব মিলিয়ে 1 বিঘা পুকুরে করতে বাচ্চা তৈরি করতে 2 মাস মতো সময় লাগবে, খরচ হবে খুব বেশি হলে 2 লক্ষ টাকা, আর 4 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবো, অর্থাৎ কিনা আমরা

0: এক বিঘা পুকুরে 2 মাসে 2 লক্ষ টাকা লাভ করতে পারবো, এই সুযোগ সুবিধাটা কিন্তু কন্টাই অঞ্চলে বিশেষত 8-10টা ব্লকে এটা রয়েছে এবং সেইখান থেকে আমরা এটা করতে পারি। এবার যদি আপনি বাণিজ্যিকরণের কথা বলেন, তাহলে শুধু যদি আমি পশ্চিমবঙ্গের কথাটা ধরি, পশ্চিমবঙ্গে মিঠা জল মাছ চাষের এলাকা হচ্ছে প্রায় 3 লক্ষ হেক্টর।
1: বেশ,
0: আমি এর মধ্যে ধরে নিচ্ছি 10% এলাকাতে আমি গলদা চিংড়ি চাষটাকে প্রসার লাভ করাবো, আমি সরকার থেকে বলছি। তাহলে 10 লক্ষ হেক্টর মানে 30,000 হেক্টর। 30,000 হেক্টরে যদি আমি গলদা চিংড়ি চাষ করি, তাহলে আমি যদি কম্পোজিট কালচারে যাই, তাহলে 30,000-5,000 করে স্টকিং তাহলে আমার যা লাগবে। আর যদি মনোকালচারে যত শুধু চিংড়ি চাষ করছে অন্ধ্রপ্রদেশে হয়, তাহলে এর এটা দেবো আমি পাল্টানোর ব্যবস্থা ইত্যাদি রাখবো, তাহলে স্টকিং ডেন্সিটি 40,000-50,000 দিতে পারে, অনেক বেশি প্রোডাকশন হবে। তাহলে আমার যে সিডের ডিমান্ড হবে শুধু পশ্চিমবঙ্গের জন্য প্রায় 7 কোটি পোস্ট লার্ভি। আর পোস্ট লার্ভি মানে হচ্ছে পোস্ট লার্ভি থেকে জুভেনাইল যখন যাচ্ছে তার 60% সার্ভাইভিটি, তার 40% মারা যাচ্ছে, তাহলে এটা প্রায় 15-20 কোটিটা চলে যাচ্ছে আর পোস্ট লার্ভি তৈরি করতে হবে। তাহলে 1 বিঘা পুকুরে আমার তৈরি হয় 8 লক্ষ, তাহলে 20 কোটি তৈরি করতে কত আমার এরিয়া লাগবে, তাহলে এত এরিয়া, এত মানুষ, তার সঙ্গে আরো মানুষ সংযোগ হবে। এবার আমার হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে এই সিডের ডিমান্ড আছে। এখন অন্ধ্রপ্রদেশে যারা বড় বড় হ্যাচারি চালায়, তারা হ্যাচারি চালাতে ফেল করছে, মানে কমার্শিয়ালি নন ইকোনমিক হয়ে যাচ্ছে বলে তারা পশ্চিমবঙ্গ থেকে পোস্ট লার্ভি নিয়ে গিয়ে রিয়ারিং করছে পুকুরে।
1: বেশ, তাহলে আমাদের একটা মানে খুব সুন্দর জায়গা রয়েছে এটাকে বাণিজ্যকরণ
0: করার,
1: এই কথা
0: দারুণ সুযোগ, দারুণ সুযোগ।
1: হ্যাঁ, কিন্তু এই যে এই পোস্ট লার্ভি পশ্চিমবঙ্গ থেকে কোথায় কোথায় যাচ্ছে বা কোথায় কোথায় যাওয়ার সুযোগটা রয়েছে?
0: অলরেডি যাচ্ছে শুধু বলছি অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলাদেশ। আমাদের পশ্চিমবঙ্গে যেটা মেন হাট রাধামণি হাট, রাধামণি হাট হচ্ছে দীঘা হাইওয়ের উপরে কানেক্টিং রাস্তা, ওই জায়গাটা, ওই জায়গাটা বড় হাট বসে, সেখানে সারা ভারতবর্ষের জুভেনাইল ওখান থেকে বিক্রি হয় এবং সেটা সারা ভারতবর্ষে যায়।
1: তাহলে এই যে প্রাকৃতিক সুযোগ আমাদের রাজ্যে রয়েছে সেটাকে কাজে লাগিয়ে এই বাচ্চা তৈরি করার সুযোগ বা যে পোস্ট লার্ভি তৈরি করার সুযোগ রয়েছে আমাদের এখানে, এই সবকিছুকে মাথায় রেখে আমরা কি এটাকে একটা বৃহৎ শিল্পের জায়গায় নিয়ে যেতে পারি, বাইরে একটা মার্কেটিং সেন্টার গড়ে তোলার কথা ভাবতে পারি?
0: মার্কেটিং সেন্টার আমাদের যখন নন্দ সাহেব মৎস্যমন্ত্রী ছিলেন, তখন রাধামণিকে এই মার্কেটিং হাট করা হয়, রাধামণি হাট। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই যে বললাম যে পরিবেশ বান্ধব চাষ পদ্ধতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আর এই যে জুস পদ্ধতিতে যেটা করা হচ্ছে, জুস পদ্ধতির চাইতেও এখন আরো টেকনোলজি এসে গেছে, বিভিন্ন কোম্পানি উন্নত ধরনের ফিড পাওয়া যাচ্ছে, সেই ফিড খাওয়ালে যে 60% সার্ভাইভিটি রেটটা 40 দিন ধরে রিয়ারিং করাটা অনেক কমে যাবে এবং গ্রোথ রেটটা বেশি হবে, সার্ভাইভিটি রেট বেশি হবে। তো সেটাকে ইন্ট্রোডিউস করা, তার জন্য সরকারের একটা ইন্টারফারেন্স একটি পরিকল্পনা দরকার। মানে রাজ্যের হিসাবে আমাদের রাজ্যে 1 বিঘা পুকুরে যদি বাচ্চা তৈরি পরিকল্পনা নাই, সেটা শুধুমাত্র সম্ভব কন্টাই অঞ্চলে 10-12টা ব্লকে, তাহলে তারা 1 বিঘা পুকুরে প্রথম 2 মাসে সে সিড তৈরি করলো, সিড তৈরি করে সে প্রায় 2 লাখ টাকা লাভ করলো, পরের 8 মাস সে মিশ্র মাছ চাষের সাথে গলদা চিংড়ি চাষ করতে পারে, সেখানে সে প্রায় 1-1.5 লক্ষ টাকা লাভ করতে পারে। আর অন্য জেলার ক্ষেত্রে কন্টাই বাদ দিয়ে চাষের সাথে গলদা চিংড়ি চাষ, এমনি মাছ চাষে সে 600-800 কেজি মাছ পেতে পারে, আর গলদা চিংড়ি থেকে 150-200 কেজি মাছ পেতে পারে, সব মিলিয়ে সে প্রায় 1.5-2 লাখ টাকা লাভ করতে পারে। শুধুমাত্র যে মাছ চাষ করে তাহলে সে 600 কেজি মাছের দাম ওই 80-90 হাজার টাকা, আর গলদা চিংড়ি সাথে দিলে পারে সেটা আরো বেড়ে গেল, আরো 90 হাজার টাকা বেড়ে গেল, তাহলে গলদা চিংড়ি কত সম্ভাবনা রয়েছে।
1: ঠিক, এবারে একেবারে আমার যে চাষি ভাইরা এই অনুষ্ঠান শুনছেন বা গলদা চিংড়ি চাষের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কিংবা করবেন এই পরিকল্পনায় যারা রয়েছেন, তাদের জন্য একটা সরাসরি প্রশ্ন আপনার কাছে যাই, সেটা হচ্ছে যে এই যে গলদা চিংড়ির চাষের পদ্ধতি, সেটা যদি একটু সংক্ষেপে আপনি বলে দেন।
0: দুটো পদ্ধতি আমাকে বলতে হবে গলদা চিংড়ি চাষের পদ্ধতি। প্রথম হচ্ছে গলদা চিংড়ি চাষ, যেহেতু আমি বললাম গলদা চিংড়ি লাজুক, গলদা চিংড়ি অক্সিজেন সেন্সিটিভ, সেখানে পুকুরটাকে ভালো করে শুকাতে হবে, যদি কালো মাটি থাকে সেটাকে তুলে ফেলতে হবে, তারপরে সেখানে ব্লিচিং দিতে হবে, তারপরে জল ঢোকাতে হবে, জল ঢোকানো মানে যদি মিষ্টি যায়, যদি চাষের কথা হয় তাহলে জল ঢুকিয়ে সেখানে পিএইচ ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, দেখে তারপরে আমাকে গলদা চিংড়ি ছাড়তে হবে। শুধু যদি মনোকালচার করি শুধু গলদা চিংড়ি, যদি অন্য কালচার করি তাহলে তাদের মহুয়া টুয়া দিয়ে যেগুলো আমরা করে থাকি করতে হবে। আর যদি আমি বাচ্চা তৈরির কথা ভাবি তাহলে কিন্তু ব্যাপারটা আরেকটু বিশদে যেতে হবে, সেটা হচ্ছে সেই পুকুর শুকানো ব্যাপারটা একই, পুকুর শুকাতেই হবে, রৌদ্রে থাকে শুকিয়ে, তারপর ব্লিচিং দিতে হবে, তারপর এরেশন দিতে হবে, তারপরে যখন 2-3 দিন এরেশন দেওয়ার পরে সেখানে সয়েল প্রোবায়োটিক দিতে হবে, ফিড দিতে হবে, দেওয়ার পর ছাড়তে হবে ব্রুডারগুলো হাঁপার মধ্যে দেওয়ার পর সেই বাচ্চা ছাড়বে 6-8 দিনের মধ্যে। সেই বাচ্চাগুলো তাকে বের করে নিজে ছেঁকে নিয়ে এসে সে পুকুরের মধ্যে দিতে হবে, হাঁপা দিয়ে ব্রুডারগুলোকে তুলে নিতে হবে, কারণ ব্রুডারটা তুলে না নিলে বাচ্চাগুলো তারা খেয়ে নেবে। এরপরে তাকে প্রতি 3-4 দিন অন্তর অন্তর ওই জুস তাকে করে দিতে হবে। জুসে 3-4 কেজি কুড়ো, 1 কেজি

0: ময়দা 3 কেজি, গুড় 250 গ্রাম, খোল, ইস্ট পাউডার 2 কেজি, বাদাম জল 48 ভিজিয়ে রেখে সেই যে জলটা হবে সেই জলটা প্রতি 2-3 দিন অন্তর অন্তর দিতে হবে। কিন্তু এইখানে আমি বলবো যে এইখানে আমাদের নতুন টেকনোলজি যোগ করার সুযোগ এসছে, যে নতুন এখন ফিড পাওয়া যাচ্ছে, পাউডার ফর্মে পাওয়া যাচ্ছে, 0.0 মিলিমিটার, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, যেরকম যেরকম সাইজ সেই ফিড যদি দেওয়া হয় তাহলে সার্ভাইভেবিলিটি রেট অনেক বেশি হবে এবং স্ট্রেংথ এবং গ্রোথ রেট অনেক বেশি হবে। এটা যদি করে তাহলে চাষি ভাইরা অনেক বেশি সিড পাবে, অনেক বেশি লাভ করতে পারবে এবং পশ্চিমবঙ্গ আমাদের বিশেষত কন্টাই এলাকা এবং এই যে জেলাগুলোতে মাছ চাষ ভালো হয়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, গলদা চিংড়ির একটা বিশাল প্রোডাকশন সেন্টার হিসেবে গড়ে উঠবে। যেটা পূর্ব মেদিনীপুর যেমন অলরেডি পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা বাগদা চিংড়ির বদলে এখন ভেনামি চিংড়ি চাষে একটা বিরাট নাম করেছে, গলদা চিংড়ির ক্ষেত্রে কিন্তু সেই নামটা ময়নাতে অলরেডি শুরু হয়েছে, সেই কাজটা কিন্তু হতে পারে। এবং পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের একটা সময় যেমন কার্ভ সিডের 1 নম্বরে ছিল, আবার গলদা চিংড়ির সিডের জন্য সে 1 নম্বরে যেতে পারে। শুধু সিড নয়, গলদা চিংড়ির যে প্রোডাকশান যেটা ফিড খাবার মাছ সেই প্রোডাকশানও 1 নম্বরে যেতে পারে এবং সেটা যদি সত্যি সত্যি হয়।
1: ঠিক একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানের চলে এসেছি, একটু যদি বলেন যে যদি প্রশিক্ষণ কেউ নিতে চায় তাহলে সেই প্রশিক্ষণটা কোথা থেকে তারা নিতে পারে, কোথায় যোগাযোগ করতে পারে এবং তার সঙ্গে কোনো সরকারি সহযোগিতা, সহায়তা, অনুদান এসব কি তারা পেতে পারে?
0: খুব ভালো, প্রশিক্ষণের জন্য প্রত্যেক ব্লকে একজন করে ফিশারিজ এক্সটেনশন অফিসার আছেন, তার সঙ্গে প্রতি ব্লকে এক্সটেনশন অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে, অথবা জেলার যে মীন ভবনে, প্রতি জেলাতে মীন ভবন আছে, সেই মীন ভবনে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ফিশারিজ আছেন, সিইও ব্র্যাকিশ ওয়াটার আছেন, অনেক জায়গাতে সিইও FFD আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করলে কখন ট্রেনিং হচ্ছে, কোন ট্রেনিং হচ্ছে এবং তিনি কী স্কিম চান। এখন তো PMSSY অনেক স্কিম আছে, সেই স্কিমগুলোর সুযোগ সুবিধা তিনি নিতে পারেন এবং নিয়ে মাছ চাষে তিনি নামতে পারেন। আর এক কাজে আমি চাষি ভাইদের অনুরোধ করব, তারা এই ব্যাপারটা নিয়ে একটু ভাবুন এবং গলদা চিনির সুযোগ যেখানে যেখানে রয়েছে, বিশেষত চারা তৈরি করা এবং মাছ চাষ, সেই চাষি ভাইরা এগিয়ে আসুন। আমরা প্রথাগত যে মাছ চাষ করছি কার্প এবং এখন তো পাবদা অনেক বেশি চাষ হচ্ছে, তার থেকে এটা অনেক বেশি পরিমাণ লাভ করতে পারবে, শুধু নয় প্রোডাক্ট পশ্চিমবঙ্গকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে পারবে গলদা চিংড়ি।
1: যদি একটু বলেন যে আমাদের তো এই চিংড়ি মাছের চাহিদা যেমন আমাদের দেশের মধ্যে রয়েছে তেমনি এটা বিদেশেও রয়েছে,
0: অবশ্যই
1: তো সেক্ষেত্রে যদি কেউ এই চিংড়ি মাছ রপ্তানি করতে চায় সেক্ষেত্রে সে কি করবে?
0: হ্যাঁ, রপ্তানি বাজারে যেমন গলদা বাগদা চিংড়ি নয় এখন ভেনামি চিংড়ি যাচ্ছে, তার জায়গায় কিন্তু গলদা চিংড়ি যেমন আমরা এখানে ভালোবাসি, বিদেশে প্রচুর বাঙালি আছে এবং অনেক বিদেশি তারাও ওই পশ্চিমবঙ্গে এসে গলদা চিংড়ি মালাইকারি খেয়ে তারা এত ভালোবেসে ফেলেছে যে তারাও গলদা চিংড়ি চায়, কিন্তু সেই গলদা চিংড়িটা আমরা পাঠাতে পারি, বেশি পাঠাতে পারছি না কারণ আমাদের প্রোডাকশনটা কম হচ্ছে। তাহলে এই আজকের আলোচনা যে সমস্ত চাষি ভাইরা শুনছেন তারা যদি বিষয়টা নিয়ে একটু ভাবেন বা স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করেন তাহলে তারাও কিন্তু এই চিংড়িগুলো বিদেশে পাঠানোর জন্য উদ্যোগ নিতে পারেন। সেই ক্ষেত্রে প্রাথমিক কাজ হচ্ছে যে আমাদের যে প্রসেসার বা এক্সপোর্টার্স আছেন তাদের নামগুলো জানা। আমাদের বেশি এক্সপোর্টার্স আছেন আমাদের যে বেনফিশ, যারা মাছ চাষিরা সবাই জানে বেনফিশ কলকাতায় আমাদের মৎস্য দপ্তরের হেডকোয়ার্টার, GN 31 সল্ট লেক Sector 5 তাদের অফিস, সেখানে বেনফিশ অফিস আছে, সেখানে গেলে এক্সপোর্টার্স পাওয়া যাবে। তা আর একটা চকগড়িয়া যে আমাদের স্টেশন আছে, চকগড়িয়ার ক্ষেত্রে আমাদের একটা প্রসেসিং প্ল্যান্ট আছে যেখানে 10 জন এক্সপোর্টার্স আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এক্সপোর্ট প্ল্যান্ট, সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আদি সত্যগ্রাম হুগলিতে একটা এক্সপোর্টার্স আছে, NDM সিফুড তারা আছে, দীঘার অঞ্চলে কয়েকটা এক্সপোর্টার্স আছে, এদের সঙ্গে যোগাযোগ করলে তারা কিন্তু খুশি হয়ে, কারণ এই ধরনের চিংড়ি যে চিংড়িগুলো গলদা চিংড়ির ওজন 100 থেকে 150 গ্রাম এবং যেগুলো কিন্তু চাষ পদ্ধতির ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ বিদেশি বাজারে কিছু রেস্ট্রিকশনস আছে, যেমন অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না, ফরমালিন ইউজ করা যাবে না, সেই রেস্ট্রিকশনসগুলো যারা এক্সপোর্টার্স তারা আপনাদেরকে বলে দেবে, সেটা কোনো ব্যাপার নয়। সেইগুলো না অ্যাপ্লাই করেও কিন্তু মাছ চাষ ভালোভাবে করা যায়, অনেক বেশি উৎপাদন করা যায়, বড় মাছ করা যায়, অনেক টেস্টি মাছ হবে। তা যদি করেন তাহলে মাছ বিক্রিটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই, আপনি লাভ করছেন, পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক ক্ষেত্র উন্নত হচ্ছে সেই সাথে সাথে ভারতবর্ষের যে বিদেশি মুদ্রা ইনকামে সেটাতে কিন্তু আপনি প্রত্যক্ষ একটা সহযোগিতার তৈরি করে দিচ্ছেন, আপনি বিদেশি মুদ্রা আমদানিতে আপনি অনেকটা বড় কাজ করছেন। সেই সুযোগটা কিন্তু আমাদের গলদা চিংড়ির ক্ষেত্রে বিশালভাবে রয়েছে, সেই সুযোগটা আমাদের শুধু সদ্ব্যবহার করতে।
1: বেশ, আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি কিন্তু একটা খুব সুন্দর চিত্র আমাদের সামনে চলে এলো যে কি করে গলদা চিংড়ির ভালো বাচ্চা তৈরি করা যায় বা চাষ করা যায় খুব ভালোভাবে এবং তার কি করে একটা বাণিজ্যিক নতুন দিক তৈরি করা যায়। আর এই সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ গলদা চিংড়ি বাচ্চা তৈরি ও চাষ এবং তার

0: বাণিজ্য করুন, এই বিষয় নিয়ে আমার সঙ্গে আজকে স্টুডিওতে যিনি ছিলেন তিনি হলেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে বিষয়টা বলার জন্য।
1: মৎস্য চাষীরা ভালো থাকুন।
0: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, শুনছেন আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় অস্থি সন্ধির পুনর্গঠন। এই নিয়ে একটি কথিকা বলছেন পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত।
3: আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্থি সন্ধির পুনর্গঠন, অথবা আমরা খুব সহজে বলতে পারি যেখানে কোনো অস্থি সন্ধির ক্ষয়জনিত বা চোটজনিত আঘাত হয়েছে সেখান থেকে সেটাকে স্বাভাবিক পর্যায়ে কিভাবে নিয়ে আসা সম্ভব। সবার আগে আমাদের জানতে হবে যে কেন আমাদের এই অস্থি সন্ধির পুনর্গঠনের প্রয়োজন। সবার আগে যেটা মনে পড়ে আমাদের, যেটা চারপাশে ভর্তি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে হাঁটুর ক্ষয়, অর্থাৎ বয়স, অস্টিওআর্থ্রাইটিস অথবা কোনো আঘাত বা অতিরিক্ত ব্যবহারের কারণে। যেমন যিনি হয়তো রানার, খুব দৌড়েছেন সারা জীবন, দেখা যায় তার হাঁটু কিন্তু তাড়াতাড়ি ক্ষয়ে আসে। সুতরাং কী হয়, হাড়ের মাথায় যে তরুণাস্থি আছে বা কার্টিলেজ আছে সেইটা কিন্তু ক্ষয়ে আসে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হতে পারে, হাড় ক্ষতিগ্রস্ত হতে পারে, বা জয়েন্টের চারপাশের বা অস্থিসন্ধির চারপাশের যে লিগামেন্টস টেন্ডেন্সগুলো আছে সেইগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার আসব আমরা যে পেইন বায়োলজিক্স বা রিজেনারেটিভ মেডিসিনের যে গুরুত্বপূর্ণ অংশ সেই জিনিসটা কি। এটা হচ্ছে যে শরীরের নিজস্ব যে হিলিং রেসপন্স আছে সেটাকে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত যে জয়েন্ট আছে বা যে কোষ আছে তার কার্যকলাপকে উন্নত করা। অনেক ধরনের চিকিৎসা এক্ষেত্রে হয়, যেমন যদি খুব হাড় ভেঙে গেছে, বেঁকে গেছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার সার্জারি বা প্রয়োজন আছে। কিন্তু যেখানে আপনার শুধুমাত্র ক্ষয় রয়েছে সেক্ষেত্রে আমরা বেশ কিছু এই পেইন বায়োলজিক্স সংক্রান্ত চিকিৎসা করে থাকি। যেমন একটাকে বলা হয় হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি, অর্থাৎ প্লেটলেটের বাংলা করলে আক্ষরিক বাংলা দ্বারা অণুচক্রিকা। এটা এক ধরনের রক্তকণিকা যেটার মধ্যে প্রচুর গ্রোথ ফ্যাক্টর বা আমাদের টিস্যুকে রিজেনারেট করার ক্ষমতা সম্পন্ন কিছু অংশ থাকে, যেটা আমাদের পেশেন্টের জয়েন্টে ইনজেক্ট করে দিলে দেখা যায় যে সেই জয়েন্টের ইম্প্রুভমেন্ট হচ্ছে। ওকে, তো এর মধ্যে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটাকে আমরা বললি পিআরপি, তার ভেতরে আবার দুটো ভাগ আছে, একটা যেখানে প্লেটলেট রিচ, একটা প্লেটলেট পুয়োর। এরা যখন আমরা অস্থিসন্ধিতে ইনজেক্ট করা হয় তারা কিন্তু এই ক্ষয়জনিত কার্টিলেজকে মেরামতে সাহায্য করে। শুধু মেরামত নয়, এক্ষেত্রে আমরা আরেকটা জিনিসও অনেক সময় আরেকটা চিকিৎসাও করে থাকি যেটাকে বলে হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড বা ক্রসলিঙ্কড হায়ালুরোনিডেজ। এরা কী করে, এরা করে হচ্ছে জয়েন্টের যে ইনফ্ল্যামেটরি পরিবেশ ছিল, অর্থাৎ যে জন্য ব্যথা হচ্ছিল সেটাকে কমায়, জয়েন্টের লুব্রিকেশনে সাহায্য করে, অর্থাৎ জয়েন্টটা যেন স্বাভাবিকভাবে তার মুভমেন্টটা করতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি জয়েন্টের ফাংশন, অর্থাৎ চললে যে ব্যথা হয় সেইটাকেও কিন্তু সুস্থ করতে পারে। এছাড়াও কিছু কিছু পেইন বায়োলজিক্স বা আরও উন্নত চিকিৎসা আসছে যেগুলো এখনও গবেষণার পর্যায়ে আছে। যেমন একটা হচ্ছে বিম্যাক বলা হয়, অর্থাৎ

0: এখানে বোন ম্যারো বা রক্তের ভেতরের একটা অংশ, আমাদের হাড়ের ভেতরের একটা অংশ, অস্থি মজ্জার অংশকে জয়েন্টে ইনজেক্ট করা হয়, এবং আর একটা হচ্ছে ফ্যাট থেকে স্টোমাল সেল ইনজেক্ট করা হয়। এগুলো আপকামিং চিকিৎসা এবং ভবিষ্যতে আসতে চলছে। এছাড়াও আমাদের অস্থিসন্ধির পুনর্গঠনের জন্য আরেক ধরনের চিকিৎসাও আসছে, সেটা হচ্ছে অ্যালোজেনিক স্টেম সেল থেরাপি। যদিও এগুলো এখনও গবেষণার পর্যায়ে আছে, তবে ডেফিনেটলি অদূর ভবিষ্যতে হয়তো এইগুলোও আমাদের একটা চিকিৎসার মূল স্ট্রিম বা মূল ধারার মধ্যে চলে আসবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে সবার জন্য কিন্তু চিকিৎসা এক নয়। অর্থাৎ আপনার কতটা জয়েন্টের ক্ষয় হয়েছে এবং আপনার অ্যাক্টিভিটি লেভেল বা আপনার চলাফেরা কতটা প্রয়োজন এবং জয়েন্টের অবস্থা, এইগুলো দেখেই কিন্তু চিকিৎসাটা নির্বাচন করতে হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু
1: অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত। এখন পুনরায় শুনবেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় অস্থিসন্ধির পুনর্গঠন। এই নিয়ে একটি কথিকা বলছেন পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত।
0: আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্থিসন্ধির পুনর্গঠন, অথবা আমরা খুব সহজে বলতে পারি যেখানে কোনো অস্থিসন্ধির ক্ষয়জনিত বা চোটজনিত আঘাত হয়েছে, সেখান থেকে সেটাকে স্বাভাবিক পর্যায়ে কিভাবে নিয়ে আসা সম্ভব। সবার আগে আমাদের জানতে হবে যে কেন আমাদের এই অস্থিসন্ধির পুনর্গঠনের প্রয়োজন। সবার আগে যেটা মনে পড়ে আমাদের, যেটা চারপাশে ভর্তি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে হাঁটুর ক্ষয়, অর্থাৎ বয়স, অস্টিওআর্থ্রাইটিস অথবা কোনো আঘাত বা অতিরিক্ত ব্যবহারের কারণে। যেমন যিনি হয়তো রানার, খুব দৌড়েছেন সারা জীবন, দেখা যায় তার হাঁটু কিন্তু তাড়াতাড়ি ক্ষয়ে আসে। সুতরাং কি হয়, হাড়ের মাথায় যে তরুণাস্থি আছে বা কার্টিলেজ আছে সেইটা কিন্তু ক্ষয়ে আসে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হতে পারে, হাড় ক্ষতিগ্রস্ত হতে পারে, বা জয়েন্টের চারপাশের বা অস্থিসন্ধির চারপাশের যে লিগামেন্টস টেন্ডেন্সগুলো আছে সেইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার আসব আমরা যে পেইন বায়োলজিক্স বা রিজেনারেটিভ মেডিসিনের যে গুরুত্বপূর্ণ অংশ সেই জিনিসটা কি। এটা হচ্ছে যে শরীরের নিজস্ব যে হিলিং রেসপন্স আছে সেটাকে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত যে জয়েন্ট আছে বা যে কোষ আছে তার কার্যকলাপকে উন্নত করা। অনেক ধরনের চিকিৎসা এক্ষেত্রে হয়, যেমন যদি খুব হাড় ভেঙে গেছে, বেঁকে গেছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার সার্জারি বা প্রয়োজন আছে। কিন্তু যেখানে আপনার শুধুমাত্র ক্ষয় রয়েছে সেক্ষেত্রে আমরা বেশ কিছু এই পেইন বায়োলজিক্স সংক্রান্ত চিকিৎসা করে থাকি। যেমন একটাকে বলা হয় হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি, অর্থাৎ প্লেটলেটের বাংলা করলে আক্ষরিক বাংলা দ্বারা অণুচক্রিকা। এটা এক ধরনের রক্তকণিকা যেটার মধ্যে প্রচুর গ্রোথ ফ্যাক্টর বা আমাদের টিস্যুকে রিজেনারেট করার ক্ষমতা সম্পন্ন কিছু অংশ থাকে, যেটা আমাদের পেশেন্টের জয়েন্টে ইনজেক্ট করে দিলে দেখা যায় যে সেই জয়েন্টের ইম্প্রুভমেন্ট হচ্ছে। ওকে, তো এর মধ্যে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটাকে আমরা বলি পিআরপি, তার ভিতরে আবার দুটো ভাগ আছে, একটা যেখানে প্লেটলেট রিচ, একটা প্লেটলেট পুয়র। এরা যখন আমরা অস্থিসন্ধিতে ইনজেক্ট করা হয় তারা কিন্তু এই ক্ষয়জনিত কার্টিলেজকে মেরামতে সাহায্য করে। শুধু মেরামত নয়, এক্ষেত্রে আমরা আরেকটা জিনিসও অনেক সময় আরেকটা চিকিৎসাও করে থাকি, যেটাকে বলে হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড বা ক্রসলিঙ্কড হায়ালুরোনিডেজ। এরা কী করে, এরা করে হচ্ছে জয়েন্টের যে ইনফ্লামেটরি পরিবেশ ছিল, অর্থাৎ যে জন্য ব্যথা হচ্ছিল সেটাকে কমায়, জয়েন্টের লুব্রিকেশনে সাহায্য করে, অর্থাৎ জয়েন্টটা যেন স্বাভাবিকভাবে তার মুভমেন্টটা করতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি জয়েন্টের ফাংশন, অর্থাৎ চললে যে ব্যথা হয় সেইটাকেও কিন্তু সুস্থ করতে পারে। এছাড়াও কিছু কিছু পেইন বায়োলজিক্স বা আরও উন্নত চিকিৎসা আসছে যেগুলো এখনও গবেষণার পর্যায়ে আছে। যেমন একটা হচ্ছে বিম্যাক বলা হয়, অর্থাৎ যেখানে বোন ম্যারো বা রক্তের ভেতরের একটা অংশ, আমাদের হাড়ের ভেতরের একটা অংশ, অস্থি মজ্জার অংশকে জয়েন্টে ইনজেক্ট করা হয়, এবং আর একটা হচ্ছে ফ্যাট থেকে স্টোমাল সেল ইনজেক্ট করা হয়। এগুলো আপকামিং চিকিৎসা এবং ভবিষ্যতে আসতে চলছে। এছাড়াও আমাদের অস্থিসন্ধির পুনর্গঠনের জন্য আরেক ধরনের চিকিৎসাও আসছে সেটা হচ্ছে অ্যালোজেনিক।

0: স্টেম সেল থেরাপি। যদিও এগুলো এখনও গবেষণার পর্যায়ে আছে, তবে ডেফিনেটলি অদূর ভবিষ্যতে হয়তো এইগুলোও আমাদের একটা চিকিৎসার মূল স্ট্রিম বা মূল ধারার মধ্যে চলে আসবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে সবার জন্য কিন্তু চিকিৎসা এক নয়। অর্থাৎ আপনার কতটা জয়েন্টের ক্ষয় হয়েছে এবং আপনার অ্যাক্টিভিটি লেভেল বা আপনার চলাফেরা কতটা প্রয়োজন এবং জয়েন্টের অবস্থা, এইগুলো দেখেই কিন্তু চিকিৎসাটা নির্বাচন করতে হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু পেন মেডিসিন এবং পেন ফিজিশিয়ানের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তবে এটা মনে রাখতে হবে রিজেনারেটিভ মেডিসিন বা এই অস্থিসন্ধির পুনর্গঠন জনিত যে চিকিৎসা, এটা কিন্তু কোনো ম্যাজিক বুলেট নয়। মানে এই ক্ষেত্রে একবার দিয়ে দেব এবং পেশেন্ট ভালো হয়ে যাবে, এরকম সবসময় নাও হতে পারে। এগুলো ধীরে ধীরে আমাদের কার্টিলেজকে তৈরি করতে সাহায্য করে এবং পেন ফিজিশিয়ানের কাছে আপনি ভালো করে দেখান, আপনি রোগ নির্ণয় করুন এবং ওজন নিয়ন্ত্রণ করুন এবং উপযুক্ত চিকিৎসার মাধ্যমেই কিন্তু এ ধরনের ক্ষতিগ্রস্ত জয়েন্টও স্বাভাবিক জায়গায় ফিরে আসতে পারে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন একটি কথিকা, অস্থি সন্ধির পুনর্গঠন এই শিরোনামে। কথিকাটি বললেন পেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানে শেষ হলো। শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে সাতটায় শুনবেন যুববাণী থেকে গল্প বলি শোনো, উপস্থাপনায় সৈকত গুপ্ত। 7:45 কবি কণ্ঠে কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। এদিন শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, প্রযোজনা সেহেনাজ আব্দুর রউফ। 8:15 এক মাটি এক সুর লোকশিল্পী তনুশ্রীদের সাক্ষাৎকার শুনবেন প্রথম পর্ব, সাক্ষাৎকার নিয়েছেন শুভেন্দু বাগ। 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন দীপান্বিতা দাস। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন কলকাতা কলতান। সন্দেশের ছাঁচ প্রস্তুতকারকদের নিয়ে অনুষ্ঠান, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করেছেন উৎসব সিনহা। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন রাজশ্রী ঘোষ, রাগ শুদ্ধ কল্যাণ। তাকে তবলায় সহযোগিতা করবেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় দীপান্বিতা দাস। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এখন জানিয়ে রাখি আজকের হারানো দিনের গান প্রসঙ্গে, কখনো কখনো রাত মানেই শুধু ঘুম নয়, রাত মানেই কিছু না বলা কথা, কিছু পুরনো স্মৃতি আর এক রাশ একাকিত্ব। চারপাশ যখন নিস্তব্ধ হয়ে আসে তখনই কি মনের ভেতরটা সবচেয়ে বেশি কথা বলে? মনে পড়ে যায় প্রিয় কোনো মানুষকে, হারিয়ে যাওয়া কোনো মুহূর্তকে, আর সেই নীরবতার সঙ্গী হয়ে মনের কোণে কোথাও বেজে ওঠে পুরনো দিনের গান। রাতেই তাই ফিরে দেখা যাক সেই সব অনুভূতিকে যেগুলো দিনের ব্যস্ততায় কোথাও চাপা পড়ে থাকে। পুরনো গানের সুরে, স্মৃতির মায়ায় আর মনের কিছু না বলা কথায় হারানো দিনের গানে আপনাদের সঙ্গে আজ থাকবেন মৈত্রী বন্ধু দীপান্বিতা। তাই শুনতে ভুলবেন না রাত্রি ঠিক 11:00 হারানো দিনের গান। শুনছেন আকাশবাণী মৈত্রী।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে

0: ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হচ্ছে যুববাণী থেকে গল্প বলি শোনো, উপস্থাপনায় সৈকত গুপ্তা।

ঘড়ির কাঁটা বলছে সময়টা এখন যুববাণীর, আর ঠিক যেমনটা কথা থাকে ঠিক তেমন কিন্তু আজকেও চলে এসেছি তোমার সঙ্গে আড্ডা দিতে, আমি তোমার বন্ধু সৈকত। তবে দেখো, আজকে সকাল থেকে ওয়েদারটা যেমন যেরকম বৃষ্টি হয়ে গিয়েছে, সেই রকম সময় আজকের সন্ধ্যায়, মানে আমরা আগে কি করতাম, এরকম একটু বৃষ্টি ভেজা দিন হলেই সন্ধেবেলা চায়ের কাপ নিয়ে যে আড্ডাটা বসতো বাড়ির উঠোনে হোক কিংবা ছাদে, সেখানে কিছু হোক বা না হোক একটা জিনিস কিন্তু মাস্ট ছিল, ভূতের গল্প। হ্যাঁ, বুঝতেই পারছো আজকে গল্প বলি শোনো অনুষ্ঠানে তোমার জন্য কিন্তু রয়েছে আরও একটা রোমহর্ষক গল্প, সেই গল্প নেই আজকে রয়েছি আমি তোমার বন্ধু সৈকত। তাহলে আর খুব বেশি দেরি না করে বরং আজকের গল্পটা শুরু করা যাক।

রাইকেলা থেকে আসছিলুম কলকাতায়। সেকেন্ড ক্লাস কামরায় আমি ছিলুম একা। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা বেশ একটু খুশি হলো। ট্রেনে মানুষ হয় বিশেষ রূপে স্বার্থপর। জানলার ধারে বসে খানিক্ষণ দেখলুম চাঁদের আলো দিয়ে ধোয়া নির্জন পৃথিবীটাকে, ছবিতে আঁকা পাহাড় আর বন, মাঠ আর নদী। আরও দূরে চোখ চালালে মনে হয় সেখানে যেন গড়ে উঠেছে অজানা অচেনা অস্ফুট এক স্বপ্ন রাজ্য। নির্জনতার ভিতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ট্রেন ছুটে গতি কমিয়ে প্রবেশ করল জামশেদপুর স্টেশনে। হঠাৎ কামরার দরজা খুলে গেল সশব্দে। ভিতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘ মূর্তি। তার সমস্তই মস্ত, লম্বা চওড়া প্রকাণ্ড দেহ, প্রকাণ্ড দাড়ি গোফ, প্রকাণ্ড পাগড়ি, বয়স 60-এর ওপরে বোধ হয়, কিন্তু বলিষ্ঠ দেহ, সিধে হয়ে রয়েছে সরল জ্যোষ্ঠীর মতো। সুতীক্ষ্ণ দৃষ্টির ভিতর দিয়ে বেরুচ্ছে যেন আগুনের ফিনকি। আগন্তুক একখানা আসন দখল করলে, লক্ষ্য করলুম তার সঙ্গে মোটঘাট কিছুই নেই। সে বেশ দূরের যাত্রী নয় ভেবে মনে মনে কিঞ্চিত আশ্বস্ত হলুম। শিখ যাত্রী আমার দিকে তাকিয়ে রইল নীরব নির্নিমেষ নেত্রে। ভালো লাগলো না তার দৃষ্টির তীব্রতা। জানলার দিকে মুখ ফিরিয়ে বসলাম।

0: পাহাড় আর জঙ্গল, আলোক আর অন্ধকার, নির্জনতা আর নিস্তব্ধতা। যদিও রেলগাড়ির শব্দ ভেঙে দিচ্ছিল স্তব্ধতাকে, কিন্তু এভাবে আর কতক্ষণ তাকিয়ে থাকা যায় বাইরের দিকে? কবিরা হয়তো রাত জেগে বসে পাহাড়ে প্রান্তরে বনে জ্যোৎস্নার উৎসব দেখতে পারেন, কিন্তু কবিতা লেখা দূরের কথা, মিল কাকে বলে তাই আমি জানি না। আবার ভেতরের দিকে ঘুরে বসলুম। এবার দেখলুম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি। অপরিচিত লোকটির আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার অর্থ কী? এ হচ্ছে অভদ্রতা। কঠিন ভাষায় প্রতিবাদ করার ইচ্ছে ছিল, কিন্তু শিখের প্রকাণ্ড দেহের খাতিরে সে ইচ্ছেটা দমন করতে বাধ্য হল। শক্তির বিরুদ্ধে বিরক্তি ব্যর্থ। ও দৃষ্টিকে ফাঁকি দেওয়ার সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বমান হয়ে দু চোখ মুদে ঘুমিয়ে পড়া। তারপরও লোকটা যদি আমার পানে চেয়ে সারা রাত কাটাতে চায়, আমার তাতে আপত্তি নেই একটু। পাতলুম বিছানা, পড়লুম শুয়ে, মুদে ফেললুম দুই চক্ষু। হঠাৎ কিছুক্ষণ পর আমি হিন্দি ভাষা শুনলুম, বাবাজি কি এইভাবেই ঘুমোবেন? ওফ, জ্বালালে দেখছি। চোখ না খুলেই আমি বললুম, হ্যাঁ ঘুমোবেন না। ভাবলুম মন্দ আবদার নয় তো, আমি জেগে বসে থাকি আর উনি আমাকে দৃষ্টিবান দিয়ে ক্রমাগত বিদ্ধ করতে থাকুন সারা রাত ধরে, ঘুমোবো বই কি, আলবাদ ঘুমোবো। আবার শুনলুম, বাবাজি ঘুমোবেন না। আমি বলে উঠলুম, কেন ঘুমোবো না? এ কামরায় ঘুমোলে আপনি বিপদে পড়বেন। বিপদ? হ্যাঁ। লোকটা বলে কি? এতক্ষণ পরে চোখ খুললুম, কারণ এর পরেও চোখ না খোলা ডাহা বোকামি। দেখলুম ওদিককার আসনের ওপর অদৃশ্য হয়েছে সেই বৃদ্ধ শিখের মূর্তি, কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। চেহারা দেখে বোঝা যায় সেও শিখ। সবিস্ময়ে উঠে বসলুম, বৃদ্ধ শিখই বা কোথায় গেল, আর এই যুবকই বা এখানে চলে এলো কেমন করে? ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি। রীতিমতো হতভম্ব হয়ে উঠে বসলুম। ব্যাপারটা হচ্ছে, এই হতভম্ব ভাবটা লক্ষ্য না করে যুবক যেন নিজের মনেই বললে, হ্যাঁ বিশেষ করে এই কামরাটাই হচ্ছে বিপজ্জনক। আমি ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে শুধলুম, কেন?
1: অজিত সিং এখানে বেড়াতে আসে।
0: আমি জিজ্ঞেস করলুম, কে অজিত সিং? উত্তর এলো, আমার শ্বশুর। অজিত সিংয়ের এই পরিচয়টা ঠিক স্পষ্ট হলো না। বললুম, আপনার শ্বশুর এখানে আসেন বলেই কি কামরাটা বিপজ্জনক?
1: হ্যাঁ, অজিত সিং হচ্ছে হত্যাকারী।
0: বোঝা যাচ্ছে নিজের শ্বশুরের সম্বন্ধে যুবকের ধারণা খুব উচ্চ নয়। কিন্তু অজিত সিং লোকটা কে? হঠাৎ মনে একটা সন্দেহ জাগল। জিজ্ঞাসা করলুম, আপনার শ্বশুর কি বৃদ্ধ?
1: হ্যাঁ।
0: মস্ত লম্বা চওড়া দেহ?
1: হ্যাঁ ঠিক।
0: অজিত সিং বুড়ো, তবু এখনও খুব জোয়ান। কিন্তু তাকে কি আপনি দেখেছেন? যুবকের চোখে মুখে ও স্বরে উত্তেজনা ফুটে উঠল। বললুম,
1: কাকে আমি দেখেছি জানি না, তবে জামশেদপুর থেকে এক বৃদ্ধ শিখ এই কামরায় উঠেছিল বটে। কখন যে নেমে গিয়েছে তা বলতে পারি না, বোধহয় তখন আমি ঘুমিয়ে পড়েছিলুম।
0: যুবক ব্যস্তভাবে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ায় এবং বলে, তাহলে এর মধ্যে অজিত সিং এখানে এসেছিল?
1: হায় হায় হায় হায়, এত করেও তাকে ধরতে পারলুম না। নিশ্চয়ই সে আমার ভয়েই পালিয়েছে, ধূর্ত শয়তান কোথাকার।
0: আর বাবুজি, তুমিও বেঁচে গিয়েছো। আমি বললুম, বেঁচে গিয়েছি মানে?
1: আমি এখানে না এলে তোমাকে সে খুন করত।
0: খুন করত? কি অপরাধে?
1: অপরাধ আবার কি, বিনা অপরাধে। সে হচ্ছে হিংস্র পশুর মতো। এই কামরায় সে কয়েকজন যাত্রীকে খুন করেছে, তোমাকেও করত।
0: আমার কেমন গা শিউরে উঠল। এ যা বলছে তা কি সত্য? বৃদ্ধ শিখের সেই অসহনীয় দীপ্ত চক্ষুর কথা আমার মনে হলো। তার দৃষ্টিতে একটা হিংস্র বন্যভাব দেখেছি তো বটে। বাঘ হয়তো ঠিক সেইভাবেই শিকারের দিকে তাকায়।
1: যুবক বললে, অজিত সিং আমাকে খুন করেছে, আর সেই অপরাধে তার ফাঁসি হয়েছে। ফাঁসির পরেও আমি তাকে ছাড়িনি, তার পিছনে পিছনে সর্বদা আছি, ছায়ার মতো ঘড়ি। আমি কতকাল আর এইভাবে থাকবো জানি না, কিন্তু একদিন না একদিন তাকে আমি ধরবই ধরব। আর শোনো বাবুজি, সে আমাকে খুন করেছিল এই কামরার ভিতরেই। সাবধান, খুব সাবধান, এখনো এই কামরায় এলে তার মাথায় জাগে খুনের নেশা।
0: ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছিল। যুবক হঠাৎ কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যুবককে খুন করার অপরাধে অজিত সিং ফাঁসি হয়েছে, এবং তারপরেও ট্রেনে চড়ে ভ্রমণ করছে তারা দুজনে।
1: চমৎকার গল্প! কোনো গাঁজাখুরি উপন্যাসের লেখকও বোধ হয় এমন অদ্ভুত কল্পনা কখনো মাথায় আনতে পারেনি, যত সব গাঁজাখুরি।

0: ট্রেন ছুটছে। খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মত্ত যুবকের কথা ভাবতে লাগল। তারপর মনে মনে হেসে আবার শয়নের উদ্যোগ করছি, ঠিক এমন সময় হঠাৎ চোখ পড়ল অধিকার আসনে। কি চরম বিস্ময়! মূর্তির মতো স্থির হয়ে বসে আছে সেই বৃদ্ধ শিখ। তার জ্বলন্ত চোখ দুটো স্থির হয়ে আছে আমার দিকে। প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে। হিংস্র হত্যাকারী অজিত সিং যাত্রীদের সে খুন করে, আমার এখানে তার আবির্ভাবের কারণ কি? আর এতক্ষণ কোথায় বা লুকিয়েছিল সে? তারপরই হঠাৎ মনে পড়ল সব কথা। আমি হো হো করে হাসতে লাগল। পুরু ভুরু সংকুচিত করে বৃদ্ধ বিরক্ত স্বরে বলল, হাসছ কেন?
1: তুমি অজিত সিং?
0: আমার নাম তোমাকে কে বললে?
1: তোমার জামাই।
0: হ্যাঁ, কে? শের সিং। সে আর কি বলেছে?
1: সে বলেছে তাকে তুমি খুন করেছো, তাই বিচারে নাকি তোমার ফাঁসি হয়েছে।
0: হ্যাঁ, সত্য কথা।
1: আমি আবার হো হো করে হেসে বললুম, তোমরা শ্বশুর জামাই কেউ কম যাও না, ধন্য তোমরা। কিন্তু এ কী রকম ঠাট্টা? হ্যাঁ,
0: ঠাট্টা
1: তো ঠাট্টা নয় তো কি? চলন্ত ট্রেনে ওঠানামা করে যাত্রীদের মিথ্যে ভয় দেখিয়ে তোমরা কি আনন্দ পাও বাবা! জেনে রাখো, আমি এত সহজে ভয় পাবো না। হ্যাঁ,
0: অজিত সিংয়ের চোখ দুটো আরো তীব্র হয়ে উঠল, কিন্তু মুখে সে কিছুই বললে না। নিহত শের সিং আর ফাঁসি কাঠে মৃত অজিত সিং

0: দুজনেই জীবন্ত, দুজনেই হয়তো বিনা টিকিটেই রেলপথে ভ্রমণ করছে আর খোশ মেজাজে করছে যাত্রীদের পিলে চমকে দেওয়ার চেষ্টা। এমন আজগুবি ঠাট্টার কথা কে কবে শুনেছে? দোহাই সিংহমশাই, দয়া করে অমন কটমটি আমার দিকে আর চেয়ে থাকবেন না। ঠাট্টারও তো একটা সীমা আছে নাকি? আপাতত আমাকে একটু ঘুমোতে দেবেন কি? নইলে কিন্তু আমি এবার অন্য কামরায় যেতে বাধ্য হব। পরের স্টেশন আসতে কিন্তু আর খুব বেশি দেরি নেই, এই কিন্তু আমি আপনাকে বলে দিলাম।
1: অজিত সিং গম্ভীর স্বরে ধীরে ধীরে বলল, তোমার ধারণা আমরা তোমার সঙ্গে ঠাট্টা করছি?
0: আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই।
1: তোমার ধারণা আমরা জীবিত?
0: হ্যাঁ, তার বলতে। মূর্খ!
1: অজিত সিং উঠে দাঁড়ালো। তার কাঁধ থেকে পৈতের মতো বন্ধনীতে ঝুলানো কৃপাণ দুলে উঠল। জল জল করছে তার দুটো নৃশংস চক্ষু। মনে মনে প্রমাদ গুণে ভাবলুম, ব্যাপার তো সুবিধের বলে মনে হচ্ছে না, ঠাট্টাটা এইভাবে সাংঘাতিক হয়ে উঠবে নাকি? শ্বশুর আর জামাই দুজনেই নিশ্চয়ই উন্মাদ রোগগ্রস্ত, ঘুম থেকে উঠে কার মুখ দেখেছি কে জানে। উফ, আজকে যাত্রাটাই শুভ নয়। প্রচণ্ড স্বরে অজিত সিং বললে,
0: শের সিং, শের সিং, তুমি হচ্ছ আমার দুষ্ট গ্রহ। কুক্ষণে আমি তোমাকে হত্যা করেছিলাম, আমার কাছ থেকে অনেক শিকার তুমি কেড়ে নিয়েছ, কিন্তু আজ আর তুমি পারলে না। তুমি আসছ জেনেই আমি গা ঢাকা দিয়েছিলাম, কিন্তু তুমি বিদায় হবার পর আবার আমি ফিরে এসেছি। এবার আমার হাত থেকে কেউ আর শিকার ছিনিয়ে নিতে পারবে না। এবারে জয়ী হব আমি, আমি জয়ী হব। হ্যাঁ,
1: কি ভীষণ সেই অট্টহাস্য, ফেটে গেল যেন আমার কান। কাঁদতে কাঁদতে আমি উঠে দাঁড়ালুম। অচম্বিতে নিভে গেল কামরার আলো। বিস্ফারিত চোখের সামনে দেখলুম নীলবর্ণ অগ্নিতে ভরা দুটো নিষ্ঠুর ক্রুদ্ধ চোখ ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। আমি পায়ে পায়ে পিছোতে পিছোতে কামরার এক প্রান্তে গিয়ে দাঁড়ালুম। সেই অপার্থিব ভয়ঙ্কর চোখ দুটো তখন যেন দাউ দাউ করে জ্বলছে। দৈবগতিকে হাত লেগে বৈদ্যুতিক বাতির চাবি হঠাৎ নড়ে উঠল, তারপর আবার কেমন দপ করে জ্বলে উঠল আলো।

0: হঠাৎ আমি খেয়াল করলাম যে বাইরে দেখা যাচ্ছে সারি সারি বৈদ্যুতিক আলোক, তার সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে জনতার কণ্ঠস্বর। ট্রেন প্রবেশ করেছে খড়গপুর স্টেশনে। কামরার ভেতর দাঁড়িয়ে আছি আমি একলা। কোথায় অজিত সিং? কোথায় তার সেই জ্বলন্ত চোখ? কোথায় গেল সব? আমার মাথা কি তাহলে কিছুক্ষণের জন্য খারাপ হয়ে গিয়েছিল? আমি কিছুই সেইভাবে বুঝে উঠতে পারছিলাম না। তাহলে কি আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম? কি হচ্ছিল আমার সঙ্গে? তাহলে কি দুঃস্বপ্নই ছিল সবটা? বুঝে উঠতে পারলাম না। স্বপ্নই হোক আর যাই হোক, আর এ কামরায় নয়, চুলোয় যাক আমার একলা থাকার আনন্দ। আমি চাই এখন জনতায় পরিপূর্ণ একখানা কামরা, বসবার জায়গা না পেলে দাঁড়িয়ে যেতেও আমি রাজি আছি। যাই, তাড়াতাড়ি করে প্ল্যাটফর্মে নেমে পড়ে চিৎকার করলো,
1: কুলি কুলি।

শুনলে হেমেন্দ্র কুমার রায়ের জ্বলন্ত চক্ষু। কেমন লাগলো গল্পটা জানাতে ভুলো না। আজকে তোমার সঙ্গে গল্প বলি শোনার আড্ডায় ছিলাম আমি, তোমার বন্ধু সৈকত। এবারে এই গল্পটা যেটা তোমরা শুনলে কেমন লাগলো বা পরবর্তীতে তোমরা আর কি গল্প শুনতে চাও সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারো। চলে আসতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, YUVAVANIKOLKDA। সেখানে এসে আমাদের আজকের অনুষ্ঠানের পোস্টারের নিচে কমেন্ট করে কিন্তু জানাতে পারো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। আর তার পাশাপাশি অন্য কোনো গল্প যদি তোমরা শুনতে চাও সে কথাও কিন্তু তোমরা সেখানে লিখতে পারো। এই যে দেখো, আজকের এই সন্ধ্যায় আমরা যখন আড্ডা দিলাম, আমি প্রথমেই বলছিলাম না যে আজ থেকে বেশ কয়েক বছর আগের কথাও যদি বলি, যখন আমরা এখনও মানে এই রকম এতটা উন্নত পরিবেশেও তখনও পৌঁছয়নি, গরমকালে বা বর্ষাকালে সন্ধে হলেই যখন কারেন্ট চলে যেত তখন কিন্তু আমরা চা নিয়ে বা চপমুড়ি নিয়ে বসে ভূতের গল্প করতাম। আজকেও খানিকটা সেরকমই বৃষ্টি পড়ছিল বাইরে, তবে লোডশেডিং কোথায় কোথায় হয়েছে জানি না, কিন্তু সেই রকম একটা ভৌতিক আবহের পরিবেশ কিন্তু খানিকটা তৈরি করা গেল বোধহয় সেই গল্পের মধ্যে দিয়ে আবার খানিকটা পুরনো দিনে ফিরে যাওয়া গেল। তবে আজ তোমাদের সঙ্গে যে ভৌতিক গল্পের কথা বললাম, দেখো এই গল্পটা বেছে নেওয়ার একটা কারণ রয়েছে। কারণ এই যে গল্পটায় আমরা ট্রেনের মধ্যে যে গল্প শুনলাম, আমরা তো প্রতিনিয়তই অনেকেই ট্রেনে যাতায়াত করি, অনেকে দূরপাল্লায় ঘুরতে যেতেও পছন্দ করি দূরপাল্লার ট্রেনে করে, তো সেখানে গিয়ে আমরা বোধহয় খানিকটা কানেক্ট করতে পারলাম যে একা থাকতে আমরা ট্রেনের কামরায় বেশি পছন্দ করি, নির্জনতা কে না ভালোবাসে। তবে সেই নির্জন কামরায় তোমার সঙ্গে যে কী কী হতে পারে তার খানিকটা আভাস কিন্তু গল্পে পাওয়া গেল। বলা যায় না হয়তো অজিত সিং এলো না, কিন্তু তার মতোই অন্য কেউ হয়তো এলো। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে তুমি তখন কি করবে? তুমিও কি তখন ঠাট্টা করে ব্যাপারটা কাটানোর চেষ্টা করবে, নাকি তুমি চাইবে সেখান থেকে যেভাবে হোক বেরিয়ে আসতে? তবে আমি কিন্তু বলবো এসব কোনো কিছুরই প্রয়োজন নেই। একা রেলগাড়িতে ওঠার সাহস আমি তো বাবা আর দেখাবো না, কারণ আমি আজকে যে গল্প শুনলাম সেই জ্বলন্ত চক্ষু ওইরকমভাবে যদি খালি কামরায় আমার দিকে তাকিয়ে থাকতো আমি জানি না সেই মুহূর্তে আমি কি করতাম। আমি হয়তো ভয়ের চোটে ওইখানেই হার্ট ফেল করতাম। তবে তোমরা কি করবে বা তোমরা কি করতে সে কথাও কিন্তু আমাদের পোস্টারের নিচে আজকে কমেন্ট করে জানাতেই পারো।

ঘড়ির কাঁটা বলছে আজকের মতো সময় কিন্তু প্রায় শেষ, তাই আর খুব বেশিক্ষণ সময় তোমাদের নিয়ে আটকে রাখবো না, কারণ আমাকে এবার বলতে হবে টাটা, আমাকেও যেতে হবে বাড়ির দিকে। তবে হ্যাঁ, বাড়ি যাওয়ার পথে একটু সাবধানেই যাব আজকে, কারণ যেরকম একটা গল্প আজকে শুনলাম তারপরে গাটা একটু কাটা দিচ্ছে তো বটেই। তবে আবার কথা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো গল্প নিয়ে আবার কথা হবে। তবে আজকের মতো এখানেই বলছি টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো কিন্তু যুববাণী। তোমার জন্য যেতে যেতে রেখে গেলাম মধুবন্তী বাগচির কণ্ঠে আরও একটা ভৌতিক গান। তাহলে গানে গানেই বলছি টাটা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রীতে একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। তিনি ভারতীয় সিনেমার সাংস্কৃতিক শক্তি এবং বৈচিত্র্যের বিষয় উল্লেখ করেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে আজ বৈঠক করেছেন। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর সূচনা করেছেন। আজ বিশ্ব গণ্ডার দিবস। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের একশৃঙ্গ গণ্ডারের সংরক্ষণে যুক্ত সকলের প্রশংসা করেছেন। জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি টোয়েন্টি ম্যাচে ভারত 2 রানে জাপানকে হারিয়ে দিয়েছে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। গুজরাটের কেভিডিয়ার একতানগরে এই প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয় বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আর্টিকেল 370। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী সম্মান গ্রহণ করেন ইয়ামি গৌতম। সেরা অভিনেতা হিসেবে যুগ্মভাবে পুরস্কার গ্রহণ করেছেন মালায়ালাম ছবি ব্রামা ইউগামের অভিনেতা মামুত্তি এবং হিন্দু ছবি চান্দু চ্যাম্পিয়নের অভিনেতা কার্তিক আরিয়ান। স্বতন্ত্র বীর সাভারকার ছবির পরিচালক হিসেবে রণদীপ হুডা সেরা নবাগত পরিচালকের সম্মান জিতে নিয়েছেন। এদিকে সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন প্রভাত প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্যরূপে নির্মিত চলচ্চিত্র এখন ছবিটি। পরিচালক অঞ্জন দত্তের হয়ে আজ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তার ছেলে নীল দত্ত। যৌথভাবে সেরা শিশু শিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালতি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভারতীয় সিনেমার সাংস্কৃতিক শক্তি এবং বৈচিত্র্যের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, ভারতের বহু ভাষা, ঐতিহ্য এবং সামাজিক অভিজ্ঞতার প্রতিফলনে সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধুমাত্র দর্শক মনোরঞ্জন নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একসূত্রে বেঁধে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে চলচ্চিত্র নিজের ভূমিকা পালন করে চলেছে। এ বিষয়ে সেরা চলচ্চিত্র আর্টিকেল 370 সম্বন্ধে তিনি বলেন,
1: আজ পুরস্কৃত ফিল্ম কা এক সংক্ষিপ্ত বিবরণ মুঝে দিয়া গিয়া হে। ইন ফিল্ম কে বারে মে জানকার মে আপ সবকে যোগদান সে বহুত প্রভাবিত হই হু। মে আপ সবকি বহুত বহুত সরাহনা করতি হু। রাষ্ট্রীয়তা কে এক বিশেষ অধ্যায় কো উজাগর করনে বালি ফিল্ম আর্টিকেল 370 কো সর্বশ্রেষ্ঠ ফিচার ফিল্ম কা পুরস্কার দিয়া গিয়া হে। এ ফিল্ম দেশ কি একতা সে জুড়ি গম্ভীর চুনৌতিও ওর উনকে সমাধান কা জীবন্ত বিবরণ প্রস্তুত করতি হে। ইস ফিল্ম কি পুরি টিম কো মে বহুত বহুত বধাই দেতি হু।
0: অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সকল পুরস্কার বিজেতাদের এবং চলচ্চিত্রে পর্দার আড়ালে থাকা টেকনিশিয়ান, সিনেমাটোগ্রাফার সহ সকল কলাকুশলীদের অভিনন্দন জানান। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী অভিনেতা অনন্তনাগকেও অভিনন্দন জানিয়ে 5 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। ভারতের জি টোয়েন্টি সভাপতিত্ব থেকে অনুপ্রাণিত হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়ার এই ভাবনার কথারও উল্লেখ করেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির কার্যকর রূপায়ণ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে আজ আলোচনা করেছেন। ইউরোপীয় পার্লামেন্টের শিল্প, গবেষণা ও শক্তি বিষয়ক কমিটির সদস্যদের নিয়ে গঠিত প্রতিনিধি দলটি নতুন দিল্লিতে তার সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে পারস্পরিক

0: অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এই অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ অঙ্গ বিজ্ঞান ও গবেষণা। তিনি বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি ব্যবসা, উপভোক্তা এবং দক্ষ পেশাদারদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং ভারত ইউরোপীয় ইউনিয়নের বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে আরও গতি দেবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর সূচনা করেছেন। পাঁচ দিনের এই কর্মসূচির মূল ভাবনা হল জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা। ভারত আন্তর্জাতিক জল সপ্তাহের সহযোগী দেশ হিসেবে নেদারল্যান্ড এবং জার্মানি অংশগ্রহণ করছে। এই কর্মসূচির অধীনে জল সংক্রান্ত আন্তর্জাতিক নেতৃবৃন্দ, নীতি নির্ধারক, আন্তর্জাতিক সংগঠন এবং বিশেষজ্ঞদের পাশাপাশি গবেষক, স্টার্টআপ এবং ভারতীয় ও আন্তর্জাতিক যুব সমাজ একত্রিত হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী জল ব্যবস্থাপনার বিষয়ে মত বিনিময় হবে। কর্মসূচির সূচনা করে উপরাষ্ট্রপতি বলেন, জল হল জীবন এবং সভ্যতার ভিত্তি। জল সংরক্ষণ, সঠিক ব্যবহার এবং কার্যকরী ব্যবস্থাপনার উপর জোর দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
1: These Water Week celebrations have proved to be significant by bringing together the policy makers, experts and stakeholders to deliberate on the processing challenges of water management. I am informed that this year edition will see the participation of over 35 countries.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, গুণমানের ওপর ভিত্তি করেই ভারতের ভবিষ্যৎ বৃদ্ধির ক্ষেত্রটিকে গড়ে তুলতে হবে। আজ নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের 53তম জাতীয় ব্যবস্থাপনা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি কারখানা, পরিচালনা কক্ষ, পরিষেবা কেন্দ্র এবং গবেষণা উন্নয়ন দলকে আরও উচ্চতর মান বজায় রাখা, ত্রুটি কমানো এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ভারতীয় কৃষকদের স্বার্থে উন্নত প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। নতুন দিল্লিতে ন্যাশনাল এফিসিয়েন্সি অ্যাওয়ার্ড ফর কোঅপারেটিভ সুগার ফ্যাক্টরিজ অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, দেশের উন্নয়ন নির্ভর করে কৃষকদের সমৃদ্ধির ওপর। তিনি বলেন, দেশের চিনি শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। শ্রী গড়করি চিনি শিল্পের পাশাপাশি চিনির আনুষঙ্গিক শিল্পের প্রসারেও জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি শোনা যাবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই আর নিউজ কলকাতাতে। আজ বিশ্ব গণ্ডার দিবস। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতার বার্তা দিতে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে গণ্ডার সংরক্ষণ, চোরা শিকার রোধ সম্পর্কে জনসচেতনতা প্রসারে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের গর্ব, একশৃঙ্গ গণ্ডারের সংরক্ষণে যুক্ত সকলের প্রশংসা করেছেন। এক সামাজিক মাধ্যমের বার্তায় তিনি জানান, বিশ্বের প্রায় 80% গণ্ডার বর্তমানে অসমে রয়েছে। কাজিরাঙ্গায় গণ্ডার শিকার বন্ধে নেওয়া উদ্যোগও ব্যাপক প্রশংসিত হয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় গণ্ডার হয় ফিরে এসেছে অথবা সুরক্ষিত রয়েছে। উত্তরপ্রদেশের দুধওয়া গণ্ডারের পুনঃপ্রবর্তন ইতিহাস সৃষ্টি করেছে বলেও তিনি উল্লেখ করেন। জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি টোয়েন্টি ম্যাচে ভারত 2 রানে জাপানকে হারিয়ে অল্পের জন্য ঐতিহাসিক হার এড়াতে সক্ষম হয়েছে। বৃষ্টির কারণে 5 ম্যাচ 5 ওভারের হয়। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে 5 ওভারে 4 উইকেটে 32 রান তোলে। অধিনায়ক শ্রেয়স আয়ার 16 রান করেন। জাপানের চার্লস হিঞ্জে 2 উইকেট নেন। রান তাড়া করতে নেমে জাপান 5 ওভারে 3 উইকেট হারিয়ে 30 রান তুলতে

0: সক্ষম হয়। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। চলতি এশিয়ান গেমসে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে আজ বৈঠক করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর সূচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন মৈত্রীবন্ধু পৌলমী ঘোষ। আগামী কিছু অনুষ্ঠান নিয়ে আমি দীপান্বিতা থাকছি আপনাদের সঙ্গে। এখন শুনবেন কবিকণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। আজ প্রথম পর্ব।
1: ঘড়ি ছিল না, মা শুকতারা দেখে আমাকে ভোরবেলা ডাকত। আমি অন্ধকারের দিকে তর্জনী তুলে বলতাম, এখনো তো গভীর অন্ধকার। মা বলত, আগে শুরু কর, পড়তে পড়তে সব আলো হয়ে যাবে। অনেকেরই হয়তো খুব চেনা কবিতাখানি, নাম শুকতারা। দ্বৈত অর্থে এই শুকতারা সত্যি জীবন ভরিয়ে রেখেছে। এই প্রজন্মের এখন যারা ছোট তাদের জীবন কতটা জানি না, কিন্তু তার আগের প্রজন্ম পর্যন্ত শুকতারা দুইভাবে সত্যিই তো আমাদের পথ দেখিয়েছে। শুকতারা যে পত্রিকা হয়ে আসত, শুকতারা যে ভোরবেলায় আমাদের দিক দেখাত। এমন সুন্দর একখানে কবিতা কে লিখতে পারেন বলুন? হরিৎ বন্দ্যোপাধ্যায়। আজ কবিকণ্ঠে অনুষ্ঠানে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত জানাই হরিৎবাবুকে এই অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: নমস্কার। আপনার এই শুকতারা কবিতাখানি ছেলেবেলার কথা বলে, তার সঙ্গে যেন আরো অনেক কিছু বলে দিয়ে যায় আমাদেরকে। রাতের পরে ভোর হয় এবং ওই যে পড়তে পড়তে আলো হয়ে যাবে সব, এটাই যেন একটা শিক্ষা দেয় জীবনের, যে চলতে চলতে তো সত্যি অনেকটা সহজ হয়েই যায়। যতক্ষণ না চলবো পথটা শেষ হবে কি করে, চলতে হবে। এমন যে দর্থক আপনার কবিতা, আপনার নানান কবিতার যে ধারা, নানান কবিতার যে সম্ভার রয়েছে আপনার লেখনীর, তাতে কি এইভাবেই দুইভাবে শব্দ নিয়ে খেলতে ভালোবাসেন আপনি, নাকি কখনো কখনো?
2: না, আসলে আমার জীবনটা এমন জায়গা থেকে শুরু হয়েছিল, খুব সাধারণ একটা পরিবার থেকে, খুবই সাধারণ পরিবার, যেখানে মাটির বাড়ি, মাটির দুয়ার, খড়ের চাল, এইরকম থেকে। আর খুব যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে বাবা মা দুজনেই আমাকে মানুষ করেছে। এবং শুধু তাই নয়, তাদের আমাদেরকে কোনোদিন আপ্তবাক্য মুখস্থ করতে হয়নি, জীবনে এইটা করবে ওইটা করবে না। আমাদের চোখের সামনে ছিল আমাদের বাবা মা, যিনি আমাদের ঈশ্বরের মতো। তাঁর জীবনযাপনই আমাকে একটা বিশেষ পথ ধরে হাঁটতে শিখিয়েছে। আর যেহেতু আমি খুব সাধারণ ফ্যামিলি এবং গ্রাম থেকে উঠে আসা, তাই আমার কবিতার মধ্যে জল, মাটি, হাওয়া, গাছপালা এগুলো ভীষণভাবে থাকে, ভীষণভাবেই থাকে। শুধু তাই নয়, আমার কবিতার মধ্যে আমি দুভাবে কবিতা লিখি। একটা যেমন আমার খুব সাধারণ মানুষজনের সঙ্গে যেমন আমার একটা আলাপ আছে, তাদের কথা যখন আমি ভাবি তখন এক ধরনের কবিতা লিখি। আবার যখন আমার নিজস্ব পৃথিবী, নিজস্ব জগৎ, নিজস্ব বন্ধুবান্ধব যারা আমাদের কবিতার বলয়, সেইখানে যখন মিশি তখন আমার কবিতার, আমার যে ভাষা পরিবর্তিত হয়ে যায়। প্রথমত আমি এটা বলতে চাই যে আমার কবিতার কোনো একটা বিশেষ ধারায় আমি বিশ্বাসী নই। প্রতিদিনই আমার কবিতার দিক

0: বদল হয়, ভাষা বদল হয়, বাক্যবন্ধ পরিবর্তিত হয়ে যায়। তাই যারা আমার কবিতা দ্বারা সিরিয়াসলি পড়েন তারা জানেন যে আমার কবিতা কোনো একটা বিশেষ অঞ্চল, বিশেষ ধারা, বিশেষ গোত্রভুক্ত নয়, প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষায় আমি বিশ্বাসী।
1: বাহ, আর এই যে প্রত্যেক দিন কবিতাকে নিয়ে পথ চলা, কবিতা নিয়ে জীবন এবং যাপন বলা যায়, কবিতা যাপন, এর শুরুটা কবে থেকে হয়েছিল? মানে ছেলেবেলায় কি বাড়িতে তেমন কোনো পরিবেশ ছিল, বাড়ির বড়রা কেউ কবিতা লিখছেন বা তেমন কোনো পরিবেশ?
0: আমাদের সাতকুলে কেউই কোনোদিন লেখালেখি বলতে প্রশ্নই আসে না। আমি আমার
1: বেড়ে ওঠা কোথায়?
0: বেড়ে ওঠা ধনেখালি, ধনিয়াখালি, তাঁতের শাড়ি যে সেই জায়গাতে আমার বেড়ে ওঠা। আর আমার দাদু বংশলতিকা তৈরি করেছিলেন, সেখানে আমি দাদুকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের সাতকুলে কি কেউ কোনো লিখত। দাদু বলছে না, প্রশ্নই আসে না, আমাদের যে বংশে কোনো লেখার কোনো চল ছিল না। তবে আমার বাবাকে আমি দেখেছি যে তিনি পুঁথি লিখতেন, পুঁথি লিখতেন এবং দিনের বেশিরভাগটা সময় লেখালেখি করতেন এবং পড়াশোনা করতেন। হ্যাঁ, এইটাই আমার দেখা যে একটা মানুষ, সেটা কোনো সৃষ্টিশীল লেখা নয় কিন্তু ওই কোনো সংস্কৃত মন্ত্র সেখান থেকে হয়তো অনুবাদ করতেন, এই সব বিষয়গুলো তিনি ব্যস্ত ছিলেন। আর লেখালেখি শুরু আমার সেটা ধরুন ক্লাস 7-8 থেকে। এবং কেন লিখতে এলাম সেটা যদি বলেন তাহলে আমি বলবো যে ছোটোবেলায় আমি খুব রোগা ছিলাম। হ্যাঁ, এবং শুধু তাই নয়, কোনো জায়গায় কথা বলতে গেলে আমাকে, আমি এমনি লাজুক ছিলাম এবং কথা বলতে গেলে অনেকেই তুমি ছোটো ছোটো মতন থাকো, বড়দের দলে এসো না, এইরকম করতে করতে আমার নিজস্ব একটা অনেক, যেন আমার বক্তব্য অনেক জমা হয়েছিল যে আমি আমার কথাগুলো কীভাবে বলবো। এটা যেমন একটা সত্যি, আমার বন্ধু বলয়ও ছিল ছোটোবেলায়, কিন্তু বন্ধু বলয়ের সঙ্গে এই বিশেষ একটা বৈশিষ্ট্যের কথা এখানে বলি, সেটা হচ্ছে যে ওদের সঙ্গে মিশতাম, আমারও বন্ধু ছিল, কিন্তু একটা সময়ের পর, ধরুন আমি মাঠে খেলছি কিন্তু খেলতে খেলতে খেলতে খেলতে একটা সময়ের পর থেকে কিন্তু ওদের সঙ্গে আর আমি কমিউনিকেট করতে পারতাম না, ভালো লাগতো না, যার ফলে আমার একটা নিজস্ব পৃথিবী খুব শৈশব থেকেই তৈরি হয়ে যায়। যেমন ছোটোবেলায় হয়তো দুপুরবেলা মায়ের কাছে ঘুমোচ্ছি, মায়ের কাছ থেকে উঠে লোকে যেমন পালিয়ে গিয়ে খেলা আমবাগানে যায়, খেলতে যায়, আমার উদ্দেশ্য ছিল সেটা নয়, কিন্তু কোনো আমবাগানে গিয়ে কোনো একটা গাছের নিচে চুপ করে বসে থাকতাম, এরকম একটা পৃথিবী ছিল।
1: মানে হাতে কাগজ পেন নয়?
0: না, কাগজ পেন না, তখন তো প্রশ্নই আসে না। হ্যাঁ, তখন আমি দেখতাম, আজকে সেই জগৎটার কথা আমার মনে পড়ে, আজকে ছবির মতো মনে পড়ে, লিখতে যে কতটা আমাকে সাহায্য করে, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বসে থাকা, চুপচাপ নির্জনে বসে থাকার এই অভ্যাস কিন্তু আমার 13-14 বছর বয়স থেকে, সেইখান থেকেই আমার লেখালেখি শুরু। আর খুব যদি কবিতার জগতে একদম সিরিয়াসলি চলে আসা যদি বলেন তাহলে সেটা মোটামুটি ওই মাধ্যমিকের সময় থেকেই চলে এসেছি আমি কবিতার জগতে।
1: বেশ, সেই গল্পগুলো শুনবো, তার আগে একটু কবিতা শুনি।
0: আমার একটি কাব্যগ্রন্থ হৃদয়ের নির্জন বাসীর সান্ধ্য রমণ, এই নাম কবিতাটাই পড়ছি। আমার শব্দপথের প্রতিটি গলি হৃদয়ের নির্জন বাসীর সান্ধ্য ভ্রমণ, কতদিন আগে কে যেন জানলা থেকে হাত বাড়িয়ে সড়কের চলাচল বুঝিয়ে দিয়েছিল, কে জানতো তখন সব বাঁশিপথ উপযুক্ত জলের কাছে খুলে খুলে যায়। আজ যখন প্রাত্যহিক নদী আবাহনের মন্ত্র পড়ি তখন দেখতে পাই কত কত বাঁশি হৃদয়পুর থেকে উঠে এসে নদী জলের কাছে নিরাময় খোঁজে। কে চেয়েছে জয়ের ভয়ানক ঝড়, ফল হাতের মধ্যেই কি নিহিত থাকে যাবতীয় রসাস্বাদ, নদী জলের গন্ধ গায়ে যখন উঠে আসি দেখি দুয়ার জুড়ে বাঁশি সুরের আলপনা, সুরে সুরে ভেসে গেছি বলেই ব্যক্তিগত সড়কের স্বর কোনো দিন কানে এসে ঢোকেনি। আজ তাই আমার শব্দপথের প্রতিটি গলি হৃদয়ের নির্জন বাঁশির সান্ধ্য ভ্রমণ।
1: বা সেই একলা যাপন, সেটা না থাকলে এমন কবিতা আসে না, এবং ওই ছোটবেলা থেকেই একলা যাপন এই জন্যই টেনেছে, হয়তো আড়ালে কোথাও কবিতা ছিল, সে টান ছিল যে কারণে আপনার জীবনটা কবিতাময় হলো। শুনি, ক্লাস 10 থেকে যখন আপনার সিরিয়াসলি কবিতা লেখার সময়টা এলো তখনকার গল্প একটু শুনি। কখন মনে হলো যে আমি কবিতাই লিখবো, মানে কবিতা ছাড়া আমার পরিত্রাণ নেই?
0: মোটামুটি এখানে একটা অদ্ভুত একটা ছক ভাঙা জীবনের কথা বলি, সেটা হচ্ছে যে যখন আমি মাধ্যমিক দেব তখন ক্লাস 10-এ পড়ি, 10-11-এর পড়ি, সেরকম সময়ে আমাদের স্কুল ম্যাগাজিন, একটা সময় স্কুল ম্যাগাজিন, এখনও তো সেটা বন্ধ হয়ে গেছে,
1: আমাদের সময়ও ছিল,
0: স্কুল ম্যাগাজিনে আমি একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছিলাম। সেটা হচ্ছে স্কুল ম্যাগাজিনে আমার একটা প্রেমের কবিতা ছাপা হয়েছিল, যেটা মানে ভাবাই যায় না। সেই কবিতাটা আমার এক

0: শিক্ষক ছিলেন প্রশান্ত দাস বলে, তা তাঁর সাহচর্যে এবং তার প্রশ্রয়ে আমি কবিতাটা ওখানে প্রকাশিত হয়। এবং প্রকাশের পরে অনেকেই হয়তো জানে না, আমাদের পত্রিকাটা দেয়া হতো যেদিন আমাদের পুজোর উপলক্ষে ছুটি পড়ে যেত, সেই দিন একটা দেখা গেল যে আমি কি লিখেছি এইটা দেখা গেল একটা প্রেমের কবিতা। যারা একটু বয়স্ক শিক্ষক তারা রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করলো, এটা কী হচ্ছে, ওটা কী হচ্ছে, এরকম সব বলা শুরু হলো। তখন আমি একটু ভয়ই পেয়েছিলাম, কারণ তখন বয়সটা অল্প। কিন্তু আমাকে স্যার বলেছিলেন যে ও ভাবিস না, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু সেইখান থেকেই আমাদের চিরাচরিত যে রীতি, যে এখানে প্রেমটা নিষিদ্ধ, সেখানে গাছপালা, জল, জঙ্গল, মানুষে মানুষের সম্পর্ক, এইসব বিষয়গুলোই থাকতো, কিন্তু প্রেম থাকতো না। কিন্তু আমি একটি কেয়া বলে কবিতা লিখেছিলাম ফুলকে নিয়ে, সেই কবিতাটা কিন্তু ধনেখালী মহামায়া বিদ্যামন্দিরের যে রীতি, সেই রীতিটাকে ভঙ্গ করেছিল, এটা একটা বিষয়। তারপরে কবিতা লিখতে যখন আমি 11-12 উঠলাম, তখন দেখলাম যে আমার একটা জগৎ তৈরি হয়ে গেছে, নিজস্ব জগৎ। সেই জগৎ থেকে ভেঙে আমি খুব সাধারণ মানুষজনের সঙ্গে মিশতে পারতাম, কিন্তু কোনো একটা জায়গার পর থেকে যেন আমার প্রচুর বক্তব্য তৈরি হয়ে গেল। এবং তখন থেকে মোটামুটি নির্দিষ্ট করে ফেললাম যে আমি আগামী দিনে কবিতাটাই লিখব এবং আমার চর্চার বিষয় হবে সাহিত্য, এইটাই।
1: আচ্ছা, আর তারপরে আপনি পড়লেন যখন, মানে 12-এর পরে বিষয়ে কী নিয়ে পড়াশোনা হলো?
0: বিষয়টা আমার বাংলা ছিল না, বিষয়টা আমার বাণিজ্য ছিল। হ্যাঁ, বাণিজ্য ছিল, কিন্তু পরে আমি যখন আমার সুযোগ হয় তখন কিন্তু আমি আবার পরবর্তী ক্ষেত্রে বাংলা নিয়ে পড়াশোনাটা শুরু করেছিলাম। একটা স্টেজের পর থেকে আমি আবার বাংলা নিয়ে পড়া শুরু করেছিলাম।
1: আমরা এবার আবার কবিতায় আসি।
0: পাখি রঙের আকাশ নামে আমার একটি কাব্যগ্রন্থ আছে, সেখান থেকে আমি একটা কবিতা বলি। হেরে গেলে বুঝি ফিরে যেতে হয় মাথা নিচু করে, এটা ঠিক বুঝে উঠতে পারলাম না এতদিনেও। লড়াইয়ের মাঠে যখন নেমেছি তখন তো আমরা দুজনেই কিছু নিয়ে নেমেছি, দুজনেরই প্রায় সমান সমান শক্তি। তা না হলে তুমি আমার বিপরীতে নামবেই বা কেন? আমি সিঁড়ির নিচে বসে থাকলে তোমার মান যেত না বুঝি, আমার পায়ের নিচের মাটি শক্ত দেখেছো বলেই তো আমাকে প্রতিপক্ষ ভাবতে পেরেছো। 90 মিনিট আমরা একসঙ্গে দৌড়েছি, সুযোগ বুঝে আমরা একে অপরকে ঠোক্করও দিয়েছি, কেবল কোনো এক অসতর্ক মুহূর্তে তুমি বলটা আমার গোলে মেরে দিয়েছ। তাই বলে আমার যাবতীয় অভিজ্ঞতা মিথ্যে হয়ে গেল? মাঠের রাগ আজও রাস্তায় এসে ফোনা তুলবে?
1: শ্রোতা বন্ধুদের জানাই, যারা একটু পরে রেডিও সেট টিউন করেছেন তাদের জন্য, যে আপনি শুনছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন কবিকণ্ঠে অনুষ্ঠান। আর কবিকণ্ঠে মানেই কবির কণ্ঠে কবির লেখা কবিতা শোনা, আর তার সঙ্গে তার কবিতা যাপনের কথাও শোনা বটে। আমাদের সঙ্গে রয়েছেন আজ বিশিষ্ট কবি হরিত বন্দ্যোপাধ্যায়। হরিতবাবু, এই যে ধনেখালিতে আপনার বেড়ে ওঠা এবং বর্তমানে আপনি চুঁচুড়ার বাসিন্দা, ধনেখালি থেকে চুঁচুড়া এই যাত্রাপথটা কিভাবে হলো? কি পেশাগত কোনো কারণে? একটু জানতে তো ইচ্ছে করেই, নাকি কবিতা?
0: এখানেও কবিতা,
1: কবিতা
0: এখানেও কবিতা। যে সময়টায় মানুষ পারিবারিক স্বাচ্ছন্দ্যের মধ্যে বেড়ে ওঠে, পারিবারিক ঘেরাটোপের মধ্যে বেড়ে ওঠে, মা বাবার স্নেহ ভালোবাসায় প্রশ্রয়ে যখন মানুষ হয়, তখন কিন্তু আমি আমার গৃহ ত্যাগ করেছিলাম শুধুমাত্র কবিতার জন্যে। কারণ আমাদের যেখান থেকে আমার বাড়ি, সেখান থেকে কাছাকাছি রেল স্টেশন প্রায় 20-25 মিনিট সাইকেলে, সেখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা ট্রেনে করে তবে হাওড়া। তখন একটা সুযোগ ঘটেছিল, আমার এক বন্ধুজন, আমার এক আত্মীয়, সে আমাকে চুঁচুড়ো নিয়ে আসে, এবং এসেছিলাম অবাক হবেন ভাবলে, সেটা কবিতা লিখব বলে। লোকে তখন আমাকে পাগল বলেছিল এবং বলেছিল যে এটা একবার ভেবে দেখ, এইভাবে কখনো জীবন চলে না। আমি ভেবেছিলাম যে না, কাছাকাছি কলকাতাটা হবে, অনেক কাছাকাছি কলকাতা হয়ে যাবে, এবং সেই কলকাতাটা থেকে আমার সাহিত্য চর্চার সুবিধা হবে। শুধু এই উদ্দেশ্য নিয়ে, আর কোনো উদ্দেশ্য ছিল না, শুধু লিখব বলে আমি চুঁচুড়োয় চলে আসি, প্রায় 90-91 সালে চলে আসি।
1: আচ্ছা, এবং তারপর থেকে চুঁচুড়ায় থাকা, কিন্তু যে কারণে চুঁচুড়ায় আসা, অর্থাৎ কলকাতার কাছাকাছি আসতে চাওয়া, এই ইচ্ছেটা কেন হলো? সেটা কি লিটল ম্যাগাজিন হোক বা কবিতার যে একটা জগৎ রয়েছে, কবিদের যে জগৎ রয়েছে সেই জগতের সান্নিধ্যে যাওয়ার জন্য, নাকি কলেজ স্ট্রিটে গিয়ে পৌঁছানোর জন্য? একটু জানতে ইচ্ছে করে।
0: আমার চুচড়ে চলে আসা একটাই কারণে, যে এখান থেকে আমি যাই চেয়েছিলাম যে সাহিত্যের পরিমণ্ডলটাকে, যেহেতু আমি এখানে প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আমি লিটল ম্যাগাজিনের জগতে প্রবেশ করি ক্লাস ইলেভেনে, বিকর্ণ বলে একটি পত্রিকা বার করেছিলাম আমরা, সেটা 4-5টা সংখ্যা বেরিয়েছিল আমার বন্ধুজনদের নিয়ে, যেই মাধ্যমিক পাশ করলাম ইলেভেনে উঠি আমরা ওই পত্রিকাটা বার করি। তারপরে স্বাভাবিকভাবে আমার ইচ্ছা জেগেছিল যে লিটল ম্যাগাজিনের জগৎটা কি জিনিস সেটা জানবো, ওই ওই অত দূর থেকে তো আমার সেটা সম্ভব নয়, কিন্তু ওখান থেকেও আমি কলকাতা আসতাম, ওখান থেকেও আমি পাতিরামে আসতাম, সেখানে লিটল ম্যাগাজিন দেখতাম, কিন্তু অসীম একটা লোভ তৈরি হয়ে গেল, একটা মোহ যে কলকাতায় যাব, কলকাতার লোকেদেরকে দেখব, সাহিত্যিকদের কাছ থেকে দেখব, এই রকম একটা খুব ছোটবেলায় আমার একটা প্রবৃত্তি ছিল। আর পেপার কাটিং করা তো আমার একটা বিরাট নেশা ছিল, সেইখান থেকে খুব বিখ্যাত জনদের ছবি লেখা এইসব বিষয়গুলো তাদের চোখের সামনে দেখবো, এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। শুধু এই উদ্দেশ্য নিয়েই কলকাতা থেকে আমার চুচড়োয় চলে আসা, এবং লিখবো বলেই এবং লেখালেখির এই বাতাবরণের মধ্যেই বেড়ে উঠবো বলেই আমার চুচড়োয় আসা, এবং একটাই কারণ যে কলকাতাকে আমি কাছে পাবো, কলকাতা আমার আসল জায়গা, কলকাতাই আমার উদ্দেশ্য, কলকাতাই আমার গোল লক্ষ্য।
1: বেশ, কলকাতার জন্য চুচড়ায় আসা হলো, কিন্তু তারপর মুখ্যলাভ হলো কি না জানবো সে কথা, তার আগে আবারও আসা যাক কবিতায়।
0: রোদে ভাতের আলপনা নাম একটি আমার কাব্যগ্রন্থ আছে, তার একটি কবিতা মাথা। বিদেশ থেকে যতবার ফিরেছি নগেন দাদুকে প্রণাম করে তবে বাড়ি ঢুকেছি, ঠাকুমার করা নির্দেশ ছিল গোঁসাই বাড়ির বাল বিধবা। নগেন দাদু মানে নগেন কামার, বড় দোকানের মোড়ে গাড়ি দাঁড় করিয়ে প্রণাম করতাম, কারণ বুঝতাম না, ভাবতাম নগেন দাদু হয়তো গোঁসাই বুড়ির গোপন প্রেমিক ছিল, তাই প্রণাম ব্যাপারটায় বেশ মজাই পেতাম। আজ যখন দেশ জুড়ে নাম নিয়ে জোর ঠোকাঠুকি চলছে, তখন বুঝতে পারি দেশে পা দিতে না দিতেই গোসাই বুড়ি নগেন দাদুকে দিয়ে মাথাটা কাটিয়ে দিত।
1: আহা, সত্যি এই যে দোতনা কবিতার মধ্যে, প্রতিটি শব্দের মধ্যে, কখনো কখনো সমগ্র কবিতার শরীর বয়ে যাচ্ছে একটা ভাবনা উপরে, একটু ভেবে দেখলে তলিয়ে যেন অন্য একটি ভাবনা ধরা দেয়। এই যে চলন আপনার কবিতার, তা কি এমন কোনো কবি আছেন যার কবিতা দেখে মনে হচ্ছে যে এইভাবে লিখবো, অর্থাৎ অনুপ্রেরণা যদি আমরা বলি, এমন কোনো কবির লেখা সেটা দেখে মনে হয়েছে যে আমি এইভাবে কবিতা লিখতে চাই, নাকি একেবারেই নিজস্ব?
0: কবিতা তো অগণন পড়েছি, সে আমি আমার গ্রাম থেকে আজ পর্যন্ত কবিতা দিয়েই জীবন, প্রতি মুহূর্তে কবিতার সঙ্গেই থাকি। কবিতা প্রচুর মানুষের পড়েছি, যেমন আমার প্রিয় কবিদের মধ্যে সুভাষ মুখোপাধ্যায়, অরুণ মিত্র, উৎপল কুমার বসু, প্রণবেন্দু দাশগুপ্ত, কিন্তু প্রভাবিত আমি কারোর দ্বারা সেভাবে হইনি। পড়েছি, প্রত্যেকের কবিতাই পড়েছি, প্রিয়জন এরা আমার, কিন্তু আমার কবিতার যে চলন, আমার কবিতার যে বৈশিষ্ট্য, তাতে কারোর সঙ্গে এই কবিতাগুলো মেলে না। এগুলো আমার একেবারেই ব্যক্তিগত নিজস্ব জায়গা, যেখান থেকে যদি বলেন আমাকে শিক্ষক বলেন আমি কিভাবে এটা পেয়েছি, তাহলে আমি বলবো যে প্রথমেই আমি দুটো মানুষের নাম করব, সেটা হচ্ছে আমার বাবা এবং মা, যা আমার যে যারা আমার ঈশ্বর, আর আমার এই খোলা আকাশ, জল, হাওয়া, মাটি, এরা এদের কাছ থেকেই প্রতিনিয়ত শিক্ষা পেয়েছি, এখনও শিক্ষা পেয়ে যাই, এবং তাদেরকে দেখার আশ আমার এখনও মেটেনি। আমার যে ঘরানা, আমার যে বক্তব্য বিষয়, আমার যে কবিতার যে চলন, তা সবই কিন্তু এই সমস্ত পরিবেশ এবং মানুষজনের দ্বারা নিয়ন্ত্রিত, এবং প্রতি মুহূর্তে আমরা যাদের সঙ্গে আমি যাদের সঙ্গে মিশি তাদের জীবনযাপনও আমার কবিতার বিষয় হয়ে উঠেছে। আর সর্বোপরি আরও একটা বলি যে আমার কবিতা আসলে আমার অটোবায়োগ্রাফি, আমি এমন একটা শব্দ লিখিনি আজ পর্যন্ত যা আমার যাপনের সঙ্গে জড়িত নয়। আমার কবিতা যা আপনি শুনেছেন বা আমার পাঠকেরা যা কবিতা আমার পড়েছে, সবই কিন্তু আমার ব্যক্তিগত জীবনযাপনের কথা। আমার কোনো পাঠক যদি আমার কবিতা সিরিয়াসলি পড়ে যায়, আস্তে আস্তে আস্তে আস্তে পড়ে যায়, পর্বগুলো পড়ে যায়, তাহলে কিন্তু আমার পুরো গোটা জীবনটা তার কাছে ছবির মতো ধরা পড়ে যাবে।
1: আমরা জীবনযাপন বলে একটা কথা বারে বারেই ব্যবহার করি কবিতার ক্ষেত্রে, বিশেষ করে কখনো কখনো কবিতা যাপন বলি। আপনার জীবনের সঙ্গে কবিতার সঙ্গে কবিতা যাপনটাই বোধহয় তাহলে একেবারে ঠিকঠাক চলে, তাই না?
0: একেবারেই, কারণ আমি একটা সময় বিশ্বাস করতাম যে, এবং সেটা পরে বদ্ধমূল হয়ে যায়, তখন খুব অল্প বয়স, সেই বয়সে এই রকম ধরনের সিদ্ধান্ত এবং বক্তব্য লোকে হয়তো মেনে নিতে পারবে না, কিন্তু সেটা আমি এরকমভাবেই ভেবেছিলাম যে কবিতা লিখলে আর কোনো কাজ করা যায় না, এবং আমি কোনোদিন কোনো কাজ করিনি। আমার এই পুরো জীবনটা আজকে প্রায় 60-এর কাছাকাছি বয়সে চলে গেছি, এইখানে এই পুরো জীবনটা কিন্তু আমি কাটিয়েও ফেললাম শুধু কবিতা দিয়ে, আর কিচ্ছু নয়। কোনো দিন চাকরি করব না, চেষ্টা করলে অবশ্যই পেয়ে যেতাম কিন্তু সেটা করিনি। আমি মনে করি কবিতাটা একটা এমন বড় কাজ।

0: যে সেটা করতে করতে আর কিচ্ছু করা যায় না, এবং আমি অন্তত করতে পারিনি।
1: তাহলে কি বলবেন যে কবিতা লিখে অর্থ সংস্থান হয়, কর্মসংস্থান হয়? আসলে অনেকেই আছেন আমাদের শ্রোতা বন্ধুরাও যারা শুনছেন, তারাও কবিতা লিখতে যারা ভালোবাসেন কোথাও একটা যেন পিছিয়ে আসেন যে কবিতা তো লিখবো কিন্তু আর কি, মানে কিছু একটা করবো তার সঙ্গে কবিতা লিখবো, কিন্তু বেঁচে থাকার জন্য আমাদের এই যে অন্ন বস্ত্র বাসস্থান, কবিতা কি সেসব এনে দেয়?
0: প্রশ্নই আসে না। কবিতা লিখে কিচ্ছু, মানে আমাদের বাংলায় কবিতা লিখে কোনো প্রাপ্তিযোগ আসে না। পার্থিব সম্পদ বলতে যা বোঝায়, যা আমাদের প্রাত্যহিক জীবনযাপনের ক্ষেত্রে লাগে, ভাত রুটি, তার কিচ্ছু আনে না। কবিতা যেটা আনে, আমাকেও কবিতার বাইরে গৃহশিক্ষকতার কাজ করতে হয়েছিল বাধ্যতামূলকভাবে, কিন্তু কবিতার ধারে পাশেও যেত না, সেটা আমাকে বাধ্য হয়ে কিছু জন করতে হয়েছে। কিন্তু সেখান থেকে কখন পালিয়ে আসব, কবিতার জগতে চলে আসব, কবিতার কাছে চলে আসব, এটা আমার কাছে মানে ভীষণ দরকারি একটা কাজ বলে মনে হয়েছিল, যে না অন্য কোনো কাজ না, কবিতাটাই। এবং কিছু কাজ করতে হয়েছিল, তবে যদি বলেন যে এখনকার অনুজরা যদি জিজ্ঞেস করে যে তাহলে কবিতা কেন লিখতে এলাম, একটাই এ কারণে লিখতে এলাম যে কবিতা লিখলে প্রাপ্তিযোগ যেটা, সেটা যদি কবিতা যে কোনো সৃষ্টি থেকে মানুষ যদি আনন্দ পেতে শুরু করে, এটা কিন্তু বিশেষ সৌভাগ্যবানেরাই পান, যে আনন্দ যদি পান তাহলে পৃথিবীতে তার কিছু লাগে না, তার খাওয়া লাগে না, তার দৌড় থেকে সে সরে যায়, সে কক্ষপথ থেকে সরে যায়, সবাইকে বলে তুমি দৌড়ে চলে যাও আমি পাশে থাকি। আনন্দ যদি কেউ পেয়ে যায় জীবনে, এটা সবচেয়ে বিশাল প্রাপ্তি, আনন্দ। প্রাত্যহিক জীবনযাপনে কোনো সৃষ্টি থেকে যদি কোনো সৃষ্টিকর্তা যদি আনন্দ পান তাহলে জীবনে তার কিছু লাগে না। কিন্তু আমি বলবো, অনুজদের বলবো, যে কবিতা চর্চার আগে অবশ্যই জীবনকে, আমার জীবন একটা অন্যভাবে হয়তো বয়ে গেছে, আমার জীবন একটা ব্যতিক্রমী জীবন, কিন্তু আমি কখনোই চাইবো না যে জীবনকে অরক্ষিত অবস্থায় রেখে কবিতা লিখতে চলে আসা। আমি এটা প্রশ্রয় দিই না কাউকে, আমি নিজে এসেছি বলে অন্যজনকে উৎসাহ দেবো কখনোই দেবো না। আগে ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত করে কবিতার জীবনে এসো, আমার জীবনটা ব্যতিক্রমী, আমি চাই না আমার মতো করে কেউ সব কিছু ছেলে কবিতার জীবনে চলে আসুক, এটা আমি চাই না।
1: আসলে প্রেমের জন্য ভালোবাসার জন্য তো কত কিছুই করে মানুষ, কবিতা সেই ভালোবাসার কতখানি দখল করলে কবিতার জন্য সব ছাড়া যায় তা কিন্তু আমরা আপনাকে দেখে, আপনার জীবন দেখে বুঝছি। শোনা যাক আবারও একটা কবিতা, ফিরে আসবো গল্পে তারপর।
0: মায়ের ভাতের হাঁড়ি, হাঁড়ি খুলে পাঁচটা ভাত, যে ভাতটা সবচেয়ে ওপরে সেটা আমার পাতে, ঠিক তার নিচেরটাই বাবা পেল, ফ্যান শুষে যে ভাতটা একটু মোটা হয়েছে সেটা বর্দার পাতে গেল, হাতার গায়ে যে ভাতটার কোনটা একটু ভেঙে গেছে সেটা দিদির পাতে ভেসে এলো, হাঁড়ির কানায় শুকিয়ে যাওয়া ভাতটা কাজের মাসির, মায়ের ভাতের হাঁড়িতে তখন এক আকাশ নীল, সাদা মেঘের টুকরোগুলো আমাদের হাসি, মেঘ দেখতে দেখতে মা দুপুর বিকেল পেরিয়ে যাচ্ছে।
1: আহা, কোথায় ছুঁয়ে যায়, এ তো সত্যি, আমাদের যারা এই দিনগুলো দেখেছেন তারাই বুঝতে পারবেন কতটা সত্যি। মানে আসলে কবিতা তো জীবনের কথা বলে, আমরা জানি কবিতা মেকি যারা লিখতে পারেন তারা হয়তো প্রণম্য, কিন্তু কবিতা আসলে সত্য, এবং সেই সত্যকে এমন সুন্দরভাবে তুলে ধরা যে কোথাও একটা আপনাকে যা ছুঁয়েছে তা আপনার পাঠককেও ছুঁয়ে যাবে। পাঠকের কাছে কবিতা নিয়ে পৌঁছানো, নিজে কবিতা লেখা এক হয়, আর কখনো আমার কবিতাকে, আমার আত্মজকে আমি আমার পাঠকের কাছে পৌঁছে দিতে পারলাম, তার মধ্যে বেশ খানিকটা ধাপ থাকে, সেই ধাপগুলো পেরোলেন কী করে, অর্থাৎ বই প্রকাশ অবধি কবিতা লেখা থেকে এই ধাপগুলো কীভাবে পেরোলেন? ছিলেন তো ধনিয়াখালীতে, সেখান থেকে এলেন চুচুড়ায়, একেবারে অন্যরকম জায়গা, সেখানেও কাউকে চেনেন না, কী করে হলো এই পথটা সম্ভব?
0: একক লড়াই, একেবারেই একক লড়াই। আমার ঘনিষ্ঠজন চুচুড়ে এসে শিল্পী সমরেশ বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক সমরেশ মজুমদার, এদের সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠতা, সাহিত্যিক নবরুণ ভট্টাচার্য, মহাশ্বেতা দেবী, এরা প্রত্যেকেই আমার জীবন চর্চা নিয়ে খুব আশঙ্কা প্রকাশ করতেন, তোর কী করে চলবে, তুই এভাবে জীবন কাটাস না, এটা বলবে। কিন্তু কোনোভাবেই কোনো বিপদ সংকেত বা আমাকে এই জায়গা থেকে সরাতে পারিনি। আমি কবিতাই লিখবো, এটাই আমার জীবন, আমি এই জন্যই পৃথিবীতে এসেছি এবং আমার দ্বারা আর কিছু হবে না, এটা আমি একদম রক্ত দিয়ে বিশ্বাস করে ফেলেছিলাম এবং সেটাই আমার মধ্যে বহমান হয়ে আছে আর কি, বা এখনও চলছে এই বিষয়টা, এটা একটা দিক বলতে পারেন। হ্যাঁ, আশঙ্কাগুলো সবাই করেছে, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে ভালোবেসে সেটা বলেছেন, কিন্তু আমার জায়গা থেকে তারা সরাতে পারেননি আমাকে, এটা বলতে পারি।
1: তাহলে যে

0: দুচোখ ভরা স্বপ্ন নিয়ে আপনার ধনিয়াখালি ছাড়া যে কলকাতায় এই যে গুণীজনেরা রয়েছেন, কাব্যজগৎ সাহিত্য জগতের গুণী মানুষেরা রয়েছেন, তাদের দর্শন তাদের সংস্পর্শে গিয়ে পৌঁছবো, তার মানে তো সেটা সফল হলো, পারলেন পৌঁছতে।
1: এমন অনেক মানুষ আছেন যেমন সুভাষ মুখোপাধ্যায়, অরুণ মিত্র। আমি অরুণ মিত্রের তখন গ্রন্থমেলা হতো নন্দনের উল্টো দিকে, যেটা এখন মোহরকুঞ্জ, ওইখানে তখন ছোট্ট আকারে একটা বইমেলা হতো, ওইখানে আমি প্রথম অরুণ মিত্রকে দেখি। এখন যেমন মানুষ সেলিব্রিটিদের চিনতে পেরে যায় কারণ মিডিয়া মারফত, যে কোনো মানুষ এক দুদিনকারের মানুষকেও চিনতে পেরে যায়, তখন কোনো সুযোগ ছিল না, তখন কোনো কাগজ আমাদের ধরা ছোঁয়ার বাইরে, টিভি তো প্রশ্নই আসে না। কিন্তু আমি টিভিতে একটা অনুষ্ঠান হতো কবি ও কবিতা, সেখানে আমি অরুণ মিত্রকে দেখেছিলাম, চোখের সামনে আমি ঈশ্বরকে দেখছি। গিয়ে উনি একজনের সঙ্গে কথা বলতে ব্যস্ত, একটা 22-23 বছরের ছেলে ছুটে গিয়ে ওকে প্রণাম করে ফেলেছে। উনি বলে, কে কে কে কে কে তুমি? আমি নাম বললাম, বললে তুমি আমাকে চেনো? আমি হ্যাঁ, এই দেখুন আপনার কাব্যগ্রন্থ প্রথম পলি শেষ পাথর। তখন আমার মনে পড়ে উনি সামনে দুই একজন, এই দেখছো, এই আমাকে চেনে বলছে, আবার হাতে আমার কাব্যগ্রন্থ, এইটা আমার কাছে বিরাট প্রাপ্তি। তখন আমার অটোগ্রাফ নেওয়ার খুব নেশা ছিল যে অরুণ মিত্রে একটা অটোগ্রাফ থাকবে আমার কাছে। আমি ডায়েরিটা এগিয়ে দিয়ে বললাম যে আপনার একটা অটোগ্রাফ দিন। আরে অটোগ্রাফ, তোমাকে আরও অনেক কিছু দেবো আমি, অটোগ্রাফ মানে তুমি আমার বই পড়ো এই বয়সে, ভাবাই যায় না। এইভাবে সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয়েছিল, এইভাবে উৎপল কুমার বসুর সঙ্গে আলাপ হয়েছিল। এই প্রসঙ্গে আরও একটা গভীর মানুষের কথা বলি, তিনি হচ্ছেন শম্ভু রক্ষিত। একেবারেই আলোচনার বাইরে, হয়তো অনেকে তাকে চেনেন না, কিন্তু ভীষণ আলোচিত কবি শম্ভুদা, আমার খুব পরিচিত এবং খুব কাছের মানুষ। এই যে মানুষগুলোকে আমি চোখের সামনে দেখলাম, যাদের পেপার কাটিং আমার কাছে জমানো আছে, এটা কি কম সফলতা? আমার কাছে চাকরির থেকেও বিশাল, আমি এটা এটাই জীবনটাই তো চেয়েছিলাম। অতএব আমি যা চেয়েছিলাম তা আমি সম্পূর্ণরূপে সফল, এবং আমি যা এখনও পর্যন্ত জীবনে যা পেয়েছি, আমার আর কোনো অপ্রাপ্তি বলে কিছু নেই, আমি সব পেয়ে গেছি।
0: তাহলে কি বলতে পারি আপনার কাছে আপনার জীবনটাই কবিতার মতো?
1: একদম, আমার জীবনটাই কবিতা, আর আমার কাজ কিছু নেই, আমার সারা দেহের যে কোনো অংশ যদি কাটুক কবিতাই বেরিয়ে আসবে, আর কিছু নেই আমার।
0: আরও অনেক কিছু আছে কিন্তু আমাদের জানার, যদিও ঘড়ির কাঁটা ঠিক ঠিক করে জানান দিচ্ছে যে আজকের মতন শেষ করতে হবে। সুতরাং আপনার এই কবিতার মতন জীবন থেকে আরও যা যা জানার রইল বাকি, সেসব বাকি কথা নিয়ে আবার না হয় আসা যাবে আগামী পর্বে। আজ আরও একখানি কবিতা দিয়ে শেষ করবো এই পর্ব।
1: শিশির জীবন থেকে আমার একটা কবিতা পড়ি। মূল রাস্তা থেকে অনেকটা সরে এসে একটা ঘর ছাড়া মানুষকে পুরো এক পাক ঘুরে আসতে যত বন জঙ্গল পাহাড় পার হতে হয়, ততটা সরে এসে আমাদের দেখা হয়েছে। ঠিক দেখা হয়েছে বলবো না, শ্বাসকষ্ট থেকে সদ্য বেরিয়ে আসার পর হাওয়াকে যেভাবে বুকের খুব কাছে টেনে আনতে ইচ্ছে করে, ঠিক সেইভাবেই আমি আপনাকে দেখেছি। কোথায় গিয়ে দাঁড়াবো জানি না, শুধু অনেকক্ষণ ধরে পড়ার ধৈর্যটাকে বেশ কয়েক গুণ বাড়িয়ে নিতে চাই। প্রথম অধ্যায়েই দেখতে পাওয়ার কোনো নির্দিষ্ট স্থান নেই, আরও কয়েক পাতার পর দেখি দীর্ঘ সময় ধরে চুপ করিয়ে বসিয়ে রাখার মতো করে আপনি কোথাও না থেকেও সব জায়গায় হেঁটে চলে বেড়াচ্ছেন। দ্বিতীয় অধ্যায়ে খুব সহজেই জানলায় চোখ খেলা করে যায়, বিকেলে বাগানের পথে হাত ধরে বেরিয়ে পড়ার মতো করে সহজ কথা। সামান্য তৃতীয় অধ্যায়ে এসেই নিখোঁজ, আর এক পাও এগোয়নি, ঠিক দাঁড়িয়ে পড়িনি, আসলে এখানে গলিটা বেশ সরু। না, তার মানে আলো হওয়ার কোনো সমস্যা নেই, পুরোটায় আলোই তো আছে, বরং বলতে পারা যায় তার শাড়ি খুব একটা ওড়েনি, তাতে অবশ্য দেখার কোনো সমস্যা হয়নি। আসলে নিখোঁজ ব্যাপারটায় হঠাৎ করে এতটা ঝুঁকে পড়াতে আমি আরও কিছুদিন প্রথম দ্বিতীয় অধ্যায়েই থাকতে চাই।
0: কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কথা বললাম আমরা কবিকণ্ঠে অনুষ্ঠানে। আজ এই অনুষ্ঠানের প্রথম পর্ব শুনলেন, কারণ অনেক গল্প রয়ে গেল বাকি, সেসব গল্প নিয়ে আসবো আবারও আমরা আগামী পর্বে। অনেক ধন্যবাদ হরিতবাবু আপনাকে।
1: নমস্কার।
0: নমস্কার।
2: শুনছিলেন কবি কণ্ঠে, আজকের অতিথি ছিলেন কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা সরকার। আজ শুনলেন প্রথম পর্ব, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ।
3: শুনলেন কবিকণ্ঠে, আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান এক মাটি এক সুর, কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী মৈত্রী এখন শুনবেন এক মাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী তনুশ্রী দের সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনবেন আজ। সাক্ষাৎকার নিয়েছেন শুভেন্দু বাগ। শুরু হচ্ছে এক মাটি এক সুর।

0: এক মাটি এক সুরের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে পেয়েছি আমাদের লোকসঙ্গীতের শিল্পী তনুশ্রী দে। তনুশ্রী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: তনুশ্রী কোথা থেকে এসছেন?
1: আমার বাড়ি বাঁকুড়া জেলার রানীবাঁধে, একটি গ্রামে, সেখান থেকে এখানে।
0: মানে একেবারে বাঁকুড়া থেকে কলকাতা?
1: হ্যাঁ, একদম।
0: পড়াশুনো
1: বাঁকুড়াতে, ওখানে গ্রামে।
0: আচ্ছা, পড়াশুনো কি নিয়ে করেছেন?
1: স্নাতক? সংস্কৃত অনার্স করেছি।
0: সংস্কৃতে অনার্স করেছেন, তারপর আর
1: পড়াশোনা,
0: স্নাতকোত্তর আর হয়ে ওঠেনি?
1: না না।
0: গানটাই কি ভালো বেশি লাগে?
1: হ্যাঁ, গানের পাশাপাশি থিয়েটার করতে পছন্দ করি, কিন্তু এখন পুরোটাই গান।
0: গান বলতে শুধু লোকগীতি?
1: হ্যাঁ, শুধু লোকগীতির ওপরে একটা পাগলামো, নেশা, সমস্ত কিছুটাই।
0: আচ্ছা, তো আমরা আরো কথা শুনবো আমাদের আজকের শিল্পী তনুশ্রী দের কাছ থেকে। প্রথমে তাহলে আজকের অনুষ্ঠান শুরু হবে কি গান দিয়ে?
1: আমার একটি খুব প্রিয় গান, দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি।
0: আচ্ছা, এই গানটা আমরা শুনেছি প্রতিমা বড়ুয়ার কণ্ঠে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: গোয়ালপাড়িয়া গীত।
1: হ্যাঁ,
0: ঠিক আছে।

0: একমাটি একশোর অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন তনুশ্রী দে। তনুশ্রী, প্রথম গান আমরা শুনলাম প্রতিমা বড়ুয়া গিয়েছিলেন এই গান গোয়ালপাড়িয়া ভাষাতে। আসলে এই যে গোয়ালপাড়িয়া, আসাম আর আমাদের বাংলার বর্ডার, ভাষা বাংলা রয়েছে, তার সঙ্গে বাংলাদেশের বেশ কিছু ভাষা রয়েছে আর আসামের একটা ছাপ রয়েছে। মূলত আমরা গোয়ালপাড়িয়া বললেই বাংলায় বুঝি, বাংলাতেই প্রতিমা বড়ুয়া বাংলাতেও গান গিয়েছেন, বাঙালি ছিলেন, ওর বাবা জমিদার ছিলেন। তো এই যে বাঁকুড়াতে থেকে আসামের বাংলার গোয়ালপাড়িয়ার গান শেখা শোনা, তো বিভিন্ন ধরনের লোকগীতি গান বা ভালো লাগে, কোন রকমের লোকগীতি সব থেকে বেশি ভালো লাগে আপনার?
1: আমি যেহেতু বাঁকুড়াতে মানুষ, তাই ঝুমুর ভাদু টুসুর উপরে একটা ভালো লাগা হ্যাঁ সব থেকে বেশি। তাছাড়াই আমার লালন সাঁইজির পদ গাইতে খুব ভালো লাগে, হাসন রাজার গান গাইতে খুব ভালো লাগে।
0: মানে যে গানগুলোর একটা মানে রয়েছে, একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে, দর্শন রয়েছে, সেই গানগুলো যখন মানে আপনার মনের মধ্যে আসে যখন গান, তখন

0: মনে হয় যে সত্যি আমি গান গাইছি না, আমি একটা শিক্ষা গ্রহণ করছি বা একটা শিক্ষা দান করে যাচ্ছি।
1: একদম,
0: সংস্কৃত নিয়ে পড়ে তারপর গানে চলে আসা, গানকে বেশি ভালোবাসেন তাই। কথা প্রসঙ্গে বলেছিলেন আপনি রবীন্দ্রসঙ্গীতও শিখেছেন।
1: হ্যাঁ, মায়ের কাছে।
0: মায়ের কাছে,
1: হ্যাঁ।
0: তার মানে বাড়িতে একটা গানের পরিবেশ ছিল।
1: হ্যাঁ, আমার বিষ্ণুপুরে আমার মামা বাড়ি বাঁকুড়ার, আর দাদু ছিলেন ওখানের একজন
0: শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী।
1: হ্যাঁ, তপতি ছিলেন। তো সেখান থেকে দাদুর মারফতে আমরা সব ভাই বোনেদের মধ্যে গানের একটা প্রভাব পড়েছে। এবং আমার বাড়িতে আমি ছাড়া লোকসঙ্গীত
0: কেউ গান না,
1: না আমি একটু অন্যদিকে চলে গেছি আর কি, মানে আমার ভালো লাগাটা এইদিকেই।
0: ভাই বোন কয়জন?
1: এক দাদা আর আমি।
0: দাদা কি করেন?
1: দাদা বিজনেস করেন বাড়ির,
0: মানে গানের মধ্যে নেই, মানে গানটাও রয়েছে।
1: গান না, ওর তবলা বাজাতে জানে, গানের মধ্যে নেই এখন।
0: আচ্ছা, তো ছোটবেলাতে যখন পড়াশোনা করছেন গানের হাতে খড়ি কি তখন থেকেই না পরে আলাদা করে মনে হলো যে গানটা শিখি?
1: বাড়িতে গানটা আমি ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি, মানে বাড়ির পরিবেশের মধ্যে এটা মানে ওতপ্রোতভাবে জড়িত, মানে ছোটবেলার থেকে এটা আমার কাছে রুটিনের বাইরে কখনো হয়নি। মাকে ছোটবেলার থেকেই দেখতাম সন্ধ্যেবেলায় রেওয়াজ করতে বসছে, সকালবেলায় রেওয়াজ করতে বসছে, যখন থেকে জ্ঞান হচ্ছে তখন থেকেই,
0: তখন থেকে কানের মধ্যে গান আসছে।
1: হ্যাঁ, সন্ধ্যে দেয়, সন্ধ্যে দেওয়ার সাথে সাথে তারপরেই মায়ের মানে একটা রুটিনের মধ্যে ছিল, মা গান করতে বসছেন, এটা দেখেই বড় হয়েছি। এবং তারপর ওই 3 বছর 3.5 বছর বয়স থেকেই আমি গান করতাম মায়ের সাথে সাথে।
0: আচ্ছা, তখন নিশ্চয়ই শাস্ত্রীয় সঙ্গীত বা কি ধরনের গান?
1: হ্যাঁ, মায়ের কাছে তখন রবীন্দ্রসঙ্গীতটা শিখেছি। তারপর আমার ওখানের গ্রামেরই একজন টিচারের কাছে আমার নজরুল গীতিতে শিক্ষা নেওয়া।
0: আচ্ছা, লোকগানে কিভাবে আসা?
1: লোকগানে আসা, আমি যখনই আমাদের গ্রামে কোনো অনুষ্ঠান হতো, আমি এই ঝুমুর টুসু ভাদুর প্রচুর গান শুনতাম। আমার এই সুরগুলো খুব টানত, বিশেষ করে এই মাদল ধামসার যে আওয়াজ, যে তাল, যে দোলন, এটার প্রতি আমার একটা ভালোবাসা ছিল। তারপর আমি কলকাতা চলে আসি। কলকাতা চলে এসে প্রথমে আমার নজরুল গীতি গাইছি, রবীন্দ্রসঙ্গীত গাইছি, কিন্তু কোথাও গিয়ে না আমার মানে কোথাও মনে হচ্ছে কিছু একটা নেই, কিছু একটা আমি আরো কিছু একটা করতে হবে। তখন আমার লোকসঙ্গীতের প্রতি ভালোবাসা আসে শুনতে শুনতে, বিভিন্ন মানুষের গান আমি তখন শুনতাম। তখন আমার মনে হলো যে না, আমি এই গানগুলো গাইলে আমার মনে হচ্ছে না আমি প্রাণের গান গাইছি, আমি কথা বলার মতন করে, মানে লোকসঙ্গীতের তো কথা প্রধান গান, আমার তখন মনে হচ্ছে না আমি এই গানগুলো গেয়ে আমার নিজের মনের ভাবটা বেশি প্রকাশ করতে পারছি। তাই এই গানের প্রতি আমার একটা ঝোঁক বাড়ে, শিক্ষার ইচ্ছেটা বাড়ে।
0: মানে সেটা কলকাতায় এসে পড়াশোনা করার শেষে?
1: হ্যাঁ।
0: কলকাতায় আসা কবে?
1: 2012
0: পড়াশোনা শেষ করে।
1: হুম,
0: আমরা আরো কথা শুনবো, এখন কিন্তু গান, কি গান শুনবো?
1: আমি একটি হাসন রাজার একটি গান গাইব, আগুন লাগাইয়া দিল কনে।
0: ঠিক আছে।

0: আমরা হাসন রাজার গান শুনলাম। হাসন রাজা সিলেট বা শ্রীহট্ট অঞ্চলের পদকর্তা, অনেক গান উনি লিখেছেন গিয়েছেন। বাড়ি বিষ্ণুপুর প্রথম গান হলো গোয়ালপাড়িয়া, তারপর আবার শ্রীহট্ট অঞ্চল। এই যে একটা বাংলার একটা বিরাট সাম্রাজ্য রয়েছে, লোকগানের বিরাট সম্ভার রয়েছে, তো কতটা ভালো লাগে, কতটা আনন্দ লাগে এইসব গানগুলো গাইতে।
1: আমি বললাম যে এই গানের মধ্যে একটা সত্যি আমি প্রাণ খুঁজে পাই। আমার মনে হয় যে আমি যদি আমার আনন্দ প্রকাশ করি বা দুঃখ প্রকাশ করি, আমি হয়তো এইভাবেই করবো। মানে আমার এই গানগুলো গাইতে গাইতে আমার ফিল হয় যে এই গানের মধ্যে দিয়ে নিজের মনের কথা আমি বলতে পারি। এবং আমি এই গানগুলো যখন গাই, আগে জানতাম না, জানার পরিসর খুব ছোট ছিল, এখন যত জানছি, যত লোকসঙ্গীত নিয়ে টুকটাক পড়াশুনো করছি এবং কিছু গুণী মানুষদের সান্নিধ্যে আসছি, তখন বুঝি যে আমাদের এই পদকর্তারা কত সিম্পলভাবে, কত সহজভাবে, কত কঠিন কঠিন কথা বলে গেছেন, আমরা এগুলো ভাবতে পারি না। আমরা এদের দর্শনটা কতটা গভীর।
0: ঠিক ঠিক, মানে সাধারণ মানুষকে দর্শনের জ্ঞান কিভাবে দেওয়া যায়, কঠিন যেগুলো আমাদের ঈশ্বরীয় ব্যাপার বা আমাদের উদ্দেশ্য এখানে আসা, আমাদের বাঁচার উদ্দেশ্য, এইগুলোকে কিভাবে এত সহজভাবে ওনারা বলে গেছেন গানের মাধ্যমে, সেগুলো এই গান না শুনলে বা গানের যে ভাষা সেগুলো না শুনলে বিশেষ হয় না। সত্যি এগুলো এক একটা গান শুনলে যেমন মনের মধ্যে কাঁটা দিয়ে ওঠে। এরপরে আবার আমরা কিন্তু গান শুনবো, কি গান শুনবো?
1: আমি একটি রাজ্জাক দেওয়ানের পদ গাইবো, ওরে তুই আমারে করলি পাগল।
0: এটাও বাংলাদেশের, ওপার বাংলার গান।
1: হ্যাঁ হ্যাঁ।

আমরা রাজ্জাক দেওয়ানের গান শুনলাম, আর এরই সঙ্গে শেষ করতে হচ্ছে আজকের এক মাটি এক সুর। আজকের অনুষ্ঠানে আমাদের শিল্পী ছিলেন তনুশ্রী দে। তনুশ্রী দের গান আমরা আবার শুনব পরের আসরে। আজকের অনুষ্ঠানের বিভিন্ন যন্ত্রণার সঙ্গে ছিলেন দোতারায় ধীরেন মিশ্র, বাঁশিতে তরুণ চৌধুরী, তবলা অসিত জানা, বাংলা ঢোল সমরেশ কর্মকার, পারকাশন পীযূষ কান্তি দে। অনুষ্ঠানটির শব্দধারণ ও সম্পাদনায় ছিলেন প্রণয় দে। আজকের একমাটি একসুর এই পর্যন্ত, আবার কথা হবে আগামী পর্বে। নমস্কার।

শুনলেন এক মাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী তনুশ্রীদের সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনলেন আজ। সাক্ষাৎকার নিয়েছেন শুভেন্দু বাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। সংবাদ কিছুক্ষণ পরেই।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

কথায় গানে। কথায় গানে আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি দীপান্বিতা। বাংলা গানের জগতে কিছু নাম আছে যাদের গান শুনলেই মনে হয় কেউ যেন খুব আপন করে মনের কথাটাই বলে দিচ্ছেন। অতুল প্রসাদ সেন তেমনই এক অনন্য স্রষ্টা। তার গানে প্রেম আছে, বিরহ আছে, দেশাত্মবোধ আছে, আবার গভীর আত্ম অনুভবও আছে। সহজ অথচ হৃদয় ছোঁয়া সুর আর কথায় তিনি বাংলা গানের ভুবনে তৈরি করেছিলেন নিজের এক স্বতন্ত্র পরিচয়। আজকের কথায় গানের অনুষ্ঠান অতুল প্রসাদের গান নিয়ে, প্রথম গান সুমিতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

অতুল প্রসাদের গান মানে যেন একটু থেমে যাওয়া, একটু ফিরে তাকানো। তার সৃষ্টিতে ব্যক্তিগত অনুভূতির সঙ্গে মিশে গেছে বাংলার মাটি, মানুষের প্রতি ভালোবাসা এবং স্বদেশের টান। তার গান আজও পুরনো হয়নি, কারণ সেই গানগুলির অনুভূতিগুলি আমাদের মনের খুব কাছের। ভালোবাসা, অপেক্ষা, বিচ্ছেদ কিংবা নীরব অভিমানের। পরের গান ইন্দ্রাণী রায়চৌধুরীর কণ্ঠে।

তাঁর সৃষ্টির আবেশে হয়তো এই ব্যস্ত জীবনের মাঝেও আপনি খুঁজে পাবেন কিছু শান্ত মুহূর্ত, কিছু পুরনো অনুভূতি। আর সেই সুরের হাত ধরেই মনে হবে কিছু গান সত্যিই সময়কে পেরিয়ে মানুষের হৃদয়ে মেচে থাকে। আজকের কথায় গানে এতক্ষণ যারা সঙ্গে থাকলেন তাদের জন্য আজকের কথায় গানের শেষ গান ইন্দ্রা সরকারের কণ্ঠে।

শুনলেন কথায় গানে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকে শিরোনামে রয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতীয় সিনেমা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপকতার প্রতিফলন। তিনি আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেন। সেরা চলচ্চিত্র আর্টিকেল 370 পেয়েছে স্বর্ণকমল পুরস্কার। শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন।
1: আফগানিস্তানে পাক বিমান হামলার নিন্দা করে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী।
0: ইরানি বিমান সংস্থাগুলিকে আন্তর্জাতিক উড়ানে বাধা দেওয়ার হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের।
1: ইরান সমর্থিত হুথি আক্রমণ মোকাবিলায় সৌদি আরবকে সহায়তা করতে রাজি ব্রিটেন।
0: গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে জরিমানা আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশনের।
1: দেশের 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে।
0: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারতের স্বর্ণপদক, প্রধানমন্ত্রীর অভিনন্দন। পুরুষ ব্যাডমিন্টন দল কোয়ার্টার ফাইনালে জাপানকে হারিয়ে পদক জয় নিশ্চিত করেছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতীয় সিনেমা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপকতার প্রতিফলন। বহুবিধ ভাষা, আঞ্চলিক দৃষ্টিকোণ এবং সম্মিলিত জাতীয় উচ্চাকাঙ্ক্ষার মধ্যে সিনেমা সেতুবন্ধনের কাজ করে থাকে। তিনি আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের হাতে তুলে দিয়ে শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এবং বিভিন্ন বিভাগের পুরস্কার প্রাপকদের সৃজনশীল অবদানের জন্য অভিনন্দন জানান। গুজরাটের একতানগরে স্ট্যাচু অফ ইউনিটির সামনে তৈরি মঞ্চে এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য 92 জন প্রাপকের হাতে 2024 সালের জাতীয় পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। দেশের স্বপ্ন এবং সামাজিক যাত্রায় ভারতীয় সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তার বক্তব্যে তুলে ধরেন শ্রীমতী মুর্মু।
2: সবি ভাষা ও চিত্র কি ফিল্মো মে আমারে ভারত কি ছবি দিখাই দেতি, ভারতীয় ফিল্মো মে ভারত কে লোগোঁ কে সপনে পরম্পরা সংঘর্ষে ও ভবিষ্যৎ কি সম্ভাবনায় ভি হে। ফিল্ম কলাকার বহুত লোকপ্রিয় হতে হ্যাঁ, উনমে দেশবাসীয় কো বিশেষকার যুবাওঁ কো প্রভাবিত করনে কি অসীম ক্ষমতা হতি। জব সফল ফিল্ম কলাকার ডিসিপ্লিন লাইফস্টাইল কে ফায়দে কে বারে মে বাতাতে হ্যাঁ, তো করোড়ো বচ্চে ওর যুবা উনকা অনুকরণ করতে হ্যাঁ।
1: চলচ্চিত্রের মতো সৃজনশীল শিল্পে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক এবং সমাজের বিভিন্ন অংশে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতি আহ্বান জানান। চলচ্চিত্র বিচারকের আসনে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মহিলাদের আরও বেশি অংশগ্রহণের পক্ষে শ্রীমতী মুর্মু সওয়াল করেন। চলচ্চিত্র নির্মাণের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম অব্যক্ত থাকে সেই সব ক্রু সদস্যদের প্রতি সম্মানজনক এবং সংবেদনশীল হওয়ার আবেদন জানান রাষ্ট্রপতি।
2: আপ সব এ ধ্যান রাখে কি ইস ইকোনমি কো যোগদান দেনে ওয়ালে মজদুরো ছোটে কলাকারো সহায়কো ওর সংঘর্ষরত লোগোঁকো সম্মান মিলে ওর সামাজিক সুরক্ষা ভি মিলে।
1: প্রভাবশালী চলচ্চিত্র ব্যক্তিত্বদের সামাজিক দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে রাষ্ট্রপতি তাদের যুব সমাজের কাছে ইতিবাচক ভূমিকা পালনের পরামর্শ দেন। ক্ষতিকারক কোনো দ্রব্যের কোনো বিজ্ঞাপন থেকে বিরত থাকতে এবং স্বাস্থ্যকর জীবনশৈলীতে উৎসাহ দেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি।
0: প্রায় 5 দশকেরও বেশি ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন কিংবদন্তি কন্নড় অভিনেতা অনন্ত নাগ। কাহিনী চিত্র বিভাগে সেরা চলচ্চিত্রের জন্য স্বর্ণকমল পুরস্কার পেয়েছে আর্টিকেল 370। প্রথম চলচ্চিত্র পরিচালক হিসেবে স্বতন্ত্র বীর সাভারকার ছবির জন্য পুরস্কার পেয়েছেন রণদীপ হুডা। সেরা বিনোদনের জন্য জনপ্রিয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে নাগ অসিন সিঙ্গিরেড্ডির কল্পবিজ্ঞানমূলক সিনেমা কল্কি 2898 AD। তামিল সিনেমা আমারনের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রাজকুমার পেরিয়াস্বামী। শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। ব্রাহ্মা যুগম সিনেমার জন্য মামুট্টি এবং চান্দু চ্যাম্পিয়ন সিনেমার জন্য কার্তিক আরিয়ান যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। আর্টিকেল 370 চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। এছাড়া ভোগশাক ছবির জন্য সঞ্জয় মিশ্র পেয়েছেন সহ অভিনেতার পুরস্কার। মহারাজা ছবিতে অভিনয়ের জন্য সাচানা নামিদাস এবং মিথ্যা ছবিতে অভিনয়ের জন্য রূপাশ্রী ভারকারি যৌথভাবে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। অকাহিনী চলচ্চিত্র বিভাগে মারাঠি ছবি ভাঙ্গার সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে। এই বিভাগে স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীক ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আনন্দ এল রাই, সেরা চলচ্চিত্র সমালোচকের পুরস্কার পেয়েছেন সঞ্জয় শ্রীবাস্তব। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সকল পুরস্কার প্রাপক এবং পর্দার পেছনে থাকা শিল্পী ও শ্রমিকদের অভিনন্দন জানান। তিনি বলেন, ভারতের G20 সভাপতিত্বকালের সময় থেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানকে বিভিন্ন পর্যটন স্থলে করানোর ভাবনাচিন্তা শুরু হয়। তিনি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে তাদের নিজেদের গুরুত্বপূর্ণ পর্যটন স্থলগুলিকে শনাক্ত করার আহ্বান জানান, যাতে তারাও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজক হতে পারে।
3: G20 को पूरे देश में कोने कोने में हर राज्य में हर एक यूनियन टेरिटरी में मोर देन 60 सिटीज में 200 से अधिक बैठकें हुई थी। दैट वाज एन एग्जांपल बाय विच द रिच एंड डाइवर्स कल्चरल हेरिटेज ऑफ आवर कंट्री कैन बी शोकेस टू द वर्ल्ड।
1: ছটি দেশের 45টি চলচ্চিত্র প্রদর্শন এবং চলচ্চিত্র বিষয়ক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের চট্টগ্রামে মহিলা নির্মাতাদের বিশেষ চট্টগ্রাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026-এর দ্বিতীয় আসর আজ সমাপ্ত হয়েছে। অলিয়ান্স ফ্রান্সে দ্য চট্টগ্রাম আয়োজিত 3-দিনব্যাপী এই উৎসব যৌথভাবে আয়োজন করেছিল ফিল্ম ফর আস এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ফিল্ম ক্লাব। মহিলা নির্মাতাদের তৈরি চলচ্চিত্র প্রদর্শন, দর্শকদের সঙ্গে তাদের কাজের পরিচয় করিয়ে দেওয়া এবং নির্মাতাদের মধ্যে মতবিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়। এবারের উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতার আওতায় 3টি বিভাগে সিনেমা দেখানো হয়। বিভিন্ন দেশের মহিলা চলচ্চিত্র নির্মাতাদের কাজের পাশাপাশি উৎসবে বিশেষ প্রদর্শনীরও ব্যবস্থা ছিল। এই আসরে প্রথমবারের মতো ডিজিটাল স্টোরি টেলিং বা ডিজিটাল মাধ্যমে গল্প বলা সংক্রান্ত একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ইরানি চলচ্চিত্রের প্রদর্শনী।
0: আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা করেছে ভারত। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রানধীর জয়সওয়াল বলেন, একটি সার্বভৌম প্রতিবেশী দেশের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী। তিনি আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার পাশাপাশি সেদেশের জনগণের কল্যাণ ও মঙ্গলের প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। শ্রী জয়সওয়াল এই বিমান হামলায় নিহত নিরীহ নাগরিকদের প্রতি শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
4: We strongly condemned the attacks from Pakistan, the airstrikes which were launched on Afghanistan in their Kunar and Paktika province. In this airstrikes, several civilians have been killed. We deeply offer our condolences on the precious lives lost. Such instances of aggression against a sovereign neighbor goes against the regional peace and security. We also reaffirm our support for Afghanistan, for their independence, for the sovereignty, for their territorial integrity.
0: সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের সশস্ত্র বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের এমন বক্তব্যের প্রেক্ষিতে বিদেশ মুখপাত্র বলেন, বিশ্ববাসীর আস্থা অর্জনের জন্য ইসলামাবাদকে অবশ্যই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে হবে। সিন্ধু জলচুক্তি নিয়ে সালিসি আদালতের রায় প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, পাকিস্তান বিষয়টিকে যেভাবে তুলে ধরার চেষ্টা করছে তা আসলে প্রকৃত সত্যকে বিকৃত করা। এই রায় যে আসলে পারমানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশনের রায় তা নয়, বরং একটি বেআইনিভাবে গঠিত আদালতের রায়। বিদেশ মুখপাত্র বলেন, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে তথ্য বিকৃত করা এবং মিথ্যা প্রচার চালানো পাকিস্তানের বহুদিনের অভ্যাস।
4: পাকিস্তান হ্যাজ আ হ্যাবিট অফ মিসরিপ্রেজেন্টিং ফ্যাক্টস অ্যান্ড প্রপাগেটিং ফলসহুডস টু সার্ভ ইটস ম্যালিশিয়াস প্রপাগান্ডা। ফর স্টার্টার্স, দ্য সো কলড রুলিং ইজ নট আ রুলিং বাই দ্য পারমানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন অ্যাজ সট টু বি প্রজেক্টেড বাই দ্য পাকিস্তান মিনিস্টার। It is a ruling by an illegally constituted court. We see this as just one more attempt by Pakistan at distorting the reality. Our position on this issue is very clear and we have reiterated it several times.
1: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল জানান, গতকাল বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে রুশ ইউক্রেন সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা ও কূটনীতিই হল সঠিক পথ, এ ব্যাপারে ভারতের অবস্থান আবারও তুলে ধরেন বিদেশমন্ত্রী। ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। তিনি বলেন, বর্তমান কাঠামোগত প্রক্রিয়ার আওতায় দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে আলোচনা করতে নতুন দিল্লি প্রস্তুত।
4: India desires positive, constructive and forward-looking relationship with Bangladesh. And we are ready to discuss all issues, bilateral issues within the structured mechanisms that we have right now. So that is our intent. We want to take this relationship forward in a positive direction, in a constructive direction, in a forward-looking.

0: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের ফাঁকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছেন। ফ্রান্সের বিদেশমন্ত্রী জান ওয়েল বারোর সঙ্গে বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, নিয়মিতভাবে তাদের মধ্যে আলাপ আলোচনা চলার ফলে উভয় দেশ তাদের বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছে।
1: অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ইকুয়েডরের বিদেশমন্ত্রী রবার্তো কুরির সঙ্গে বৈঠক করেন ডক্টর জয়শঙ্কর। আলোচনায় জ্বালানি, ওষুধ শিল্প, মানব সম্পদ চলাচল, কর্মী প্রশিক্ষণ, উন্নয়নমূলক অংশীদারিত্ব এবং রাষ্ট্রসংঘের সংস্কার সহ বিভিন্ন বহুপাক্ষিক বিষয় তাদের আলোচনার মধ্যে উঠে আসে। স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী ইউরাজ ব্রানারের সঙ্গে বৈঠকের পর শ্রী জয়শঙ্কর জানান, বহুপাক্ষিক ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে তাদের মধ্যে কথা হয়েছে। এছাড়া ডক্টর জয়শঙ্কর হাঙ্গেরির উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী অনিতা ওরবানের সঙ্গেও কথা বলেন। দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে যৌথভাবে কাজ করার ব্যাপারে দুই মন্ত্রী সহমত পোষণ করেন। অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী ইগনাজিও ক্যাসিস এবং নাউরুর প্রেসিডেন্ট ডেভিড অ্যাডেয়াংয়ের সঙ্গে পৃথকভাবে আলাপচারিতায় মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে ভাগ করে নিয়ে ডক্টর জয়শঙ্কর জানান, ভারত ইএফটিএ বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হওয়ার পর উভয় পক্ষের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। এই জোটে সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে ডক্টর জয়শঙ্কর পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রকে নিয়ে গঠিত ভিসেগ্রড গ্রুপ বা V4 এর সঙ্গে মতবিনিময় করেন। বৈঠক শেষে তিনি জানান, ভারত ও V4 গোষ্ঠীভুক্ত দেশগুলি রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, প্রতিরক্ষা, শিক্ষা এবং মানুষে মানুষে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে সহমত হয়েছে। ডক্টর জয়শঙ্কর জানান, আলোচনায় প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা, মহাকাশ, যোগাযোগ সহ ইউক্রেন সংঘাত ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলিও স্থান পেয়েছে।
0: রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আজ বিশ্ব নেতাদের সাধারণ পরিষদের সমাবেশে তাঁর শেষ ভাষণে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নতুন বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ক্রমবর্ধমান আন্তর্জাতিক চ্যালেঞ্জ এবং তীব্র সংকটের মুখেও যাতে নেতারা পারস্পরিক সহযোগিতা ও যৌথ সিদ্ধান্ত গ্রহণের পথ থেকে সরে না আসেন সে বিষয়ে তিনি দীর্ঘদিন ধরেই বলে আসছেন।
1: কুয়ালালামপুরে অবস্থিত ভারতীয় হাইকমিশন পর্যটন ভিসায় মালয়েশিয়ায় ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের সেখানে কোনো ধরনের কর্মসংস্থান বা চাকরি গ্রহণ না করার বিষয়ে সতর্ক করেছে। এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন বলেছে, চাকরি খোঁজার উদ্দেশ্যে 30 দিনের ভিসামুক্ত সুবিধা ব্যবহার করে মালয়েশিয়ায় ভারতীয় নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক ভারতীয় নাগরিক অসাধু দালালদের দেওয়া চাকরির মিথ্যা প্রলোভনে বিভ্রান্ত হয়ে পড়েন, ফলত সেখানে তারা একাধিক সমস্যার মধ্যে পড়েন। হাইকমিশন জানিয়েছে, প্রকৃত পর্যটকদের অবশ্যই বৈধ নথিপত্র সঙ্গে রাখতে হবে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামীকাল থেকেই আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থা থেকে ইরানি বিমান সংস্থাগুলিকে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। একটি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, মার্কিন তরফে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে 23 সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে সমস্ত ইরানি বিমান সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তিনি সতর্ক করে বলেন, যেসব বিদেশি কোম্পানি ইরানি বিমান সংস্থাগুলিকে জ্বালানি, ল্যান্ডিং সুবিধা বা টিকিট বিক্রির মতো পরিষেবা প্রদান করবে তারাও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।
1: ইরান সমর্থিত হুথিদের আক্রমণ মোকাবিলায় সৌদি আরবকে সহায়তা করতে রাজি হয়েছে ব্রিটেন। ইয়েমেনের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলির নিয়ন্ত্রণকারী হুথিরা সৌদি আরবের উপর আক্রমণ বাড়ানোয় ব্রিটেনের কাছে সহযোগিতা চায় তারা। এর প্রেক্ষিতে ব্রিটেন আগামী দিনে ওই অঞ্চলে ভয়েজার বিমান মোতায়েন করবে। উল্লেখ্য, ব্রিটেন সৌদি আরবের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী। এর আগে চলতি বছরের শুরুর দিকে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত চলাকালীন ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষায় ব্রিটেন সৌদি আরবে তাদের স্কাইসেবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সহায়তা করা হবে। এদিকে হরমুজ প্রণালী খোলা রাখার ব্যাপারে ক্রমাগত সমর্থন জানিয়ে ব্রিটেন তাদের দায়িত্ব পালন করছে বলেও তিনি জানিয়েছেন।
0: মানুষের গতিবিধি বা অবস্থান ট্র্যাক করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কঠোর গোপনীয়তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন গুগলকে 403 মিলিয়ন ইউরো জরিমানা করেছে। 2018 থেকে 2020 সালের মধ্যে গুগল ব্যবহারকারীদের অবস্থানের তথ্য অবৈধভাবে ট্র্যাক করেছে বলে সংস্থাটি জানিয়েছে। 27টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নে গুগলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আয়ারল্যান্ড দায়িত্ব পালন করে। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে রয়েছে গুগলের ইউরোপীয় সদর দপ্তর। অত্যন্ত সংবেদন সংবেদনশীল এই তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গুগল স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে আইরিশ ডেটা প্রোটেকশন কমিশনের অভিমত।
1: পাকিস্তানে মহিলাদের অধিকার রক্ষা সংগঠন অওরাত মার্চ আজ সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন ভাইজি ভাইপো সহ তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে। অওরাত মার্চ এই ঘটনাকে ভিন্নমত দমনের লক্ষ্যে রাষ্ট্রীয় প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করেছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার তিন বোনকে অবিলম্বে

0: ইনফ্লামেটরি ড্রাগস এবং অ্যান্টিবায়োটিক সহ সব ওষুধ শুধুমাত্র চিকিৎসক বা বিশেষজ্ঞের প্রেসক্রিপশন দেখলে তবেই কেনা যাবে। বিশেষ করে যাদের আগে থেকে কিডনির রোগ আছে তাদের এ ধরনের ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
1: দেশের 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের উড়ে দেশ কা আম নাগরিক বা উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের আওতায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু উড়ান প্রকল্পকে দেশের অন্যতম বৈপ্লবিক কর্মসূচি হিসেবে অভিহিত করেন। পরবর্তী পর্যায়ের লক্ষ্য তুলে ধরে মন্ত্রী জানান, প্রকল্পটির মেয়াদ আরও 10 বছর বাড়ানোর পর সরকার সারা দেশে 100টি নতুন বিমানবন্দর এবং 200টি আধুনিক হেলিপোর্ট বা হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনা করেছে। তিনি আরও বলেন, বিমান পরিবহন ক্ষেত্রে কর্মসংস্থানের সংখ্যা 2014 সালের প্রায় 30 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 77 লক্ষে পৌঁছেছে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় উপস্থিত। নতুন দিল্লিতে আজ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যান্টি নার্কোটিক্স টাস্কফোর্স ANTF-এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, যুব সমাজের কল্যাণের লক্ষ্যে সরকার রোডম্যাপ 2029 প্রস্তুত করেছে। তিনি জানান, 2029 সালের মধ্যে ভারত থেকে মাদক ব্যবসা নির্মূল করার ক্ষেত্রে সরকার সম্মিলিতভাবে সফল হবে।
1: গৃহস্থালিতে জ্বালানি সুবিধা, পরিকাঠামো প্রকল্পের অনুমোদন, জলের পুনর্ব্যবহার এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের নিরাপদ সরবরাহ ব্যবস্থা, এই 4টি বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণে ভারত অন্যান্য G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে সামিল হয়েছে। টেক্সাসের হিউস্টনে হোয়াইট হাউসের ন্যাশনাল এনার্জি ডমিনেন্স কাউন্সিল, মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি ও স্বরাষ্ট্র দপ্তর এবং পরিবেশ সুরক্ষা সংস্থা EPA-র সম্মিলিতভাবে আয়োজিত বৈঠকে এই পরিকল্পনা ব্যক্ত করে ভারত। গৃহস্থালির ক্ষেত্রে প্রচলিত জৈব জ্বালানির দ্রুত বিকল্প হিসেবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা LPG-র ব্যবহারের প্রতি সমর্থন জানিয়েছে ভারত।
0: পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারত আগামী দশকগুলিতে বিশ্বব্যাপী জ্বালানির চাহিদা পূরণে অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করবে। নতুন দিল্লিতে আজ ওপেক মহাসচিব হাইথাম আল গাহিসের সঙ্গে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা ওপেক ইন্ডিয়া এনার্জি ডায়ালগের সপ্তম উচ্চ পর্যায়ের বৈঠকের সহসভাপতিত্ব করেন মন্ত্রী। তাঁরা তেলের বাজারের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং এই বিষয়ে পর্যাপ্ত ও সময়োপযোগী বিনিয়োগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: সরকার ব্যাংক কর্মীদের ধর্মঘটের পথ থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করার এবং ব্যাংকিং পরিষেবা যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির অন্যান্য কয়েকটি ইউনিয়ন ও সংগঠন 28 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী 3 দিনের যে ধর্মঘটের ডাক দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, বিস্তারিত আলোচনার পর সরকার PLI প্রকল্পটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
0: সরকার আজ স্পষ্ট করে জানিয়েছে, UPI লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR এর উপর ধার্য করা GST ছোট বিক্রেতাদের কাছে ব্যয় সাপেক্ষ হয়ে উঠবে না। সামাজিক মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত রিপোর্টকে ঠিক নয় বলে জানিয়েছে। ওই পোস্টে জানানো হয়েছে, ব্যক্তি থেকে ব্যবসায়িক সংস্থার কাছে 2000 টাকার ওপর লেনদেন হলে তবেই MDR প্রযোজ্য হয়। 2000 টাকার নিচে লেনদেনের জন্য MDR লাগে না, ফলে তার উপর GST চাপানোর কোনো প্রশ্ন ওঠে না। NPCI জানিয়েছে, মোট UPI লেনদেনের 96% বেশি 2000 টাকার কম মূল্যের লেনদেন। একই সঙ্গে NPCI এও জানিয়েছে, MDR এর ওপর প্রযোজ্য GST ইনপুট ট্যাক্স ক্রেডিটের মতোই ব্যবহার করা যাবে।
1: পুরনো নোট বা কয়েন কেনার ব্যাপারে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রধানমন্ত্রীর ঘোষণা সর্বৈব মিথ্যা বলে সরকার জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য যাচাই বিভাগ জানিয়েছে, এই ধরনের ভিডিওগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করে বিভ্রান্তিমূলক প্রচার চালানো হচ্ছে। জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলেছে সরকার।
0: গন্ডারের অবশিষ্ট 5টি প্রজাতিকে রক্ষার বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ভারতসহ সারা বিশ্বে আজ বিশ্ব গন্ডার দিবস পালন করা হচ্ছে। দিনটির এবারের মূল ভাবনা হল কিপ দ্য 5 অ্যালাইভ। এর মাধ্যমে গন্ডারের আবাসস্থল রক্ষা, চোরাশিকার রোধ এবং গন্ডারের শিঙের অবৈধ বাণিজ্য রোধে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিশ্ব গন্ডার দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের গ্রেটার ওয়ান হর্ন রাইনো বা এক শৃঙ্গ গন্ডার সুরক্ষায় যারা অগ্রণী ভূমিকা পালন করছেন তাদের ভূয়সী প্রশংসা করেছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 27 সেপ্টেম্বর রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 148তম পর্ব। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। MyGov ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800117800 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 25 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। এখন খেলার খবর।

0: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 147 রানের বিশাল ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে। স্মৃতি মান্ধানার 79 রানের সুবাদে ফাইনালে ভারত 3 উইকেটে 216 রানের রেকর্ড স্কোর গড়ে শ্রীলঙ্কা 15 ওভার 4 বলে 69 রানে অল আউট হয়ে যায়। দীপ্তি শর্মা 3টি ও শেফালি ভার্মা, শ্রেয়াঙ্কা পাতিল ও শ্রীচরণী 2টি করে উইকেট নেন। চলতি এশিয়ান গেমসে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারতের মহিলা ক্রিকেট দল দেশকে গর্বিত করেছে, তাদের জয় সারা দেশের অসংখ্য তরুণ ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশকে 31 রানে হারিয়ে এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে ব্রোঞ্জ জিতেছে পাকিস্তান। গত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। পুরুষদের ক্রিকেটে আজ সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়োজক জাপানকে 2 রানে হারিয়ে দেয় ভারত। বৃষ্টির কারণে 5 ওভারের ফরম্যাটে খেলা হয়। ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতে প্রায় 2.5 ঘন্টা বিলম্বের পর ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ভারত 5 ওভারে 4 উইকেটে 32 রান করে। ব্যাট করতে নেমে জাপানের ইনিংস 30 রানে থেমে যায়। ওয়াশিংটন সুন্দর 2টি উইকেট নেন।
1: বক্সিংয়ে পুরুষদের 55 কেজি বিভাগের প্রিলিমিনারি রাউন্ডে নেপালের চন্দ্রবাহাদুর থাপাকে পরাজিত করে প্রিকোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতীয় বক্সার যাদুমণি সিং। শনিবার প্রিকোয়ার্টার ফাইনালে যাদুমণি ফিলিপিন্সের বক্সার কার্লো পালামের মুখোমুখি হবে। এর আগে গ্লাসগো গেমসের স্বর্ণপদক জয়ী সাক্ষী চৌধুরী এশিয়ান গেমসের প্রিলিমিনারি রাউন্ডে প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী আইরা ভিলেগাসকে হারিয়ে প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে মার্শাল আর্টসে মহিলাদের 60 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ম্যাকাও চীনের চু মানসিনকে 5-0 ব্যবধানে পরাজিত করে ভারতের রশিবিনা দেবী পদক নিশ্চিত করেছেন। রশিবিনা আগামীকাল সেমিফাইনালে লড়বেন। তার পাশাপাশি পুরুষদের 56 কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের শাফি শাহজাদাকে 2-0 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের আরেক প্রতিযোগী আরিয়ান। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষদের ব্যাডমিন্টন দল কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে পরাজিত করে একটি পদক নিশ্চিত করেছে। ভারতের হয়ে লক্ষ্য সেন, বিশ্বের 7 নম্বর খেলোয়াড় ও 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের রূপজয়ী কোদাই নারাওয়াকে 11-21, 21-5, 21-19 গেমে হারিয়ে ভারতকে এগিয়ে দেন। প্রথম ডাবলস ম্যাচে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন হোকি তাকুরো ও কোবায়াশি ইউগো জুটিকে 21-18, 24-22 গেমে হারিয়ে দেন। এরপর আয়ুষ শেট্টি দুর্দান্ত খেলে বিশ্বের 16 নম্বর খেলোয়াড় কোকি ওয়াতানাবাকে 21-10, 21-19 গেমে হারিয়ে ম্যাচ জয়ের পাশাপাশি ভারতের জন্য পদক নিশ্চিত করেন। মহিলাদের ব্যাডমিন্টনে ভারত জাপানের কাছে 1-3 ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। থাইল্যান্ডের বিরুদ্ধে 3-2 সেটে জিতে ভারতের মহিলা টেবিল টেনিস দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। শেষ 8-এ ভারত উত্তর কোরিয়ার মুখোমুখি হবে। এদিকে পুরুষদের হকিতে আজ ভারত 16-1 গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। যুবরাজ সিং 4টি গোল করেছেন, অভিষেক ও দিলপ্রীত সিং হ্যাট্রিক করেছেন, অধিনায়ক হরমনপ্রীত সিং 2টি গোল করেছেন। বাকি গোলগুলি করেছেন মনপ্রীত সিং, মনদীপ সিং, বিবেক সাগর প্রসাদ এবং সুখজিৎ সিং। শ্রীলঙ্কার হয়ে একমাত্র গোলটি করেন সুরেশ রথনায়কে।
0: 126তম আইএফএ শিল্ড ফুটবল প্রতিযোগিতা আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে। প্রথম দিন মোহনবাগান সুপার জায়ান্ট শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে খেলবে। মোহনবাগান মাঠে খেলা শুরু হবে দুপুর 3টে। 6 দলের এই প্রতিযোগিতায় গ্রুপ বিতে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্যালকাটা কাস্টমস ক্লাবের মুখোমুখি হবে। প্রতিযোগিতার 2টি সেমিফাইনাল হবে 4 অক্টোবর।
1: এখন দৃষ্টিকোণ। সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: তাঁর কলম ছিল অনায়াস সাবলীল, ভাষার মাধুর্য সহজ ভাব আর বৈচিত্র্য আজও মোহিত করে রেখেছে পাঠককে। ছোট গল্প, উপন্যাস, ইতিহাস নির্ভর আখ্যান, গোয়েন্দা কাহিনী সবেতেই তার কালি কলম আর মন চলেছে তরতরিয়ে। পাঠকরা মুগ্ধ হয়েছেন, চমৎকৃত হয়েছেন বারবার। তার গল্প ও উপন্যাসে এমন নিটোল বুনন নাটকীয়তা থাকত যে বহু কাহিনী নিয়েই তৈরি হয়েছে জনপ্রিয় সব সিনেমা।
1: কোথায় গিয়েছিলেন এত রাত্রে?
2: রানী কস্তুরী বাইয়ের সঙ্গে দেখা করতে।
1: এ কথা আমাকে জানানো উচিত ছিল।
2: কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমি বুঝি,
1: সে বিশ্বাস আমার আছে। কিন্তু একটা কথা আমার মনে রাখবেন, কস্তুরী বাই জিন্দের ভাবি রানী আমাদের মা, আর জিন্দের রাজা একমাত্র শঙ্কর সিং।
2: আর আমি একজন যাত্রা দলের রাজা, তোমাদের এখানে এসে অভিনয় করছি, তাই না? কি উত্তর দাও? আমি আমার প্রশ্নের জবাব চাইছি সত্তার।
1: জবাব দেবার কিছু নেই।
2: তাহলে আমি বলি, শঙ্কর সিংকে যত শীঘ্র পারো খুঁজে বের করো, নইলে পরে পস্তাতে হবে। আর একটা কথা, আমি ছিন্দের বন্দী নই, আমি ছিন্দের রাজা।
0: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রথিতযশা এই সাহিত্যিকের

0: মানব সৃষ্টি ব্যোমকেশ। তার সর্বাধিক পরিচিতি সত্যান্বেষী রূপে। সেই কোন ছয়ের দশক থেকে আজকে বর্তমান সময়, পরিচালকরা ব্যোমকেশকে নিয়ে বারবার হাজির হয়েছেন পর্দায়, তা সে ছোট হোক বা বড়। আবার রিমেকও হয়েছে সেই সব ছবি। সত্যজিৎ রায় ব্যোমকেশের গল্প নিয়ে করেছিলেন চিড়িয়াখানা।
1: আমার নাম ব্যোমকেশ বক্সী। কে খুন হয়েছে?

0: তপন সিংহের ঝিন্দের বুন্দি প্রভূত জনপ্রিয়তা পেয়েছিল। তেমনই জনপ্রিয় শরদিন্দুর মিষ্টি মধুর কাহিনী নির্ভর ছবি তরুণ মজুমদারের দাদার কীর্তি।
1: আপনার তো সাহস কম
2: না? না মানে?
1: চুপ করুন। কাদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন? কি করে ভাবলেন কোন ভদ্র ঘরের মেয়ে এরকম নোংরা অসভ্য চিঠি লিখতে পারে?
2: কি আশ্চর্য!
1: আশ্চর্য সবটাতেই আশ্চর্য লাগছে, তাই না? দেখুন দেখুন, পড়ে দেখুন তাহলে, এটাতে কি লেখা আছে দেখুন।

0: बली आई सुख दाई मन भाई मितुआ
1: बली आई रंग लाई रंग लाई मितुआ ओ बली है अन रंग पिचकारी रंग दाव छोड़िए लाल लाल अभी दे मन दाव भोड़िए ए एलो रे एलो रे एलो होली एलो रे रंग रंगे मन प्राणे रागा होलो रे ए एलो रे एलो रे एलो होली एलो रे रंग रंगे मन प्राणे रागा होलो रे।
2: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার পান তাঁর তুঙ্গ ভদ্রাত্রীরে উপন্যাসের জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে শরৎস্মৃতি পুরস্কারে সম্মানিত করে। সদাশিবের তিন কাণ্ডের জন্য ভারত সরকারও তাঁকে সম্মাননা দেয়। বিভিন্ন পত্রপত্রিকার কাছ থেকেও অজস্র পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর সম্বন্ধে লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়ের ভাবনা।
3: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে এক অসামান্য উপস্থিতি, তাকে যে আমরা সেই অর্থে উপন্যাসিক বলবো বা সেই অর্থে গল্প লেখক বলবো তা নয়। তিনি সেই বঙ্কিমচন্দ্র, তারাশঙ্কর বা মানিক বন্দ্যোপাধ্যায় নন।
4: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতীয় সিনেমা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপকতার প্রতিফলন। তিনি আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেন। সেরা চলচ্চিত্র আর্টিকেল 370 পেয়েছে স্বর্ণকমল পুরস্কার। শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন।
5: আফগানিস্তানে পাক বিমান হামলার নিন্দা করে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী।
4: ইরানি বিমান সংস্থাগুলিকে আন্তর্জাতিক উড়ানে বাধা দেওয়ার হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের।
5: ইরান সমর্থিত হুথি আক্রমণ মোকাবিলায় সৌদি আরব সহায়তা করতে রাজি ব্রিটেন।
4: গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে জরিমানা আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশনের।
5: দেশের 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে।
4: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারতের স্বর্ণপদক, প্রধানমন্ত্রীর অভিনন্দন। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
5: নমস্কার।
6: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কলকাতা কলতান, সন্দেশের ছাঁচ প্রস্তুতকারকদের নিয়ে অনুষ্ঠান। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা। শুরু হচ্ছে কলকাতা কলতান।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে থাকছে সন্দেশের ছাঁচ তৈরির নেপথ্য কথা, সাক্ষাৎকার সংগ্রহ ও সম্পাদনা উৎসব সিনহা।

0: যদি জিজ্ঞাসা করা হয় আপনার কেমন মিষ্টি পছন্দ, আর তার উত্তর যদি হয় সন্দেশ, তাহলে স্বাভাবিকভাবেই পরের প্রশ্ন আসবে, কেমন সন্দেশ? সেটা নরম পাকের, কাঁচাগোল্লা ধরনের, নাকি বেশ একটু শক্ত, মানে ছাঁচে ফেলা কিছু? এইভাবে আলাপচারিতা চলতে থাকলে একসময় এই সন্দেশের ছাঁচ তৈরির কথা কি না এসে আর থাকতে পারে? আমাদের আজকের বিষয় এই নিয়েই, সন্দেশের ছাঁচ। এই সুন্দর ও রকমারি সন্দেশের ছাঁচ, যা এই বিশেষ মিষ্টান্নের সৌন্দর্যের চাবিকাঠি, তা তৈরি হয় কিছু বিশেষ শিল্পীদের হাতে। নিশ্চিতভাবেই একটি ভীষণ নিখুঁত শিল্পদ্রব্য এটি। শিল্পীরা জানেন কিভাবে কাঠের ওপর সূক্ষ্ম খোদাই করে ছাঁচ তৈরি করতে হয়, কিভাবে সন্দেশের আকার এবং গঠনকে এক অনন্য এবং শিল্পসম্মত রূপ দেওয়া যায়। প্রথমেই আমরা শুনে নেব উজ্জ্বলবাবুর কথা, উজ্জ্বল দাস। তিনি এই পেশারই একজন। প্রচলিত প্রথা অনুযায়ী প্রতিটি কাঠের ছাঁচ তৈরির জন্য প্রয়োজনীয় কাঠ প্রথমে নির্বাচন করা হয়। এই কাঠটি হতে হয় শুষ্ক এবং মসৃণ, যাতে খোদাইয়ের সময় কোনো সমস্যা না হয়। এরপর শিল্পী তাঁর দক্ষ হাতে শুরু করেন কাজ। উজ্জ্বলবাবুর কাছ থেকে শুনে নেব তাঁর এই পেশায় আসা থেকে শুরু করে এখনও পর্যন্ত এই পেশাকে সমৃদ্ধ করা ও নানা প্রাসঙ্গিক কথা।
1: 40-42 বছর হলো এই কাজ করছি। আমার বাবারা এইসব কাজ করতো, আর স্কুল লাইফে এইসব কাজ করতে করতে দেখতে দেখতে কিছুটা আইডিয়া হয়, মানে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে এই লাইনে চলে এলাম। দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, এই লাইনটা ভালো, আর প্রিন্টিং লাইনটাও ভালো ছিল তখন, আর তারপরে ছাঁচের লাইনটাও ভালো, এইভাবে এসেছি আস্তে আস্তে।
0: আপনার সেই শুরুর সময়টা কেমন ছিল? তখনের বাজার আর এখনের বাজার, বা তখন যেসব যন্ত্রপাতিতে কাজ করতেন এখন যেসব যন্ত্রপাতিতে কাজ করেন, সেগুলোর মধ্যে কীরকম তফাত যদি একটু তুলে ধরেন?
1: তখন বাজারটা ভালোই ছিল, এখন সেই অনুপাতে সেরম বাজার নেই। আর যন্ত্রপাতির দিক দিয়ে বলছেন, যন্ত্রপাতি সব ছিল ইংল্যান্ডের যন্ত্রপাতি, বাবার যন্ত্রপাতি, কিছু আমিও তৈরি করেছিলাম, সেই যন্ত্রপাতি দিয়েই কাজ করতে করতেই কাজ হচ্ছে এই পর্যন্ত। যন্ত্রপাতি যেটা নষ্ট হয়ে যায় কাজ করতে করতে, নষ্ট হয়ে যাওয়ার পর ছোটো হয়ে যায়, ওগুলো বেকার হয়ে যায়, তো চেষ্টা করি ওগুলোকে দিয়ে কাজ চালাবার জন্য। আবার ওর সেইটা থাকতে থাকতে আবার তার বিকল্প তৈরি করে নিতে হয়, বা মার্কেট থেকে খুঁজে ওটা বার করে নিয়ে আবার ওইটাকে আবার কাজ করতে করতে এইটা তখন অ্যাডজাস্টমেন্টে চলে আসে। পুরোনোটা কাজ করতে করতে নতুনের আবার অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, তখন আবার পুরোনোটা সাইডে রেখে দেওয়া হয়।
0: এই কাজের জন্য কী কী যন্ত্রপাতি লাগে যদি নামগুলো একটু বলেন, আর সেগুলো দিয়ে কী কাজ হয় সেগুলো যদি একটু বুঝিয়ে বলেন?
1: হাফ রাউন্ড করবো, তার জন্য হাফ রাউন্ড মাটালি আছে। আবার যদি ফ্ল্যাটের কাজ হয় তাহলে ফ্ল্যাটের আলাদা নরুনের মতন মাটালি আছে। আবার এক সুতো, আধ সুতো, দেড় সুতো, দু সুতো, আড়াই সুতো, এরকম সব সুতো হিসাবে ফোল্ডিং মাটালি আছে, মানে কাঠ পড়া মাটালি বিভিন্ন রকম আছে, সেভাবেই আমরা কাজ করি।
0: আপনি এই কাজ কার কাছ থেকে শিখেছেন?
1: অ্যাকচুয়ালি প্রথম যে কাজটা শিখেছি সেটা আমার বাবার থেকে শিখেছি, কারণ উনি শিল্পের লোক ছিলেন আর ব্লক মেকার ছিলেন, ওনার কাছে ভ্যারাইটির রকমের যন্ত্র ছিল, আর ওই যন্ত্র কাজ করতে করতেই আমি একটু একটু করে খোঁচাখুচি করতে করতেই মোটামুটি শিখেছি, যত শিক্ষা ওনার থেকে নেওয়া। আর কিছুটা বাইরের লোকের সঙ্গে যেসব আশেপাশে পুরনো যেসব কারিগর ছিল তাদের ওখানে বসে গল্প টল্প করে একটু একটু নজর করে কিছুটা আয়ত্ত করা, মানে এক লোকের থেকে সব পাওয়া যায় না, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে একটা নতুন জিনিস নিজের আইডিয়ায় কাজ করা হয়। ইচ্ছের উপর সবটাই নির্ভর করে, ইচ্ছে না থাকলে কিছু হয় না, যদি ইচ্ছে না থাকে তবে সে কাজ করতে পারবে না, যেভাবেই হোক আমাকে এই কাজটা করতে হবে। কেউ তো কাউকে সব কিছু শেখায় না, নিজের চেষ্টার ওপর লুকিয়ে ঝুড়িয়ে এই সব কাজ শিখতে হয়।
0: এই ছাঁচ কত রকমের হয়?
1: এই ছাঁচ বহু রকমের হয়, তারা যেরম যেরম অর্ডার দেয় সেরকমভাবে তাদের পছন্দ মতন করে দিতে হয়, আবার কিছুটা নিজেদের আইডিয়া নতুনত্ব কিছু বার করতে হয়, যখন যখন যেরকম মৌসুম আসে, যেমন দীপাবলির সময় দীপাবলির হিসাবে করতে হয়, শারদীয়ার সময় শারদীয়া করতে হয়, বিয়ের লগ্নসা যখন হয় ওই সময় তাদের মাছ প্রজাপতি গায়ালুদ ফুলসজ্জা শুভবিবাহ এইসব ছাঁচগুলো সেগুলো তৈরি করতে হয়, যখন যেমন তখন সব তৈরি করা হয়। আবার কিছু কিছু মাল আমাদের কমন থাকে, সেগুলো আমাদের রেডি করে রাখতে হয়, আসলে পরে বিক্রি হয়, কারণ সবসময় তো আর আমাদের পক্ষে সম্ভব হয় না আমাদের কিছু মাল স্টক করতে। যেমন ভাইপোটা ভ্যারাইটির ব্যাপারে 10 টাকা পিসের, 15 টাকা পিসের, 20 টাকা পিসের, 30 টাকা পিসের।
0: এই ডিজাইনগুলো আপনি এগুলো নিজের মাথা থেকেই বের করেন, নাকি এগুলো নকশাটা বানিয়ে দেবার আলাদা কোনো লোকজন রয়েছেন?
1: এইসব নকশা বানাবার কোনো লোক নেই, আমাদের মাথা খাটিয়ে এটা করতে হয় এবং রিস্ক নিয়ে করতে হয়। করছি, যদি কাস্টমার চায় তখন খেয়ে গেলো সেইটা, পছন্দ হয়ে গেল, তখন ভাবলো যে হ্যাঁ এটা বাজারে চলবে, তখন আমরা ওটা ওপরে চাপ দিয়ে আরও ভ্যারাইটির রকমের সাইজ করতে আরম্ভ করি। ডিজাইন সম্বন্ধে তো আইডিয়া থাকে চাই, কেননা প্রিন্টিং লাইনের ডিজাইন, অফসেট ডিজাইন প্রিয়ন করতাম, আর তারপরে ব্লক মেকারের আছে ব্যাপারটা আছে, জড়িয়ে আছে, সুতরাং ডিজাইনের দিক দিয়ে আমাদের অসুবিধা হয় না, ওই কাজ করতে করতেই খানিকটা এসে যায়।
0: নতুন করে যদি এই পেশায় কেউ আসতে চায় তাকে কি বলবেন?
1: নতুন করে যদি কেউ এই পেশায় আসতে চায় আমার মতো তাকে বলবো না আসাটাই ভালো, কেননা এখানে এটা শিখতে গেলে আমাদের চুলটা যেমন পেকে গেছে কাজ করতে করতে, তার অত ধৈর্য থাকবে না, ধৈর্য নেই, আর এর ভিতরে অনেক কিছু ব্যাপার জড়িত থাকে, যেমন একটা আইডিয়ার ব্যাপার থাকে, আঁকার ব্যাপার থাকে, পয়সা পাচ্ছি না বলে কাজ করবো না তা নয়, এখানে পয়সার কোনো ব্যাপার না,

0: কাজ করতে করতে করতে করতে তখন একটা সময় এলে তখন সে পয়সা রোজগার করতে পারবে, সেই সময়টুকু কিন্তু তার আর পাবে না। কাজ শিখবার জন্য সময় সে দিতে পারবে না, অধৈর্য, একটা কথা একবার বেশি চারবার বললে পরে তখন মন খারাপ হয়ে যাবে, তার চাইতে না শেখাটাই ভালো। এই হচ্ছে ব্যাপার, যে শিখবে তার নিজের ইচ্ছের উপর শিখতে পারবে।
1: এখন তো বাজারে মেশিন এসে গেছে, সেখানে তো কম সময়ে আরও অনেক বেশি এরকম ছাঁচ তৈরি করা যাচ্ছে, তো সেগুলোর সঙ্গে কিভাবে আপনাদের কম্পিটিশন?
0: আমাদের একটা দৃঢ় বিশ্বাস আছে যে বাজারে ডুপ্লিকেট ছাঁচ বেরিয়েছে, ডুপ্লিকেট মানে আমরা যেমন কাঠের করছি ওটা হয়তো দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম বেরিয়েছে বা লোহার বেরিয়েছে, কিন্তু আমাদের যেটা আইডিয়া হচ্ছে অ্যালুমিনিয়ামের যে কেমিক্যালটা দেওয়া থাকে সেটা খাবার জিনিসের দিক দিয়ে এটা খারাপ, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে সাইজের ব্যাপার আছে, সন্দেশের দাম, ক্ষীরের দাম সবসময় ওঠানামা করে, তার উপরে ডাইসকে ছোটো বড়ো করতে হয়। কিন্তু অ্যালুমিনিয়ামের যে ডাইসটা যেটা বাজারে বেরিয়েছে এখন সবাই নকল করছে, অনেকে দেখছি ছাঁচওয়ালারা কাঠের থেকে ফর্মা করে অ্যালুমিনিয়াম করে বাজারে বিক্রি করছে, কিন্তু তাতে দেখা যাবে কিন্তু ওই ফর্মাটা ধরেই তাকে চলতে হবে। ধরুন ক্ষীরের দাম বেড়ে গেল, তখন থেকে ছাঁচের দাম সেইভাবে তাকে কমাতে হবে। আবার তো বাড়ানো কমানোর যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ডাইসে হবে না, কিন্তু কাঠের ডাইসের পক্ষে সেটা সম্ভব। আর শুধু তাই নয়, কাঠটা ফট করে আজকে বললে কালকে পাওয়া যাবে, কিন্তু অ্যালুমিনিয়ামের তো তা পাওয়া যাবে না। তারা যে কাঠেরটা কী হচ্ছে সুবিধে, যখন যা বলবো তখন তাই বসে থেকে করে দেওয়া যাবে, কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তা নয়। যদি হট করে এখন 30 টাকা পিসের সন্দেশটা দেখা গেলো যে 50 টাকা পিস হয়ে গেছে, তখন তার সন্দেশের ডাইসটা ছোটো করতে হবে, তখন সে পাটি একটা বললো যে আমাকে এই মাপের মধ্যে করে দাও, আমরা বসে থেকে কাজটা করে দিতে পারবো। কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তা নয়, তাকে আবার সেই ফর্মা করতে হবে, ফর্মা করে ঢালাই করতে হবে, ঢালাই তো আর এক পিস করলে হবে না, তাকে কমসে 50 পিস 60 পিস করতে হবে, আর লাভের গুড পিম্পলে হয়ে গেলো। ব্যাপারটা হচ্ছে তাই, সেজন্য এই কাঠেরটা সুবিধে এবং কম খরচের মধ্যে জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে।
1: একটা নকশা এরকম বানাতে ধরুন 3 ইঞ্চি কি 5 ইঞ্চি সাইজের যদি একটা সন্দেশের ছাঁচ এরকম বানান, তো সেক্ষেত্রে সময় কীরকম লাগে?
0: সময় কাজ হিসাবে যদি দেখা যাচ্ছে খুব জটিল কাজ আছে সেখানে হয়তো 3 ঘন্টা 4 ঘন্টাও লাগতে পারে, 6 ঘন্টাও লাগতে পারে, আবার 15-20 মিনিট আধ ঘন্টাও লাগতে পারে, এরকম ব্যাপার। কাজের উপর নির্ভর করে, এই কাজটা আগে দেখতে হবে কী কাজ, তার উপরে নির্ভর করে সময়।
1: আচ্ছা, একটা ছাঁচ তৈরির পদ্ধতি ধাপে ধাপে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য একটু সহজ ভাষায় বুঝিয়ে দিন।
0: ধরুন আমি একটা 50 টাকা পিসের ভাই ফোটা করবো, দেখলাম যে ওটাও একটা কাগজে ওইরকম আমাদের এঁকে নিতে হবে, ছবিটা এঁকে নিলাম, বা কাগজে না এঁকে নিলে কাঠের উপর ডাইরেক্ট করে দেওয়া যায়। ডাইরেক্ট ফার্স্টে কাঠটাকে চেঁচানো হলো, কেঁচে নিয়ে কভার কম্পাস দিয়ে গোল করে দেওয়া, যে তারপরে ছবিটা পেন্সিলে উল্টো স্কেচ করালো, যে আমরা ছাঁচটা করবো সেটা ডানাতে ফোঁটাটা দিচ্ছে, কিন্তু ফোঁটা দেওয়া নিয়ম হচ্ছে বাঁতে, ডানাতে ফোঁটা দিচ্ছে, সেই ছবিটা আমরা তৈরি করবো আগে। তারপর যখন খোদাই করালো, খোদাই করার পর যখন সন্দেশটা তোলা হলো ওটা অপোজিট দেখা গেলো, বাঁতে ফোঁটাটা দিচ্ছে। এটা সবসময় উল্টোভাবে তৈরি হয়, যে কোনো লেখা হলে লেখা উল্টো তৈরি হয়, এইভাবেই জিনিসগুলো তৈরি হয়। তৈরি করাটা হয়ে যাবে, তারপর 5 টাকা মাটালি দিয়ে কেটে গোল করে ফিনিশ করে দেওয়া হলো।
1: আচ্ছা, এই যে ছবি উল্টানোর ব্যাপারটা, এটা খুব আকর্ষণীয়। এই উল্টানোর ব্যাপারটা কি, এখন তো ধরুন কম্পিউটার এসে গেছে যেখানে আমরা কোনো ছবিকে সহজেই উল্টে নিতে পারি, আপনারা কি সেরকমই কোনো পদ্ধতি ব্যবহার করেন, নাকি একটা সোজা ছবিও যদি আপনাকে দেওয়া হয় সেখান থেকে আপনি নিজে নিজেই পুরো ছবিটাকে উল্টে নিতে পারেন?
0: ছবিটা সোজা দেখে আমরা অটোমেটিক উল্টে নিতে পারবো, একদম অবিকল ওই রকমই করে দিতে পারবো। যেমন আমরা ক্যালেন্ডারে ব্লক বা প্রিন্টিংয়ে যেসব কাঠের ব্লকগুলো করি, কাঠের উপর ধরুন 8 ইঞ্চি বা 10 ইঞ্চি একটা কোনো চানাচুরের বা সার্পেল লেভেল হবে, তখন তো আমরা ওটার সোজা উল্টো করতে গেলে তা তো আমার মানে সময় অনেক বেশি খেয়ে যাবে। আমাদের ওই কাজ করে করে অভ্যেস হয়েছে, তখন আমরা ডাইরেক্টই উল্টো করতে থাকি, আর উল্টো এমনই করবো প্রিন্টিং করলে সোজার মতনই লাগবে। ওইটাই হচ্ছে কারিগরি বিদ্যে, ভগবানের বিদ্যে, ওটা ভগবানের দান, ওটা সবার দ্বারা সম্ভব নয়, উল্টোটাই হলো আশ্চর্য।
1: এই কাজ করতে গেলে যেটা বলছিলেন আপনি, মূল একটা ব্যাপার হচ্ছে ধৈর্য, যেটা এক টানা বসে থাকা, সেটা একটা নকশার দিকে তাকিয়ে সেটাকে আস্তে আস্তে আস্তে আস্তে খোদাই করে, একটা দীর্ঘ পদ্ধতি। তো মনঃসংযোগ কীভাবে রাখেন এখানে? মনঃসংযোগটা তো একটা বিশাল বড় ব্যাপার।
0: মনঃসংযোগের ব্যাপারটা হচ্ছে একটা বয়সের ব্যাপার থাকে, কম বয়সের ছেলেদের যে ধৈর্যটা থাকে একটু বয়স হয়ে গেলে সেই ধৈর্যটা নষ্ট হয়ে যায়। এবার কাজ করতে করতে দেখা যাচ্ছে যে এটা বারবার ধরে খারাপ হয়ে দিকেই যাচ্ছে, তখন কাজটাকে ছেড়ে দিতে হচ্ছে। ছেড়ে দিয়ে একটু ঘুরে টুরে এসে বা একটু নতুন করে একটা উদ্দীপনা এনে তখন আবার কাজটা করলে কাজটা আবার ঠিক হয়। যেমন ঠাকুর তৈরি করার সময় এক নাগারে ঠাকুর তারা তৈরি করতে পারে না, করতে করতে ছেড়ে দিল, আবার পরে যখন এসে ঘুরে দেখছে এই জায়গাটা গণ্ডগোল, এই জায়গাটা ঠিক করতে হবে, এ আমাদের কাজটাও ঠিক তাই। এক নাগারে করলে পরে অনেক সময় কাজ ভুল ভালো হয়ে যায়, কাজের ভুল ধরতে পারা যায় না, কাজ করছি করে যাচ্ছি যখন করাটা সব পুরো কমপ্লিট হয়ে গেল তখন দেখা যাচ্ছে কাজটা অনেকটাই ভুল হয়ে গেছে, মানে আমারই পছন্দ হচ্ছে না। তাহলে আমার যদি পছন্দ হয় তাহলে লোকের কী করে পছন্দ হবে, লোকে কেন পয়সা দিয়ে কিনবে? সেই জন্য ওই কাজ করতে করতে আমরা ইচ্ছে করে ছেড়ে দিই, দেখে নিচ্ছি যে হ্যাঁ জায়গাটা এরম হলে ভালো হতো, ওরম হলে ভালো হতো, সেরম হলে ভালো হতো, তখন আবার ওটাকে এই জায়গাটাকে অফ করে দিয়ে আবার ওটা নতুন করে আবার খানিকটা ফিনিশ করে এভাবে জিনিসটা তৈরি হয়। প্রথমে ভাবতে হবে আমার যদি পছন্দ হয় তবে লোকের পছন্দ, এটা হচ্ছে শিল্পের কাজ। আমার পছন্দ না হলে কারোর পছন্দ হবে না। এবার আমি কতটা কাজ শিখেছি বা কতটা শিল্পী হয়েছি সেটা কাজের উপর নির্ভর করে লোক পাবলিক যখন দেখবে বুঝবে

0: তখন সে তার গুণাবলী বিচার করবে। আমি ভালো করতে পারি, আমি নিজে ভালো কাজ জানি বলে বিচার করলে হবে না, আমারটা বিচার করবে পাবলিক। আমি নিজে ভালো বলে ভালো বললাম না, পাবলিক যদি বলে হ্যাঁ এটা ভালো হয়েছে তাহলেই আমার আনন্দ, আর কিছু না।
1: আর এক শিল্পী অসীম দাসবাবু শোনালেন সাধারণ কাঠের নকশার সাথে এই ধরনের কাজের বৈপরীত্য।
2: আচ্ছা, সাধারণ কাঠের কাজে আমরা দেখি নকশা হয়, সেই কাঠের নকশার কাজ আর এই কাজ কতটা আলাদা বা কতটা একরকম?
3: ওটা সম্পূর্ণ আলাদা, কারণ আমাদের কাজটা হচ্ছে সবসময় ডেপ্থের মধ্যে করা এবং উল্টো করা, তবে জিনিসটা সোজা হবে। কিন্তু ওদের কি ঘা মেরে মেরে নকশাটাকে কেটে কেটে বার করা, ওদের থেকে আমাদের পার্থক্য অনেক।
2: যে নকশাগুলো বানিয়ে দেন ওইগুলো দীর্ঘদিন ভালো রাখার আলাদা কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত?
3: যখন সন্দেশ তুললেন, তোলার পর সেটাকে গরম জলে ভালো করে ধুয়ে আবার মুছে রেখে দিলে যত্ন করে তাই থাকবে।
2: আজ পর্যন্ত আপনি যে যে নকশা বানিয়েছেন, সবচেয়ে মনে রাখার মতো নকশা আপনি এখন মনে করতে পারছেন কোনটা?
3: একজন কাস্টমার একটা অর্ডার দিয়েছিলেন, উনি রেডিওর সঙ্গে যুক্ত আছেন, একটা অন এয়ার লেখা আমাকে করতে দিয়েছিলেন। এরা আমার মনের মতো হয়েছিল, পছন্দ হয়েছিল এবং এটা আমার মনে রাখার মতো জিনিস। অত ছোট্টোর মধ্যে যে অত সুন্দর হবে আমি কল্পনাও করতে পারিনি। ড্রয়িংটা কাস্টমারই করে দিয়েছিলেন আমাকে, আর সেইভাবেই করেছিলাম। কিন্তু যখন করে ওনার হাতে দিচ্ছি তখন উনি আবার একটু আমায় বলে দিলেন এটাকে একটু বাড়িয়ে করুন, এটা ডেপথ করুন, সেভাবে করেছি এবং খুব ভালো হয়েছিল জিনিসটা।
1: আদিম পদ্ধতিতে তৈরি কাঠের ছাঁচের শিল্প আমাদের ঐতিহ্যের এক অকৃত্রিম ও অমূল্য রূপ, যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে যাচ্ছে। শিল্পী সম্প্রদায়ের এই অবিশ্বাস্য দক্ষতা, শৃঙ্খলা এবং সৃজনশীলতা আমাদের সংস্কৃতির এক অমূল্য সম্পদ।

শুনলেন কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে ছিল সন্দেশের ছাঁচ তৈরির নেপথ্য কথা। সাক্ষাৎকার সংগ্রহ ও সম্পাদনা উৎসব সিনহা, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। সংবাদ কিছুক্ষণ পরেই।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: Doctor.
1: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগ। যুগ্মভাবে সেরা অভিনেতা হয়েছেন মামুত্তি ও কার্তিক আরিয়ান এবং সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য রূপে নির্মিত ছবি চালচিত্র এখন। ভারত আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা করে বলেছে, একটি সার্বভৌম প্রতিবেশী দেশের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2029 সালের মধ্যে ভারত থেকে মাদক ব্যবসা নির্মূল করতে সরকার রোডম্যাপ 2029 প্রস্তুত করেছে। তিনি আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যান্টি নার্কোটিক্স টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন। নতুন দিল্লিতে উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের আওতায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আজ 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তেলেঙ্গানার কিছু কিছু এলাকায় আগামী দুদিন খুব ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। ভারত এ পর্যন্ত 1টি সোনা, 4টি রূপো ও 2টি ব্রোঞ্জ সহ মোট 7টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। গুজরাটের কেভাড়িয়ার একতানগরে এই প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2024 সালের দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয় বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আর্টিকেল 370। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী সম্মান গ্রহণ করেন ইয়ামি গৌতম। সেরা অভিনেতা হিসেবে যুগ্মভাবে পুরস্কার গ্রহণ করেছেন মালায়ালাম ছবি ব্রাহ্মা ইউগামের অভিনেতা মামুত্তি এবং হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়নের অভিনেতা কার্তিক আরিয়ান। স্বতন্ত্র বীর সাভারকার ছবির পরিচালক হিসেবে রণদীপ হুদা সেরা নবাগত পরিচালকের সম্মান জিতে নিয়েছেন। এদিকে সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে প্রভাত প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য রূপে নির্মিত চালচিত্র এখন ছবিটি। পরিচালক অঞ্জন দত্ত সেই পুরস্কার রাষ্ট্রপতির কাছ থেকে গ্রহণ করেন। একই সঙ্গে ছবির সঙ্গীতের জন্য পুরস্কার পান তার ছেলে নীল দত্ত। যৌথভাবে সেরা শিশু শিল্পী সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালোধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন ক্ষুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভারতীয় সিনেমার সাংস্কৃতিক শক্তি এবং বৈচিত্র্যের উপর আলোকপাত করেন। তিনি বলেন, ভারতের বহু ভাষা, ঐতিহ্য এবং সামাজিক অভিজ্ঞতার প্রতিফলনে সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধুমাত্র দর্শক মনোরঞ্জন নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে এক সূত্রে বেঁধে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে চলচ্চিত্র নিজের ভূমিকা পালন করে চলেছে।
2: সবই ভাষাওয়ো ও চিত্রো কি ফিল্মো মে হামারে ভারত কি ছবি দিখাই দেতি। ভারতীয় ফিল্মো মে ভারত কে লোগো কে সপনে, পরম্পরা, সংঘর্ষে ও ভবিষ্য কি সম্ভাবনায় ভি হে। ফিল্ম কলাকার বহুত লোকপ্রিয় হতে হে, উনমে দেশবাসীয় কো বিশেষ কর যুবাওঁ কো প্রভাবিত করনে কি অসীম ক্ষমতা হতি।
1: অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সকল পুরস্কার বিজেতাদের এবং চলচ্চিত্রে পর্দার আড়ালে থাকা টেকনিশিয়ান, সিনেমাটোগ্রাফার সহ সকল কলাকুশলীদের অভিনন্দন জানান। তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার বিজয়ী অভিনেতা অনন্ত নাগকেও অভিনন্দন জানিয়ে 5 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। ভারত আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা করেছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, একটি সার্বভৌম প্রতিবেশী দেশের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী। তিনি আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার পাশাপাশি সে দেশের জনগণের কল্যাণ ও মঙ্গলের প্রতি নতুন দিল্লির অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। শ্রী জয়সওয়াল বিমান হামলায় নিহত সাধারণ নাগরিকদের জন্য শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, পাকিস্তানকে কাজের মাধ্যমে সন্ত্রাস দমনে তাদের দৃঢ় অঙ্গীকারের প্রমাণ দিতে হবে। তিনি উল্লেখ করেন যে তাদের কথায় বিশ্ববাসীর আস্থা অর্জনের আগে ইসলামাবাদকে অবশ্যই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত আঘাত হানার সময় এসেছে, কারণ এটি দেশ ও বিশ্বের জন্য এক গুরুতর হুমকি। আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যান্টি নার্কোটিক্স টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, যুব সমাজের কল্যাণের লক্ষ্যে সরকার রোডম্যাপ 2029 প্রস্তুত করেছে। 2029 সালের মধ্যে ভারত থেকে মাদক ব্যবসা নির্মূল করার ক্ষেত্রে সরকার সম্মিলিতভাবে সফল হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন, তা অর্জনে মাদকমুক্ত ভারতের এই রোডম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সুনির্দিষ্ট লক্ষ্য, সময়সীমা ও জবাবদিহিতা নিশ্চিত করে পূর্ণ বিজয়ের পথে এগিয়ে চলেছে। নতুন দিল্লিতে উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের আওতায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আজ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু উড়ান প্রকল্পকে দেশের অন্যতম বৈপ্লবিক কর্মসূচি হিসেবে অভিহিত করেন। পরবর্তী পর্যায়ের লক্ষ্য তুলে ধরে মন্ত্রী জানান যে, প্রকল্পটির মেয়াদ আরও 10 বছর বাড়ানোর পর সরকার সারা দেশে 100টি নতুন বিমানবন্দর এবং 200টি আধুনিক হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনা করেছে।
0: We have extended it for 10 more years, taking some observations from the earlier UDAN. One of the most important objective for us through this MOUs is to go on a challenge mode for the construction of airports rather than

0: taking all the airports, the top ones, we have created a system where the most important ones, the priority ones, they get to be done first. And not only in terms of airports, but we also have to create helipads across the country.
1: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তেলেঙ্গানার কিছু কিছু এলাকায় আগামী দুদিন খুব ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও আগামীকাল পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, কেরালা, মহারাষ্ট্র এবং সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ঝড়বৃষ্টি ও তীব্র দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শেষ রাডার পর্যবেক্ষণ অনুযায়ী এটি ওড়িশার গোপালপুর থেকে 150 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং পুরী থেকে 210 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আগামীকাল রাতের মধ্যে এটি বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী 26 তারিখ পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
2: এর প্রভাবে আমাদের রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, আর উত্তরবঙ্গেও 23 থেকে 25 মধ্যে সম্ভাবনা রয়েছে, আর 22 থেকে 24 যেটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলো এবং পশ্চিমের কিছু জেলা। যেমন আগামী 24 ঘন্টায় দক্ষিণ 24 ঘন্টা পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই জেলাগুলির মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
1: মৎস্যজীবীদের আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুরে তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী গোষ্ঠীর একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালীন বিজেপির সঙ্গে সংঘর্ষের পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে। সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়েছিল, তাকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবির সহ একাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন। দুপক্ষের মধ্যে হাতাহাতি থামাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দলের তরফে অভিযোগ করা হয়েছে বিজেপি কর্মীরা অযাচিত মিছিলে হামলা চালায়। অন্যদিকে বিজেপি যাবতীয় অভিযোগ খারিজ করে তাদের উপরই প্রথম আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছে। ভারত ও জাপানের মধ্যে আজ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা হয়। উভয় পক্ষের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি, সহযোগিতা, যৌথ সামরিক মহড়া আরও বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ ভারতের প্রতিনিধিত্ব করেন। অপরদিকে জাপানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা তারো কোনো। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। চলতি এশিয়ান গেমসে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। ভারত 1টি সোনা, 4টি রূপো, 2টি ব্রোঞ্জসহ মোট 7টি পদক পেয়েছে। আজ স্মৃতি মান্ধানার 79 রানের সুবাদে ফাইনালে ভারত 3 উইকেটে 216 রানের রেকর্ড স্কোর গড়ে শ্রীলঙ্কা 15 ওভার 4 বলে 69 রানে অল আউট হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের জন্য মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া পুরুষদের 55 কেজি বিভাগের প্রিলিমিনারি রাউন্ডে নেপালের চন্দ্র বাহাদুর থাপাকে পরাজিত করে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতীয় বক্সার যাদুমণি সিং। শনিবার প্রি কোয়ার্টার ফাইনালে যাদুমণি ফিলিপিনো বক্সার কার্লো পালামের মুখোমুখি হবেন। ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল কোয়ার্টার ফাইনালে জাপানকে পরাজিত করে নিজেদের জন্য একটি পদক নিশ্চিত করেছে। এর আগে গ্লাসগো গেমসের স্বর্ণপদকজয়ী সাক্ষী চৌধুরী এশিয়ান গেমসের প্রিলিমিনারি রাউন্ডে প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জজয়ী আইরা ভিলেগাসকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এদিকে মার্শাল আর্টসে মহিলাদের 60 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ম্যাকাও চীনের চু মান সিনকে 5-0 ব্যবধানে পরাজিত করে ভারতের রশি বীণা দেবী পদক নিশ্চিত করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগ। যুগ্মভাবে সেরা অভিনেতা হয়েছেন মামুত্তি ও কার্তিক আরিয়ান এবং সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য রূপে নির্মিত ছবি চালচিত্র এখন। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন জানিয়ে রাখি আগামীকাল অর্থাৎ বুধবার 23শে সেপ্টেম্বর 2026 অনুষ্ঠান পরিচিতি।

আগামীকাল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, 6:05 শুনবেন সুচিন্তন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত রুদ্রবীণা বাদন উস্তাদ আসাদ আলী খান, রাগ যোগিয়া ও মিয়াকি টোরি, 6:30 এই মহাজীবন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা, 6:40 রবীন্দ্রসঙ্গীত রত্নদীপ দাস, 6:55 কৃষক বন্ধুদের জন্য লঙ্কার পাতা কোঁকড়ানো রোগ ও প্রতিকার বিষয়ে বলবেন ডক্টর শুভ্রজ্যোতি রায়, 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান ভীমভেটকা মধ্যপ্রদেশ, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় দীপান্বিতা দাস, 8:30 বুধ সকালে বিষয় বেড়ানোর প্রস্তুতি উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খেয়াল পরিবেশনায় প্রদীপ্ত নাথ রাগ মিয়াকি টোরি, তবলায় প্রণব গুহঠাকুরতা হারমোনিয়ামে রতন নট্ট, 9:30 মনের মতো গান উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। সকাল 10:30 শুনবেন রামধনু, প্রথমে শুনবেন আধুনিক দিলাশা চৌধুরী, এরপর লোকগীতি সোমা বন্দ্যোপাধ্যায়, সকাল 11:00 শুনবেন সংগ্রহশালা থেকে গৃহীত অনুষ্ঠান নন্দিনী দেবীর সাক্ষাৎকার, 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়, বেলা 12:30 নজরুল গীতি, বেলা 1:00 নাটক মন সাজঘর রচনা সমরজিৎ গুপ্ত প্রযোজনা সিদ্ধার্থ মাইতি, 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। এরপর আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর বিষয় এক কলমে দুই নারী উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, 4:35 কলকাতা কলতান বিষয় সন্দেশের ছাঁচ তৈরি অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 4:50 লালন গাঁথা, 5:05 শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় অনুক্তা ঘোষাল, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন, 6:20 ক্ষেত খামারের কথায় ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি বিষয়ে কল্যাণময় দাসের সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী, শব্দগ্রহণ ও সম্পাদনা ডক্টর অঙ্কুশ দাস, 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য বিষয় নৈ শব্দের শব্দকোষ বলবেন ডাক্তার সুশোভন দাস, 7:00 নাটক মন সাজঘর রচনা সমরজিৎ গুপ্ত প্রযোজনা সিদ্ধার্থ মাইতি, 8:00 আশার কথা, রাত 8:30 শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ বাসব মল্লিকের সাক্ষাৎকার গ্রহণে প্রিয়াঙ্কা ভট্টাচার্য, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন ঠুংরি অর্ধেন্দুশেখর বন্দ্যোপাধ্যায়, রাগ খাম্বাজ ও ভৈরবী তবলায় সাহায্য করবেন শিল্পীকে পার্থ মল্লিক হারমোনিয়ামে প্রদীপ পালিত, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি জানিয়ে রাখলাম আমাদের আগামীকাল অর্থাৎ 23 সেপ্টেম্বর 2026 বুধবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে।

এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন খেয়াল পরিবেশন। পরিবেশন করবেন রাজশ্রী ঘোষ, রাগ শুদ্ধ কল্যাণ। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনলেন খেয়াল পরিবেশন, পরিবেশন করে শোনালেন রাজশ্রী ঘোষ, তাকে তবলায় সহযোগিতা করলেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতীয় সিনেমা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপকতার প্রতিফলন, তিনি আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেন। কিংবদন্তি কন্নড় অভিনেতা অনন্ত নাগ 2024 সালের দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। সেরা চলচ্চিত্র আর্টিকেল 370 পেয়েছে স্বর্ণকমল পুরস্কার। শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন।
1: আফগানিস্তানে পাক বিমান হামলার নিন্দা করে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী।
0: গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে জরিমানা আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশনের।
1: দেশের 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে।
0: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারতের স্বর্ণপদক, প্রধানমন্ত্রীর অভিনন্দন। পুরুষ ব্যাডমিন্টন দল কোয়ার্টার ফাইনালে জাপানকে হারিয়ে পদক নিশ্চিত করেছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতীয় সিনেমা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপকতার

0: প্রতিফলন। বহুবিধ ভাষা, আঞ্চলিক দৃষ্টিকোণ এবং সম্মিলিত জাতীয় উচ্চাকাঙ্ক্ষার মধ্যে সিনেমা সেতুবন্ধনের কাজ করে থাকে। তিনি আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের হাতে তুলে দিয়ে শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এবং বিভিন্ন বিভাগের পুরস্কার প্রাপকদের সৃজনশীল অবদানের জন্য অভিনন্দন জানান। গুজরাটের একতানগরে স্ট্যাচু অফ ইউনিটির সামনে তৈরি মঞ্চে এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য 92 জন প্রাপকের হাতে 2024 সালের জাতীয় পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। দেশের স্বপ্ন এবং সামাজিক যাত্রায় ভারতীয় সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তার বক্তব্যে তুলে ধরেন শ্রীমতি মুর্মু।
1: সবি ভাষা ও চিত্র কি ফিল্ম মে আমারে ভারত কি ছবি দিখাই দেতি। ভারতীয় ফিল্ম মে ভারত কে লোগোঁ কে সপনে, পরম্পরা, সংঘর্ষে ও ভবিষ্য কি সম্ভাবনায় ভি হে। ফিল্ম কলাকার বহুত লোকপ্রিয় হতে হ্যাঁ, উনমে দেশবাসীয় কো বিশেষকার যুবাওঁ কো প্রভাবিত করনে কি অসীম ক্ষমতা হতি। জব সফল ফিল্ম কলাকার ডিসিপ্লিন লাইফস্টাইল কে ফায়দে কে বারে মে বাতাতে হ্যাঁ, তো করোড়ো বচ্চে ওর যুবা উনকা অনুকরণ করতে হ্যাঁ।
0: প্রভাবশালী চলচ্চিত্র ব্যক্তিত্বদের সামাজিক দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে রাষ্ট্রপতি তাঁদের যুব সমাজের কাছে ইতিবাচক ভূমিকা পালনের পরামর্শ দেন। ক্ষতিকারক কোনো দ্রব্যের কোনো বিজ্ঞাপন থেকে বিরত থাকতে এবং স্বাস্থ্যকর জীবনশৈলীতে উৎসাহ দেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি।
2: প্রায় 5 দশকেরও বেশি ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য 2024 সালের দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন কিংবদন্তি কন্নড় অভিনেতা অনন্ত নাগ। কাহিনীচিত্র বিভাগে সেরা চলচ্চিত্রের জন্য স্বর্ণকমল পুরস্কার পেয়েছে আর্টিকেল 370। প্রথম চলচ্চিত্র পরিচালক হিসেবে স্বতন্ত্র বীর সাভারকার ছবির জন্য পুরস্কার পেয়েছেন রণদীপ হুডা। সেরা বিনোদনের জন্য জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নাগ অশ্বিন সিঙ্গি রেড্ডির কল্পবিজ্ঞানমূলক সিনেমা কল্কি 2898 AD। তামিল সিনেমা আমরণের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রাজকুমার পেরিয়াস্বামী। শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। ব্রামাযুগম সিনেমার জন্য মামুট্টি এবং চান্দু চ্যাম্পিয়ন সিনেমার জন্য কার্তিক আরিয়ান যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। আর্টিকেল 370 চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। ভোক্সাক ছবির জন্য সঞ্জয় মিশ্র পেয়েছেন সহ অভিনেতার পুরস্কার। মহারাজা ছবিতে অভিনয়ের জন্য সাচানা নামিদাস এবং মিথ্যা ছবিতে অভিনয়ের জন্য রূপাশ্রী ভারকারি যৌথভাবে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। অকাহিনী চলচ্চিত্র বিভাগে মারাঠি ছবি ভাঙ্গার সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে। এই বিভাগে স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীক ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আনন্দ এল রায়। সেরা চলচ্চিত্র সমালোচকের পুরস্কার পেয়েছেন সঞ্জীব শ্রীবাস্তব।
0: 6টি দেশের 45টি চলচ্চিত্র প্রদর্শন এবং চলচ্চিত্র বিষয়ক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের চট্টগ্রামে মহিলা নির্মাতাদের বিশেষ চট্টগ্রাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026-এর দ্বিতীয় আসর আজ সমাপ্ত হয়েছে। এবারের উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতার আওতায় কাহিনীচিত্র, তথ্যচিত্র এবং ডিজিটাল স্টোরিটেলিং এই 3টি বিভাগে সিনেমা দেখানো হয়। বিভিন্ন দেশের মহিলা চলচ্চিত্র নির্মাতাদের কাজের পাশাপাশি উৎসবে বিশেষ প্রদর্শনীরও ব্যবস্থা ছিল।
2: আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা করেছে ভারত। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, একটি সার্বভৌম প্রতিবেশী দেশের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী। তিনি আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার পাশাপাশি সেদেশের জনগণের কল্যাণ ও মঙ্গলের প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। শ্রী জয়সওয়াল এই বিমান হামলায় নিহত নিরীহ নাগরিকদের প্রতি শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
3: We strongly condemned the attacks from Pakistan, the airstrikes which were launched on Afghanistan in their Kunar and Paktika province. In this airstrikes, several civilians have been killed. We deeply offer our condolences on the precious lives lost. Such instances of aggression against a sovereign neighbor goes against the regional peace and security. We also reaffirm our support for Afghanistan, for their independence, for their sovereignty, for their territorial integrity.
2: সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের সশস্ত্র বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের এমন বক্তব্যের প্রেক্ষিতে বিদেশ মুখপাত্র বলেন, বিশ্ববাসীর আস্থা অর্জনের জন্য ইসলামাবাদকে অবশ্যই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে হবে। সিন্ধু জলচুক্তি নিয়ে সালিসি আদালতের রায় প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, পাকিস্তান বিষয়টিকে যেভাবে তুলে ধরার চেষ্টা করছে তা আসলে প্রকৃত সত্যকে বিকৃত করা।
3: পাকিস্তান হ্যাজ আ হ্যাবিট অফ মিসরিপ্রেজেন্টিং ফ্যাক্টস and propagating falsehoods to serve its malicious propaganda. For starters, the so-called ruling is not a ruling by the Permanent Court of Arbitration as sought to be projected by the Pakistan minister. It is a ruling by an illegally constituted court. We see this as just one more attempt by Pakistan at distorting the reality.

0: party. Our position on this issue is very clear and we have reiterated it several times.
1: Bharat Bangladesh somporker bishoye Sri Jayaswal bolen Bharat Bangladesh er shonge ekti itibachok gothonmulok ebong bhobishyotmukhi somporko gore tulte agrohi. Tini bolen bortoman kathamogoto prokriyar aotay dipakshik sob bishoy niye alochona korte notun Delhi prostut.
2: কুয়ালালামপুরে অবস্থিত ভারতীয় হাইকমিশন পর্যটন ভিসায় মালয়েশিয়ায় ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের সেখানে কোনো ধরনের কর্মসংস্থান বা চাকরি গ্রহণ না করার বিষয়ে সতর্ক করেছে। এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন বলেছে, চাকরি খোঁজার উদ্দেশ্যে 30 দিনের ভিসামুক্ত সুবিধা ব্যবহার করে মালয়েশিয়ায় ভারতীয় নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক ভারতীয় নাগরিক অসাধু দালালদের দেওয়া চাকরির মিথ্যা প্রলোভনে বিভ্রান্ত হয়ে পড়েন, ফলত তাদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। হাইকমিশন জানিয়েছে, প্রকৃত পর্যটকদের অবশ্যই বৈধ নথিপত্র সঙ্গে রাখতে হবে।
1: ভারতীয় বায়ুসেনা এবং জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্স আজ যোধপুর বিমানঘাটিতে দ্বিপাক্ষিক বিমান মহড়া বীর গার্ডিয়ান 2026 সফলভাবে সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই মহড়া দুদেশের বায়ুসেনার মধ্যে পারস্পরিক কার্যক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে।
2: মানুষের গতিবিধি বা অবস্থান ট্র্যাক করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কঠোর গোপনীয়তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন গুগলকে 403 মিলিয়ন ইউরো জরিমানা করেছে। 2018 থেকে 2020 সালের মধ্যে গুগল ব্যবহারকারীদের অবস্থানের তথ্য অবৈধভাবে ট্র্যাক করেছে বলে সংস্থাটি জানিয়েছে। 27টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নে গুগলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আয়ারল্যান্ড দায়িত্ব পালন করে। অত্যন্ত সংবেদনশীল এই তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গুগল স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে আইরিশ ডেটা প্রোটেকশন কমিশনের অভিমত।
1: পাকিস্তানের মহিলাদের অধিকার রক্ষা সংগঠন ঔরত মার্চ আজ সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন ভাইজি ভাইপো এবং তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে। ঔরত মার্চ এই ঘটনাকে ভিন্ন মত দমনের লক্ষ্যে রাষ্ট্রীয় প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করেছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রাক্তন প্রাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর 3 বোনকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য পাক কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছে। তাদের এবং পিটিআই এর সমর্থকদের আটকের ঘটনাকে অবৈধ বলে উল্লেখ করেছে তারা। শুনছেন উপমহাদেশের খবর।

0: দেশের 21টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের উড়ে দেশ কা আম নাগরিক বা উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের আওতায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু উড়ান প্রকল্পকে দেশের অন্যতম বৈপ্লবিক কর্মসূচি হিসেবে অভিহিত করেন। পরবর্তী পর্যায়ের লক্ষ্য তুলে ধরে মন্ত্রী জানান, প্রকল্পটির মেয়াদ আরও 10 বছর বাড়ানোর পর সরকার সারা দেশে 100টি নতুন বিমানবন্দর এবং 200টি আধুনিক হেলিপোর্ট বা হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনা করেছে। তিনি আরও বলেন, বিমান পরিবহন ক্ষেত্রে কর্মসংস্থানের সংখ্যা 2014 সালের প্রায় 30 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 77 লক্ষে পৌঁছেছে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় উপস্থিত। নতুন দিল্লিতে আজ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যান্টি নার্কোটিক্স টাস্কফোর্স ANTF এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, বিদেশ থেকে যারা দেশে মাদক সরবরাহ করছে সেই পলাতক অপরাধীদের ধরে এখানকার আদালতের সামনে হাজির করতে হবে। অনুষ্ঠান চলাকালীন শ্রী শাহ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর নতুন ওয়েবসাইটেরও সূচনা করেন। মাদক অপব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি একটি টেলিভিশন বিজ্ঞাপন প্রকাশ করেন।
0: কেন্দ্রীয় ওষুধ মানক নিয়ন্ত্রণ সংস্থা CDSCO কিডনির চিকিৎসার ক্ষেত্রে ব্যথানাশক বা পেইন কিলার এবং অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ব্যাপারে সতর্ক করেছে। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, দেশের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এবং অ্যান্টিবায়োটিক সহ সব ওষুধ শুধুমাত্র চিকিৎসক বা বিশেষজ্ঞের প্রেসক্রিপশন দেখালে তবেই কেনা যাবে। বিশেষ করে যাদের আগে থেকেই কিডনির রোগ আছে তাদের এ ধরনের ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সাধারণ মানুষকে নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে ওষুধ খেতে নিষেধ করেছে সংস্থা।
1: সরকার ব্যাংক কর্মীদের ধর্মঘটের পথ থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করার এবং ব্যাংকিং পরিষেবা যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির অন্যান্য কয়েকটি ইউনিয়ন ও সংগঠন 28 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী 3 দিনের যে ধর্মঘটের ডাক দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, বিস্তারিত আলোচনার পর সরকার PLI প্রকল্পটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
0: সরকার আজ স্পষ্ট করে জানিয়েছে, UPI লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR এর উপর ধার্য করা GST ছোট বিক্রেতাদের কাছে ব্যয় সাপেক্ষ হয়ে উঠবে না। সামাজিক মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত রিপোর্টকে ঠিক নয় বলে জানিয়েছে। ওই পোস্টে জানানো হয়েছে, ব্যক্তি থেকে ব্যবসায়িক সংস্থার কাছে 2000 টাকার উপর লেনদেন হলে তবেই MDR প্রযোজ্য হয়। 2000 টাকার নিচে লেনদেনের জন্য MDR লাগে না।

0: ফলে তার উপর জিএসটি চাপানোর কোনো প্রশ্নই ওঠে না। মাসিক 1 লক্ষ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন করে এমন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমডিআর প্রযোজ্য নয় বলেও সরকার স্পষ্ট জানিয়েছে।
1: বোম্বে শেয়ারবাজারের সূচক সেন্সেক্স আজ 330 পয়েন্ট হ্রাস পেয়ে বাজার বন্ধের সময় 74,529 দাঁড়ায়। জাতীয় শেয়ারবাজারের সূচক নিফটিও 85 পয়েন্ট পড়ে দিনের শেষে 23,329 পয়েন্টে বন্ধ হয়। এদিকে বিদেশি মুদ্রার বাজারে ভারতীয় টাকার দাম 22 পয়সা বৃদ্ধি পেয়ে মার্কিন ডলার প্রতি 95.59 দাঁড়িয়েছে।
0: পুরনো নোট বা কয়েন কেনার ব্যাপারে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রধানমন্ত্রীর ঘোষণা সর্বৈব মিথ্যা বলে সরকার জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য যাচাই বিভাগ জানিয়েছে, এ ধরনের ভিডিওগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করে বিভ্রান্তিমূলক প্রচার চালানো হচ্ছে। জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলেছে সরকার।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800-11-7800 মারফতও বার্তা পাঠানো যাবে এ মাসের 25 তারিখ পর্যন্ত।
0: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 147 রানের বিশাল ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে। চলতি এশিয়ান গেমসে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে বাংলাদেশকে 31 রানে হারিয়ে এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে ব্রোঞ্জ জিতেছে পাকিস্তান। পুরুষদের ক্রিকেটে আজ সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়োজক জাপানকে 2 রানে হারিয়ে দেয় ভারত। বক্সিংয়ে পুরুষদের 55 কেজি বিভাগের প্রিলিমিনারি রাউন্ডে নেপালের চন্দ্রবাহাদুর থাপাকে পরাজিত করে প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতীয় বক্সার যদুমণি সিং। মহিলাদের 51 কেজি বিভাগে প্রিকোয়ার্টার ফাইনালে সাক্ষী চৌধুরী আগামী বৃহস্পতিবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আলুয়া বালকিবেকেফার মুখোমুখি হবেন। অন্যদিকে মার্শাল আর্টস উশুতে মহিলাদের 60 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ম্যাকাও চীনের চুমান সিনকে 5-0 ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উঠে ভারতের রশ্মিবীণা দেবী পদক নিশ্চিত করেছেন। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষদের ব্যাডমিন্টন দল কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে পরাজিত করে একটি পদক নিশ্চিত করেছে। আগামীকাল সেমিফাইনালে ভারত বর্তমান চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে। থাইল্যান্ডের বিরুদ্ধে 3-2 সেটে জিতে ভারতের মহিলা টেবিল টেনিস দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। শেষ 8-এ ভারত উত্তর কোরিয়ার মুখোমুখি হবে। পুরুষদের হকিতে আজ ভারত 16-1 গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতীয় সিনেমা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপকতার প্রতিফলন। তিনি আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেন। কিংবদন্তি কন্নড় অভিনেতা অনন্ত নাগ 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন।
0: আফগানিস্তানে পাক বিমান হামলার নিন্দা করে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী।
1: গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে জরিমানা আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশনের।
0: দেশের 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে।
1: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারতের স্বর্ণপদক, প্রধানমন্ত্রীর অভিনন্দন। পুরুষ ব্যাডমিন্টন দল কোয়ার্টার ফাইনালে জাপানকে হারিয়ে পদক জয় নিশ্চিত করেছে। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

রাত, একটা অদ্ভুত সময়। দিনের ব্যস্ততায় আমরা অনেক কিছু ভুলে থাকতে পারি। কাজ থাকে, মানুষের ভিড় থাকে, ফোন থাকে, কথা থাকে, দায়িত্ব থাকে, কিন্তু রাত নামলে চারপাশটা একটু একটু করে চুপ হয়ে যায়। আর সেই নীরবতার মধ্যেই কখনো কখনো সবচেয়ে জোরে কথা বলতে শুরু করে আমাদের মন। কোনো পুরনো কথা, কোনো পুরনো মুখ, কোনো অসমাপ্ত সম্পর্ক বা হয়তো কোনো না বলা কথা মনে পড়ে সবটাই, অথবা শুধুই একটা অদ্ভুত শূন্যতা। আজকের হারানো দিনের গান তাই একটু অন্যরকম। সঙ্গে রয়েছি আমি দীপান্বিতা। আজ আমরা কথা বলবো রাতের একাকিত্ব নিয়ে। হ্যাঁ, তবে সেই একাকিত্বকে আমরা শুধু দুঃখ দিয়ে দেখব না, কারণ সাইকোলজিক্যাল দিক থেকে দেখলেও

একা থাকা আর একাকী অনুভব করা এক জিনিস নয় বন্ধু। অনেক মানুষের মাঝেও মানুষ একা থাকতে পারে বা একা হতে পারে, আবার কেউ একা ঘরে থেকেও নিজের সঙ্গে ভীষণ সুন্দর একটা সম্পর্ক তৈরি করে ফেলতে পারে, কি তাই তো? আর ভালোবাসার ক্ষেত্রেও একাকিত্বের একটা নিজস্ব ভাষা আছে, কখনো সেখানে পাওয়া থাকে, কখনো অপেক্ষা থাকে, কখনো অভিমানও থাকে, কখনো হারিয়ে যাওয়ার মানুষটার স্মৃতি আঁকড়ে থাকে মন, আবার কখনো নিজেরই পুরনো কোনো সংস্করণকে ফিরে পাওয়ার চেষ্টা করে মন। আজকের রাতটা তাই সেই সব অনুভূতির জন্য, যেগুলো আমরা দিনের আলোয় খুব সহজে স্বীকার করতে পারি না বা দিনের আলোয় মনের আলোতে আনতে পারি না। চলুন তাহলে শুরু করি আজকের হারানো দিনের গান। প্রথম গান সবার উপরে ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই জনপ্রিয় গান

খেয়াল করেছেন বন্ধু, দিনের বেলা যে মানুষটার কথা খুব একটা মনে পড়ে না, রাত বাড়লেই তার কথা মনে পড়া শুরু করে। কেন বলুন তো? কারণ রাতের নিরবতায় বাইরের স্টিমুলেশনগুলো কমে যায়, ফোনে নোটিফিকেশন কমে যায়, কাজের চাপ কমে যায়, মানুষের সঙ্গে কথাবার্তা কমে যায়। তখন আমাদের মস্তিষ্কের অ্যাটেনশন অনেকটা ভেতরের দিকে ঘুরে যায়, বা বলতে পারেন আমাদের নিজেদের দিকে ঘুরে যায়, আর তখনই উঠে আসে চেপে থাকা অনুভূতিগুলি, যে অনুভূতিগুলি দিনের ব্যস্ততায় আমরা সাময়িকভাবে সরিয়ে রেখেছিলাম। তাই রাতের একাকিত্ব

সবসময় যে নতুন কিছু তৈরি করে তা নয়, অনেক সময় পুরনো সেই দরজাটা খুলে দেয়। কোনো মানুষকে আমরা হয়তো বলেছি আমি ঠিক আছি, কিন্তু রাতের অন্ধকারে নিজের কাছে সেই একই কথা বলা অনেক কঠিন হয়ে যায় অনেক সময়, কারণ নিজের কাছে নিজের সঙ্গে তার অভিনয় করা যায় না, তাই না? আর ভালোবাসার ক্ষেত্রে ব্যাপারটা আরও গভীর। কাউকে ভালোবাসা মানে শুধু তার সঙ্গে থাকা নয়, তার সঙ্গে তৈরি হওয়া ছোট ছোট অভ্যেস, স্মৃতি, ছোট ছোট রুটিন, এই সব কিছুর সঙ্গে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে থাকে। তাই মানুষটা চলে গেলেও অনেক সময় অভ্যেসটা থেকে যায়। রাতে সেই অভ্যেসটায় দরজায় কড়া নাড়ে, বা হয়তো রাতের আকাশ অনেক অনেক প্রশ্নের সামনে এনে দেয় আমাদের। তাই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই প্রশ্নের গান।

একাকিত্বকে আমরা প্রায় ভালোবাসার অভাব বলে ধরে নিই, কিন্তু সাইকোলজিক্যাল দিক থেকে দেখলে লোনলিনেস অনেক বেশি জটিল। কেউ পাশে নেই, হ্যাঁ নিশ্চয়ই এটা একাকিত্বের একটা কারণ হতেই পারে, কিন্তু আসল একাকিত্ব অনেক সময় তখনই আসে যখন মনে হয় আমাকে কেউ সত্যি বুঝছে না। একটা ঘরে দুজন মানুষ থাকতেই পারে।

কথাও বলতে পারে, একসঙ্গে খেতেও পারে, তবু একজনের মনে হতে পারে আমার ভেতরের কথাগুলো কেউ জানে না। সেই একাকিত্বটা খুব নীরব, তার কোনো শব্দ নেই, মানে পাশে না থাকা শুধু বায়োলজিক্যাল দিক থেকেই একটা দূরত্ব আনতে পারে, কিন্তু মনের নীরবতা বা মনের একাকিত্ব আরও অনেক বেশি গভীর। তা শুধু একটা অনুভূতি আছে, মনে হতেই পারে আমার এত কথা অথচ বলার মতো মানুষ নেই। আর এই মনে হওয়া যখন হয় তার আঁচড় ততই গভীর। প্রেমের সম্পর্কের মধ্যে এই অনুভূতিটা আরও তীব্র হয় বই কি, কারণ যাকে সবচেয়ে কাছে চাই তার কাছেই যদি নিজের মনটা পৌঁছতে না পারে তখন দূরত্বটা কিন্তু বন্ধু কিলোমিটারে মাপা যায় না, মাপা যায় নীরবতায়। কখনো দুজন মানুষ পাশাপাশি বসে থেকেও অনেক দূরে থাকে, আবার কখনো বহু দূরে থেকেও একজন আরেকজনের উপস্থিতি দিব্যি অনুভব করে মনের মধ্যে। এই প্যারাডক্সটাই বোধহয় রাত্রি আমাদের কাছে খুব উজাড় করে তোলে। যদি তাই হয় এই মুহূর্তে আপনার সঙ্গে, তাহলে পরের গান শুধু আপনার জন্য, বালুচরি ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: সে কথা চাঁদ বলতে জানে তুমি শুনতে পেলে না।
1: পুরনো গানগুলির একটা আশ্চর্য ক্ষমতা আছে, তাই না? একটি গান শুনলেই মনে হয় আরে এই গানটি তো সেই সময়ের। স্মৃতির সঙ্গে

গানের সম্পর্ক আসলে খুব গভীর। সাইকোলজিতে মিউজিক ইভোকড মেমোরি নিয়ে অনেক আলোচনা হয়েছে। একটি গান আসলে আমাদের শুধু একটা মেলোডি মনে করায় না, তার সঙ্গে জড়িয়ে থাকা একটা সময়, একটা জায়গা, একটা মানুষ, এমনকি একটা গন্ধ বা একটা অনুভূতিও মনে পড়ে যেতে পারে। আর রাতের বেলায় পুরনো গান শুনলে কখনো কখনো মনে হয় আমরা গান শুনছি না, আমরা যেন নিজেদের পুরনো জীবনের একটি দরজা খুলে বসে আছি। হয়তো সেই মানুষটি এখন আর জীবনে নেই, বা হয়তো আছে, বা হয়তো সম্পর্কটা বদলে গেছে, হয়তো দুজন দুজনের পাশে থেকেও দুজনে বদলে গেছে, কিন্তু একটা গান সে তো একই রকম থেকে গেছে। তাই পুরনো গান শুনে আমরা কখনো কখনো মানুষকে নয় বরং নিজেদের সেই পুরনো ভার্সনটাকেই খুঁজি। কি তাই? যদি তাই হয় তাহলে এই মুহূর্তে যিনি রয়েছেন আমার সঙ্গে তার জন্য পরের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে দ্বীপ জ্বেলে যায় ছায়াছবি থেকে।

আচ্ছা, রাতের মধ্যে কি কোথাও অপেক্ষা মিশে থাকে? হ্যাঁ, আসলে অপেক্ষা শব্দটা শুনলে কেমন যেন একটা নরম অনুভূতি হয়, তাই না? আসলে অপেক্ষার মধ্যে দুটো জিনিস থাকে, আশা এবং অনিশ্চয়তা। আমি জানি না, কিন্তু সে হয়তো আসবে বা সে হয়তো আসবে না, তবু আমি তার জন্য অপেক্ষা করছি। এই হয়তো শব্দটাই অনেক সময় মানুষকে আটকে রাখে। হয়তো ফোন করবে, হয়তো কথা হবে, হয়তো অভিমানটা একদিন কেটে যাবে।

আবার হয়তো আগের মতন সব ঠিক হয়ে যাবে। কিন্তু কখনো কখনো আমাদের বুঝতে হয় যে অপেক্ষা আর আটকে থাকা এক জিনিস নয়। কাউকে ভালোবাসা যায়, তার জন্য মায়া থাকতে পারে, তার স্মৃতি থাকতে পারে, তবুও নিজের জীবনকে থামিয়ে রাখা যায় না। কারণ ভালোবাসা যদি সত্যি সুন্দর হয় তাহলে তার মধ্যে নিজের অস্তিত্বটাও বেঁচে থাকে। তবু রাতের জানলায় দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করার যে অনুভূতি, বা সেই অনুভূতির যা সুখ, সে ভীষণ সুন্দর, তাকে অস্বীকার করা যায় না যে কিছুতেই। তাই কিশোর কুমারের কণ্ঠে সেই ফেলে আসা পুরনো স্মৃতির গান।

ভালোবাসায় একটি জিনিস খুব অদ্ভুত। রাগ অনেক সময় দ্রুত চলে যায়, কিন্তু অভিমান সে থেকে যায়। কারণ রাগের মধ্যে যা থাকে তাকে ইংরেজিতে বলতে গেলে বলতে হয় অ্যাঙ্গার, আর অভিমানের মধ্যে থাকে অ্যাটাচমেন্ট। যার কাছে আমাদের কোনো প্রত্যাশা নেই তার উপর আমাদের সাধারণত অভিমানও হয় না। অভিমান আসলে অনেক সময় একটা নীরব বাক্য, তুমি কেন বুঝলে না। তাই সম্পর্কের মধ্যে অভিমানকে শুধু দুর্বলতা হিসাবে দেখা উচিত নয়। তবে অভিমান যখন কথা বলার বদলে দীর্ঘ নীরবতা হয়ে যায়, তখন সেটা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতেই পারে। কেউ অপেক্ষা করে সে আগে কথা বলুক, অন্যজন ভাবে না সে আগে কথা বলুক, তারপরেই দুজনেই চুপ। আর একটা ছোট্ট ভুল বোঝাবুঝি ধীরে ধীরে বড় দেয়াল হয়ে দাঁড়ায়। রাতে সেই দেয়ালটা আরও আরও অনেক বড় মনে হয়, দুর্ভেদ্য, কারণ তখন চারপাশ চুপ। আর চুপচাপ ঘরে নিজের মনের আওয়াজ খুব স্পষ্ট শোনা যায়, খুব স্পষ্ট। শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে হারানো সুর ছায়াছবি থেকে এবারের গান।

রাতের একাকিত্বে এই মুহূর্তে যারা রয়েছেন আমার সঙ্গে, তাদের পুরনো অনুভূতিগুলি যদি কোথাও চোখের জলের সঙ্গে মিশে চোখের কোনায় অনুভূত হচ্ছে, তাহলে নিজেকে একটু সময় দিন। আর সেই ফাঁকে বরং আমি জানিয়ে রাখি আপনাদের আগামী দিনে হারানো দিনের গানের বিষয়।

ছবির জন্য নির্দিষ্ট মেট্রো সিনেমায় 1957 এর 15 নভেম্বর মুক্তি পেল প্রথম ভারতীয় তথা বাংলা ছবি চন্দ্রনাথ। টানা 7 সপ্তাহ হাউসফুল এবং কলকাতায় 13 সপ্তাহ, আবার কোনো ছবি চলেছে 96 সপ্তাহ, কোনোটা 25, 30 এমনকি 50ও। তবে ফ্লপের রেকর্ডও কিছু কম ছিল না উত্তম, সৌমিত্র, সত্যজিৎ রায়, তপন সিনহাদের। এমনও হয়েছে যে মুক্তির 1 সপ্তাহের মধ্যে হলের মালিক বাধ্য হয়েছেন সিনেমাটি নামিয়ে নিতে। পুরনো বাংলা সিনেমার হিট ফ্লপ হল রান দর্শকের উন্মাদনা আর হারানো দিনের গানে প্রিয়াঙ্কা ভট্টাচার্যের সঙ্গী হন রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ভুলবেন না বন্ধু। এবার আরো একটি ভালো লাগার গান শোনা যাক পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে।

কখনো কখনো কারুর অভাব আমাদের রাতের মধ্যে হানা দেয়, কিন্তু তার মানে এই নয় যে সেই মানুষটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। কখনো আমরা একজন মানুষকে মিস করি কারণ তার সঙ্গে কাটানো সময়টিকে আমরা মিস করি, কখনো তার সঙ্গে নিজের সেই ভার্সনটিকে মিস করি, আবার কখনো আমরা আসলে সেই নিরাপত্তার অভাব অনুভব করি যেই নিরাপত্তা সেই সম্পর্কের মধ্যে ছিল।

আর এখানেই প্রয়োজন আত্মসচেতনার। নিজেকে প্রশ্ন করা, আমি কি মানুষটাকে চাই নাকি তার সঙ্গে থাকা সেই অনুভূতিটিকে চাই, দুটো কিন্তু এক জিনিস নয় বন্ধু। আর এই পার্থক্যটা বুঝতে পারলে রাতের একাকিত্ব কিন্তু একটু বদলে যায়, কারণ তখন আমরা কেবল কাউকে ফিরে পাওয়ার জন্য কাঁদি না বা তার জন্য অপেক্ষাও করি না, বরং আমরা আমাদের নিজেদের অনুভূতিটাকেও বুঝতে শুরু করি, বুঝতে শুরু করি আমি নিজে কি। শুনব আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি অনবদ্য গান জবানবন্দি ছায়াছবি থেকে।

একটা বিষয় খেয়াল করেছেন বন্ধু? রাতে আমরা একটু বেশি মাত্রায় নস্টালজিক হয়ে পড়ি, আবার সেই নস্টালজিয়াটা অনেকটাই আমাদের সেই মুহূর্তের অনুভূতি বা সেই মুহূর্তের মুডের উপর অনেকটাই নির্ভর করে। যেমন রাতে যখন আমরা একা থাকি তখন অতীতকে অনেক সময় একটু বেশি সুন্দর মনে হয়, যা হয়তো ছিল না, বা হয়তো একটু বেশি অসুন্দর মনে হয়, বাজে মনে হয়, যাও হয়তো আসলে ছিল না। যে সম্পর্কের মধ্যে অনেক কষ্ট ছিল তারও হয়তো একটা সুন্দর মুহূর্ত খালি মনে পড়ে, যে মানুষটার সঙ্গে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু এই মুহূর্তে হয়তো তার হাসিটা বা তার সঙ্গে ভালো থাকার মুহূর্তগুলো মনে পড়ে। কেন এমন হয় বলুন তো? সাইকোলজিক্যাল দিক থেকে যদি আমরা বলি তাহলে বলা যেতে পারে যে মেমোরি কোনো ভিডিও রেকর্ডিং নয়, আসলে আমাদের মন স্মৃতিকে নিজের মতন করে পুনর্গঠন করতে পারে। বিজ্ঞান বলছে সে কথা, আর সেটা হয়তো আমরা অনেক সময় প্রত্যেকেই অনুভব করি। সময়ের সঙ্গে সঙ্গে কিছু অংশ স্পষ্ট থাকে আমাদের স্মৃতিতে, আবার কিছু অংশ ঝাপসা হয়ে যায়। তাই পুরনো ভালোবাসাকে মনে করার সময় আমরা অনেক সময় তার হয় ভালো স্মৃতি বা তার হয় খারাপ স্মৃতিকেই অনুভব করতে পারি বা নস্টালজিয়াতে ফিরে পেতে পারি। হয়তো সম্পূর্ণটা সেই মুহূর্তে ধরা যায় না, আর রাতের নস্টালজিয়া সুন্দর হতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় একমাত্র ভিত্তি যদি হয়ে যায় তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে বন্ধু। পুরনো স্মৃতিকে ভালোবাসুন নিশ্চয়ই, তবে মনে রাখুন স্মৃতি সুন্দর হলেই যে অতীতে সব কিছু সুন্দর ছিল এমনটা নয়, আবার এর উল্টোটাও কিন্তু ততটাই সত্যি। এই মুহূর্তে স্মৃতিতে যদি ভেসে আসছে কোনো দুঃখ বা কষ্টের টান, তার মানেই যে সম্পর্কে শুধু কষ্টই পেয়েছেন তা নয়, চাইলেই হয়তো সম্পর্কটা আগের থেকেও মধুর হতে পারে। শুনবো পরের গান মান্যদের কণ্ঠে।

আমরা যখন কাউকে ভালোবাসি তখন কখনো কখনো নিজের অনেকটা জায়গা সেই মানুষটিকে দিয়ে ফেলি। তার পছন্দ, তার ভালো লাগা, খারাপ লাগা, তার মুড, তার রিপ্লাই, তার অ্যাটেনশন, তার উপস্থিতি, সব কিছুর সঙ্গে নিজের ভালো থাকা জড়িয়ে যায়। তখন মানুষটি একটু দূরে গেলেই মনে হয়, আমি কি তাহলে একা? ভালোবাসার একজন আরেকজনের ওপর নির্ভর করতেই পারে, কিন্তু নিজের পুরো জগৎ বা নিজের পুরো মনস্তাত্ত্বিক জগৎ যদি একজন অন্যের হাতে তুলে দেয়, তাহলে তার অনুপস্থিতি সেই মানুষটির ভেতরটিকে ভেঙে দিতেই পারে। তাই সম্পর্কের মধ্যে নিজেরও একটা ছোট্ট পৃথিবীর দরকার বন্ধু। নিজের গান, নিজের পছন্দ, নিজের বই, নিজের বন্ধু, নিজের কাজ আর নিজের নীরবতা। কারণ একজন মানুষকে ভালোবাসার পাশাপাশি নিজেকেও ভালোবাসা দরকার। আর একটা কথা কি জানেন তো বন্ধু, ভালোবাসা মানে কিন্তু দুটো অসম্পূর্ণ মানুষের একসাথে থাকা নয়, তাহলে কিন্তু অসম্পূর্ণতাই বাড়ে। বরং দুটি পূর্ণ মানুষ যখন সজ্ঞানে একে অপরের কাছে নিজেদেরকে মেলে ধরে, তখনই হয়তো ভালোবাসা তার সঠিক রূপ পায়। পরের গান পৃথিবী আমারে চায় ছায়াছবি থেকে গীতা দত্তের কণ্ঠে, আমাদের সকলের ভালো লাগার সেই গান।

এতক্ষণ আমরা রাতের একাকিত্ব নিয়ে কথা বললাম, একাকিত্বে অভাব নিয়ে কথা বললাম। এবার একটু অন্যভাবে ভাবি বন্ধু, রাত কি সত্যিই আমাদের একা করে, নাকি রাত আমাদের নিজের সঙ্গে দেখাও করিয়ে দেয়? দিনের বেলায় আমরা অন্যদের জন্য অনেক ভূমিকা পালন করি, কারোর মা, কারোর বাবা, কারোর সঙ্গী, কারোর বন্ধু, কারোর সহকর্মী, কিন্তু রাতের নিরাবতায় যখন সব পরিচয় একটু একটু করে সরতে থাকে, তখন আমরা শুধু আমি, সেই মানুষটা যে মানুষটা কখনো ভয় পায়, কখনো লজ্জা পায়, যে ভালোবাসতে চায় ভালোবাসা না পাওয়ার অনুভূতি যাকে আঁকড়ে ধরে, যে ভুল করে, যে ক্ষমা চাইতে চায়, যে কখনো নিজের কাছেই নিজের অনুভূতি লুকিয়ে রাখতে চায়, আবার যে কখনো রাতের এই একাকিত্বে নিজের সমস্ত অভিব্যক্তিকে ব্যক্ত করতে চায়, সেই রাতকে আমরা শুধু একাকিত্বের একদিক থেকে ভাববো না, বরং রাত কোথাও আমাদের কাছে একটা আয়না, যেখানে নিজের মুখের পাশাপাশি নিজের মনকেও দেখা যায়। আজকের রাতের কথাগুলি এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে একটা কথা রেখে যেতে চাই। রাতের একাকিত্বকে ভয় পাবেন না। কখনো যদি এমন মনে হয় চারপাশে সবাই আছে অথচ মনটা ভীষণ একা, তখন নিজের সেই অনুভূতিটিকে স্বীকার করুন, অস্বীকার করবেন না, আর নিজেকে বলুন, হ্যাঁ আজ আমার মনটা খারাপ, হ্যাঁ আজ কাউকে খুব মনে পড়ছে, হ্যাঁ আজ খুব একা লাগছে, কিন্তু আমি দুর্বল নই। আবার ঠিক এর উল্টো হতে পারে, আজ হয়তো খুব আনন্দের দিন, আজকের রাতের এই একাকিত্ব শুধু আমার প্রেম ছোঁয়ার সময়। যদি পুরনো মানুষকে মনে পড়ে, তাকে মনে পড়তেই দিন, বা সেই মানুষটি যদি এখন এই একাকিত্বের মাঝে আপনার সঙ্গে রয়েছে, তাহলে অনুভব করুন তাকে। কিছু স্মৃতি শুধু আমাদের সঙ্গে থেকেই থাকে, কিছু গান হয়ে, কিছু গন্ধ হয়ে, আবার কখনো বেনাম হয়েও। তাই রাত কখনো আপন বড়, আর এই রাতের একাকিত্ব কখনো আয়নাও। রাতের একাকিত্বের এখনো অনেকটা সময় বাকি বন্ধু। জানলা খোলা থাকলে একবার আকাশের দিকে চেয়ে দেখুন, রাত এখনো অনেকটা বাকি, আকাশের তারাগুলো এখনো ঝিলমিল করছে, তাই এই রাত আরও কিছুটা সময় আপনাকে একা থাকার অনুমতি দিচ্ছে, উপভোগ করুন তাকে। এতক্ষণ সঙ্গে থাকলাম আমি দীপান্বিতা, তবে এখনই যাচ্ছি না, যেতে যেতে জীবন সৈকতে থেকে আশা ভোঁসলের কণ্ঠে অনবদ্য একটি গান, শুধু তাদের জন্য যারা এই রাত জাগলেন আমার সঙ্গে।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশের সময় সকাল 6:28। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় 11:59 এবং বাংলাদেশের সময় 12:23 হয়ে 24 সেকেন্ড।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুরু হচ্ছে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম শিল্পী লতা মঙ্গেশকর, প্রথম গানটি বীরেশ্বর সরকারের কথায় ও সুরে।

তোমার হলো শুরু, আমার হলো সারা, আমার সমস্ত বলা শেষ, আমার যা কাজ সারা হয়েছে। এরপরে নতুন যুগের ছেলে মেয়েদের হাতে ভবিষ্যতের কাজ। আমার শুধু এইটুকুই বলার যে তারা যেন পাশ্চাত্য দেশের অন্ধ অনুকরণ না করে নিজের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তার সত্যিকারের গৌরবে প্রতিষ্ঠিত করে।

মনে কানে অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের পর এবারে শিল্পী কিশোর কুমার। প্রথম গানটির গীতিকার শিবনাথ বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন অমিত কুমার।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান।

এখন কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র, নিকলতা কেউ নেই বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠলো ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আয় কর আমায় করলো দেশান্তর সংসার।

আধুনিক গান শুনছেন কিশোর কুমারের কণ্ঠে। গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন শিল্পী নিজেই। পরবর্তী গান।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারে শিল্পী আশা ভোঁসলে। গীতিকার স্বপন চক্রবর্তী, সুর দিয়েছেন রাহুল দেববর্মণ।

আধুনিক গানের অনুষ্ঠান এ পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমে প্রহরী ছবির গান। প্রথম গানটি মোহাম্মদ রফি, ভূপিন্দর, অমিত কুমার ও আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: লালগুটি ছায়াছবির এবারের গানটি কিশোর কুমারের কণ্ঠে।
1: কথা বলছো না কেন? তোমার নাম কি? তুমি কে?
2: আমি কে?

বাংলা সেআজবির গানের অনুষ্ঠান এ পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবারে নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে রাগ প্রধান গান, শিল্পী বেগম আক্তার।

শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে রাগ প্রধান গানের পর এবারে নজরুল গীতি, শিল্পী সুস্মিতা গোস্বামী।

শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। শুরু করছি ভোরের আগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতী অনুষ্ঠানে শুরুতেই শুনব মালকোষ রাগে খেয়াল শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

তখন শুনলেন মালকোষ রাগে খেয়াল শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এখন শুনবেন মাসিতি রাগ আলাহিয়া বিলাবল পণ্ডিত সুদীপ

0: স্মৃতি রাগ আলাহিয়া বিলাবল পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। আর এর সঙ্গে শেষ হল ভোরের রাগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের রোশন প্রভাতি। ভোর পাঁচটা থেকে ছটা পর্যন্ত শুনবো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আর কিছুক্ষণের মধ্যেই
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

মাঝামাসগুলি এখনো ছাড়েনি নৌকা সাদা পাল তুলি, এখনো গ্রামের বধু আসে নাই ঘাটে, চাহি নাহি চলে পথে, গরু নাই মাঠে, আমি শুধু একা বসি মুক্ত বাতায়নে, তপ্ত ভাল পাতিয়াছি উদার গগরে, বাতাস সোহাগ স্পর্শ গুড়াইছে কেশে, প্রসন্ন কিরণ খানি মুখে পড়ে এসে, পাখির আনন্দ গান দশ দিক হতে, দুলাইছে নীলাকাশ অমৃতের স্রোতে, ধন্য আমি হিড়িতেছি আকাশের আলো, ধন্য আমি জগতেরে বাসিয়াছি ভালো। সুপ্রভাত বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের প্রভাত কবিতাটি পাঠ করে শুনলাম। আজ চৈতালি কাব্যগ্রন্থ থেকে বিভিন্ন কবিতা পাঠ করব, আর একটা ঘন্টা কবিগুরুর গানে সুরে অবগাহন করব। শোনা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আজ এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু সোহম। পরপর চারটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। প্রথম গানটি মনোজ মনীষা মল্লিকারায়ণের কণ্ঠে, তারপরে শ্রাবণী সেন, শিল্পী শিখা বসু এবং কলিম শরাফের কণ্ঠে। আজকের ভোরের চারটি রবীন্দ্রসঙ্গীত রইল আপনাদেরই জন্য।

পারে পায়ের করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসি ঘর হতে, দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে, সভ্যতা নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম, দোহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে।

चाय खोरी की हो आशी खोर होती। चैतली काबू ग्रंथेर खिया कविताटी पाठ करे शुनालाम। এবারে আবারও পর্বতেন্দ্রজি রবীন্দ্রসঙ্গীত, উৎসব দাস, শর্মিষ্ঠা দত্ত পাঠক এবং এলিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে।